আকাশবাণী কলকাতা। আজ বুধবার, চৌঠা ভাদ্র, 1948 শকাব্দ, 26 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 8ই ভাদ্র 1433 বঙ্কাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। আজ সূর্যোদয় ভোর 5:18 হয়ে 22 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5:58 হয়ে 22 সেকেন্ডে। স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 31 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:59 হয়ে 40 সেকেন্ড। একটু পরেই সকাল 6টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দিল্লি কেন্দ্রের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুভাশিত, এই অনুষ্ঠানে আজ শুনবেন কোরআন থেকে পাঠ।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।

يوما واخشوا يوما لا يجزي والد عن ولده

0: غداً وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم
1: অর্থাৎ খোদা বলেন, হে মানবগণ, তোমাদের প্রভু খোদাকে ভয় করো এবং ওই দিনকে ভয় করো যেদিন পিতা নিজ পুত্রের এবং পুত্র নিজ পিতার কোনোই উপকার করতে পারবে না। খোদার অঙ্গীকার সত্য, সুতরাং এই পার্থিব জীবনে খোদা সম্পর্কে কোনো প্রতারক যেন তোমাদিগকে প্রতারিত করতে না পারে। নিশ্চয় আল্লাহ জানেন কোন সময় কেয়ামত বা মহাপ্রলয় ঘটবে। তিনি বারিধারা বর্ষণ করেন, মাতৃগর্ভে কি আছে তা তিনিই জানেন। কেউ জানে না যে সে আগামীকাল কি উপার্জন করবে এবং কেউ জানে না যে কোথায় তার মৃত্যু হবে। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী ও বিশেষজ্ঞ।
2: সুভাষিত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন কোরআন থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজকের প্রথম গানটির শিল্পী সনৎ সিংহ।

0: প্রথমে সনত সিংহ, পরে ইন্দিরা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় গাওয়া গান শুনলেন। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন আকাশবাণীর জন্মদিন, কৃষি বিভাগের ভূমিকা। এ বিষয়ে বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা, মোবাইল কম্পিউটার টেলিভিশন ও চোখের স্বাস্থ্য, বলবেন ডাক্তার সাগনিক সূর্যদাস। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনে সুতপা চট্টোপাধ্যায় ও অমরেশ মুখোপাধ্যায়। 7:45 যন্ত্রীমা চক্রবর্তীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 8:00 জানাওয়া জানা কথিকা লোহার বিবর্তন, এ বিষয়ে বলবেন অধ্যাপক উদয় কুমার চট্টোপাধ্যায়। 8:05 নজরুল গীতি সুজাতা সরকারের কণ্ঠে। 8:20 কথিকা আলোক বিনার সভামণ্ডলে মানুষের বিনা বাজে, বলবেন সৌম্যেন বসু। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী জয়নুল আবেদিন। 9:00 গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি, মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। 9:30 আকাশবাণী কলকাতার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার, যন্ত্র নয় বিবর্তন। উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, অতিথি শশাঙ্ক ঘোষ, দেবাশিস বসু এবং স্বপ্নময় চক্রবর্তী। 11:00 যুববাণীর অনুষ্ঠান বলতে চাই, উপস্থাপনায় সৌরিক ঘোষ ও শ্রীপর্ণা পাল। 12:00 শ্যামাসঙ্গীত অঞ্জনা রায়ের কণ্ঠে, 12:15 লোকগীতি শিল্পী লুপ্তা রায়। 12:33 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন, কথিকা অবহেলাই ক্যান্সারের মৃত্যুর কারণ, এ বিষয়ে ডাক্তার মৈনাক চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 আকাশবাণী সংগ্রহশালা থেকে গৃহীত অনুষ্ঠান, 1:45 মহিলা মহল, বিষয়ে আমার কলম, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 আকাশবাণী কলকাতার গৌরবময় শতবর্ষের সূচনা লগ্নের বিশেষ অনুষ্ঠান, অতিথি ব্রততী বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ে যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষিকা রিমিতা বসু, সঙ্গে দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় চাপামণি বিশ্রা ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে কথিকা মাদার টেরিজা এবং তার কর্মকাণ্ড, বলবেন সাধন কুমার মান্ডি। এরপর লোকগীতি পরিবেশনায় রবিলোচন মুর্মু, চূড়ামণি মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসর, প্রথমে বিকশিত কৃষিতে প্রাণী পালন, এ বিষয়ে ডক্টর শান্তনু বেরার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর কৃষিক্ষেত্রে ভারত সরকারের একযুগ, এ বিষয়ে অধ্যাপক শঙ্কর আচার্যর সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস। 6:30 সমীক্ষা, 8:00 আকাশবাণী কলকাতার শতবর্ষ উপলক্ষে সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতা সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালধি ও সুনীত চক্রবর্তী। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত, শুনবেন প্রথম পর্ব। 8:30 আইনি কথা, বিষয় কপিরাইট আইন, এ বিষয়ে আইনজীবী সিদ্ধার্থ গোস্বামীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা রৌলীনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী জয়নুল আবেদিন। 9:30 অনুরোধের আসর, 10:00 ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি অঞ্জনা রায়ের কণ্ঠে। 10:45 আধুনিক গান শিল্পী সুজাতা সরকার। 11:00 গজল শিল্পী স্নেহা চট্টোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সৌমেন নন্দী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:25 রবীন্দ্রসঙ্গীত চন্দ্রিমা চক্রবর্তীর কণ্ঠে। 6:35 রামচরিত মানস। 6:45 শ্যামাসঙ্গীত শিল্পী অঞ্জনা রায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনে মল্লিকা চৌধুরী। 8:30 গজল স্নেহা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 8:45 লোকগীতি শিল্পী লুপ্তা রায়। 9:10 রসধারা, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সদাফ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সংযুক্তা নন্দীর উপস্থাপনায়। 12:00 সুরভি। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী চিরদীপ বন্দ্যোপাধ্যায়। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী প্রগতির 53তম বৈঠকে রেল, সড়ক ও বিদ্যুৎ ক্ষেত্রের 6টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার মাদক, নকশালবাদ এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলির সমাধানে সাফল্য অর্জন করেছে। তিনি নতুন দিল্লিতে জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন। ভারত ও চীন সীমান্ত সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। দুদেশের সীমান্ত সংক্রান্ত বিশেষ প্রতিনিধি পর্যায়ে 25তম বৈঠক অনুষ্ঠিত হয় গতকাল। আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করল। চিরাচরিত ধর্মীয় আবেগে ঈদ এ মিলাদ উন নবী আজ উদযাপিত হচ্ছে। কেরালামে সকলে ওনাম উৎসবে মেতে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহৎ পরিবহন ও পরিকাঠামো প্রকল্পের পরিকল্পনার সময় কমন ইউটিলিটি করিডোর বা যৌথ পরিষেবা করিডোরের বিষয়টি পর্যালোচনা করার ওপর গুরুত্ব দিয়েছেন। সেবা তীর্থে আয়োজিত প্রগতির 53তম বৈঠকে পৌরোহিত্য করার সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্যগুলিকে পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে কারিগরি ও অর্থনৈতিক দিক দিয়ে প্রকল্পগুলির সম্ভাব্যতা বিবেচনা করে এ ধরনের সমন্বিত পদ্ধতি খতিয়ে দেখার আহ্বান জানান। প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের পাশাপাশি গুণমানের ক্ষেত্রে কোনো আপোষ করা চলবে না। তিনি মন্ত্রক, রাজ্য এবং বাস্তবায়নকারী সংস্থাগুলিকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রতিটি পর্যায়ে গুণমান বজায় রাখা ও তদারকি ব্যবস্থাকে শক্তিশালী করার আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী রেল, সড়ক ও বিদ্যুৎ ক্ষেত্রের 6টি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের পর্যালোচনা করেন। 30,000 কোটি টাকারও বেশি ব্যয়ে এই প্রকল্পগুলির সুফল দেশের 9টি রাজ্যে পৌঁছাবে। যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা, শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা এবং জনসেবার মানোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই প্রকল্পগুলির পর্যালোচনার সময় সময়সীমা মেনে চলা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন, অমীমাংসিত বিষয়গুলির নিষ্পত্তি এবং দ্রুত কাজ সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় DRDO-র তৈরি প্রযুক্তি দেশের বেসরকারি প্রতিরক্ষা ক্ষেত্রকে হস্তান্তরের বিষয়টি অনুমোদন করেছেন। দেশীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ। এর ফলে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্র আরও বিস্তৃত হবে, প্রতিরক্ষা ক্ষেত্রে রূপান্তর আসবে, একই সঙ্গে দেশীয় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রতিরক্ষা শিল্পের ভিত আরও মজবুত এবং এক্ষেত্রে দেশের অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে বলে মনে করা।

যদি পূর্ববর্তী সরকারগুলি সেগুলির পূর্বাভাস পেত বা ব্যবস্থা নিত, তাহলে দেশকে দশকের পর দশক ধরে এর কুফল ভোগ করতে হতো না। শ্রী শাহ বলেন, সরকার অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এই তিনটি স্পর্শকাতর সমস্যা দূর করেছে এবং এর সম্পূর্ণ কৃতিত্ব রাজ্য পুলিশ বাহিনী, কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলির প্রাপ্য। তিনি বলেন, সম্ভাব্য নতুন সমস্যাগুলিকে শনাক্ত করে সেগুলির মোকাবিলার কৌশল নির্ধারণ করতে এই NSSC-র ফোরামের উচিত আগামী 15-20 বছরের বিভিন্ন প্রবণতাকে বিশ্লেষণ করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগামী এক বছরের মধ্যে ফৌজদারি বিচার ব্যবস্থার তিনটি নতুন আইন পুরোপুরি কার্যকর করা হবে। এর লক্ষ্য হল সুপ্রিম কোর্ট পর্যন্ত ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা এবং অপরাধীদের শাস্তির হার 25% বৃদ্ধি করা। ওয়েলিংটনে গতকাল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা কৌশলগত আলোচনার দ্বিতীয় পর্যায়ের বৈঠক হয়। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, জোরদার যৌথ সামরিক প্রশিক্ষণ এবং সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলির ওপর গুরুত্বারোপ করা হয়। একটি অবাধ, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গঠনের লক্ষ্যে আলোচনা করেছে দুই দেশ। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উভয় দেশের প্রতিনিধি দল কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। এই আলোচনার মূল বিষয়বস্তু ছিল ভারত নিউজিল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব রোডম্যাপ 2030-এর বর্ণিত কৌশলগুলির লক্ষ্যমাত্রার বাস্তবায়ন। চার দিনের কানাডা সফরে টরন্টোয় পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার এই সফরে শ্রীমতী সীতারামন সেদেশের অর্থ ও জাতীয় রাজস্ব বিষয়ক মন্ত্রী শ্রী ফ্রান্সোয়া ফিলিপ শ্যাম্পেনের সঙ্গে অর্থনৈতিক ও আর্থিক আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই আলোচনায় সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক ক্ষেত্রে সহযোগিতা, দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ এবং অভিন্ন আন্তর্জাতিক অগ্রাধিকারের বিষয়ে দুপক্ষের মতবিনিময় হবে। ভারত কানাডার অর্থনৈতিক ও আর্থিক অংশীদারিত্বের ভিত্তিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই মঞ্চটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও কানাডায় আরও কয়েকটি বৈঠকে অংশ নেবেন তিনি। ভারত ও মরক্কো 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা করেছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুদেশের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তুলতে বিনিয়োগ ও শিল্প বাণিজ্যের সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। ভারত ও মরক্কো যৌথ কমিশনের সপ্তম বৈঠকে এ বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক উন্নতি ও অগ্রগতির জন্য দুদেশের সীমান্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে। বেজিংয়ে গতকাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত চীন সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনার 25তম পর্বের যৌথ সভাপতিত্ব করবেন। ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছেন, এই বৈঠকে ভারত ও চীন সীমান্ত সংক্রান্ত বিষয়ে খোলামেলা ও বিস্তারিত মতবিনিময় হয়েছে। দুদেশ তাদের সামগ্রিক ও দীর্ঘমেয়াদী স্বার্থের প্রেক্ষিতে সীমান্তের সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। 2024 সালের অক্টোবরে কাজান এবং গত বছরের আগস্টে তিয়ানজিনে দুদেশের নেতৃত্বের মধ্যে যে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছিল তা বাস্তবায়নের ক্ষেত্রে অর্জিত অগ্রগতির বিষয়টিও উল্লেখ করেছে উভয় দেশ। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পা দিল। একটি প্রতিবেদন।

0: পায়ে পায়ে 100 বছরে আকাশবাণী 1927 সালের 26শে আগস্ট পথ চলা শুরু হয়। এরপর বহুজন হিতায়, বহুজন সুখায়, এই মন্ত্র নিয়ে এরিয়াল ভাল্ভ সেট ট্রানজিস্টর হয়ে অ্যাপের হাত ধরে এখনো শ্রোতাদের কাছে সমান প্রাসঙ্গিক রেডিও। 6-এর দশক থেকে রেডিওর একনিষ্ঠ শ্রোতা নদিয়ার কনক ঠাকুর বললেন, হাজার চ্যানেলের ভিড়ে রেডিওই এখনো তার ভরসার একমাত্র সঙ্গী।
1: 1966 সালের থেকে রেডিও শুনে আসছি, একই ভাবে একই ভালোবাসায় শ্রদ্ধায় আমি আকাশবাণী শুনে চলেছি। এত প্রযুক্তির যুগে যে চ্যানেল গুলো এসছে, আমি কোনো কিছুই শুনি না, যা কিছু অনুষ্ঠান এত সুন্দর ভাবে সজ্জিত, সেটা আমার কাছে অন্তর ছুঁয়ে ছুঁয়ে যায়, যার জন্যে আজও আমার

0: বন্ধু হিসেবে আকাশবাণীকে মনে করি।
1: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক, শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে 2টি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শোনা যাবে। ঈদ এ মিলাদ উন নবী আজ চিরাচরিত ধর্মীয় আবেগে দিনটি উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঈদ এ মিলাদ উন নবী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কেরালামে আজ পবিত্র উৎসব ওনাম উদযাপিত হচ্ছে। নতুন ফসল ঘরে তোলার এই সময়ে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওনাম উপলক্ষেও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। কলম্বোর সিনহালি স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে চতুর্থ দিনে শ্রীলঙ্কা 2 উইকেট হাতে নিয়ে আজ খেলতে নামবে। দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী প্রগতির 53তম বৈঠকে রেল, সড়ক ও বিদ্যুৎ ক্ষেত্রের 6টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বর্তমান সরকার মাদক, নকশালবাদ এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলির সমাধানে সাফল্য অর্জন করেছে। খবর শেষ হল, এরপর খবর শুনবেন 7:25।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে আজকের চাষবাস।
4: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আকাশবাণী কলকাতার 100তম জন্মদিনে আকাশবাণী কৃষি বিভাগের পক্ষ থেকে আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক জানাই অনেক অনেক শুভেচ্ছা। 1927 সালে আকাশবাণী কলকাতার যাত্রাপথ শুরু হবার প্রায় সাথে সাথেই শুরু হয় আকাশবাণী কৃষি বিভাগ বা ফার্ম অ্যান্ড হোম ইউনিটের পথ চলা। স্বাধীনতা পূর্ব সময় থেকে আমাদের জেন জি ভারত, এই সব কিছুরই দর্পণ কিন্তু আকাশবাণী কলকাতা কৃষি বিভাগ। চাষী ভাইদের বলছি থেকে আজকের চাষবাস, কালের পরিবর্তনে এই নামে আজ আমরা চলে এসেছি আপনাদের কাছে। বাংলার কৃষি উন্নয়ন ও কৃষকদের কাছে আধুনিক বিজ্ঞানসম্মত চাষাবাদের খবর পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কৃষি বিভাগ সবসময়ই সবার আগে থাকার চেষ্টা করেছে। 1927 সাল থেকেই গ্রামীণ সমাজ ও কৃষকদের জন্য বিভিন্ন কথিকা, আবহাওয়ার সতর্কতা, গ্রামীণ সংস্কৃতি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমরাই। 1965 থেকে 1966 সাল, অর্থাৎ দেশে তখন সবুজ বিপ্লবের ঠিক আগের মুহূর্ত, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বাড়াতে ভারতের তৎকালীন কৃষিমন্ত্রীর উদ্যোগে অল ইন্ডিয়া রেডিওর বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে ডেডিকেটেড ফার্ম অ্যান্ড হোম ইউনিট কাজ করা শুরু করেছে। কলকাতা কৃষি বিভাগ আজও সেই পথেই এগিয়ে চলেছে। কলকাতা কৃষি বিভাগ কৃষকদের জন্য কৃষকদের সেবায় সেদিন থেকে আজ অবধি নিয়োজিত প্রাণ। সেই সময় চাষীদের মধ্যে উন্নত বীজ, রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহারের সঠিক পরিমাণ চাষী ভাইদের কাছে পৌঁছে দেওয়া হতো রেডিও খাত হিসেবে। কখনো আজকের চাষবাস, কখনো বা কৃষি কথার আসর, আবার কখনো বা মৈত্রী চ্যানেলে ক্ষেত খামারের কথা, এই সব অনুষ্ঠানে চেষ্টা করেছি কৃষি সংক্রান্ত খুঁটিনাটি তথ্য, জলবায়ুর পরিবর্তনে কৃষির অবস্থান, সরকারি সহায়তা, সরকারি প্রশিক্ষণ ইত্যাদি নানান বিষয় আপনাদের কাছে পৌঁছে দিতে। না, শুধু কৃষি নয়, আমরা কিন্তু বন্ধু আপনাদেরই পরিবার, আর আপনার পরিবারের বিভিন্ন কথা, বিভিন্ন তথ্য, বিভিন্ন গল্প তুলে ধরেছি আপনাদেরই কাছে। তাই কখনো শ্রীভবনে তুলে ধরেছি পিছিয়ে পড়া প্রান্তিক মহিলার ঘুরে দাঁড়ানোর কাহিনী, কখনো বা কৃষক ও তার পরিবারে জানিয়ে দিয়েছি সুস্থ সবল ভারত গড়ে তোলার জন্য ডাক্তারি পরামর্শ। শুধু কি তাই, বাংলার মাটির মানুষের বিনোদনের জগতে যাত্রা, কবিগান, তর্চাগান এক একটি অনন্য মাধ্যম। আমরা সেই যাত্রাপালা আজও পৌঁছে দিই আপনাদের দরবারে। বাংলার ভুলতে বসা কবিগান, তর্চাগান এসব কিছু আজও কিন্তু আমরা পৌঁছে দিই শ্রোতা বন্ধুদের কাছে। কত যে চিঠির ভালোবাসায় আপনারা ভরিয়ে তোলেন আমাদের, সে কথা কি আমরা কখনো ভুলতে পারি? তাই তো বন্ধুরা, আপনাদের চিঠি নিয়ে, আপনাদেরই অনুরোধের গান নিয়ে ঝাঁপি খুলে বসে পড়ি আপনাদের বন্ধু হয়ে অনুজমির দুনো ফসলে। কৃষিতে আজ ভারতবর্ষ এক অনন্য দিশা অর্জন করেছে, সেই দিশার কাণ্ডারি আপনারাই, আমাদের প্রিয় শ্রোতা, প্রিয় কৃষক বন্ধুরা। আকাশবাণী কৃষি বিভাগ আপনাদের জন্য তাই বিভিন্ন সময়ে কৃষির অঙ্গনের বিশেষজ্ঞদের নিয়ে এসেছে আপনাদের কথা ভেবে। তাই আজকের চাষবাসে আজকের এই কথিকা আপনাদের জন্য, আরও একবার আপনাদের প্রণাম জানিয়ে আপনাদের ভালোবাসায় আমরা আরও আরও পথ এগিয়ে যেতে চাই। সঙ্গে তো আপনারা আছেনই, সে কথা আমরা সকলে জানি। আগামীর দিন আসুন একসাথে আমরাই গড়ে তুলি আরও এক নতুন কৃষি নির্ভর সশক্ত ভারত।
3: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার জেলার দু এক জায়গায় 7-11 সেন্টিমিটার পরিমাপে ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির দু এক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কোথাও কোথাও। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আর এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা। আজকের চাষবাস অনুষ্ঠানটির প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আজ 26 অগস্ট, কলকাতা বেতারের শতবর্ষে পা। এই নিয়ে কত না স্মৃতি, নস্টালজিয়া, ইতিহাস। আচ্ছা, সমাজ বদলের সাক্ষী নাকি কাণ্ডারি বেতার? বিশেষ অনুষ্ঠান রেডিও, যন্ত্র নয় বিবর্তন। দেবাশিস বসু, স্বপ্নময় চক্রবর্তী, শশাঙ্ক ঘোষের কথায় উঠে আসবে কলকাতা বেতারের কত কথা। আজ সকাল 9:30 থেকে সকাল 11 পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুনতে ভুলবেন না বিশেষ অনুষ্ঠান রেডিও, যন্ত্র নয় বিবর্তন।

0: একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 137তম ডাক ও পেনশন আদালত আগামী 22 সেপ্টেম্বর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিসে পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 12 সকাল 11 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তাদের পেনশন সংক্রান্ত সমস্যা বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীরা অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করবেন। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 31 আগস্ট 2026 মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 12, এই ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা করা যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cprng_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখে ও সময় গুগল মিটের মাধ্যমে ডাক ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে যোগাযোগের টেলিফোন নাম্বার 0332210250 অথবা 0332210612 অথবা 2212500। ডাক ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগ ও ইমেলে ডাক ও পেনশন আদালত কথাটি উল্লেখ করতে হবে। আইন বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন, একটু পরেই আপনার স্বাস্থ্য।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন মোবাইল, কম্পিউটার, টেলিভিশন ও চোখের স্বাস্থ্য। বলছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ শাগনিক সূর্য দাস।
3: একটা খুব বড় সমস্যা হয়ে উঠছে আজকাল যে টিভি, মোবাইল, ল্যাপটপ, এই তিনটে কিন্তু আমাদের খুব চোখের ক্ষতি করছে। আর এটা আমরা সেটা সবাই জানতে পাচ্ছি, কারণ যেভাবে আমাদের পপুলেশনের চশমার পাওয়ার বেড়ে যাচ্ছে সেটা আমরা বুঝতেই পারি। কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখা দরকার যখন আমরা খুব বেশি যদি আমাদের কাজে মোবাইল আর ল্যাপটপ থাকে। চোখের পাওয়ার অর্থাৎ যেটা আমরা বলি যে মোস্ট কমনলি চিলড্রেনের জন্য মায়োপিয়া, তো মায়োপিয়া কিন্তু অনেকটাই বাড়ে যদি আমরা চোখে খুব বেশি স্ট্রেস দিই, খুব ক্লোজড কম্পার্টমেন্টে আমরা দেখি, তার জন্য চোখের পাওয়ার বাড়ার চান্স থাকে। আমরা এই পপুলেশনটাকে 2-3 ভাগে ডিভাইড করব। একটা হলো যারা ছোটো বাচ্চারা, যারা কন্টিনিউয়াসলি মোবাইলের দিকে তাকিয়ে থাকে, সেটা আমাদের একটু কন্ট্রোলে আনতে হবে, যতটা কম মোবাইল দেখতে পাই তত বেটার। আমাদের সেকেন্ড ক্যাটাগরি অফ পেশেন্টস হলো আমাদের IT প্রফেশনালস, অ্যান্ড যাদের অনেকক্ষণই ল্যাপটপের সামনে বসে থাকতে হয়, ল্যাপটপ আর কম্পিউটার্স, ওনাদেরকে আমার অনুরোধ যে কন্টিনিউয়াস এক নাগাড়ে দেখতে থাকবেন না, মাঝে মাঝে একটু চোখ বন্ধ করবেন, একটু জাস্ট আইটা মাসাজ করতে পারেন, একটু উঠুন, ওইখান থেকে 2 মিনিট একটু হেঁটে আসুন, দিয়ে আবার বসে আবার কাজ করুন। একটু মাঝে মাঝে আমাদের চোখ রেস্ট দিতে হবে। তার জন্য অনেক লুব্রিকেটিং আই ড্রপস পাওয়া যায়। আপনি একদম নিয়ারেস্ট আই সার্জন অ্যান্ড অপথালমোলজিস্ট যদি থাকে ওনাকে একবার গিয়ে দেখাবেন, ওনারা বলে দেবেন যে রাইট ড্রপ ফর ইওর আইজ কি, সেই আই ড্রপ দিয়ে মাঝে মাঝে আপনি আপনার চোখ ঠান্ডা থাকে, ভালো থাকে, আরাম থাকে, আপনি মাঝে মাঝে দিতে থাকতে পারেন। এক নাগাড়ে প্লিজ কম্পিউটার ইয়া ল্যাপটপ দেখবেন না, একটু ব্রেক নিয়ে নিয়ে দেখবেন, তাহলে চোখে স্ট্রেস কম পড়বে। আরেকটাই খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা এই ল্যাপটপ আর মোবাইলের জন্যই আমাদের দেখা দিচ্ছে, সেটাকে আমরা বলি কম্পিউটার।

0: ভিশন সিন্ড্রোম, CVS, এটা আগে আমরা এমনি বলতাম যে খুব বেশি মোবাইল দেখলে খারাপ হবে, এখন সেটা অ্যাকচুয়ালি একটা রোগে গিয়ে দাঁড়িয়েছে। সো এটা যেটা আমরা বলি কম্পিউটার ভিশন সিন্ড্রোম, এইখানে টিপিক্যাল একটা ড্রাইনেস হয়, ড্রাইনেসের জন্য একটা গ্রিটি সেন্সেশন হয়, একটু চোখ কটকট করে, একটু চোখ থেকে জল পড়ে অনেক লং টার্ম ইউজেজের জন্য। তো এটার একটা মেন রিজন হলো যে আমরা এক নাগাড়ে যখন দেখতে থাকি তখন সে চোখের কিন্তু ব্লিঙ্ক রেট, যেটা বলি আমরা চোখের পাতা ফেলার টাইমটা, সেটা কিন্তু কমে যায়, কারণ আমরা খুব ব্লিঙ্ক করি তখন করি না, আর চোখ এক নাগাড়ে আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। তো চোখে যে জলটা ফরমেশন হচ্ছে, চোখের তো নিজেও জল থাকে, সে চোখের জলটা কিন্তু তৈরি হচ্ছে কিন্তু সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে না, তার জন্যই আমাদের কিন্তু চোখে ড্রাইনেস হয়ে যাচ্ছে আর কুটকুট করছে আর একটা লাল হয়ে যায়। সো আমাদের মনে হয় যে চোখের মধ্যে কিছু আটকে আছে, কিছু পড়ে আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্লিঙ্ক রেট আমাদের বাড়াতে হবে, ভলেন্টারিলি ব্লিঙ্ক করতে হবে, মাথায় রাখতে হবে যে চোখ আমাদের একটু টাইম পরপর আমাদের একটু গ্যাপ নেব, একটু রেস্ট নেব, চোখ বন্ধ করে একটু হালকা আই ম্যাসাজ করবেন, দূরের দিকে যদি হয় একটু তাকাবেন, কাছে পিঠে যদি জানলা থাকে জানলা দিয়ে দূরে যদি গাছপালা থাকে সেটা দেখবেন। এটাকে আমরা একটা 20-20-20 রুলে আমরা ডিভাইড করি, সেটা এভরি 20 মিনিটস, 20 মিনিট পরে কিন্তু 20 সেকেন্ডের জন্য আমরা একটু ব্রেক নিই আর আমরা দূরে দেখার চেষ্টা করি, তাহলে চোখ একটু আরাম পায়, একটু রেস্ট পায়, স্ট্রেসটাও কম হয় আর তারপর আমরা আবার কাজে ফিরে যাই।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মোবাইল কম্পিউটার টেলিভিশন ও চোখের স্বাস্থ্য, বললেন চক্ষু রোগ বিশেষজ্ঞ সাগনিক সূর্য দাস। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন প্রাত্যহিকী।

পৃথিবীতে আসার পরেই আমাদের ছোটার শুরু। শৈশব কৈশোর যৌবন পেরিয়ে প্রৌঢ়ত্ব ও বার্ধক্য, ছোটার পথে নিজেদের চাহিদাগুলো পূরণ করতে করতে একসময় দেখা যায় ঠিক করে বাঁচাটাই অধরা রয়ে গেছে। এই এক জীবনে প্রাণ ভরে বেঁচে থাকাটাই তো সব, তাই আসুন না প্রাণ ভরে বাঁচি, ভালো থাকি আর ভালো রাখি কাছের ও পাশের জনকে। এই শুভকামনায় শুরু করছি আজকের প্রাত্যহিকী। আজকের দিনের কথা দিয়েই শুরু হোক আমাদের পথচলা। আজ 26 অগস্ট।

দূরকে যে কাছে নিয়ে আসে সেই তো আপন, তার সঙ্গেই তো মনের তার বাঁধা আছে। এথার তরঙ্গে সে ভাসিয়ে নিয়ে যায়।

মান অভিমান হাসি কান্না আরো কত কি। এভাবে চলতে চলতেই শতবর্ষ ছুঁয়ে ফেলে সে। বলা বাহুল্য, সে আমাদের সুখের সাথী, দুঃখের দোসর, বহুজনের হিতে বহুজনের সুখে সর্বদা জড়িয়ে থাকা কলকাতা বেতার, আকাশবাণী কলকাতা।

সেই 1927-এর 26 অগস্ট থেকে আজ 2026-এর 26 অগস্ট। 1 নম্বর গস্টিন প্লেস থেকে ইডেন গার্ডেন সংলগ্ন আকাশবাণী ভবন। এই দীর্ঘ সময়ে গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি থেকে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস, সেখান থেকে অল ইন্ডিয়া রেডিও এবং পরবর্তী সময়ে আকাশবাণী। নাম ঠিকানা সবই বদলেছে, তবুও বদলায়নি আকাশবাণী কলকাতাকে ঘিরে বাঙালির হৃদয়ের আবেগ। আর তাই তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবের সূচনা হয় আকাশবাণী কলকাতারই হাত ধরে। দেবীপক্ষের শুভ সূচনায় মহালয়ার ভোরে প্রচারিত মহিষাসুরমর্দিনী আজও সমান জনপ্রিয়। শুরুতে মহাষষ্ঠীর ভোরে এই অনুষ্ঠানটি প্রথম প্রচারিত হয় গস্টিন প্লেসের স্টুডিও থেকে। পরবর্তীকালে অনুষ্ঠানটির প্রচারের সময় স্থির হয় মহালয়ার ভোরে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ, পঙ্কজকুমার মল্লিকের সঙ্গীত পরিচালনা এবং বাণী কুমারের রচনাশৈলী, এই ত্রিবেণী সঙ্গমে যে শব্দচিত্র ফুটে উঠেছে আজকের সোশ্যাল নেটওয়ার্কের যুগে, না তা একটুও মনে

0: বাঙালি মানেই যেমন দুর্গাপুজো, তেমনি বাঙালি মানেই চিংড়ি বনাম ইলিশ, অর্থাৎ সেই চিরাচরিত ঘটি বাঙালের দরজা, যেটা আরও বেশি করে বোঝা যেত ময়দানে ফুটবল খেলার সময়। এই খেলাকে ময়দান থেকে একেবারে ঘরের চার দেওয়ালের মধ্যে নিয়ে আসার কৃতিত্বের প্রথম দাবিদার কিন্তু আকাশবাণী। বাংলায় প্রথম ধারাভাষ্যকার কে ছিলেন বলুন তো? রায়চাঁদ বড়াল আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। চোখ বুঝলেই এখনো যেন দেখতে পাই সেই ছবিটা। রেডিও ঘিরে বসে আছেন একদল মানুষ, ধারা বিবরণী শুনে কখনো তারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছেন, আবার কখনো জড়িয়ে পড়ছেন বাক বিতণ্ডায়।
1: হ্যাঁ সে তো বটেই। আর সেই যে কথায় রয়েছে না, ধন্নি মেয়ে ছায়া ছবির সেই গানটার কথা মনে পড়ে গেল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। হ্যাঁ, তবে আমরা শুধু ফুটবলে আটকে থাকব না, আমরা এগিয়ে যাই আর একটু সামনের দিকে। আসলে বাংলা তারিখ আমরা সেইভাবে মনে না রাখলেও কয়েকটা তারিখ কিন্তু আমাদের মনের মণিকোঠায় সযত্নে রক্ষিত। পয়লা বৈশাখ, পঁচিশে বৈশাখ, বাইশে শ্রাবণ, এরকম আরও অনেক তারিখই রয়েছে। নববর্ষের বৈঠক কিংবা কবিগুরুর জন্মদিনে কবিতার আবৃত্তি তারই সকণ্ঠে। সবেতেই কৃতিত্বের অধিকারী আকাশবাণী কলকাতা। জীবন সায়াহ্নে কবি যখন কালিম্পংয়ের গৌরীপুর লজে ছিলেন, তেমনই এক সময় ঠিক রাত আটটায় কবি কণ্ঠে উচ্চারিত হল সেই কবিতাটি, আজ মম জন্মদিন। সদ্যই প্রাণের প্রান্ত পথে ডুব দিয়ে উঠেছে সে, বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে। কবিগুরু এর পরের দিন তার দৌহিত্রীকে চিঠিতে লিখলেন, কাল এখানে লোক ছিল অল্প, জমে ছিল বেশি, রেডিওতে আমার আবৃত্তি শুনেছিলি তো?
0: পরবর্তী সময়ে শুভেচ্ছাস্বরূপ তিনি একটি কবিতাও কিন্তু লিখেছিলেন বেতার।

এর জন্য, যার প্রথম লাইন ছিল, ধরার আঙিনা হতে ওই শুনো উঠিল আকাশবাণী। এই সঙ্গেই জানাই যে কবির অন্তিম যাত্রার ধারা বিবরণীয় প্রচার করেছিল আকাশবাণী কলকাতা। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে নিমতলা ঘাট পর্যন্ত সেই যাত্রার ধারা বিবরণী দিয়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।

0: তবে শুধু তাই নয়, পরাধীনতার শৃঙ্খল মোচন করে যখন দেশ স্বাধীন হয়, সেই ১৯৪৭-এর ১৪ই আগস্ট মধ্যরাতের পূর্ণতিথিতে কিংবা ৭১-এর মুক্তিযুদ্ধের কঠিন পরিস্থিতিতেও কলকাতা বেতার সর্বদা তার কর্তব্যে নিষ্ঠাবান ও দায়িত্বশীল থেকেছে।
1: সত্যি বলতে কি অমরেশ, জীবনের রোজ নামচার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল, জড়িয়ে আছে কলকাতা বেতার।
0: খুব সত্যি কথা।
1: লোক সংস্কৃতি থেকে শরীর স্বাস্থ্য, চাষাবাদ থেকে ব্যবসা বাণিজ্য, কোন ক্ষেত্রটা বাদ দিই বলো, সব ক্ষেত্রেই তো তার অবাধ যাতায়াত।
0: একদম একদম।
1: এখনো বহু মানুষ আছেন যারা বেতারে যে সংবাদ পরিবেশন হয় তাকে যথেষ্ট বিশ্বাসযোগ্য বলে মনে করেন।
0: এবং শুধু তাই নয়, কথার প্রসঙ্গে মনে পড়ল, বেতারের বিভিন্ন অনুষ্ঠান বিশেষ করে সংবাদের সিগনেচার টিউন শুনে ঘড়ির সময় মেলান, এরকমও মানুষ রয়েছেন কিন্তু।
1: ৭:৪৫-এ রবীন্দ্রসঙ্গীত শুনেও কিন্তু ঘড়ির মেলান, এমন অনেক বন্ধুরা আছেন। আবার দেখো কৃষি সুপারিশ, তা শুনেও জমিতে ফসল ফলান আমাদের কৃষক ভাইরা। বেতারে ডাক্তারবাবুর পরামর্শ শুনে কঠিন অসুখ থেকে মুক্তি পেয়েছেন এমন উদাহরণও কিন্তু আছেন। অন্তত মুক্তি না পেলেও যে সেই অসুখটা সম্পর্কে একটা ধারণা পাচ্ছেন এমন কথাও আমরা বারবার যখন সবিনয় নিবেদন বা এই জাতীয় অনুষ্ঠান করি তখন লেখেন আমাদের বন্ধুরা। আর এর পাশাপাশি বেতার নাটকের কথা না বললেই নয়, তার আবেদন একেবারে সেদিন থেকে আজ পর্যন্ত একদম এক।
0: এবার আসলে নাটকের কুশীলবরা কণ্ঠের জাদুতে এমন একটা শব্দচিত্র তৈরি করেন যেটা মনের গভীরে গিয়ে এমনভাবে নাড়া দেয় যার আবেদন কিন্তু চিরকালীন, তাই তো?
1: হ্যাঁ, কুশীলব বললে যেন আমাদের মনে হয় শুধু অভিনেতা অভিনেত্রীদের কথাই বললে, তা কিন্তু নয়। নাটক যিনি সম্পাদনা করছেন, যিনি আবহ প্রয়োগ করছেন, যিনি মূল কাহিনী ঠিক করছেন,
0: যে গোটা টিমটা,
1: গোটা টিমটা, এবং যিনি স্ক্রিপ্ট লিখছেন, নাট্যরূপ দিচ্ছেন, তার অবদানও কোনো অংশে কম নয়। সবাই মিলিয়েই একটা বেতার নাটকের প্রযোজনা। তেপান্তরের মাঠ পেরিয়ে এই বেতার তরঙ্গ দূর থেকে বহু দূরে ভেসে যায়, তখন সঙ্গে করে বয়ে নিয়ে যায় অজস্র অনুভূতি। আজকের এই সময় দাঁড়িয়ে প্রযুক্তির কল্যাণে সম্প্রচার কত নিখুঁত হয়েছে, কত আধুনিক হয়ে গেছে, নিজের মতামত ভাগ করে নেওয়ার সুযোগও কিন্তু এখন অনেকখানি, যা সেদিন ছিল না। এই বিবর্তনের সঙ্গে সঙ্গে আকাশবাণীও চলছে বহমান ধারায়।
0: অবশ্যই, আসলে সময় তো এখন অনেকটাই এগিয়ে গেছে, বিনোদনের মাধ্যম এখন আমাদের হাতের মুঠোয়। তবে কলকাতা বেতারের জনপ্রিয়তা কিন্তু আজও একই রকম রয়ে গেছে। বাংলা, হিন্দি, উর্দু, ইংরাজি কিংবা সাঁওতালি, বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে তাদের মতো করেই পৌঁছে যাচ্ছে আকাশবাণী কলকাতা। তথ্য, শিক্ষা ও বিনোদন, এই তিনটি ক্ষেত্রেই সমানভাবে নিজেকে একটু একটু করে মেলে ধরেছে কলকাতা বেতার। বেতারের প্রতি ভালোবাসা আরও প্রগাঢ় হোক। যাকে চোখে দেখা যায় না, শুধুই শোনা যায়, তাকে ঘিরে থাকা কল্পনারা ডানা মেলুক মনের আকাশে।
1: আজ কলকাতা বেতার, আকাশবাণী কলকাতার শতবর্ষ উদযাপনের সূচনা লগ্ন সবার জন্য রইল শুভেচ্ছা, ভালোবাসা, কারণ এ পরিবার সম্পূর্ণ হয় আপনাদের নিয়েই। আপনাদের ছাড়া এ পরিবার একেবারে ওই অর্ধেক আকাশের মতন আধখানা।
0: অবশ্যই, আর বিগত দিনগুলোতে যেভাবে আপনারা আমাদের পাশে থেকেছেন আমরা জানি, আগামী দিনগুলোতেও আপনারা আমাদের পাশে থাকবেন। বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আজ এতগুলো বছর পেরিয়ে শতবর্ষে পা রাখল আকাশবাণী কলকাতা। আপনাদের ভালোবাসা, আপনাদের সাহচর্য, সহমর্মিতা না পেলে কি এতটা পথ চলা সম্ভব হতো? মোটেই না। আরও একবার সবাইকে শুভেচ্ছা জানাই, সবাই ভালো থাকুন।

0: আজ কলকাতা বেতারের জন্মদিনের শুভক্ষণে খুব ইচ্ছে করছে যে সেই শুরুর দিনগুলো যদি একটু তার স্বাদ ফিরিয়ে আনা যায়, একটু ছুঁয়ে দেখা যায়। কলকাতা বেতারের অন্যতম প্রাণপুরুষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, তার স্মৃতিচারণে সেই দিনগুলোর কথা।
1: ১৯২৭ সালে কলকাতায় বেতার বেশ আড়ম্বরের সঙ্গে আসছে, এটি ঘোষিত হবার পর শহরে বেশ সাড়া পড়ে গিয়েছিল। এই বেতারের প্রথম আরম্ভ যিনি উদ্যোগী হয়ে করেছিলেন তার নাম FM চিনয়, একজন পারসি ব্যবসায়ী। তিনি একটি কোম্পানি গঠন করলেন, নাম হলো ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি। বোম্বাইয়ে আর কলকাতায় এক মাসের তফাৎ বলা যায় বেতার চালু হলো। তবে কলকাতা বেতার হয়েছিল অসাধারণ জনপ্রিয়, তার কারণ এখানে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন তারা ছিলেন বড় বড় নামজাদা শিল্পী, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, সঙ্গীত শিল্পী, অভিনেতা, সবাই কলকাতা স্টেশনকে ক্রমশ অসাধারণ করে তুলেছিলেন। তাঁদের দান আমরা তো অস্বীকার করতে পারি না। চিনয় সাহেব BBC-র কয়েকজন লোককে নিয়ে এসেছিলেন ভারতবর্ষে, তাদের মধ্যে কয়েকজন ছিলেন খুব নাম করা, যেমন ডানস্টন, ওয়ালিক প্রভৃতি। এরা সব প্রোগ্রামের ব্যবস্থা করেছিলেন প্রথম, এবং এটাকে কিভাবে তৈরি করতে হবে সেটাও জানিয়েছিলেন। এখানকার ভারতীয় প্রোগ্রামের যিনি ভার নিয়েছিলেন তার নাম হচ্ছে নৃপেন্দ্রনাথ মজুমদার। ক্লারিওনেট বাজিয়ে বলে যার খুব খ্যাতি ছিল, এই নৃপেনবাবু কিন্তু আমাদের সকলকে জোগাড় করেছিলেন। প্রথম দিনেই সেই এসেছিলাম যেদিন এখানে হলো রেডিও, অবশ্য নৃপেনবাবুর সঙ্গে আমার শিশির কুমার ভাদুড়ী মহাশয়ের থিয়েটারে একটু আলাপ হয়েছিল। তারপর বেশি আলাপ হলো এইখানে আসা যাওয়া করতে করতে। ওমর ভাই ছিলেন মণি মজুমদার, তার সঙ্গে খুব আমি আসতাম। যেদিন উদ্বোধন হলো সেই উদ্বোধন দিনে আমি কোনোরকমভাবে ওই মণিদার কাছ থেকে কার্ড নিয়ে এখানে চলে এসেছিলাম। তারপর দেখলাম যে বেশ সাজানো গোজানো হয়েছে, উপরেতে দুটো তলা নোয়া হয়েছে, বড় স্টুডিওটা দেখলাম যেখানে গান বাজনা অভিনয় অনেক কিছু ভবিষ্যতেও আমি করেছিলাম। সেখানে নানা রকম গান বাজনা সেই দিন হলো। তার আগে হলো অবশ্য বক্তৃতা টক্তৃতা। লাট সাহেব স্যার স্ট্যানলি জ্যাকসন তিনি এলেন এবং তাঁর স্ত্রীও এসেছিলেন, তাদের অভ্যর্থনা করে নিয়ে এলেন মিস্টার FM চেনয়। এবং তিনি বললেন যে এর দ্বারা সারা দেশ আনন্দ ও শিক্ষা পাবে এবং ভবিষ্যতে দেশের সংস্কৃতি, জ্ঞান ও অগ্রগতির সহায়তা করতে পারবে, সেইটাই উদ্দেশ্য নিয়ে আমরা এই বেতার স্থাপনা করছি। লাট বাহাদুর চিনয় সাহেবের পর তাঁর ভাষণের সময় বলে উঠলেন, আমরা আশা করব শুধু শহরের লোক বেতারের অনুষ্ঠানগুলি উপভোগ করবে না, দূরপল্লীর নিভৃত নীরবতার মধ্যেও সাড়া জাগাবে বেতার। এরপর বেতার স্টুডিওর দ্বার উন্মোচন করলেন লাট সাহেব স্বয়ং। সেদিন সভার প্রারম্ভ ও শেষে সানাই বাজিয়েছিলেন আলী হোসেন খাঁ ও তাঁর সম্প্রদায়। উদ্বোধন ভাষণের পরই হয়েছিল ভারতীয় শিল্পীদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে একটি নতুন গল্প পড়েছিলেন সুবিখ্যাত সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ জামাতা মণিলাল গঙ্গোপাধ্যায় মহাশয়। খেয়াল গেয়েছিলেন সলামখ্যাত জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী। রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন

0: দীনেন্দ্রনাথ ঠাকুর মহাশয়। শিশির ভাদুড়ী মহাশয়ের সীতা নাটকের প্রথমে রবীন্দ্রনাথের একটি কবিতায় সুর দিয়ে যে গানটি গাওয়া হতো, সেই কথা কও হে অতীত, এই গানটি প্রফুল্ল বালা গেয়েছিলেন। তারপর বাংলা গান গাইলেন স্বনামধন্যা আঙুর বালা, কৃষ্ণচন্দ্র দে মাতিয়ে তুললেন শ্রোতাদের। হাসির গান গেয়েছিলেন শীতাংশু জ্যোতি মজুমদার বকুবাবু। ছোটদের গল্প শোনালেন হাইকোর্টের অ্যাডভোকেট যোগেশচন্দ্র বসু, তিনি পরে গল্প দাদুর আসর জমিয়ে বসেছিলেন বছরখানেক পরে অবশ্য। তা একই সময়ে মহিলা মজলিসও প্রথম কয়েক বছর পরিচালনা করতে হয়েছিল এই অভাজনকে। সপ্তাহে ছদিন এক ঘন্টা করে দুপুর বেলায় বলতে হতো। বিষ্ণু শর্মা ছদ্ম নামে ওই পরিচালক রূপে অবতীর্ণ হতাম। যাক সেসব কথা, তো সেদিন অপূর্ব সুরে ক্লারিওনেট বাজিয়েছিলেন ভারতীয় অনুষ্ঠানের কর্তা নৃপেন্দ্রনাথ মজুমদার। নৃপেন্দ্রনাথ সেই বাঁশি যখন বাজল তখন লোকে আবেগে উচ্ছ্বসিত হয়ে উঠল। তার সঙ্গে সঙ্গত করেছিলেন আর সি বড়াল, ঘোষণায় ছিলেন 1911 সালের মোহনবাগানের সেই নামজাদা খেলোয়াড় রাজেন্দ্রনাথ সেন। বেতারের এই প্রথম দিনটির কথা ভুলতে পারিনি।
1: না, আমরাও ভুলতে পারি না। সেদিন থেকে আজ পর্যন্ত যেসব মানুষেরা, যেসব মহান স্রষ্টারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন, তেমনই একজন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্মৃতিচারণে শুনলাম সেই দিনের কথা।
2: প্রাত্যহিকীতে ফিরছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম প্রাত্যহিকীতে। আজ নবী দিবস, ঈদ উল মিলাদ। এই দিনটি ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে খুবই আনন্দের দিন। এই দিনে ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটি নবী দিবস বা ফতেয়া দোহাজ দাহাম বলেও পরিচিত। নবী দিবস মুসলিম সমাজের কাছে খুব সমাদরের সঙ্গে পালিত হয়। এই দিনে গরিব দুঃখীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় এবং সত্য ধর্ম প্রচারের জন্য তিনি যে আজীবন ক্লেশ সহ্য করে গেছেন সে কথাও স্মরণ করা হয়। আজ নবী দিবস তথা ফতেয়া দোহাজ দাহামের প্রভাতে প্রাত্যহিকীর সকল শ্রোতাদের জানাই শুভেচ্ছা।
1: প্রাত্যহিকীর স্মরণ পর্বে এবার চোখ চলে যাচ্ছে 1869 সালের আজকের দিন, অর্থাৎ 26 আগস্ট। কথা সাহিত্যিক দীনেন্দ্র কুমার রায়ের জন্ম এই 26 আগস্ট 1869 সালে নদিয়া জেলার মেহেরপুরে। প্রথম জীবনে তিনি রাজশাহী জেলা জজ কোর্টের কর্মচারী ছিলেন। এরপর দীর্ঘ 2 বছর বরোদায় শ্রী অরবিন্দের সান্নিধ্যে কাটাবার পর জলধর সেনের ডাকে সাড়া দিয়ে সাপ্তাহিক বসুমতী পত্রিকায় যুক্ত হন। সম্পাদনার পাশাপাশি রহস্য লহরী সিরিজের সূত্রপাত করেন। মান্থলি ম্যাগাজিন অফ ফিকশন পত্রিকা থেকে গল্প রস সংগ্রহ করে 2টি সিরিজে 500-এরও বেশি রহস্য রোমাঞ্চের বই প্রকাশ করেন। তার সৃষ্ট গোয়েন্দা রবার্ট ব্লেকের ঠাস বুনোট জমজমাট গল্পে মেতেছিলেন বাঙালি পাঠক সমাজ। দীনেন্দ্র কুমার রায়ের অন্যান্য রচনার মধ্যে সিপাহী বিদ্রোহের পটভূমিকায় রচিত 1924 নানা সাহেব, বাংলার পল্লী জীবন নিয়ে পল্লী বৈচিত্র 1905, অরবিন্দ প্রসঙ্গ 1923 বাঙালি পাঠক মনে সাড়া জাগিয়েছিল। অনুবাদেও তিনি বাংলা সাহিত্যে তুলনারহিত। দীনেন্দ্র কুমার রায় বরোদায় থাকাকালীন শ্রী অরবিন্দের গৃহশিক্ষক ছিলেন। কথাসাহিত্যিক

0: দীনেন্দ্র কুমার রায় আজীবন বিভিন্ন বিষয়ে লেখালেখি ছাড়াও বিভিন্ন পত্রিকায় সম্পাদনার কাজও করে গেছেন। কিন্তু তার অন্য লেখার পাশাপাশি রহস্য রোমাঞ্চ লেখা বাঙালি পাঠকের মনের মণিকোঠায় রয়ে যাবে। আজ দীনেন্দ্র কুমার রায়কে আমাদের সশ্রদ্ধ প্রণাম।
1: সেবামন্ত্রে উজ্জীবিত হয়ে যেসব বিদেশিনী সাগর পার হয়ে এসেছিলেন এই ভারতবর্ষে, মাদার টেরিজা তাদের অন্যতমা। আজকের দিনটি তার জীবনের সঙ্গেও জড়িত। ছোটবেলায় তার নাম ছিল অ্যাগনেস। যুগোস্লাভিয়ার এক আলবেনিয়ান কৃষক পরিবারে 1910 সালের 26শে আগস্ট তার জন্ম। অল্প বয়সেই দুঃখ দারিদ্র ক্লিষ্ট ও রোগগ্রস্ত মানুষের প্রতি তিনি অসীম বেদনা অনুভব করতেন। তাই জীবনে মানব সেবার সংকল্প গ্রহণ করে মাত্র 18 বছর বয়সেই তিনি আয়ারল্যান্ডের মিশনারি সংস্থা লোরেটো সংঘে যোগ দেন। এই সংস্থায় 1928 সালে তাকে ভারতবর্ষের কলকাতায় পাঠায় শিক্ষকতার কাজ দিয়ে। কিছুদিন স্কুলে শিক্ষকতা করার পর তিনি সন্ন্যাসব্রত গ্রহণ করেন ও দরিদ্র মানুষের সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করেন। 1950 সালে অল্পদিনের ব্যবধানে কলকাতায় প্রতিষ্ঠা করলেন মিশনারিজ অফ চ্যারিটিজ এবং নির্মল হৃদয় নামে দুটি সংস্থা। দুটি জায়গাতেই আশ্রয়হীন অসহায় মুমূর্ষ নরনারীরা পেল মমতাময়ী জননীর স্নেহস্পর্শ। এরপরে অনাথ শিশুদের জন্য গড়ে তুললেন নির্মল শিশু ভবন এবং হাওড়ায় তৈরি করলেন কুষ্ঠাশ্রম। এ শতাব্দীর প্রেম ও শান্তির প্রতিমূর্তি জননী টেরিজার জীবনাবসান ঘটে 5ই সেপ্টেম্বর 1997 সালে। আজ তার জন্মদিনে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম।

1955 সালের এই 26 অগস্টেই দক্ষিণ কলকাতার বসুশ্রী এবং আরও তিনটে সিনেমা হলে মুক্তি পেয়েছিল তরুণ এক পরিচালকের প্রথম ছবি। বহু আর্থিক ঝুঁকি নিয়ে বহু ক্ষতি স্বীকার করে অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে নির্মিত হয়েছিল এই ছবি। অথচ এই ছবি পরিচালককে এনে দিয়েছিল বিশ্বজোড়া সম্মান। বলাই বাহুল্য, ছবিটির নাম পথের পাঁচালী এবং পরিচালক সত্যজিৎ রায়। কেবল পরিচালককে বিশ্বজোড়া খ্যাতিই নয়, এই পথের পাঁচালী ভারতীয় এবং বিশ্বের চলচ্চিত্র জগতে সৃষ্টি করেছিল এক নব ইতিহাস, সেই সঙ্গে ভারতীয় চলচ্চিত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিল এই পথের পাঁচালী।

অতীতের আয়নায় আমরা ফিরে দেখছি আজকের দিনটিতে। আজকের দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছেন আরও একজন বিশিষ্ট মানুষ। তাঁর এক বিখ্যাত গানে তিনি লিখেছিলেন এই আশার কথা, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলা বাহুল্য, রচয়িতার নাম অতুল প্রসাদ সেন। 1871 সালের 20 অক্টোবর ঢাকায় তাঁর জন্ম। 1894 সালে লন্ডনের মিডল টেম্পল থেকে ব্যারিস্টারি পাশ করে তিনি কলকাতায় এসে ও পরে লখনৌ শহরে আইন ব্যবসায় লিপ্ত হন। লখনৌতে ব্যারিস্টার হিসেবে প্রতিষ্ঠা লাভ করার পর প্রত্যক্ষভাবে রাজনীতিতে যোগদান করেন। গোখলের নেতৃত্বে লখনৌ জাতীয় কংগ্রেসের সভায় সভাপতিত্ব করেন। প্রবাসী বঙ্গসাহিত্য সম্মিলন প্রতিষ্ঠাকালে তিনি ছিলেন তার প্রধান। এই সময় তিনি খামখেয়ালি সংস্থা প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল ও তিনি মিলে এই সংস্থার বিভিন্ন অধিবেশনকে স্মরণীয় করে রেখেছেন।

1934 সালের আজকের দিনে অর্থাৎ 26 অগস্ট লখনৌ শহরের হেমন্ত নিবাসে অতুল প্রসাদ সেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।

একজন অভিনেতার নামে ছবির নাম দেওয়া হয়েছে, চলচ্চিত্রে এমন ঘটনা কখনো ঘটেনি। যা ঘটেছিল খ্যাতনামা কমেডিয়ান ভানু বন্দ্যোপাধ্যায়ের নামে। ভানু পেল লটারি, কিংবা ভানু গোয়েন্দা জহুর অ্যাসিস্ট্যান্ট, বাংলা চলচ্চিত্র জগতে একসময়কার বিখ্যাত ছবি। 1920 সালের 26 আগস্ট ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম। তার পিতৃদত্ত নাম ছিল সাম্যময়। প্রথম জীবনে তিনি জড়িয়ে পড়েন স্বদেশী আন্দোলনে, এজন্য তিনি রাজরোষে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পড়তে পড়তেই পড়া ছেড়ে কলকাতা চলে আসতে বাধ্য হন তিনি। 1946 সালে সলিল সেন পরিচালিত নতুন ইহুদি ছবি থেকে তার খ্যাতির শুরু। ক্রমে অভিনয় এতই ব্যস্ত হয়ে পড়েন যে আয়রন স্টিলের চাকরি ছাড়তে হয় তাঁকে। প্রায় 300 ছবিতে খ্যাতির সঙ্গে অভিনয় করেছেন তিনি। শুধু কমেডিয়ান নয়, সফল চরিত্রাভিনেতা হিসেবেও তার উঁচু দরের শিল্পী পরিচয় পাওয়া যায় বহু ছবিতে। 1951 সালে তিনি পেশাদারী রঙ্গমঞ্চে যোগ দেন। এখানেও জীবনের শেষ দিন পর্যন্ত খ্যাতির সঙ্গে অভিনয় করেছেন। শেষ জীবনে যাত্রা জগতের সঙ্গেও যুক্ত হন। চাটনি নামে একটি রসরচনা বইয়ের লেখক বিখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে জানাই শ্রদ্ধা।

বাংলার প্রগতিশীল নাট্য আন্দোলনের খ্যাতিমান ব্যক্তিত্ব নাট্যকার মন্মথ রায়ের সঙ্গেও আজকের দিনটি জড়িত। 1899 সালের 16 জুন বাংলাদেশের ময়মনসিংহে তার জন্ম। পরবর্তীকালে 22 থেকে 23 বছর বয়সের মধ্যে তার প্রথম একাঙ্ক নাটক মুক্তির ডাক প্রকাশিত হয়। প্রকাশ পাওয়ার পর স্টার থিয়েটারে মঞ্চস্থ হওয়ার পরই বইটি অসম্ভব জনপ্রিয়তা লাভ করে। তার সবথেকে বিখ্যাত নাটকগুলির মধ্যে কারাগার, দেবাসুর, বঙ্গে মুসলমান প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি ভান্ডার ও বসুন্ধরা পত্রিকার সম্পাদক ছিলেন, লোকরঞ্জন শাখার প্রবর্তক ছিলেন, আকাশবাণীর সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। বহু পুরস্কারে ভূষিত মন্মথ রায়ের মৃত্যু হয় 1988 সালের আজকের দিনে।

0: আপনারা শুনছেন প্রাত্যহিকী, আপনারা রয়েছেন প্রাত্যহিকীতে। এই 2026 সালের 26 অগস্টের প্রাত্যহিকীতে, কিন্তু 80-এর দশকে শুরু হওয়া এই অনুষ্ঠানের শুরুর দিনটায় যদি আপনাদের ফিরিয়ে নিয়ে যাই, কেমন ছিল আজকের এই বিশেষ দিনে প্রাত্যহিকীর সূচনা পর্ব? প্রাক্তন উপস্থাপক ঘোষক দেবাশিস বসুর স্মৃতিচারণে সেই দিনটার কথা
1: ভাবলো কেমন রোমাঞ্চ হয়, কেমন মন কেমন করে। যাকে আমি বলি আমার অন্নপূর্ণার মন্দির, মানে আকাশমণি ভবন, মাইক্রোফোনকে বলি আমার মা। কত শ্রুতি, কত স্মৃতি প্রাত্যহিকী। আমি ডায়েরি লিখি না, সুতরাং একদম দিন ক্ষণ সবকিছু মিলিয়ে বলবো এরকম আশা করাটা আমি নিজেই নিজের কাছে করি না আর কি। তবে স্পষ্ট মনে আছে আমার একটা কথা, একটা দিন আমি 1979-তে আকাশবাণীতে ঘোষক হিসেবে, উপস্থাপক হিসেবে যোগ দিয়েছি। 1980 সালের 1লা বৈশাখ একটা অনুষ্ঠান হয়েছিল যার নাম ছিল প্রাত্যহিকী, সেই শুরু হলো। এর স্ক্রিপ্ট লিখেছিলেন ডক্টর মলয় বিকাশ পাহাড়ি। তখন সম্ভবত 10 মিনিটের হতো না, এই চিঠির ফর্ম ছিল না। কিন্তু আমরা জরুরি পরিষেবার খবরগুলো, যেমন কোন ট্রেন কখন ছাড়ছে বা বিমান ছাড়া বা আরো কিছু জরুরি পরিষেবা, সম্ভবত বাসের কথাও বলা হতো আমার যতদূর মনে আছে। তার সঙ্গে কিছু একটা টপিক হয়তো আমরা ঠিক করে নিলাম, তার উপরে ওই ছোট ছোট ইন্টারভিউস গুলো আমরা দিতাম। এবং সেই সময়ে আমার খুব স্পষ্ট মনে আছে, তখন জনপ্রিয় দৈনিক সংবাদপত্র বাংলা ইংরেজিতে তাদের একটা কলাম ছিল রেডিও নিয়ে, সেখানে আমাদের রিভিউ বেরোতো। আমরা কোথাও ত্রুটি থাকলে শুধরে নিতাম, কোথাও ভালো থাকলে আরো বেশি অনুপ্রাণিত হতাম, বিভিন্ন ভাবে আমরা অনুষ্ঠানটা করার চেষ্টা করতাম। কখনো স্ক্রিপ্টেড থাকতো, কেউ লিখে দিয়েছেন প্রডিউসার, কখনো আমি নিজেই নিজে স্ক্রিপ্ট করেছি, অনেক রকম এক্সপেরিমেন্ট করার সুযোগ হয়েছে। তারপর তো পরের দিকে সময়টাও বেড়ে গেল, সম্ভবত বোধ হয় 84 সাল হবে। তৎকালীন যিনি কেন্দ্র অধিকর্তা ছিলেন সুজিত মালাকার, তখন শুরু করলেন প্রাত্যহিকী একটা অন্য ফরম্যাটে। সেখানে জরুরি পরিষেবার খবরের পাশাপাশি শ্রোতাদের চিঠি, এটা একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার হলো। এবং সময়টাও বোধ হয় 10 থেকে 25 মিনিট এরকম করা হলো। তখন ওটা স্ক্রিপ্টেড থাকত, অতীন্দ্র স্ক্রিপ্ট লিখে নেওয়া, যতদূর মনে আছে অতীন চট্টোপাধ্যায়। এবং শুরুতে বেশ কয়েক মাস দিলীপ বাবু, অর্থাৎ দিলীপ ঘোষ আমাদের অগ্রজ উপস্থাপক ঘোষক, তার ওই অসামান্য কণ্ঠস্বর, অসামান্য বাচন ভঙ্গি তিনি একা প্রেজেন্ট করতেন। তারপরে আমিও করার সুযোগ পেয়েছি টানা বেশ কয়েক মাস। তারপরে ধীরে ধীরে ওটা পরিবর্তন হতে থাকলো, আবার কখনো দুজনে মিলে করা শুরু হলো, এরকম এক্সপেরিমেন্ট। দুটো ঘটনার কথা বলি যেটা আমার মনে রয়ে গেছে। সেই যখন 10 মিনিটের অনুষ্ঠান, একবার টপিক ছিল কলকাতা, আমার কি খেয়াল হলো আমি ছুটে গেলাম ওই লেকেতে হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি। আমি গেছি বেলবাজি, সেই সনদদা সবসময় অ্যাটেন্ড করতেন, সনদদা দরজা খুললেন, হেমন্ত মুখোপাধ্যায় তার ঘরোয়া ড্রেস একদম বাবার মতো। তা গেলেন, বলল কি খবর? আমি বললাম রেডিও থেকে ওই একটা আপনার ইন্টারভিউ, মানে জাস্ট জানতে চাইবো কলকাতা কেমন লাগে। বলতে বলতে আমরা বারান্দার দিকে চলে গেছি, টেপ রেকর্ডার অন করলাম, কলকাতা কেমন লাগে, উনি ফার্স্টে বললেন খুব খারাপ। আরে বাচ্চা বাচ্চা ছেলে পেলে আজকাল যা হয়েছে, সামনে মুখের সামনে সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ে, খুব খারাপ, খুব খারাপ। আমি বললাম এই যেখানে আগে কত শান্ত ছিল, এখন কেমন লাগে দাদা এখানে দাঁড়িয়ে আপনার লেকটাকে দেখতে, খোলা আকাশ দেখতে, খুব খারাপ, খুব খারাপ, এত আওয়াজ ভালো লাগে না, মানে সর্বনাশ হয়েছে, আমি কি দেবো। হঠাৎ আমার কি মনে হতো, সেদিন সকালে একটা গান বাজিয়েছিলাম। আমি বললাম আজ সকালে আপনার একটা গান বাজাচ্ছিলাম, শোনো বন্ধু শোনো প্রাণহীন এই শহরের রীতি কথা, ভালো, খুব ভালো, গানটা এত সুন্দর হয়েছিল না। কলকাতার সম্বন্ধে জানতে গিয়েছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি, এক গাল হেসে তিনি বললেন ভালো, খুব ভালো, ওই রেকর্ডিংটা দেওয়া হয়েছিল। ওইটুকুতে অনেক কিছু বলার হয়ে গেল। আরেকবার ওই ছোটাশির পরে কানন দেবীর বাড়ি গিয়েছিলাম, ওই আমার প্রাত্যিকের প্রয়োজন, আমার তো ঠিকানা খুঁজে ওর বাড়িতে যাচ্ছি, না জানিয়ে গেছে। জিজ্ঞেস করলেন কে বা কারা, আমি যখন বললাম এই আকাশবাণী থেকে এসেছি, উনি আছেন কিনা, তো সেটা খুলে গেল, দেখলাম সামনেই আমার স্বপ্নে দেখা সেই মায়েদেরও সেই প্রিয় নায়িকা কানন দেবী বসে, তার ওই বড় বড় চোখ মায়াবী। এইবার সম্বোধন করলেন উনি আমাকে, এই যে বাবা তুমি, প্রথম কথা গিয়ে প্রণাম করলাম। এবার আমাদের কথা চলছে কথা চলছে, একটা সময় বললেন যেন জীবনে বন্ধুর খুব প্রয়োজন। আমি বললাম হ্যাঁ মা শুনেছি বন্ধুর খুব প্রয়োজন। আমাকে হঠাৎ পাল্টা প্রশ্ন করলেন, বন্ধু কাকে বলে জানো বাবা? বলুন, স্বামী যে কথা স্ত্রীকে বলতে পারেন না

0: আসছে, প্রাত্যহিকীর থেকে আমাদের বিদায় নেওয়ার সময়ও হয়ে গেল। স্টুডিওর ঘড়ি বলছে আর হাতে মাত্র 30 সেকেন্ড আছে। তাহলে আজকের মতো প্রাত্যহিকী থেকে আমরা বিদায় নিই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
1: সুদাপা চট্টোপাধ্যায়,
0: আমি অমরেশ মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী প্রগতির 53তম বৈঠকে রেল, সড়ক ও বিদ্যুৎ ক্ষেত্রের 6টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার মাদক, নকশালবাদ এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলির সমাধানে সাফল্য অর্জন করেছে। তিনি নতুন দিল্লিতে জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন। যেসব বিদেশি সংস্থা ভারতে তাদের পণ্য উৎপাদন করতে আগ্রহী, তাদের সুবিধার্থে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন জাপান সফররত কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী। আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করল। কানাডা সফররত কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেদেশের অর্থমন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক ও আর্থিক আলোচনার প্রারম্ভিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহৎ পরিবহন ও পরিকাঠামো প্রকল্পের পরিকল্পনার সময় কমন ইউটিলিটি করিডোর বা যৌথ পরিষেবা করিডোরের বিষয়টির পর্যালোচনা করার উপর গুরুত্ব দিয়েছেন। সেবাতীর্থ আয়োজিত প্রগতির 53তম বৈঠকে পৌরোহিত্য করার সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্যগুলিকে পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে কারিগরি ও অর্থনৈতিক দিক থেকে প্রকল্পগুলির সম্ভাবনা বিবেচনা করে এ ধরনের সমন্বিত পদ্ধতি খতিয়ে দেখার আহ্বান জানান। প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের পাশাপাশি গুণমানের ক্ষেত্রে কোনো আপোষ করা চলবে না। তিনি মন্ত্রক, রাজ্য এবং বাস্তবায়নকারী সংস্থাগুলিকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রতিটি পর্যায়ে গুণমান বজায় রাখা ও তদারকি ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী রেল, সড়ক ও বিদ্যুৎ ক্ষেত্রের 6টি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের পর্যালোচনা করেন। 30,000 কোটি টাকারও বেশি ব্যয়ের এই প্রকল্পগুলির সুফল দেশের 9টি রাজ্যে পৌঁছাবে। যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করা, শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা এবং জনসেবার মানোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই প্রকল্পগুলির পর্যালোচনার সময় সময়সীমা মেনে চলা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন, অমীমাংসিত বিষয়গুলির নিষ্পত্তি এবং দ্রুত কাজ সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় DRDO-র তৈরি প্রযুক্তি দেশের বেসরকারি প্রতিরক্ষা ক্ষেত্রকে হস্তান্তরের বিষয়টি অনুমোদন করেছেন। দেশীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ। প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় পৌঁছতে হলে দেশকে তার অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন দিল্লিতে গতকাল জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারত বা উন্নত ভারত গড়ার লক্ষ্য নির্ধারণ করেছেন এবং এই উন্নত ভারত গড়ার প্রধান পূর্ব শর্ত হল সুদৃঢ় অভ্যন্তরীণ নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মাদক, নকশালবাদ এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলি বড় সংকটের রূপ নেওয়ার আগেই যদি পূর্ববর্তী সরকারগুলি সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিত, তাহলে দেশকে দশকের পর দশক ধরে এর কুফল ভোগ করতে হতো না। শ্রী শাহ বলেন, সরকার অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এই 3টি স্পর্শকাতর সমস্যা দূর করেছে এবং এর সম্পূর্ণ কৃতিত্ব রাজ্য পুলিশ বাহিনী, কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলির প্রাপ্য। ওয়েলিংটনে গতকাল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা কৌশলগত আলোচনার দ্বিতীয় পর্যায়ের বৈঠক হয়। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা জোরদার, যৌথ সামরিক প্রশিক্ষণ এবং সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হয়। একটি অবাধ, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গঠনের লক্ষ্যে আলোচনা করেছে দুই দেশ। ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে নিস্তার ক্লাসের দ্বিতীয় ডাইভিং সাপোর্ট ভেসেল নিপুণ। আগামী 31 আগস্ট মুম্বাইয়ের নৌঘাটিতে এটিকে নৌসেনার হাতে তুলে দেওয়া হবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই জলযানটি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের আত্মনির্ভর হওয়ার এক উজ্জ্বল উদাহরণ। এর ফলে গভীর সমুদ্রে নৌসেনার শক্তি ও প্রহরা আরও বৃদ্ধি পাবে। ডুবোজাহাজ উদ্ধার

0: কাজেও সহায়ক হবে এই জলযান। ভারত ও মরক্কো 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুদেশের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তুলতে বিনিয়োগ ও শিল্প বাণিজ্যের সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলছে যার সাহায্যে জাপান সহ বিভিন্ন দেশের উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করা সংস্থাগুলি ভারতে উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ক্ষেত্রে বাধ্যতামূলক ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সার্টিফিকেশন থেকে ছাড় পাবে। টোকিওতে সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এরকমের জাপানি কোম্পানিগুলির প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে পণ্য বা প্রকল্প যে কোনো পর্যায়ে এই ছাড়ের ব্যবস্থা করা যেতে পারে। এর লক্ষ্য হল ভারতে উৎপাদন শুরু করতে আগ্রহী উচ্চ প্রযুক্তির সংস্থাগুলির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, পণ্য ও পরিষেবা সময় মতো পাওয়া নিশ্চিত করা এবং সরকারের মেক ইন ইন্ডিয়ার উদ্যোগকে সহায়তা করা। ভারত বৈদ্যুতিন পণ্যের একটি বিশাল ক্রমবর্ধমান বাজার এবং 2032 সালের মধ্যে দেশে সেমিকন্ডাক্টরের চাহিদা বেড়ে 150 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
1: We will be happy to support you in your search for partner investors in India, and we would like to make India a major global electronics manufacturing base. The complementarity between Japan and India makes it a very strategic opportunity, and I do hope that working together we can truly meet the aspiration of 1.4 billion Indians and the growing opportunities that Japan is looking for through the India growth story.
0: এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পা দিল। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেও। সমাজের সকলের কাছে সহজ সরল ভাষায় বস্তুনিষ্ঠ খবর পৌঁছে দেওয়াই আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের উদ্দেশ্য। সংবাদ বিভাগের প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শান্তনু পালধি জানালেন,
2: শিক্ষিত মানুষদের জন্য, অর্থাৎ যারা লেখাপড়া জানেন, লিখতে পারেন, পড়তে পারেন, তাদের জন্য তো সংবাদ মাধ্যম, খবরের কাগজ এগুলো ছিল। কিন্তু যাদের কাছে এই উপায়টা ছিল না, কিন্তু সেইসব মানুষকেও তো আমাদের এই যে জাতি গঠন, সেই উন্নয়ন প্রক্রিয়ায় সামিল করার তো একটা অবশ্যই প্রয়োজন ছিল, এবং সেই প্রয়োজনীয়তা ছিল বলেই চেষ্টা করা হয়েছে যে তাদের কাছে কত সহজ ভাষায়, নিজস্ব ভঙ্গিতে, নিজস্ব কথায় তাদেরকে প্রয়োজনীয় তথ্যগুলি পৌঁছে দেওয়া যায়। জাতীয় লক্ষ্য পূরণের অঙ্গ হিসেবেই আকাশবাণীর এই নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে, এবং বিভিন্ন ভাষায় যাতে মানুষ তাদের তথ্য আহরণ করতে পারেন, সংগ্রহ করতে পারেন, জানতে পারেন, সেই বিষয়টিকে সুনিশ্চিত করতে চাওয়া হয়েছে।
0: কেমন ছিল আকাশবাণী কলকাতার যাত্রা শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এই সব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে দুটি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শোনা যাবে। ঈদ এ মিলাদ উন্নবী আজ চিরাচরিত ধর্মীয় আবেগে দিনটি উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, মহানবী হজরত মোহাম্মদের বাণী ও শিক্ষাকে স্মরণ করার পবিত্র উপলক্ষ, তার শিক্ষা আমাদের পবিত্র আচরণ ও কর্তব্যনিষ্ঠার পথে চলতে অনুপ্রাণিত করে। কেরালামে আজ পবিত্র উৎসব ওনাম উদযাপিত হচ্ছে। নতুন ফসল ঘরে তোলার এই সময়ে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কেরালামে এই উপলক্ষে নৌকাবাইজ, লোকনৃত্য, সঙ্গীত ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওনাম উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। চারদিনের কানাডা সফরে টরন্টোয় পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার এই সফরে শ্রীমতী সীতারামন সেদেশের অর্থ ও জাতীয় রাজস্ব বিষয়ক মন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেনের সঙ্গে অর্থনৈতিক ও আর্থিক আলোচনার প্রারম্ভিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই আলোচনায় সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক ক্ষেত্রে সহযোগিতা, দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ এবং অভিন্ন আন্তর্জাতিক অগ্রাধিকারের বিষয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হবে। এরপর 28 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্ক সফর করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক উন্নতি ও

অগ্রগতির জন্য দুই দেশের সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উদ্যোগী হয়েছে ভারত। বেজিংয়ে গতকাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত চীন সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনায় 25তম পর্বের যৌথ সভাপতিত্ব করেন। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ চতুর্থ দিন কলম্বোর সিংহালি স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে এই ম্যাচে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে আছে। দুই উইকেটে 8 রান নিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী প্রগতির 53তম বৈঠকে রেল, সড়ক ও বিদ্যুৎ ক্ষেত্রের 6টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার মাদক, নকশালবাদ এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলির সমাধানে সাফল্য অর্জন করেছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। এই 100 বছরে আকাশবাণী সংবাদ ও অনুষ্ঠানের উপস্থাপনায় বাঙালি ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই ঘটেছে মেলবন্ধন। পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, কত মামলা বিচারাধীন এবং কতগুলির নিষ্পত্তি হয়েছে, নির্বাচন কমিশনের কাছে সে সম্পর্কে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের এক ছাত্রকে সাপে কামড়ানোর অভিযোগ ওঠার পর স্কুলগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। কলকাতা পুরসভা বরানগর ব্যারাকপুর মেট্রো প্রকল্পের পিঙ্ক লাইনে এনওসি দেওয়ায় এই প্রকল্পে অগ্রগতি ঘটেছে সন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদ মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। এই 100 বছরে আকাশবাণী সংবাদ ও অনুষ্ঠানের উপস্থাপনায় ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই ঘটেছে মেলবন্ধন। দীর্ঘ পথ চলার স্মৃতি বহন করছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাঙালির আবেগে ও মননে দিনের সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে আকাশবাণী কলকাতা। পঙ্কজ মল্লিক, মানিকুমার ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কালজয়ী মহিষাসুর মর্দিনী আজও দুর্গাপুজো ও শারদীয় উৎসবের আবহ রচনা করে। বিভিন্ন সময় সংবাদ ছাড়াও প্রাত্যহিকী, মহিলা মহল, গল্পদাদুর আসর, জানা অজানা, ষোলো আনা বাঙালি সহ নানা অনুষ্ঠান মনোরঞ্জন করে চলেছে শ্রোতাদের। দিনটি উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে কলকাতার আকাশবাণী ভবনটিকে। দিনভর আয়োজন করা হয়েছে একাধিক বিশেষ অনুষ্ঠান। একটি প্রতিবেদন।

0: পায়ে পায়ে 100 বছরে আকাশবাণী 1927 সালের 26 আগস্ট পথ চলা শুরু হয়। এরপর বহুজন হিতায়, বহুজন সুখায়, এই মন্ত্র নিয়ে এরিয়াল ভাল্ভ সেট ট্রানজিস্টর হয়ে অ্যাপের হাত ধরে এখনো শ্রোতাদের কাছে সমান প্রাসঙ্গিক রেডিও। 6-এর দশক থেকে রেডিওর একনিষ্ঠ শ্রোতা নদিয়ার কনক ঠাকুর বললেন, হাজার চ্যানেলের ভিড়ে রেডিওই এখনো তার ভরসার একমাত্র সঙ্গী।
1: 1966 সালের থেকে রেডিও শুনে আসছি, একই ভাবে একই ভালোবাসায় শ্রদ্ধায় আমি আকাশবাণী শুনে চলেছি। এত প্রযুক্তির যুগে যে চ্যানেল গুলো এসছে, আমি কোনো কিছুই শুনি না, যা কিছু অনুষ্ঠান এত সুন্দর ভাবে সজ্জিত, সেটা আমার কাছে অন্তর ছুঁয়ে ছুঁয়ে যায়, যার জন্যে আজও আমার বন্ধু হিসেবে আকাশবাণীকে মনে করি।
0: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পা দিল। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলো, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এই সব নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক, শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে 2টি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শুনতে পাবেন। পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, কত মামলা বিচারাধীন এবং কতগুলির নিষ্পত্তি হয়েছে নির্বাচন কমিশনের কাছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এসআইআর এর তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে কত আপিল হয়েছে এবং নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য কত আবেদন জমা পড়েছে তাও নির্বাচন কমিশনকে হলফনামা আকারে জানাতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চে গতকাল কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এবং দলের নেতা অধীর চৌধুরীর দায়ের করা 2টি মামলা শুনানি হয়। মামলাকারীদের তরফে আইনজীবী আদালতে জানিয়েছেন, আরটিআই থেকে পাওয়া তথ্য অনুযায়ী ট্রাইব্যুনাল এখনও পর্যন্ত 83,000 আবেদনের নিষ্পত্তি করেছে, তার মধ্যে 75,000 নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগদানকারী 20 জন সাংসদের পদ খারিজের দাবিতে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি করা মামলায় সুপ্রিম কোর্ট ওই বিদ্রোহী সাংসদদের নোটিশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ বলেছেন, 20 জনের প্রত্যেককেই নিজেদের বক্তব্য আদালতে জানাতে হবে। 2 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। বিজেপি আসন্ন কলকাতা পুরসভা নির্বাচন পরিচালনার জন্য দলের তরফে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ইনচার্জ পদে নিয়োগ করেছে। রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের নির্দেশে এই নিয়োগ করা হয়েছে। সহকারী ইনচার্জের পদে বিজেপি নেতা অনিন্দ ব্যানার্জিকে দায়িত্ব দেওয়া হয়েছে, আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী তাপস রায় এবং সহকারী আহ্বায়কের পদে বিধায়ক রিতেশ তিওয়ারিকে মনোনীত করা হয়েছে। অন্যদিকে হাওড়া পুরসভাতেও আসন্ন নির্বাচন পরিচালনার জন্য দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ইনচার্জ পদে এবং সঞ্জয় কুমার সিংকে আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে যে কোনো রকম দুর্নীতি রোধে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য দলীয় কর্মীদের সতর্ক করে দিয়েছেন। এক লিখিত বার্তায় তিনি অনৈতিক কাজকর্ম থেকে নেতাকর্মীদের বিরত থাকতে বলেন। এক্ষেত্রে কোন রকম বিচ্যুতি ঘটলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকে নিতে হবে বলে তিনি জানান। কলকাতা পুরসভা এলাকায় ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত বিষয়ে গতকাল পুরভবনে এক সর্বদলীয় বৈঠক বসে। বৈঠকে পৌরোহিত্য করেন পুর কমিশনার প্রশাসক স্মিতা পাণ্ডে। বৈঠকে কংগ্রেস, বাম, বিজেপি, কালীঘাট তৃণমূল কংগ্রেস ও ঋতব্রত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা অংশ নেন। সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিকদের স্মিতা পাণ্ডে বলেন, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে নানা পরামর্শ দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মতামত জানানোর সময় স্থির করা হলেও সেই সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে তারা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের এক ছাত্রকে সাপে কামড়ানোর অভিযোগ ওঠার পর স্কুলগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। ওই নির্দেশিকায় বলা হয়েছে স্কুল চত্বর পরিষ্কার আছে কিনা তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। স্কুল খোলার আগে ক্লাসরুম ও শৌচাগার ভালোভাবে দেখতে হবে ও পরিচ্ছন্ন রাখতে হবে। গতকাল বন দপ্তরের একটি প্রতিনিধি দল মিত্র ইনস্টিটিউশনে গিয়ে সাপ বা অন্য বিষাক্ত প্রাণী কোথাও আছে কিনা তা তল্লাশি করে, যদিও সেরকম কিছু মেলেনি। এদিকে আহত ওই ছাত্রের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে। পশ্চিম বর্ধমানের বুদবুদে কাকসা ব্লকের খেতুরা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে গতকাল চন্দ্রপোড়া সাপ ঢুকে পড়ায় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে স্থানীয় এক যুবক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে চন্দ্রপোড়াটিকে উদ্ধার করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়েও এবিভিপি এবং এসএফআই এর মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে দুই ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে ক্যাম্পাসে বহিরাগত ঢোকানো এবং অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলেছে। উপস্থিত পুলিশকর্মী এবং কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুটি ছাত্র সংগঠনই রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি জমা দিয়েছে। বিটি রোড বরাবর বিদ্যমান 48 ইঞ্চি ব্যাসের জল সরবরাহ লাইনটি বন্ধ করার জন্য কলকাতা পুরসভার তরফে নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করায় কলকাতা মেট্রো রেলের বরানগর ব্যারাকপুরের মধ্যে প্রস্তাবিত পিঙ্ক লাইন করিডোর প্রকল্পটি একটি বড় অগ্রগতি লাভ করেছে। মেট্রো রেলের তরফে এক বিবৃতিতে এখবর জানিয়ে বলা হয়, কলকাতা পুরসভার অ্যাডমিনিস্ট্রেটর এবং পুর কমিশনার স্মিতা পাণ্ডে এক চিঠিতে এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড এর জেনারেল ম্যানেজারকে বিষয়টি জানান। এদিকে এই এনওসি দেওয়ায় কলকাতা পুর নিগমকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্সান্ডেলের এক বার্তায় তিনি এই পদক্ষেপকে শহরতলির জনপরিবহনে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বর্ণনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, 12 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প বাস্তবায়িত হলে

0: যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে হ্রাস পাবে গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যানজটের চাপ। রাজ্যের সমস্ত গ্রন্থাগারকে আধুনিক করা হবে বলে নবীন প্রজন্মকে এবং আবার পড়ছি, রাজ্যের সমস্ত গ্রন্থাগারের আধুনিকীকরণ এবং নবীন প্রজন্মকে গ্রন্থাগারমুখী করতে একাধিক পদক্ষেপ নেওয়া হবে বলে গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জানিয়েছেন। বীরভূমের সিউড়ি শহরের অন্যতম প্রাচীন বিবেকানন্দ গ্রন্থাগারের অনুষ্ঠানে এসে একথা বলেন তিনি। তিনি জানান, নতুন সরকারের মন্ত্রিসভায় গ্রন্থাগারগুলি ডিজিটালাইজেশন করার সিদ্ধান্ত হয়েছে। আপাতত 500টি গ্রন্থাগারকে এই আওতায় আনা হচ্ছে। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদের জন্মবার্ষিকী স্মরণে এই পবিত্র দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসেবে পালন করছেন। বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে নবীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করা হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, কত মামলা বিচারাধীন এবং কতগুলি নিষ্পত্তি হয়েছে নির্বাচন কমিশনের কাছে, সে সম্পর্কে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে এক ছাত্রকে সাপে কামড়ানোর অভিযোগ ওঠার পর স্কুলগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল 9:15।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। জানিয়ে দিই আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা, 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সবথেকে বেশি 32 ডিগ্রি সেলসিয়াস এবং সবথেকে কম 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় তাপমাত্রা সবথেকে বেশি ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম। সবথেকে কম তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সবথেকে বেশি পরিমাণ ছিল 96%, সবথেকে কম 76%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 8.2 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী চন্দ্রিমা চক্রবর্তী।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন চন্দ্রিমা চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা।
1: জানা অজানা,
2: জানা অজানায় লোহার বিবর্তন নিয়ে কথিকা বলছেন অধ্যাপক উদয় কুমার চট্টোপাধ্যায়।
3: প্রায় 3000 বছর আগেকার এক ঘটনার কথা দিয়ে শুরু করা যাক। রাজা সলোমন জেরুসালেমে এক অপূর্ব মন্দির তৈরি করিয়েছিলেন আর এ দ্বারোদ্ঘাটন উপলক্ষে আয়োজন করেছিলেন এক ভোজসভার। মন্দির তৈরির কাজে যারা অংশ নিয়েছিলেন সেই সব শ্রমিক আর শিল্পীরা আমন্ত্রিত ছিলেন সেই ভোজসভায়। রাজা সলোমন সেখানে ঘোষণা করলেন, এই মন্দির নির্মাণের কাজে যে শ্রমিক বা শিল্পীর অবদান সবচেয়ে বেশি তাকে তিনি একদিনের জন্যে তাঁর সিংহাসন ছেড়ে দেবেন। সবাইকে বিস্মিত করে জনতার মধ্য থেকে এক ব্যক্তি এসে সিংহাসনে বসে পড়ল। রাজা সলোমন তাকে প্রশ্ন করলেন, কি অধিকারে তুমি সিংহাসনে বসলে? এই প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে সে সমবেত রাজমিস্ত্রিদের প্রশ্ন করল, তোমাদের কাজের যন্ত্রপাতি কার তৈরি? তারা বলল, কামারের। তারপর ছুতোর দেশের প্রশ্ন করল, আর তোমাদের যন্ত্রপাতি? তারাও জানালো যে সেগুলো কামারের তৈরি। অন্যান্য শিল্পী শ্রমিকদের প্রশ্ন করে এই একই উত্তর পাওয়া গেল। তখন সেই ব্যক্তি রাজা সলোমনের দিকে ফিরে বলল, আমি একজন কামার, বলুন আমি সিংহাসনে বসে ভুল করেছি কি? রাজা সলোমন তখন তার রাজমুকুট খুলে নিয়ে সেই ব্যক্তির মাথায় পরিয়ে দিলেন। এই একটা গল্প থেকেই বোঝা যায় ব্যবহারিক ক্ষেত্রে লোহার ভূমিকা কত গুরুত্বপূর্ণ। 30 শতাব্দী পেরিয়ে এসে আজকের পৃথিবীতে নির্মাণ কার্যে ব্যবহৃত উপাদানগুলির মধ্যে প্রথম স্থানে আছে কংক্রিট আর দ্বিতীয় স্থানে ইস্পাত, যা লোহারই এক সংকরায়িত রূপ। কোনো দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এখন সে দেশের ইস্পাত উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। পর্যায় সারণীভুক্ত 103টি মৌলিক পদার্থের মধ্যে 80টি ধাতু হিসাবে গণ্য হয়। তাদের বিভাজিত করা হয় 2টি শ্রেণীতে, লৌহ আর লৌহেতর, ফেরাস আর নন ফেরাস। ফেরাস কথাটা এসেছে লোহার ল্যাটিন নাম ফেরাম থেকে, যার রাসায়নিক সংকেত FE। সব ধাতুরই ব্যবহার রয়েছে আজকের প্রযুক্তিবিদ্যায়, তবু যখন একা লোহা তার পরিবার নিয়ে বাকি 79টি ধাতুর সম অংশীদার হিসেবে গণ্য হচ্ছে, তখন তার গুরুত্ব সমীহের উদ্রেক করে। মানব সভ্যতার ইতিহাসের পর্যায় বিভাগ করা হয়েছে সেই সব বস্তুর নামে যা সেই যুগে যন্ত্রপাতি ও নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী তৈরির কাজে বহুল ব্যবহৃত। এভাবেই নামকরণ হয়েছে প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগের। ব্রোঞ্জ যুগ শুরু হয়েছিল প্রায় 5000 বছর আগে। প্রত্নতাত্ত্বিক আবিষ্কার থেকে যতদূর জানা যায় তার থেকে মনে হয় আনুমানিক 1400 খ্রিস্টপূর্বাব্দে

0: এশিয়া মাইনরের হিট্টি জাতির লোকেরা প্রাকৃতিক আকর থেকে সর্বপ্রথম লোহা নিষ্কাশন করতে সমর্থ হয়েছিল। তারপর 1000 বছরের মধ্যে আর্মেনিয়া, চীন, ভারত আর দক্ষিণ ইউরোপের কোনো কোনো অঞ্চলে লৌহযুগে সূত্রপাত হয়। এটা মনে রাখতে হবে যে ইতিহাসের এইসব পর্যায়গুলোর মধ্যেকার সীমারেখা খুব স্পষ্ট নয়। ব্রোঞ্জ যুগের মধ্যেই শুরু হয়েছে লোহা নিষ্কাশন ও তার ব্যবহার, এবং ক্রমে ক্রমে তা ব্রোঞ্জকে স্থানচ্যুত করেছে অধিকাংশ ব্যবহারিক ক্ষেত্রে। মানুষ লোহা নিষ্কাশন করতে শেখার আগে তার কাছে প্রথম লোহা পৌঁছে দিয়েছিল মহাকাশের উল্কা। উল্কার লোহায় থাকে 7-10% নিকেল। এ ধরনের লোহার তৈরি হার মিশরে 4000 খ্রিস্টপূর্বাব্দের এক সমাধি থেকে উদ্ধার করা গেছে। ইরাকের উর অঞ্চলে পাওয়া গেছে 3000 খ্রিস্টপূর্বাব্দে তৈরি ছোড়া। 1894 সালে উত্তর মেরু বিজয়ী উইলিয়াম রবার্ট পেরি যখন গ্রিনল্যান্ডে যান, তখন এস্কিমোরা তাকে এক বিরাট উল্কাপিণ্ডের কাছে নিয়ে যায়। কয়েকশো বছর ধরে এটা তাদের অস্ত্রশস্ত্র তৈরির উপাদান যোগানোর পরেও তখন তা ওজনে ছিল প্রায় 37 টন। তবে লোহার এ ধরনের যোগানের উপর নির্ভর করে থাকতে হলে মানব সভ্যতার অগ্রগতি সম্ভব হতো না। প্রকৃতিতে লোহাকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। সৌভাগ্যক্রমে মানুষ চিনতে শিখেছে লোহার আকরিক আর আবিষ্কার করেছে আকরিক থেকে লোহা নিষ্কাশন পদ্ধতি। মানব সভ্যতার ইতিহাসে রোম সাম্রাজ্যের এক বিশেষ স্থান আছে। এই সাম্রাজ্য সর্বাধিক সমৃদ্ধি লাভ করেছিল খ্রিস্টজন্মের আগের পরের 2-3 শতাব্দী জুড়ে। তাদের ইতিহাস থেকে জানা যায় যে রোমানরা 8টি ধাতুর ব্যবহার জানত। সেগুলি হল সোনা, রূপা, তামা, টিন, লোহা, পারদ, সীসা আর অ্যান্টিমনি। আমাদের দেশে মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতায় ব্রোঞ্জের তৈরি মূর্তি আর ব্যবহারিক সামগ্রী পাওয়া গেলেও লোহার নিদর্শন মেলেনি। প্রাচীন রচনার ভিত্তিতে জানা যায় বৈদিক যুগ আর তার পরবর্তী সময়ে 8টি ধাতুর ব্যবহার অবশ্যই জানা ছিল, যাদের মধ্যে লোহা ছিল অন্যতম। সংস্কৃতে লোহার লৌহ নাম ছাড়াও আরেকটি নাম আছে, সেটি হল অয়স। গ্রিক সম্রাট আলেকজান্ডার যখন ভারত বিজয়ে এসেছিলেন, তখন তক্ষশিলার রাজা পুরু তাকে উপহার দিয়েছিলেন বেশ 5 কেজি লোহা। খ্রিস্টীয় 5ম শতকে গুপ্তযুগে তৈরি হয়েছিল দিল্লির বিখ্যাত লৌহস্তম্ভ, যা এখনও কুতুব মিনার চত্বরে মরিচাহীন বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন লোহার বিবর্তন নিয়ে, বললেন অধ্যাপক উদয় কুমার চট্টোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুলগীতি, শিল্পী সুজাতা সরকার।

0: নজরুলগীতি শুনলেন সুজাতা সরকারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন কথিকা। কলকাতা বেতারের শতবর্ষের সূচনায় আজকের কথিকার শিরোনাম, আলোক বিনার সভামণ্ডলে মানুষের বিনা বাজে। বলছেন সৌমেন বসু।
2: 26শে আগস্ট 2026, রেডিওতে ভোরবেলাকার সিগনেচার টিউন বলে গেল, ধরা রাঙিনা হতে ঐ শোনো উঠিল আকাশবাণী। আজ অবিভক্ত ভারতের দ্বিতীয় বেতার কেন্দ্র কলকাতা বেতারের শততম প্রতিষ্ঠা দিবস। শ্রোতারা ভালোবেসে বলেন আকাশবাণীর জন্মদিন। ঠিকই তো, শতবর্ষের দীর্ঘ পথ চলার বিভিন্ন মোড়ে ভারতীয় বেতারের নাম বদল হয়েছে। ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস থেকে অল ইন্ডিয়া রেডিও, তারপর আজকের আকাশবাণী। কলকাতা বেতারের শতবর্ষের সঙ্গে জড়িয়ে আছে শ্রোতার এবং রেডিওর একান্ত সংযোগের আবেগ। রেডিও ঘিরে বসে নাটক শোনা, সকালে রবীন্দ্রসঙ্গীত, ইন্দিরাদির ছোট্ট শোনা বন্ধুরা, বেলাদের মহিলা মহল, সঙ্গীত শিক্ষার আসর, অজয় বসুর মাঠ থেকে পাঠানো খেলার শব্দ ছবি, অনুরোধের আসর বা রম্যগীতির মন মাতানো সুর, বিজন বসু, নীলিমা সান্যাল কিংবা দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের সংবাদ পাঠ, অথবা বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সময় সংবাদ পরিক্রমা কিংবা সংবাদ বিচিত্রা, আশ্বিনের শারদ প্রাতে অথবা রোজ সকালে প্রাত্যহিকীর পত্র সাহিত্য, আর্কাইভে কান পাতলে অনেক কিছু শোনা যায়। শ্রোতার কান এবং মনকে তৈরি করেছে এই রেডিও 100 বছর ধরে। কিন্তু এই আবেগ অর্জন করতে কলকাতা বেতারকে অনেক লড়াই করতে হয়েছে এবং হচ্ছে মানুষকে সঙ্গে নিয়ে। একবার রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে বলেছিলেন, দেখো তোমাদের এই রেডিও যন্ত্রটি ভবিষ্যতে অনেক উৎপাত বাঁধাবে বুঝতে পারছি, ওর মধ্যে আর আমাকে টানাটানি কেন? রবীন্দ্রনাথ রেডিও যন্ত্রটির ভবিষ্যৎ উৎপাতের সম্ভাবনার কথা বললেও তাঁর মতো মানুষ ভারতীয় বেতারকে তার শুরুর দিনগুলোতে যে বাধা আর অনিশ্চয়তার যন্ত্রণা সহ্য করতে হয়েছিল তা নিশ্চয়ই জানতেন। তাই তো এই কলকাতা বেতারের জন্যই তিনি পাঠিয়েছেন ধরা রাঙিনা হতে ঐ শোনো উঠিল আকাশবাণী এই কবিতাটি, অথবা কালিম্পং থেকে সরাসরি কবিতা পাঠ করেছেন তাঁর জন্মদিনে, তপতী নাটকটি মঞ্চ থেকে রিলে করবার অনুমতি দিয়েছেন। ব্রিটিশ শাসিত ভারতে বেতার সম্প্রচারের শুরুটা একেবারেই মসৃণ ছিল না। 1926 সালের সেপ্টেম্বর মাসে অবিভক্ত ভারতে দুটি বেতার কেন্দ্র স্থাপনের জন্য চুক্তি হলেও অনিচ্ছুক ব্রিটিশ সরকার বহু টালবাহানার পর শর্ত সাপেক্ষে সংগঠিত বেতার সম্প্রচার শুরু করবার অনুমতি দিল বেসরকারি সংস্থা ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানিকে। শর্ত মেনে তৎকালীন বম্বে এবং কলকাতায় দুটি বেতার কেন্দ্র থেকে অনুষ্ঠান সম্প্রচার শুরু হল যথাক্রমে 1927 সালের 23শে জুলাই এবং 26শে আগস্ট থেকে। কিন্তু এক বছরের মধ্যে বিপুল লোকসান এবং সরকারি সাহায্য না পেয়ে 1930 সালের 1লা মার্চ নিজেদের দেউলিয়া ঘোষণা করল ইন্ডিয়ান ব্রডকাস্ট।

প্রয়োজনীয়তা বোঝাবার পর ভারতে বেতার সম্প্রচার ব্যবস্থা পাকাপাকিভাবে সরকারি হল 1932 সালের 5ই মে। বেতারের জন্য মানুষের লড়াই জিতল, শুরু হলো কাজ। কিন্তু কী উদ্দেশ্যে? শুধুই শ্রোতাদের জন্য বিনোদন? না, তৎকালীন বোম্বে কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির চেয়ারম্যান ইব্রাহিম রহিমতুল্লাহ বলেছিলেন, ইট ইজ দ্য আর্নেস্ট ডিজায়ার অব দ্য বোর্ড অফ ডিরেক্টর্স টু ওয়ার্ক ব্রডকাস্টিং ইন আ স্পিরিট অফ পাবলিক সার্ভিস। অর্থাৎ ভারতবর্ষে বেতার সম্প্রচারের প্রথম দিনটিতেই জনসেবার কাজটিকে বা লক্ষ্যটিকে স্থির করা হয়েছিল। এটাই তো সেই মন্ত্র, বহুজন হিতায় বহুজন সুখায়। মানুষের কল্যাণে এবং মানুষের আনন্দে বিনোদনের সঙ্গে থাকবে তথ্য পরিবেশন এবং শিক্ষাদান। কিন্তু কাজ হবে কিভাবে? ব্রিটিশ সরকার উদাসীন, যথেষ্ট অর্থ নেই, কর্মীর অভাব, ক্রিস্টাল রেডিওর দাম বেশি, আর সম্প্রচার খুব বেশি দূর পর্যন্ত পৌঁছয় না। সবথেকে বড় কথা, বেতার নামক এই নতুন মাধ্যমটি সম্পর্কে কারোর কোনো রকম ধারণাই নেই। কিন্তু এই সময়টাতেও কাজ করে গেছে কলকাতা বেতার। 1927 সালে 26শে আগস্ট গাস্টিন প্লেসে কলকাতা বেতারের চমৎকার বাঙালি সংস্কৃতিমণ্ডিত উদ্বোধনের কিছুদিনের মধ্যেই যোগ দিলেন একদল সংস্কৃতিমনস্ক মানুষ, যারা অর্থের জন্য নয় বেতারকে ভালোবেসে এসেছিলেন। এদের মধ্যে ছিলেন রাজেন্দ্রনাথ সেন, রায়চাঁদ বড়াল, হীরেন বসু, নলিনীকান্ত সরকার, বীরেন রায়, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বৈদ্যনাথ ভট্টাচার্য অর্থাৎ বাণী কুমার, পঙ্কজ কুমার মল্লিক, প্রেমাঙ্কুর আতর্থী, যোগেশচন্দ্র বসু প্রমুখ। কিছুদিন পরে এলেন কাজী নজরুল ইসলাম, আর এর বেশ কিছুদিন পরে প্রথম মহিলা ঘোষক ইন্দিরা দেবী, তারপর বেলা দে যোগ দিলেন আরও কিছুদিন পরে। কর্মীর অভাব, তাই এদের এক একজনকে অনেক রকম কাজ করতে হতো। এই ব্যাপারে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন একাই 100। সবথেকে মুশকিল ছিল মহিলা শিল্পী পাওয়া। সংস্কারবশত প্রথম প্রথম বেতারকে এড়িয়ে চলতেন মহিলা শিল্পীরা। তাঁদের রাজি করানোও ছিল এক কঠিন লড়াই। এই অবস্থার মধ্যেও 1932 সালে প্রচারিত হল বাণীকুমার রচিত গীতি আলেখ্য বসন্তেশ্বরী। তাঁরই অনুসরণে ওই বছরেই বাণীকুমার লিখলেন মহিষাসুরবধ, যার পরিমার্জিত রূপই হল মহিষাসুরমর্দিনী। শতবর্ষে যদি একটি বেতার অনুষ্ঠানকে বেছে নিতে বলা হয়, তবে তা নিশ্চিতভাবে হবে মহিষাসুরমর্দিনী। সিসি ওয়ালিক কলকাতা বেতারের প্রথম কেন্দ্র অধিকর্তা হলেও ভারতীয় অনুষ্ঠানের প্রধান দায়িত্বে ছিলেন নৃপেন্দ্রনাথ মজুমদার। তাঁরই নেতৃত্বে তৈরি হল বিভিন্ন বয়সের, বিভিন্ন রুচির মানুষের জন্য অনুষ্ঠানসূচি, যেমন ছোটদের, কিশোরদের, শিক্ষার্থীদের, মহিলাদের জন্য অনুষ্ঠান, নাটক, সঙ্গীত, সাহিত্য, খেলাধুলো আর দেশাত্মবোধক অনুষ্ঠান প্রভৃতি। সময় বদলাল 1935শে আগস্ট মাসে। বিবিসি থেকে এসে লায়নেল ফিল্ডেন ভারতীয় বেতারের কন্ট্রোলার অব ব্রডকাস্টিং হিসেবে যোগ দিলেন। 1936 সালে ভাইসরয় লিনলিথগোকে বুঝিয়ে ভারতীয় বেতারের নাম রাখলেন অল ইন্ডিয়া রেডিও, সংক্ষেপে AIR। দিল্লির পরে তৎকালীন মাদ্রাজ কেন্দ্র কাজ শুরু করল। ওয়াল্টার কফম্যান সৃষ্টি করলেন অল ইন্ডিয়া রেডিওর সিগনেচার টিউন। ফিল্ডেনের চেষ্টায় রেডিওর আয়ও বাড়ল। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, ভয়াবহ দাঙ্গা আর দেশভাগের মধ্য দিয়ে এল ভারতের স্বাধীনতা। 14ই আগস্ট মধ্যরাত পেরোতেই স্বাধীন বেতারে ভেসে এল প্রথম প্রধানমন্ত্রীর ভাষণ, আ ট্রেস্ট উইথ ডেস্টিনি। 1947শে 12ই নভেম্বর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হল শরণার্থীদের উদ্দেশ্যে মহাত্মা গান্ধীর একমাত্র বেতার ভাষণ, জনসেবা সম্প্রচার দিবস এই তারিখেই হয়। স্বাধীনতা লাভের পর জোর দেওয়া হল কৃষি, শিল্প, বিজ্ঞান, স্বাস্থ্য এবং আইন বিষয়ক অনুষ্ঠান ছাড়াও তরুণদের জন্য, প্রবীণদের জন্য এবং বিশেষভাবে সক্ষম মানুষের জন্য আলাদা আলাদা অনুষ্ঠানের ওপর। আর সংবাদ তো ছিলই, 100 বছরের পথ চলায় পরিবর্তন হয়েছে অনেক কিছু। 1957 সালে নতুন নাম আকাশবাণী, 1958 সালে আকাশবাণী কলকাতার নতুন ঠিকানা আকাশবাণী ভবন। বেড়েছে অর্থের যোগান, বেতন বেড়েছে, চ্যানেল এবং অনুষ্ঠানের সংখ্যাও। বাংলার পাশাপাশি হিন্দি, ইংরেজি আর সাঁওতালি ভাষার অনুষ্ঠান। প্রত্যন্ত অঞ্চলে রেডিও এখন মোবাইলে, মানুষের ঘরে ঘরে। কমেছে লোকবল, এসেছে বিজ্ঞাপনের যুগ,
প্রযুক্তির হাত ধরে শুরু হয়েছে দুটো FM চ্যানেল।

0: এবং মৈত্রী চ্যানেল। সম্প্রচার এখন অ্যানালগ থেকে ডিজিটাল, শ্রোতা সংযোগ চিঠিতে নয়, টেলিফোন, মেল বা মেসেজে। রেডিও এখন সেটে নয়, শোনা হয় অ্যাপে। বেসরকারি মালিকানা থেকে ভারতীয় বেতার ইংরেজ সরকারের হাত ঘুরে স্বাধীন ভারতের স্বাধীন সরকারের তত্ত্বাবধান থেকে এখন স্বশাসিত সংস্থা প্রসার ভারতীর অধীনে। বেড়ে ওঠা বিনোদন মাধ্যমগুলির সঙ্গে প্রতিযোগিতা আর আমলাতন্ত্রের সঙ্গে লড়াই কিন্তু এখনও থামেনি। বহু মানুষের পাশে থেকে মানুষের জন্য লড়ে চলেছে আজকের শতবর্ষে পা ফেলা কলকাতা বেতার তথা আকাশবাণী কলকাতা।
1: কলকাতা বেতারের শতবর্ষের সূচনায় শুনলেন কথিকা, আলোক বীণার সভামণ্ডলে মানুষের বীণা বাজে, বললেন সৌমেন বসু।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
3: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
4: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
3: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
4: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
3: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনুন খেয়াল শিল্পী জয়নুল আবেদিন, রাগ আলাইয়া বিলাওয়াল, তবলা সহযোগিতায় নবারুণ দত্ত, হারমোনিয়ামে হিরণময় মিত্র।

আলাহিয়া বিলাওয়াল রাগে খেয়াল শুনলেন জয়নুল আবেদিনের কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন নবারুণ দত্ত, হারমোনিয়ামে হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: দৈনন্দিন জীবনের ব্যস্ততার ভিড়ে আমরা অনেক কিছুই ভুলে যাই, কিন্তু কেউ আপনার খেয়াল রাখলে ভালো লাগে। যেমন RBI আপনার অদাবিকৃত আমানতের খেয়াল রাখে।
1: আনক্লেম ডিপোজিট হলো সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি যেগুলিতে টানা 10 বছর বা তার বেশি সময় কোনো লেনদেন হয়নি। এমন অ্যাকাউন্টগুলো RBI এর DEA ফান্ডে স্থানান্তর করা হয়। আপনার ব্যাংকের যে কোনো শাখায় যান, KYC আপডেট করুন এবং আপনার আনক্লেম ডিপোজিট দাবি করুন।
0: RBI বলছে, জানুন,
1: সজাগ থাকুন।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
5: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
6: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
5: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
7: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। শুনুন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবির গান। প্রথমে সুরের আকাশে শিল্পী আলকা ইয়াগনিক এবং শক্তি ঠাকুর।

0: যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
3: অনুষ্ঠানের সব শেষে সমর্পিত ছবির গান, শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

0: গানে গানে এ পর্যন্তই। এখন
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী প্রগতির 53তম বৈঠকে রেল, সড়ক ও বিদ্যুৎ ক্ষেত্রে 6টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার মাদক, নকশালবাদ এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলির সমাধানে সাফল্য অর্জন করেছে। তিনি নতুন দিল্লিতে জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। এই 100 বছরে আকাশবাণী সংবাদ ও অনুষ্ঠানের উপস্থাপনায় বাঙালি ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই ঘটেছে মেলবন্ধন। চিরাচরিত ধর্মীয় আবেগে ঈদে মিলাদুন্নবী আজ উদযাপিত হচ্ছে। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। কেরালামে সকলে ওনাম উৎসবে মেতেছেন। ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা গ্র্যান্ড চেস ট্যুরের শেষ পর্বে ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহৎ পরিবহন ও পরিকাঠামো প্রকল্পের পরিকল্পনার সময় কমন ইউটিলিটি করিডোর বা যৌথ পরিষেবা করিডোরের বিষয়টি পর্যালোচনা করার উপর গুরুত্ব দিয়েছেন। সেবা তীর্থে আয়োজিত প্রগতির 53তম বৈঠকে পৌরোহিত্য করার সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্যগুলিকে পরিকল্পনার প্রাথমিক পর্যায়েই কারিগরি ও অর্থনৈতিক দিক থেকে প্রকল্পগুলির সম্ভাব্যতা বিবেচনা করে এ ধরনের সমন্বিত পদ্ধতি খতিয়ে দেখার আহ্বান জানান। প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের পাশাপাশি গুণমানের ক্ষেত্রে কোনো আপোষ করা চলবে না। তিনি মন্ত্রক, রাজ্য এবং বাস্তবায়নকারী সংস্থাগুলিকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রতিটি পর্যায়ে গুণমান বজায় রাখা ও তদারকি ব্যবস্থা শক্তিশালী করার কথাও বলেছেন। প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় পৌঁছতে হলে দেশকে তার অভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারত বা উন্নত ভারত গড়ার লক্ষ্য নির্ধারণ করেছেন। এই উন্নত ভারত গড়ার প্রধান পূর্ব শর্ত হল সুদৃঢ় অভ্যন্তরীণ নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মাদক, নকশালবাদ এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলি বড় সংকটের রূপ নেওয়ার আগেই যদি পূর্ববর্তী সরকার সেগুলির পূর্বাভাস পেত বা ব্যবস্থা নিত, তবে দেশকে দশকের পর দশক ধরে এর কুফল ভোগ করতে হতো না। শ্রী শাহ জানান, সরকার অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এই 3টি স্পর্শকাতর সমস্যা দূর করেছে এবং এর সম্পূর্ণ কৃতিত্ব রাজ্য পুলিশ বাহিনী, কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলির প্রাপ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আনুষ্ঠানিকভাবে কেরালার নতুন নাম কেরালাম করার কথা ঘোষণা করেছে। গতকাল 25 আগস্ট থেকে এটি কার্যকর হয়েছে। লোকসভায় গত 11 আগস্ট এবং তার পরদিন রাজ্যসভায় কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল পাশ হওয়ার পরই এই বিজ্ঞপ্তি জারি করা হল। এ মাসের শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম রাখার বিলে সম্মতি প্রদান করেন। এর ফলে বিলটি আইনে পরিণত হয়। ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে নিস্তার ক্লাসের দ্বিতীয় ডাইভিং সাপোর্ট ভেসেল নিপুণ। আগামী 31 আগস্ট মুম্বাইয়ের নৌঘাঁটিতে এটিকে নৌসেনার হাতে তুলে দেওয়া হবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেসেলটি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের আত্মনির্ভর হওয়ার এক উজ্জ্বল উদাহরণ। এর ফলে গভীর সমুদ্রে নৌসেনার শক্তি ও প্রহরা আরও বাড়বে। ডুবোজাহাজ উদ্ধার কার্যেও সহায়ক হবে এই ভেসেলটি। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলেছে যার সাহায্যে জাপান সহ বিভিন্ন দেশের উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করা সংস্থাগুলি ভারতে উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ক্ষেত্রে বাধ্যতামূলক ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা BIS সার্টিফিকেশন থেকে ছাড় দেওয়া হবে। টোকিওতে সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এমন কোম্পানিগুলির প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে পণ্য বা প্রকল্প যে কোনো পর্যায়ে এই ছাড়ের ব্যবস্থা করা যেতে পারে। এর লক্ষ্য হল ভারতে উৎপাদন শুরু করতে আগ্রহী উচ্চ প্রযুক্তি কোম্পানিগুলির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, পণ্য ও পরিষেবা সময় মতো পাওয়া নিশ্চিত করা এবং সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে সহায়তা করা। চার দিনের কানাডা সফরে টরন্টোয় পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর এই সফরে শ্রীমতী সীতারমন সেদেশের অর্থ ও জাতীয় রাজস্ব বিষয়ক মন্ত্রী ফ্রান্সোয়া ফিলিপ শ্যাম্পেনের সঙ্গে অর্থনৈতিক ও আর্থিক আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই আলোচনায় সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক ক্ষেত্রে সহযোগিতা, দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ এবং অভিন্ন আন্তর্জাতিক অগ্রাধিকারের বিষয়ে দুপক্ষের মধ্যে মত বিনিময় হবে। এছাড়াও একগুচ্ছ

কর্মসূচি রয়েছে তার। এরপর 28 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্ক সফরে যাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। এই 100 বছরে আকাশবাণী সংবাদ ও অনুষ্ঠানের উপস্থাপনায় ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদায় বজায় রেখেই ঘটেছে মেলবন্ধন। দীর্ঘ পথ চলার স্মৃতি বহন করছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাঙালির আবেগে ও মননে দিনের সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে আকাশবাণী কলকাতা। পঙ্কজ মল্লিক, বাণী কুমার ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কালজয়ী মহিষাসুরমর্দিনী আজও দুর্গাপুজো ও শারদীয় উৎসবের আবহ রচনা করে। বিভিন্ন সময় সংবাদ ছাড়াও প্রাত্যহিকী, মহিলা মহল, গল্পদাদুর আসর, জানা অজানা, ষোলোআনা বাঙালি সহ নানা অনুষ্ঠান মনোরঞ্জন করে চলেছে শ্রোতাদের। দিনটি উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে কলকাতার আকাশবাণী ভবনটিকে। দিনভর আয়োজন করা হয়েছে একাধিক বিশেষ অনুষ্ঠান। একটি প্রতিবেদন।

0: পায়ে পায়ে 100 বছরে আকাশবাণী। 1927 সালের 26 আগস্ট পথ চলা শুরু হয়। এরপর বহুজন হিতায়, বহুজন সুখায়, এই মন্ত্র নিয়ে এরিয়াল, ভাল্ব সেট, ট্রানজিস্টার হয়ে অ্যাপের হাত ধরে এখনো শ্রোতাদের কাছে সমান প্রাসঙ্গিক রেডিও। 6-এর দশক থেকে রেডিওর একনিষ্ঠ শ্রোতা নদিয়ার কনক ঠাকুর বললেন, হাজার চ্যানেলের ভিড়ে রেডিওই এখনো তার ভরসার একমাত্র সঙ্গী।
1: 1966 সালের থেকে রেডিও শুনে আসছি, একইভাবে একই ভালোবাসায় শ্রদ্ধায় আমি আকাশবাণী শুনে চলেছি। এত প্রযুক্তির যুগে যে চ্যানেলগুলো এসছে আমি কোনো কিছুই শুনি না, যা কিছু অনুষ্ঠান এত সুন্দর ভাবে সজ্জিত সেটা আমার কাছে অন্তর ছুঁয়ে ছুঁয়ে যায়, যার জন্যে আজও আমার বন্ধু হিসেবে আকাশবাণীকে মনে করি।
0: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পা দিল। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলো, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এই সব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক, শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে 2টি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবায়, আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শুনতে পাবেন। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হজরত মোহাম্মদের জন্মবার্ষিকী স্মরণে এই পবিত্র দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসেবে পালন করেন। বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে নবীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করা হচ্ছে। দিনটি উপলক্ষে খাদ্য ও দান সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে প্রেম, ভালোবাসা, আনন্দ ভাগ করে নেওয়া হয়। ইসলামী ক্যালেন্ডার অনুসারে রবিউল আওয়াল মাসের 12 তারিখ নবী জন্মগ্রহণ করেছিলেন মক্কায়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে 570 খ্রিস্টাব্দে তাঁর জন্ম হয়েছিল। সেই উপলক্ষে প্রত্যেক বছর পালিত হয় এই নবী দিবস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি বলেন, মহানবী হজরত মোহাম্মদের বাণী ও শিক্ষা আমাদেরকে কর্তব্যনিষ্ঠার পথে চলতে অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে শুভেচ্ছা জানান। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী আশা প্রকাশ করেন, এই উৎসব সারা বিশ্বে আনন্দ বহন করে আনবে। কেরালামে আজ পবিত্র উৎসব ওনাম উদযাপিত হচ্ছে। নতুন ফসল ঘরে তোলার এই সময় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ মাদার টেরেজার 117তম জন্মদিন উদযাপিত হচ্ছে। আজীবন মানব সেবায় ব্রতী মাদার টেরেজাকে আজকের দিনে দেশ তথা বিশ্বজুড়ে স্মরণ করা হচ্ছে। হিমাচল প্রদেশে মৌসুমী বায়ুর সক্রিয় পরিস্থিতির মধ্যে আজ সকালে মৃদু ভূকম্প অনুভূত হয়। ভোর 5:46 সিমলায় এই কম্পনটের পাওয়া যায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা গ্র্যান্ড চেস ট্যুরের শেষ পর্বে ফাইনালে পৌঁছেছেন। সেমিফাইনালে তিনি জার্মানির ভিনসেন্ট কেইমারকে 19-9 পয়েন্টে পরাজিত করেন। ফাইনালে প্রজ্ঞানন্দার প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেভারিট এবং গতবারের চ্যাম্পিয়ন ফাবিয়ানা কারুয়ানা। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ চতুর্থ দিন। গতকাল তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 8 উইকেটে 265 রান তোলে। কলম্বোর সিনহালি স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে এই ম্যাচে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে

238 রানে এগিয়ে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী প্রগতি 53তম বৈঠকে রেল, সড়ক ও বিদ্যুৎ ক্ষেত্রে 6টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পর্যালোচনা করেছেন। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। চিরাচরিত ধর্মীয় আবেগে ঈদ এ মিলাদুন্নবী আজ উদযাপিত হচ্ছে। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।

0: জানিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। ভাদ্রের বিমর্ষ মেঘ দ্বিধায়, কখনো বর্ষার অবারিত বৃষ্টি ক্লান্তি জুড়ায় নগর জীবনের, মলিনতা ধুয়ে সূচি হয় জমাধুলোর ফ্ল্যাট বাড়ির জানালা, শহরের রাজপথ, এমনকি মেঠো প্রান্তরের গাছেদের পাতাও। অবহেলার বারান্দা বাগানে টবের গাছেও আনে সজীবতা, কখনো গ্রামীণ আবাদে হর্ষ উল্লাস। এরই মাঝে বিধুর মেঘেও অনাগত বিষাদ, এবছর বৃষ্টি নেই মুর্শিদাবাদে। শহর বহরমপুরে আংশিক মুষলধারা প্রশান্তি দিলেও গ্রামীণ জনজীবনে বৃষ্টির ঘাটতি প্রভাব ফেলেছে যথেষ্ট। জেলার অর্থকরী ফসল পাট চাষেও তার প্রভাব দেখা গেছে। পর্যাপ্ত জলের অভাবে পাট জাঁকের সমস্যায় গুণমান নেমেছে পাটের, যার ফলে দামেও প্রভাব পড়েছে। উৎসবের আগে গ্রামীণ জনজীবনে পাটের মূল্য পারিবারিক অর্থনৈতিক কাঠামোয় গুরুত্ব রাখে, শিল্প ও কলকারখানাহীন এই জেলায়। 18 আগস্ট পাকিস্তান থেকে ভারত অন্তর্ভুক্তি হয় মুর্শিদাবাদের। 1947 সালের দেশভাগের সময় র্যাডক্লিফের আঁচড়ে মুর্শিদাবাদ প্রথমে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল। 15 থেকে 17 আগস্ট পর্যন্ত 3 দিন মুর্শিদাবাদ পূর্ব পাকিস্তানের অংশ ছিল। 47 সালের 15 আগস্ট বহরমপুরের প্রশাসনিক সদরের অনতিদূরে ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার ময়দানে জেলা প্রশাসন ও স্থানীয়দের পৌরোহিত্যে পাকিস্তানের পতাকা উত্তোলন হয়। বাংলায় স্বরচিত পাকিস্তানের জয়গাথা গান বহরমপুরের বাসিন্দা শিল্পী সুধীর সেন, নবাব পরিবারের অভিজাত সদস্য, মুর্শিদাবাদের বিশিষ্ট বুদ্ধিজীবী ও প্রভাবশালীদের পূর্বের আন্দোলন এবং 3 দিনের লাগাতার আন্দোলনের চেষ্টায় জলসীমা বন্টন, ভৌগোলিক অবস্থানের কথা বিবেচনা করে মুর্শিদাবাদ আবারও ভারতভুক্ত হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে চর্চা হয় সে ইতিহাস। জেলার বাসিন্দা ও ইতিহাসবিদদের মতে মুর্শিদাবাদের সত্যিকারের স্বাধীনতা দিবস 18 আগস্ট। সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় ও মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে পাঠ্যসূচির বাইরে ছাত্রদের মধ্যে ইতিহাস চেতনা গড়ে তুলতে গত 19 আগস্ট ইতিহাসের কর্মশালা অনুষ্ঠিত হয় বিদ্যালয় চত্বরে। জেলার ইতিহাস বেত্তা আলোচকদের সঙ্গে ছাত্রছাত্রীদের বিষয় কেন্দ্রিক প্রশ্নোত্তর ও মত বিনিময় হয়। এছাড়াও বিষয়টি জারি রাখতে অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে পারস্পরিক সমঝোতা চুক্তি সম্পাদন হয়েছে। জেলায় অবস্থিত রাখালদাস বন্দ্যোপাধ্যায় সংগ্রহশালা পরিদর্শন, হেরিটেজ ভ্রমণে সামিল হল সকলে। অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক রাজর্ষি চক্রবর্তী, সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ স্বামী তপনিষ্ঠা নন্দজী ও সংস্থার কর্মকর্তা অরিন্দম রায়। মুর্শিদাবাদের মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ভারতীয় জ্ঞান পরম্পরা বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ বিষয়ে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয় 20 আগস্ট। মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় এবং লোকপ্রজ্ঞার যৌথ উদ্যোগে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, ছিলেন ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী বিশ্বময়ানন্দ মহারাজ সহ আরও অনেকে। এই মনোজ্ঞ আলোচনা শুনতে উপস্থিত ছিলেন গবেষক, ইতিহাসপ্রেমী ও পড়ুয়ারা। 19 আগস্ট সেন্টার ফর মুর্শিদাবাদ স্টাডিজের উদ্যোগে বহরমপুর গার্লস কলেজে ইতিহাস নিয়ে কর্মশালায় ইতিহাস চর্চার আলোকে মুর্শিদাবাদের ইতিহাস ও কিছু প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ সুশোভন মুখোপাধ্যায়, কলেজ শিক্ষক শৈবাল রায় সহ বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষ হেনা সিংহ ছিলেন অতিথিদের তালিকায়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ইতিহাসের দৃষ্টিকোণ থেকে মুর্শিদাবাদের অজ্ঞাত ইতিহাস এবং প্রত্নতত্ত্বকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা। ইতিহাসের পীঠস্থান মুর্শিদাবাদের শশাঙ্কের রাজধানী থেকে শুরু করে স্থাপত্য, ভাস্কর্য, প্রত্নতত্ত্বে ভরপুর এই জেলায় যথেষ্ট গবেষণা এবং সঠিক শিক্ষার অভাবে অনেক কম গুরুত্ব পায় জেলার ইতিহাস ও ইতিহাসভিত্তিক পর্যটন। উদ্যোক্তাদের দাবি, এই কর্মশালার মাধ্যমে বৃহৎ প্রেক্ষাপটে মুর্শিদাবাদের যথার্থ ইতিহাস তথা প্রত্নতত্ত্বকে তুলে আনা সম্ভব। জেলার চিঠি শেষ হল। মুর্শিদাবাদ জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন। মনপুরম ফাইন্যান্স।

0: ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1-800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপ্পুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপ্পুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপ্পুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপ্পুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপ্পুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপ্পুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
5: এখন আকাশবাণী কলকাতার 99তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার যন্ত্রণায় বিবর্তন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার।

বহুর হিতে বহুর সুখের উদ্দেশ্যে পথ চলা শুরু। আকাশবাণীর 1927 ছাব্বিশে অগস্ট শুরু হলো ভারতের দ্বিতীয় বেতার কেন্দ্র হিসেবে কলকাতা বেতারের পথ চলা। ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন হিসেবে সেই যাত্রাপথের রঙিন নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে অচিরেই শ্রোতাদের মন জয় করে নিল বেতার, কলকাতা বেতার। একশোটা বছর, নেহাত কম কথা নয়, একশোটা বছর বহুর হিতে কাজ করা। কতটা পেরেছি আমরা জানি না, মূল্যায়ন করবে কাল, মূল্যায়ন করবে সময়। আমরা পারি নস্টালজিয়ায় ভাসতে, আমরা পারি সেই ইতিহাসকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে। আজকের এই বিশেষ দিনে আকাশবাণী কলকাতার বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের। আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে, যারা রয়েছেন তারা প্রত্যেকে আপনাদের ভারী আপনার, ভারী ভালোবাসার, শ্রদ্ধার প্রিয়জন, সে আমরা বেশ জানি। তাই আজকের বিশেষ দিনে তাদের সঙ্গে খানিকটা সময় ভাগ করে নেওয়া। শুরুতেই

0: বলবো নাকি শুধু নমস্কারটুকু শুনে শ্রোতা বন্ধুরাই বুঝে যাবেন?
1: শ্রবণ শিল্পীদের অনেক নমস্কার।
0: আলাদা করে নিশ্চয়ই বলতে হয় না নাম।
2: আমি নমস্কার জানাচ্ছি আমার শ্রোতা বন্ধুদের। তবে আমার গলার সাথে তো আপনারা ততটা পরিচিত নন আপাতত, ভাবুন তো আমি কে।
1: যদি মনে পড়ে তাহলে বলবেন স্বপ্নময় চক্রবর্তী। যদি
2: আর কিন্তু দেবাশিস বসুকে বলতে হবে না আলাদা করে।
1: না,
2: গলাই পরিচয়,
1: আমি এই ব্যাপারে না গলাবো না।
0: আচ্ছা বেশ, এবার আরও একজন যিনি রয়েছেন, জানি তার নামও আমাকে বলার প্রয়োজন নেই, আমি তো বলছিও না, দেখা যাক দেবুদা বা স্বপ্নময়দা বলেন নাকি তার কণ্ঠ আপনাদেরকেই বলে দেয় তিনি কে।
3: আজ থেকে ঠিক দিন গুনলে 757 দিন আগ পর্যন্ত আমার গলা আপনারা শুনেছেন। আজকে 758 দিনে আরও একবার এই স্টুডিওটাতে এই মাইক্রোফোন তার সামনে আমি
1: উপস্থাপনায়
0: শশাঙ্ক ঘোষ। আজকের অনুষ্ঠানের যে শিরোনাম আমরা ভেবেছি, আমাদের শ্রোতা বন্ধুরাও শুনেছেন প্রোমো গিয়েছে অনুষ্ঠান সম্পর্কে, এই শিরোনামখানি আমরা বেশ ভাবনা চিন্তা করে রাখলাম, রেডিও যন্ত্র নয় বিবর্তন। এখন দেবুদা তোমার তো মনেই আছে শশাঙ্কদারও, কখনো অনুষ্ঠান যদি খানিক্ষণের জন্য বিরতিতে চলে যায় অনিচ্ছাকৃত, আমরা কখনো কখনো বলতাম যে যান্ত্রিক গোলযোগের কারণে, এদিকে আমরা নিজেরাই বলছি যন্ত্র নয় রেডিও বিবর্তন। শিরোনামে কি কোথাও ভুল হয়ে গেল শশাঙ্কদা?
3: আমি শুরু করব, আমি তো ভাবলাম স্বপ্নময়দা করুন।
1: আমি তো ভাবছিলাম
2: যখন ওই ময়দানে লালমুখো সাহেবরা একটা লম্বা বাঁশের মধ্যে তার খাটিয়ে আসুন আই কাম কাম অ্যান্ড সি দিস ইজ মিরাকেল দিস ইজ মিরাকেল এইসব করতো, হ্যাঁ, তো তখন সব লোকরা ভেবে বুঝতে পারতো না কি ব্যাপারটা হচ্ছে, কানে হেডফোন দিয়ে তখন শুনতে হতো, এবং ওই 10 টাকা করে হেডফোনওয়ালা যেই ক্রিস্টাল রেডিও সেট সাহেবরা বিক্রি করত, সেটা 1927 নয়, সেটা 1924 সাল। তখন একজন তারিণী বাণুজ্যে বলে এক ভদ্রলোক ময়দানে, সে তখন তার ওই গ্রাম থেকে এসে কি করবে কলকাতা শহরে নাকি কিছু না কিছু পাওয়া যায়, তখন সেখানেও আসে এবং সে দেখে ওই বাংলায় তখন সে বলতে থাকে, হ্যাঁ আসুন দেখে যান একটা আশ্চর্য কল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরপরই বউবাজারে একটা সং হয়, মানে বউবাজারের সং তো জেলেপাড়ার সং তো বিখ্যাত, সেখানকার একটা সঙে এই গানটা এলো যে কি আজব কল করেছে সাহেব কোম্পানি আকাশ থেকে কাব্যি ঝরে কি যে কেরদানি, কেমন আজব রকম কল করেছে সাহেব কোম্পানি। এটা তো কল, হ্যাঁ এটা তো যন্ত্র, যে কোনো যন্ত্রেরও বিবর্তন আছে। আমরা যখন এখানে মোবাইলে ফোন করলাম, ফোন ইন প্রোগ্রাম শুরু করলাম, তখন মোবাইলটা ছিল অন্তত 9 ইঞ্চি লম্বা, বেশ 1.5 কেজি মতন ওজন ছিল, বিবর্তন তো হয়েছে, এখন ছোট একটা ব্যাপার, সব যন্ত্রেই বিবর্তন আছে। তবে বেতারটা হচ্ছে, রেডিওটা হচ্ছে, আমি যদি বলি যন্ত্র না যন্ত্র পজ না, তুমি যদি পজটা ভুল করে দাও তাহলে হয়ে যাবে যন্ত্র না,
0: তাহলে হয়ে যাবে মুশকিল।
2: হ্যাঁ মুশকিল, হ্যাঁ আর সেটাও ঠিক, বেতারে আমাদের পজটা খুব ইম্পর্টেন্ট শশাঙ্ক,
3: একদম।
2: সুতরাং যন্ত্র না, এটার প্রাণ আছে, এটা যে বিবর্তন যেমন হয়, শৈশব আছে যৌবন আছে বার্ধক্য আছে, ঠিক রেডিওরও একটা শৈশব ছিল, হামা হাঁটি হাঁটি পাপা ছিল, হামাগুড়ি ছিল, টপ মানে একেবারে যৌবন পরিপুষ্ট যৌবন উদ্যম যৌবনের সেই দিনগুলো গেছে। আমি যখন আকাশবাণীতে ঢুকেছি তখন মধ্য যৌবনে, হ্যাঁ, আমি আমার যৌবনে একদম

0: একদম টকমকে যৌবনে ঢুকেছি, কিন্তু আকাশবাণী তখন মধ্য যৌবন বা প্রায় প্রৌঢ়ত্ব, প্রৌঢ়ত্ব 80 সাল। বিবর্তন আসে, এই বেতারেরও চোখ ছলছল হয়, বেতারেরও হাসি হয়, গান হয়। সুতরাং যদি বলি রেডিওটা এ নয়, যা ততটা যান্ত্রিক নয়, প্রাণ প্রাণ প্রাণময় এই আর কি।
1: যন্ত্র সেটাকে প্রচার করছে,
0: হ্যাঁ যন্ত্র প্রচার,
1: মানব যন্ত্র শুনছে, কিন্তু দুজনের মধ্যে তখন আর যান্ত্রিকতা থাকছে না
0: একদম।
1: আমি যখন বলি আকাশবাণী আমার অন্নপূর্ণার মন্দির, মাইক্রোফোন আমার মা, আমি সজ্ঞানে বলছি, কারণ আমাদের কাছে যেটা কত প্রিয়, কত আপনার, কত সম্মানের সম্ভ্রমের, শশাঙ্ক বলতে পারবে, আমরা প্রণাম করে স্টুডিওতে ঢুকতাম, এখনো তুইও শুরু করার আগে যেটা করলি, আসলে বিবর্তন তো হবেই। আমি তো কত বছর আকাশবাণী ভবনে আসছি, দেখছি এই ক্যান্টিনে গেলাম কত বিবর্তন হয়ে গেছে সবকিছু,
0: ভাবতে পেরেছি ক্যান্টিন এসি হয়ে যায়,
1: তবে
0: ভাবা যায়
1: তখন কত মাথা ঘামি কাজ করেছি বল।
0: হ্যাঁ তখন কিন্তু ক্যান্টিন এসি হয়েছে বটে, কিন্তু সেই লুচি আলুর দমটা নেই, বছরের পর বছর একটা অদ্ভুত, একই একই সাইজের আলুর দম, একই ডেনসিটি, একই স্বাদ, একই ভলিউম, একই রকম খেতে,
1: একই হজম কিংবা বদহজম,
0: যাই হোক কিন্তু সেটাও নেই, এরকম বিবর্তন হয়েছে ঠিক আছে, সেই প্রাণ নেই।
1: ঠিক না হলেই হলো,
2: আমার তোমার কথা থেকেই মনে হয়েছে দেবাশিস দা এবং স্বপ্নময় দা একদম ধরিয়ে দিলেন যে একটা যন্ত্রের যন্ত্রটা একটা যেন মনে হয় একটা মানব শরীরের মধ্যে বসানো, এবং সেটা এরকম যে যেমন বললেন না শৈশব আছে,
1: ঠিক
2: তারুণ্য আছে, যৌবন আছে, আমি বার্ধক্যে এনে ফেলতে চাই না,
1: ঠিক কথা,
2: আমি চাই না, এই কারণে যে আমি এই তুমি যেমন বললে না যে মাইক্রোফোনটাকে নমস্কার করো, ও যেমন শর্মিষ্ঠা শুরু করলো একটা প্রণাম করে, আমি বহু মানুষকে দেখেছি স্বপ্নময় দা
1: আকাশবাণী ভবনের বাইরে
2: ঢোকার আগে, তারা কোন মানে আমাদের মতো রেগুলার আসেন না, বাস থেকে নেমে এসে মেইন গেটটা নমস্কার করতে, এবং হাত জোর করে মেইন গেটটা ধরে নমস্কার করে তবে ভেতরে পা দিচ্ছে। আমাদের যন্ত্রীদের দেখেছি, আমি অ্যাকম্পানিস্টদের কথা, আর্টিস্টদের দেখেছি, আমরা তো করি মনে মনে প্রত্যেক দিনই করি, এই যে মানুষটার তুমি যেমন বললে না যে তার আনন্দ ছিল, তার হামা ছিল, হামাগুড়ি দিত, কথা বলতো, আস্তে আস্তে বড় হচ্ছে, তার যন্ত্রণা ছিল, তার কষ্ট ছিল, তার অভিমান ছিল, বহুবার ভয় পেয়েছে, বহুবার ভয় পেয়েছে আকাশবাণী, এবং সে ভয়ে কুকড়ে গেছে আকাশবাণী, আকাশবাণী বন্ধ হয়ে গিয়েছে,
0: হ্যাঁ 1930 সালে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, 1930-এ বন্ধ হয়, তারপর
2: আজকে আমরা কথা বলছি, আজকে একটা টেলিফোনের মধ্যে আকাশবাণীকে পাওয়া যাচ্ছে, এটা তো আমরা ভাবতেই পারি না, ওয়েবসাইট দেখেছি আমরা, বাইরে অ্যান্টেনা লাগানো, ঘরের মধ্যে অ্যান্টেনা লাগানো, রেডিও দেখেছি,
1: আমরা রেডিও রেডিও খেলতাম,
2: হ্যাঁ
1: একটা দেশলাই বাক্স,
2: আজকে দেশলাই বাক্সের মধ্যেই রেডিও ঢুকে গেছে,
1: সত্যি তাই।
0: তো রেডিও তো 100 বছর মানে পা দিল, তো 99তম বললো, তার মানে 100 বছর পা দিল, আচ্ছা এটা কি হিজবিজবিজের মতো হতে পারে যে 100 বছরের পরের বছর 99 বছর হবে, তার পরের বছর 98 হবে,
3: আমরা মনের বয়সকে কমিয়ে আনতেই পারি এইভাবে,
0: পারি,
2: আমি ওই জন্যই তোমায় বললাম যে আমি বার্ধক্যে এনে ফেলতে চাই না, এই কারণে আমার মনে হয় না এর সেইভাবে কোনো ডিকেইং হয়, আমি যেটুকু দেখছি মানে তোমরাও দেখেছো, আমরা বিশেষ করে তুমি বা দেবাশিস দা আমাদের থেকে অন্তত একটা যুগ আগের, যদি 12 বছরে ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে বিবর্তনটা যেটা আমরা রেডিওর মধ্য দিয়ে দেখেছি, আমি আমি আরেকটু এর সঙ্গে যোগ করে দিই, আমি অন্য প্রসঙ্গে চলে যাব মানে এই কথা বলতে বলতে, সেটা হচ্ছে বিবর্তনটা শুধু রেডিওতে হয়নি, বিবর্তনটা কিন্তু অফিসে হয়নি, অফিস ফাইলে হয়নি, গাড়িতে হয়নি, গাড়ির মডেলে হয়নি, আমাদের ভাবনায় হয়নি, বিবর্তন হয়েছে শ্রোতাদের মধ্যে,
3: সমাজেও
1: বিবর্তন,
2: অসম্ভব পরিবর্তন, আমার তোমাদের সকলের অভিজ্ঞতা আছে

0: আমি শুধু দু একটা ছোট কথা বলবো, মানে দুটো একটা টুকরো টুকরো, তোমাদের নিশ্চয়ই আরও অনেক কিছু মনে পড়বে। মানে একটা রেডিও মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, এইখানেই কিন্তু আমি বিবর্তনটাকে তুলব। একটা মানুষের মনের বিবর্তন ঘটাচ্ছে একটা রেডিও, যে কোনোদিনও কোনোদিনও ধরো মানে আধ্যাত্মিক দিকে তার কোনো ঝোঁকই নেই, ঝোঁকই নেই, অনেকেরই থাকে, নাই থাকতে পারে, কিন্তু অদ্ভুতভাবে 1932 সাল থেকে, বসন্তেশ্বরী পর থেকে, শোনার পর, যখন মহিষাসুর বধ হয়ে মহিষাসুরও মর্দিনী হল 1939 সাল থেকে, মানুষ একটা চণ্ডীর উপরে অদ্ভুত অদ্ভুত একটা ঝোঁক চলে এলো। চণ্ডীপাঠ কি আগে হতো না? নিশ্চয়ই হতো, প্রত্যেক দুর্গাপুজোতে চণ্ডীপাঠ হয়। কিন্তু চণ্ডীতে মার্কণ্ডেয় কি বলেছেন, এই যে জানার উৎসাহ, এটা কিন্তু সাধারণ মানুষের কথা বলে। আমি নিজে দেখেছি লাইব্রেরি খুঁজে মার্কণ্ডেয় চণ্ডী বা মানে পুরাণ বার করতে,
1: সে বইটাও এখনো আছে, বীরেন্দ্র সেই পেন্সিলে লেখা।
2: এটা বলছো তো, আমি আরেকটা কথা বলি, এই যে বাঙালি জীবনে, এই যে ধরো আমাদের বাঙালি মেয়েরা, এখন নয় আমাদের ওই একটা জেনারেশন আগে পর্যন্ত প্রতিটি মেয়েদের গান শিখতে হতো, কেমন যখন মেয়ে দেখতে যাওয়া হতো না, তখন মেয়েদের অন্তর চার পাঁচটা গান, একটা শ্যামাসঙ্গীত, একটা নজরুলগীতি, একটা রাগপ্রধান, একটা ভজন আর রবীন্দ্রসঙ্গীত, তো এরা একটা শিখে রাখতে হতো আর কি। তো এই রবীন্দ্রসঙ্গীতটা ধরো এটাও 1930-35 পর থেকে এলো, কিন্তু একেবারে প্রথম যুগে যখন এই এই যে চিত্রা সংসদ, মানে বীরেন ভদ্র, বাণী কুমার, এরা এরা যখন এরা করেছে, যখন রেডিওতে এরা সব আস্তে আস্তে ঢুকছে আর কি, পাচ্ছে না, আর্টিস্ট পাচ্ছে না, শিল্পী পাচ্ছে না, কেমন, তো তখন ওই তুমি জানো, বোধহয় জানো, তোমরা সবাই জানো যে আমাদের ওই বাংলা গানের সেকশনটা দেখতে হচ্ছে রায়চাঁদ বড়াল, হ্যাঁ, তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আর স্টেপলটন সাহেব তো ডিরেক্টর বটি,
0: আর আগে বোধহয়
2: নিপেন মজুমদার
0: ছিলেন,
2: নিপেন মজুমদার, বীরেন কৃষ্ণ ভদ্র তার পরে এসছেন। এই রায়চাঁদ বড়াল তখন কয়েকজন এরা এদের এতে ওই কিছু লোকজন, তার মধ্যে ওই যে তারিণী বাণিজ্যের কথা বললাম, সে যখন আকাশবাণী হলো সে কিন্তু ঢুকে গেল, সে কারণ ও ও সেই লালমুখদের সে ক্রিস্টাল রেডিও যেটা হেডফোনে, এটাও হেডফোন ছিল 1927 সালেও, এরকম এই বাক্স তৈরি হয়নি, হেডফোনই ছিল, তো চার পা আরও 5-7 বছর পরে এই বাক্স তৈরি এসছে আর কি, বড় বড় সেটগুলো আর কি। তো যাই হোক, আমি যেটা তারিণীবাবুর তারিণীবাবুর যে একটা লেখা থেকে আমি পড়েছি, সেটা হচ্ছে যে উত্তর কলকাতায়, মধ্য কলকাতায় গলি গলিতে মানে ঢুকছে, এই কয়েকজন আছে, তার মধ্যে অ্যাডভোকেট যোগেশবাবু ছিলেন,
0: আচ্ছা,
2: তারা কোনো বাড়িতে যদি সারে গামা হয় গান হচ্ছে কোনো মহিলা কণ্ঠে, আস্তে আস্তে ওখানে ঢু মারতেন, আপনাদের বাড়িতে কি খুব সুন্দর মধুর সুরেলা আওয়াজ এলো, আপনাদের বাড়িতে কি কেউ গান শেখেন, গান করেন,
1: ওখান থেকে নেব,
2: হ্যাঁ হ্যাঁ, এই হয়। আসলে মহিলা আর্টিস্ট ছিল না, পুরুষ আর্টিস্ট ছিল, মহিলা আর্টিস্টদের নেওয়া হতো, যেমন এই ধরুন আমি নাম বলে সবাই চিনবেন, আমি এরকম ছিল যোগেশ্বরী দেবী, গিরিজাবালা দেবী, আঙুরবালা দেবী, এরকম সবাই ছিলেন, তারা সবাই একটা নির্দিষ্ট এলাকায় থাকতেন, তারা ঠিক যাকে বলে এরকম মধ্যবিত্ত ঘর, ওদের আলাদা করে মানে ঘরানার একটু ঠুংরি জাতীয় মজলিশি জাতীয় গান টান তারা করতেন, এরা চাইছে হচ্ছে একটু ভজন, একটু ইয়ে গান, শীলিত গান, আকাশবাণী আকাশবাণী তখন নাম হয়নি রেডিও, প্রথম থেকে একটা পরিশীলিত রুচি তৈরি, মার্জিত রুচি তৈরি করার চেষ্টা করেছে,
0: এইটাই এইটাইও কিন্তু বিবর্তনের,
2: এইবারে ওইখানে গিয়ে তখন বাড়িতে বলছে যে আপনাদের বাড়িতে শুনে আমাদের ওই একে দেবেন, আমরা নিয়ে যাব, আমাদের গাড়ি আছে, আপনাদের অভিভাবকরাও কেউ থাকবে, গাড়ি করে যাবে, এবং আমরা

0: আমাদের তখন তো লাইভ রেকর্ডিং নয়, তখন যাবে এবং এই জন্য বাবদ আমরা কিছু টাকাও দেব। অনেক বাড়িতে রেগে যেত, কি বলতে চান আমাদের মেয়েরা গান গেয়ে রোজগার করবে, হ্যাঁ কি বলতে চান। তারপরে ওই তারিণী বানুজি লিখছেন, তারপরে আর এটা বলতাম না, রোয়েশোয়ে বলতাম, হ্যাঁ যে টাকার পয়সা বলতাম না, টাকা পয়সা দিলে অন্যরকম হতো। তারপর কি হলো, মাত্র 12-14-15 বছর পর, এটা তো 1930-31 সালের কথা বলছি, যখন বাড়ি বাড়ি গিয়ে ভদ্রবাড়ি থেকে মহিলা আর্টিস্ট নেওয়া হচ্ছে, 40-42-এর পরে ভীষণ রকম ক্রেজ হয়ে গেল অডিশন দেওয়া তোমার, হ্যাঁ
1: তখন আসছেন সকলে গাইবেন,
0: হ্যাঁ তখন অডিশন দেওয়া আসতে শুরু করেছে। এই যে আপনি সুভাষ মুখোপাধ্যায়ের এই যে হেমন্তকে নিয়ে এলো, হ্যাঁ হেমন্ত অডিশন, বুক দুক দুক করছে, পাস
2: লেখা হেমন্ত,
0: হ্যাঁ হ্যাঁ পাস করবে কি পাস করবে না, পাস করবে কি পাস করবে না, এরকম তুমি এরকম অনেক দেখতে পাবে। 1940-45 এই যে যুথিকা দেবী, হ্যাঁ তারা যখন, সুপ্রভা দেবী, সেই এদের মতন শিল্পীরা,
2: সুপ্রভা সরকার
0: পাস করতে পারে এরকম একটা অবস্থা। কত কত বছরের মধ্যে হলো এটা, 10 বছরের বা 12 বছরের মধ্যে আকাশবাণী এটা পাল্টে দিল,
3: একদম
0: আকাশবাণী পাল্টে দিল।
3: ততদিনে কিন্তু স্বপ্নময় দার রেডিও স্থায়ী হয়েছে,
0: একদম দেখো 1960-এর কথা বলছি,
3: রেডিও স্থায়ী হলো
0: 1960-এর কথা বলছি, যখন প্রথম এখানে বাংলা কমেন্ট্রি হচ্ছে, বাংলা কমেন্ট্রি হচ্ছে, অস্ট্রেলিয়া এসছে ইডেন গার্ডেনে, জয়সীমা খেলছে অস্ট্রেলিয়ার, হ্যাঁ রিচি বেনো, আচ্ছা তো এর থেকে আমাদের জেঠিমা পিসিমারা রান্নাঘর থেকে এসে জিজ্ঞেস করছে, কিরে জয়সীমা কি এখনো আছে, এখনো খেলছে, খুন্তি হাতের খুন্তি থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে, খুন্তির মাথায় হলুদ মাখা নাড়ছিল কিছু একটা, হলুদ ধোঁয়া ওঠা খুন্তি, জয়সীমা এখনো খেলছে, কে জিজ্ঞেস করছে, পিসিমা জিজ্ঞেস করছে, হ্যাঁ এইখানে নিয়ে গেছিল রান্নাঘরে খেলাকে নিয়ে যেতে পেরেছে, কে নিয়ে গেছিল, রেডিও, তার মধ্যে কাদের নাম করতে হয়, কমল ভট্টাচার্য, অজয় বসু, পুষ্পেন সরকার, নীলিমেশ রায়চৌধুরী।
1: আমি একটু ওই সময়টাকে নিয়ে আসি,
0: হ্যাঁ
4: বেলা যত গড়িয়ে যাচ্ছে আমার বলেই মোহনবাগানের খেলোয়াড়দের উপর একটা স্নায়ু চাপ চেপে চেপে বসছে, কিন্তু এখনো পর্যন্ত খুব যে একটা বোঝা পড়ার সঙ্গে আক্রম গড়ে তোলবার চেষ্টা করতে পারছেন মোহন তা না, যদিও খেলার উপর সামগ্রিক ভাবে তাদের চাপ আছে। এবার বাঁদিক থেকে লাইনের কাজ বরাবর, ওখানে আছেন পবিত্র, সেন্টার করেছিলেন অনেকগুলো, কিন্তু ভালো সেন্টার করেছেন পবিত্র, এ কথা মানতেই হবে, যদিও সর্বক্ষেত্রে তাই সেন্টার থেকে কোনো সুফল আদায় করতে পারেননি তার সতীর্থরা, তার জন্য অবশ্য তিনি দায়ী নেই, কিন্তু বাঁদিক থেকে এই সেন্টারটি করলেন ঠিক মতো, যদি বলটিকে অনুসরণ করে কে এগিয়ে আসতেন তাহলে হয়তো কাজের কাজ করা তার পক্ষে সম্ভব।
0: কথা দিয়ে যে ছবি আঁকা যায়, হ্যাঁ সূর্য পশ্চিম দিকে হেলে গেছে, ইডেন গার্ডেনের লম্বা দেবদারু গাছগুলোর ছায়া লম্বালম্বি হয়ে সবুজ মাঠে সবুজ লনের মধ্যে পড়েছে, ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে গালি, গালিতে এখন রয়েছেন কে, আরে বল চলে গেছে, ধরে নিয়েছেন সঙ্গে সঙ্গে ফারুক ইঞ্জিনিয়ার, ফারুক ইঞ্জিনিয়ার বলটা ধরেই সোজা সুজি পাঠিয়ে দিয়েছেন বোলারের হাতে, কোনো রান নয়। আচ্ছা এই যে ব্যাপারটা,
2: ভালো বললি রে,
3: অডিশন দিলে পাস করে যেত,
2: পাস তো অডিশন নিত
0: না, আমি বলছি ঘটনা দেখো,
3: না সত্যি
0: পুরো ছবিটা তুমি দেখতে পাচ্ছ,
2: তুই দেখালি পুরো ছবিটা,
0: পুরো ছবিটা দেখা যাচ্ছে,
2: আবার সিডনি ফ্রিস্কিন বলতেন এন্ড দ্য বল ইজ ইন দ্য নেট,
3: একদম
2: গোল বলতেন, আর বীরেন্দ্রও একবার করেছিল জানিস তো,
3: হ্যাঁ
2: মানে দায় পড়ে বীরেন ভদ্র,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
2: আরে বলেছি যে
0: হ্যান্ডবল,
2: হ্যাঁ

0: গোলে রয়েছে গোলকিপার, বল ধরেছে, হ্যান্ডবল হ্যান্ডবল বলে চেঁচে উঠেছে।
1: বীরেন ভদ্র আর রায়চাঁদ বড়ালকে দিয়ে মাঠে পাঠানো হয়েছে রিলে করবে বলে। আরে আকাশবাণী কি না করেছে এক্সপেরিমেন্ট, হ্যাঁ সব কিছু করেছে, খেলা করবো।
2: এটাই বলতে চাইছি স্বপ্নময়, তুমি বা দেবাশিসদা যেটা বলছিলে যে এই টুকরো টুকরো কথাগুলো, এই পঙ্কজবাবুর সঙ্গীত শিক্ষার আসর, এই থেকে তো কত মেয়ে পার হয়ে গেছে যেটা স্বপ্নময়দের ধরানোর চেষ্টা করলো। আমরা যেটা বলতে চাইছি যে রেডিওর এই যে টুকরো টুকরো জায়গাগুলো, এটা তো একটু একটু করে একটা দুটো স্টেপ করে এগোতে এগোতে এগোতে
0: আছে, এক্সপেরিমেন্ট হচ্ছে, কত প্রোগ্রাম
2: এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে বিবর্তনটা কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং সেই বিবর্তন আজকে এসে নব্য ছেলে মেয়েদের, এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের কাছে, আমি অনেকেই খুব হতাশ হয়, আমি জানি না স্বপ্নময়দা কেন এখনকার ছেলে মেয়েদের নিয়ে এত হতাশ হওয়ার কী কারণ হয়েছে, আমি তো কিছু দেখি না। আমি তো দেখি এটাই যে এই ডিজিটাল প্ল্যাটফর্মে ওরা অনেক কিছুর মধ্যে জড়িয়ে আছে,
0: নিশ্চয়ই
2: অনেক কিছুর মধ্যে জড়িয়ে আছে, কিন্তু তুমি লক্ষ্য করবে কিছু, আমি সবাইকে সবসময় এক জায়গায় পাওয়া যায় না, কিছু ছেলে মেয়ে কিন্তু এখনও আকাশবাণীটা শোনে। আকাশবাণীটা শুনে তুমি উল্লেখ করলে না, তুমি দেবাশিসদা, যে একটা পরিশীলিত ব্যাপার আছে, এই পরিশীলিতটাও কিন্তু অভ্যেস করতে হয়। আমাদের মুখ দিয়ে একটা বাজে কথা বেরোবে না। অনেকেই যখন নতুন FM হচ্ছিল আমাদের তুলে তুলে বলতো, তোরা বড্ড সেকেলে সেই সেই তখনকার সময় কথা বলিস, তখনকার শব্দচয়ন, তখনকার ভাব, এইগুলোই তোদের মধ্যে থাকে। কিন্তু আমরা যে বদলাতে চাই না, আমাদের যে একটা অন্য জায়গায় অনুশীলন হয়েছে, এই যে আমরা বিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছি এবং সেটা মানুষ অ্যাকসেপ্ট করেছে,
1: না বদলাতে চাই না বলবো না। একটা সময় ছিল যখন সেখানে ওই যে ওই কামারশালা, এখানে শালা আছে বলে কামারশালা বলা হচ্ছে না,
2: হ্যাঁ কিছু, হ্যাঁ
1: তো সেরকম একটা সময় ছিল,
2: কিন্তু এটা রবীন্দ্রসঙ্গীত বাদ দেওয়া হয়েছিল
1: ওখানে, কিন্তু আমরা কিন্তু এখন
2: কিছু ছায়াছবির গান, একটা দুটো শব্দ যেগুলো এখন কিন্তু বিবর্তনের মধ্য দিয়ে সেই গানগুলো আমরা এখন শোনাই,
1: আমরা অনায়াসে, আমরা অনায়াসে, আগে এখন বাদ মানে একটা হতো না, হ্যাঁ এই যে ওই মানে আগে আমরা মানে কি কি জুতো পড়েছিস, বাটার জুতো হলে বলে বাটা কথাটা বাদ দেবো, এখন আর ওরকম করি না কিন্তু, হ্যাঁ এখন কিন্তু হ্যাঁ হ্যাঁ
3: বাটানগরটাও
1: বলতে চাইতাম না,
3: গানটায় চ্যাং মাছ ছিল কিন্তু বাটা মাছের কথা ছিল না, একদম ঠিক।
2: এবং আমার মনে আছে, তুমিও খেয়াল করেছো দেবাশিস, প্রসঙ্গক্রমে একটু মজা করছি, সেটা হচ্ছে আমরা গ্রামোফোন রেকর্ড বাজাতাম স্বপ্নময়দা, এবং এই গানগুলো পিন দিয়ে ক্রস করা থাকতো, মানে যা ডোন্ট প্লে তো
0: ক্যানট প্লে,
2: মানে ইউ ক্যান্ট প্লে, মানে ওইটাকে এমন করে ট্র্যাকটাকে কাটা থাকতো যে তুমি ওখানে পিন বসাতেই পারবে না,
0: ওটা ফার্স্ট ট্র্যাকেই বাদ যেত।
2: মানে কিছু ছায়াছবির গান আছে যেগুলো আমরা এখন সত্যি সত্যি আকছার বাজাই, ভাবা যায় না। হ্যাঁ
1: হ্যাঁ, তবে একটা কথা, আমরা তো এরকমও FM মানে প্রাইভেট চ্যানেলে মানে শুনেছি, এই যে দোস্ত আপনারা তো এখন খুব মস্তিতে আছেন, তো আচ্ছা আইয়ে লিজিয়ে আজ কুচ কুচ গানা শোনাতা হ্যায়, খুব ভালো ভালো গান, খুব ভালো ভালো গান আপনাদের এখন আমি শুনিয়ে দেবো, প্রথম গানটা গেয়েছেন আশাজি। হ্যাঁ আমরা তো এইটা কিছুতেই করতে পারবো না,
2: এটাই বলছিলাম,
1: হ্যাঁ এইটা করতে
2: এই জন্যই কিন্তু শ্রোতারা তৈরিও হয়েছে। এবং দেখবে তুমি অনেক রেডিও
0: সাবমিট করে না আমাদের কাছে,
2: আমাদের কাছে কিন্তু ওরা কান ফিল্টার করে এখান থেকে, এখনো
0: আমার যেটা মনে হয় মাসির জন্য কাজ করে কিন্তু ক্লাস নিয়ে,
2: একদম
3: ঠিক,
0: এইটা কিন্তু আমি দেখেছি এবং বলতে শুনেছি এটা কি হচ্ছে, মানে মাঝে মাঝে তারা হয়তো অনুযোগ করলেন। আর দেখ রেডিও সিটিতে একটা গলি আছে না, যার নাম রেডিও গলি, মনে আছে সুরাজলাল মুখোপাধ্যায়ের, তাই এরকম রেডিওটা কিন্তু সব জায়গাতে থাকে।
2: এবং আর একটা কথা নিশ্চয়ই বলা উচিত, আমি বোধ হয় এক মিনিট দু মিনিট সময় পাবো, সেটা হচ্ছে ও বারবার উল্লেখ করছিল শুরুতে ইন্ট্রোতে, বহু জনের জন্য।

0: বহুজনের
1: মাসের কাছে, মাসের কাছে কিন্তু রেডিওকে নিয়ে যাওয়া
0: হিট কথাটা,
1: হ্যাঁ মাসের কাছে রেডিওকে নিয়ে যাওয়া তার একটা প্রধান কারণ কিন্তু ১৯৩১ সাল, একদম কাট ১৯৩১ সালে দেখো বন্ধ করে দেওয়া হয়েছিল রেডিওটা, এবং ওই মাসের জন্যে মাস কিন্তু বলতে শুরু করেছে, অলরেডি একটা এলিট ক্লাস তৈরি হয়ে গেছে রেডিও শ্রোতা, তারা লিখতে শুরু করেছে যে এটার একটা দরকার আছে, এই গণমাধ্যম, এই গণ, এই গণ কথাটা এসছে, তাই কিন্তু আমাদের এমব্লেমে দেখবে মোটোটা আছে বহুজন হিতায় বহুজন সুখায়,
2: এটা বোধ হয় হ্যাঁ হ্যাঁ ৩১
1: এটা ১৯৫৫ সালে মোটোটা
0: শুরুতে বাজালো, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের তৈরি একটা গান ছিল মনে আছে, সম্ভবত ৫০ বছর উপলক্ষে সম্ভবত, তখন হৈমন্তী দেব এবং আরো অনেকে গিয়েছিল,
1: একটা তখনকার সময়
0: ধুলাই মলিন
1: অফিসগুলোতে একটা, বিশেষ করে সরকারি অফিসে মানে কেন্দ্রীয় সরকারি অফিসে একটা মোটো থাকতো, সব দেখবে সব
0: থাকতো,
1: ইনকাম ট্যাক্সে আছে, এ আছে, সব জায়গায়
0: ব্যাংকে আছে,
1: হ্যাঁ এটার এটার কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়, আমি এইটা একটুখানি বলে দিই কারণ অনেকের একটা ভুল ধারণা আছে, বহুজন হিতায় বহুজন সুখায় এটা কিন্তু পিটক থেকে নেওয়া হয়েছে, সেটার কারণ কিন্তু একটু অন্য জায়গায়, এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাই যেমন বলছে যে চরিতায় চরিতায় ভিক্ষুবে চরিকাম বহুজন হিতায় বহুজন সুখায় লোকানুকম্পায় অর্থায় হিতায় সুখায় দেব মনুষ্যাণাম, এটা গৌতম বুদ্ধ বলছেন, কিন্তু এর আসল এসেন্সটা রয়েছে কিন্তু আমাদের বেদে, এটা অনেকেই বুঝতে পারে না, অনেকে বলে দেন ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে, তা কিন্তু নয়, এসেন্সটা নেওয়া হয়েছে, সেখানেও কিন্তু ওই মাসের কথা বলেছে, আমি মাস কথাটা বারবার বলছি, গণমাধ্যমটার কথা বলছি, সেখানেও বলছে গচ্ছধ্বং বাদধ্বং, আসো আমরা একসঙ্গে কথা বলি, একসঙ্গে উঠি, একসঙ্গে চলি, একই সঙ্গে আমরা মনকে সঙ্গবদ্ধ করি, ঠিক তারপরেই দেখো একটু ফিল্টার করে অনেকগুলো ব্রাহ্মণ হলো, অনেকগুলো আরণ্যক হলো, যখন উপনিষদে এসে ফিল্টার্ড জ্ঞান আমাদের দিচ্ছে, তখন আমরা বৃহদারণ্যকে এই কথাটা একদম যেটা গৌতম বুদ্ধ বলেছেন দেখো একদম বর্ণে বর্ণে মিলে যাচ্ছে, কেন রাখা হয়েছে ওই মাসের জন্যে, সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণী পশ্যন্তি মাং কশ্চিত, এরপরে হচ্ছে না মাং কশ্চিত কি বলে দুঃখ বোধ ভবে, এরকম একটা
0: অনুষ্ঠান প্রচার বিঘ্ন ঘটে
1: না, এরকমই আছে দুঃখ বেদ ভবে।
3: আমার খুব মনে পড়ছে যেদিন এই অনুষ্ঠানটা নিয়ে কথা হচ্ছিল শশাঙ্কদার সঙ্গে, আমি কথা বলছিলাম, শশাঙ্কদা আমাকে বললেন যে জনগণেশে জনমানসে যে পরিবর্তনটা রেডিও এনেছে সেটা কিন্তু অত্যন্ত উল্লেখ্য একটি বিষয়, অর্থাৎ রেডিও তো নিজের মতো বদলেছে, আমরা আমাদের অনুষ্ঠান বদলেছে, কিন্তু প্রতিটা অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে জনগণেশের যে জনমানসে বদলটা এলো।
2: আচ্ছা এটা কি করে সম্ভব হলো, শর্মিষ্ঠা শশাঙ্ক দেবাসী সবাইকে বলছি যে দেখো একেবারে সূচনা কাল থেকে, কেমন একেবারে সূচনা কাল থেকে, একেবারে একদম প্রথম থেকেই যারা আমাদের এখানকার কর্মকর্তারা, তার মধ্যে সাহেব সেবও ছিলেন, হ্যাঁ সাহেব টাহেব ছিলেন, হ্যাঁ সাহেবদের যেগুলোর জন্য এন্টারটেনিং মানে প্রোগ্রাম হতো, তো সেখানে কারণ কারণ আমাদের এটা বিক্রি করতে হবে, তো তখন যখন ওই ১০ টাকা রেডিওসের পরবর্তীকালে লাইসেন্স ফি, তখন ১০ টাকা লাইসেন্স ফি প্রচুর অনেক টাকা, কেমন বছরে ১০ টাকা রেডিও রাখতেই রাখলেই টাকা দিতে হতো ১৯৩২, হ্যাঁ ১৯৮০০
1: মতো তখন লাইসেন্স ছিল,
2: ১৯৮২ সালে বোধহয় উঠে গেল লাইসেন্সটা, তো ওই মানে এটা যখন চালু হলো সাহেবদের জন্য প্রচুর লালমুখ ছিল, অ্যাংলো ইন্ডিয়ান ছিল, একটা সাহেব পাড়া ছিল, তাদের রেডিওটা থাকতো তাদের বাড়িতে, কারণ কলিং অল ছিলেন, ওয়েস্টার্ন মিউজিক, কলকাতা মানে যখন কলকাতা খাওয়া হয়নি একটাই চ্যানেল ছিল, তখনও সাহেবদের জন্য আলাদা অনুষ্ঠান তো হতেই হতো, কিন্তু ওদের জন্য কতটুকু মানুষের জন্য হিতায় মানে সাহেব হিতায় কতটা কি হতো আমার আমি জানি না, কিন্তু
1: হিতায় তো এসছে।

0: পরে 1955 এ
1: না না না না আমি বলছি একদম প্রথম থেকেই দেখো,
0: তুমি বলতে চাইছো জিনিসটা
1: একদম জিনিসটাই একদম প্রথম থেকে, তা নইলে একেবারে প্রথমেই যখন মহিলা মজলিস হচ্ছে তখন মেয়েদের স্বাধীনতা তৎকালীন বিধবা বিবাহর পক্ষে, আর যদিও এটা 1930 অনেক বিধবা বিবাহ তেমনভাবে চালু হয়নি কিন্তু তখনও আইন হয়ে গেছে অনেক, আইন হয়নি
2: ইমপ্লিমেন্টেশনটা হয়নি,
1: তারপরে হ্যাঁ
0: মাস হয়নি,
1: তারপরে
0: সবাই করে নিচ্ছে এরকম নয়,
1: কৌলিন্য বিরোধী এবং পণ বিরোধী, হ্যাঁ পরবর্তীকালে যে আমাদের সিগনেচার টিউনের যে সুরটা মহিলা মহলের, হ্যাঁ সংকোচের বিফলতা নিজের অপমান কেমন, এই যে এই এই ব্যাপারগুলো তো করেছে, বাচ্চাদের জন্য অনুষ্ঠান, বাচ্চাদের চরিত্র গঠনের চেষ্টা, মেয়েদের আপলিফটমেন্ট, তার পরবর্তীকালে ভালো চাষবাস, আমাদের যে মানে আজ সবুজ বিপ্লব, আজ ভারতবর্ষে যে খাদ্যে স্বয়ং
0: মানে বিজ্ঞান মনস্ক করে
1: সেটা পরে
0: আকাশবাণীর
1: খাদ্যে যে স্বয়ং সম্পূর্ণ আকাশবাণীর কিন্তু অনেকটা অবদান। আরেকটা কথা বলবো শশাঙ্ক,
0: নিশ্চয়
1: ভারতবর্ষে যখন স্বাধীন হয় কেমন, তখন ভাগ্যক্রমে তখন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী কিন্তু ডক্টর কেশকার তিনি ছিলেন সম্প্রচার মন্ত্রী এবং মিস্টার নায়ার বলে একজন ছিলেন সেক্রেটারি, এই যে একটা তিনজনের সম্মেলন, এই তিনজন মিলে আজও পর্যন্ত যে আমাদের লোকসঙ্গীত টিকে আছে সারা ভারতবর্ষে, উচ্চাঙ্গ সঙ্গীত টিকে আছে, বীণা সেতার বিচিত্র বীণা এসরাজ শরদ টিকে আছে এবং সারা পৃথিবীতে যে ভারতীয় সঙ্গীতের যে প্রচার হয়েছে এটা রেডিও কিন্তু অনেকটা দায়ী, রেডিও সঙ্গীত সম্মেলন প্রতিদিন নির্দিষ্ট চাঙ্ক আছে ইয়ে মানে উচ্চাঙ্গ সঙ্গীতের জন্য সারা ভারতবর্ষে, এগুলো কিন্তু ডক্টর কেশকার করে গেছেন, আজও পর্যন্ত এগুলো চলছে।
2: এই বিষয়ে একটা অনুষ্ঠানের কথা আমি মনে করাবো, আমি নাম বলবো না, আমি জানি তোমাদের সবার মনে পড়বে অনুষ্ঠানটা শুনে, শোনাবো এই কারণেই যে এক্ষুনি স্বপ্নময়দা বললেন যে বিজ্ঞানের ক্ষেত্রে কিভাবে কাজ করে গিয়েছে কুসংস্কার মুক্ত করা এবং একই সঙ্গে লোকগীতিকে এক করে, অসাধারণ একটা প্রোডাকশন আকাশবাণী কলকাতার ছিল,
1: সে তো আমি ছিলাম এর মধ্যে।
3: আজ রাত্রির বেলায় এখন আমরা হাজির হব গাজন গানের মেলায়,
4: বাবা তারকনাথের চরণে সেবা লাগে মনে, বাবা মনে সেবা

0: ভূতের গাজন, গাজনদার শোভন পাঠক, সুরমাস্টার অশোক রায়, অধিকারী মশাই সুভাষ দাস, ভূতের গাজন।
1: এরকম হতো,
2: এটা তো তোমারই প্রোডাকশন।
1: এখানে না, এটা আমার প্রোডাকশন ছিল।
2: কার ছিল
1: এটা? এটা বিজ্ঞান বিভাগই করেছিল, আমার প্রোডাকশন ছিল না। তবে আমার এরকম বেশ কিছু প্রোডাকশন ছিল, যেমন পুষ্টির
2: পাশে একটা সময় অমিত চক্রবর্তী
1: ছিলেন। এটাই একটা ওয়ার্কশপ হয়েছিল, সেখানে দীনেন্দ্র ঠাকুর ছিলেন সেখানটায়।
3: হ্যাঁ,
1: দীনু ঠাকুর
3: হ্যাঁ, দীনেন্দ্র চৌধুরী।
1: তারপরে আমাদের ওই
2: দীনেন্দ্র চৌধুরী কথা,
1: প্রহ্লাদ ব্রহ্মচারী যেগুলো ধরো ওই মানে ওই ফুড যেগুলো আর কি, হেলথ ড্রিঙ্কস বলছি, বেশি দাম দিয়ে কিনছি, তার বদলে যে দেশীয় ভাবে যে করা যায় এইভাবে একটা পাঁচালি মতো করে, তার প্লাস্টিকের পাঁচালি। হ্যাঁ, যেমন ওই পাহাড়ে গেছে সমস্ত যারা অভিযাত্রীরা, সব প্লাস্টিকের বোতল ফেলেছে, নাড়ো দোকানে গিয়ে একটা

0: প্লাস্টিক পেয়ে এনেছে, মহাদেবকে বলছে এইটা এইটা এই এইটা করে ফুল আনলাম, তখন বললে এটা কি জিনিস, তখন এই প্লাস্টিকটা নিয়ে এরকম পাঁচালি করে আমি ওরকম তিন চারটি প্রোগ্রাম করেছি।
1: হ্যাঁ, স্বপ্নময়দের অনেক ভালো ভালো প্রোডাকশন
0: এসব ছিল,
2: জুডিটাই তো একটা বিরাট একটা বিবর্তন ছিল।
0: কোনটা
2: তো যদি পাঁচ মিনিটের
0: না, যদি না আমার যদি বলি সন্ধিক্ষণ,
2: হ্যাঁ
0: তখন ওই সময় ১৯৯২ সালে না ১৯৯৫ সালে কিশোর কিশোরীদের যৌন শিক্ষার অনুষ্ঠান ভাবা যায়, সেটা তো আকাশবাণী করেছে এবং
2: সেটা আকাশবাণী সাহস দেখিয়েছে
0: সারা ভারতবর্ষে, মানে এটা অন্য কোনো মিডিয়া করতে পারেনি, এটা
1: রামমোহন বিদ্যাসাগরের কথা বলি, আমরা ডিরুজিওর কথা বলি, কিন্তু রিফর্মের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে আকাশবাণীর ভূমিকা বোধ হয় মাসের কাছে
2: বিরাট।
1: মানুষ যে নিজেকে বদলে এই জায়গাটায় এনেছে, রিফর্ম করেছে, তার পেছনে কিন্তু মানে তোমাদের মতো লোকেরা যারা আকাশবাণীতে নিরলস কাজ করেছে এবং যারা তৈরি করেছে মানুষগুলোকে, আমি বলবো
2: দোতলা দিক গেলে ঘরগুলো কি নাম লেখা থাকত,
1: হ্যাঁ
2: বল, প্রত্যেকে লীলা মজুমদার, ভিজি যোগ, জ্ঞান প্রকাশ,
0: না একটা ব্যাপার
1: সেই চিন্তাগুলো বলি যে ছড়িয়ে
0: দেবশেষ, তখন এসব নাম লেখা থাকতো না রে বোর্ডে,
2: থাকতো না,
0: ভিজি যোগ চুপচাপ ওখানে একটা জায়গায় বসে দেখেছে, কে বলবে যে ভিজি যোগ, আরে বাবা নাম লেখা থাকতো না, আমি তো দেখিনি, আমি যখন বোর্ড হয়েছে বটে, কিন্তু একটা মিউজিক রুমে
2: না, সাকিরুদ্দিন খান নাম
0: ছিল, ছিল প্রথম দিকে বোধ হয় ছিল না, নাকি ছিল আমি বলতে পারবো,
2: অনেক মিউজিশিয়ান ছিলেন যাদের নাম
0: আমি বলতে পারবো না, এমনও হতে পারে যে ছিল, কারণ আমি দেখিনি, কারণ আমি যখন এসেছি তখন ভিজিযোগ ছিলেন না, তবে এটা দেখেছি চুপচাপ একা একা বসে আছেন পায়জামা পরা, পৃথিবী জোড়া যার খ্যাতি, হ্যাঁ আলি আলি
2: বসে থাকতেন ওখানে,
0: কে বলবে এটা,
2: অলোক দাস, শ্যামল বসু,
0: হ্যাঁ শ্যামল বসু,
3: আসলে মানুষের সকলের সমন্বয়ে একটা এরকম জায়গায় আমরা পৌঁছতে পেরেছি এতদিনের এই পথ চলায় তো আরও অনেক কিছু আসবে সেই গল্প। তার আগে আকাশবাণীর অনুষ্ঠানের সঙ্গে অত্যন্ত ওতপ্রোত জড়িয়ে রয়েছে আরও একটি বিষয়, বিজ্ঞাপন, একটু আসি বিজ্ঞাপনে।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট, আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ, সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
5: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
6: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম, প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
5: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট, আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ, সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
5: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
6: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম, প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
5: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট, আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ, সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
5: আর্থিক প্রয়োজন।

0: কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: আমরা সবকিছু কি কমার্শিয়ালি ভেবেছিলাম? কোনোদিনও
3: এসথেটিক্যালি ভেবেছিলাম
2: অনেক বেশি,
3: যার জন্য এত ধরো
2: স্বপ্নময়দাও বলতে পারবে যে সিবিএসটা এসছে অনেকটা পরে, 60-এর দশকের শেষের দিকে,
4: ওটা 67 সালে এসছে
2: সিবিএস এসছে। সুতরাং বিজ্ঞাপন
3: কমার্শিয়াল ব্রডকাস্টিং সার্ভিস
2: পরে আমরা এখানে ইনক্লুড করতে পেরেছি।
4: তবে বিজ্ঞাপন নিয়ে আমি আজ কথা বলবো, মজার কথা।
2: নিশ্চয়ই
4: বলছি কি যে বিজ্ঞাপন তো এলো, সব ঠিক আছে। হ্যাঁ, আমার আমি তখন নতুন ঢুকেছি এখানে, আমি এখানে জয়েন করার কিছুদিন পরে মার্শাল টিটো মারা গেলেন। টিটো চলে গেলেন, উনি ছিলেন যুগোস্লাভিয়ার, সেই যুগোস্লাভিয়াতে এখন 7 ভাগ হয়েছে, বিবর্তন 7 ভাগ হয়েছে। তখন যুগোস্লাভিয়ার সাথে ভারতবর্ষের খুব ভালো সম্পর্ক, আমরা একটা ন্যাশনাল মর্নিং মানে করছি।
3: হ্যাঁ, এটা আমরা করছি।
4: এইবারে আমরা রামচরিত মানস, তারপরে একটু ভজন, একটু ইয়ে
3: রামায়ণ থাকতো,
4: এগুলোই
5: বাজবে না, সেটা তখনও হতো, সিগনেচার টিউন বাজবে না।
4: এবারে এটা আমার খারাপ হয়ে গেছে, ওই তখন তো কেবল যে যোগাযোগ হতো, তখন স্টুডিওতে চলে গেছি, একেবারে
2: ট্রান্সমিটারে
4: চলে গেছি, গাড়ি মানে গাড়িতে মালপত্র নিয়ে সব চলে গেছি। তো আমার তো, আমি তখন সিবিএসএ কাজ করি, তুইও তখন তো সিবিএসএ গেছি, তখন একটা একজন মহিলা ক্যাজুয়াল, সে
5: সিবিএস অর্থাৎ বিবিধ ভারতী, আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, বিবিধ ভারতী চ্যানেল।
4: তো আমাকে ওই প্রদ্যুম্ন মুখোপাধ্যায় ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং
3: শিল্পী, মানে
4: বড় সঙ্গীত শিল্পী, তিনি ছিলেন স্টেশন ডিরেক্টর। তিনি বললেন, তুমি তো নতুন, কিছু কিছু করার দরকার, কিছু না হোক বিজ্ঞাপনগুলো যেন বাজে। কেমন এবার রামচরিত বিজ্ঞাপনগুলো, এটা তো যেহেতু ন্যাশনাল বিদেশি, সুতরাং বিজ্ঞাপনগুলোতে দোষ নেই, প্রোগ্রামগুলো একটু বাজাবো না। তখন আমরা বিজ্ঞাপনটা নবীস, তখনও পর্যন্ত
3: মানে কোনো জোভিয়াল প্রোগ্রাম বাজানো যাবে না।
4: হ্যাঁ হ্যাঁ, মানে হিলারিয়াস প্রোগ্রাম,
3: হিলারিয়াস যেগুলো। হ্যাঁ,
4: এবারে মজাটা হচ্ছে রামচরিত মানুষের ওই জায়গাটা এসেছি আমরা, যেখানে ভরত এই রামের পাদুকাটা নিয়ে চলে যাচ্ছে, এমন সময় ফিক্সড টাইম আর কি, সকাল 8:10 বিজ্ঞাপন আছে। হ্যাঁ, তখন জুতো জুতো জুতো জুতো বাটা জুতো বাটা জুতো বলে একটা বিজ্ঞাপন হয়ে গেল এ মা। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে দ্রৌপদীর, আরেকটা আরেক কিছুক্ষণ পরে দ্রৌপদীর এটা হচ্ছে বস্ত্রহরণ ইত্যাদি ইত্যাদি হচ্ছে, সাপ্লাই করেই যাচ্ছে কৃষ্ণ। ঠিক সেই সময়ে কৃষ্ণের ইচ্ছায় বম্বে ডাইং এর বিজ্ঞাপন এসে
3: গেল,
2: এবং মানে এটা সত্যি সত্যি হচ্ছে, তুমি করছো এখানে,
3: এ বলা যায় না এ কোনটা সত্যি কোনটা নয়, গল্প তৈরি করছে,
2: প্লট নয় তো, প্লট নয়,
4: গল্প তৈরি
3: করা যায় না,
4: এটা ঘটনা, এটা সারা জীবনে ভুলবো
2: না, এটা মজার,
4: তো
3: মজা মজা কাল্পনিক,
4: এরকম বিজ্ঞাপন হয়েছে। কিন্তু সেটা তবুও বলছি, এই যে আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম করলাম তো আজকে 1.5 ঘন্টার
5: আমাদের প্রোগ্রামের কোঅর্ডিনেশনে যিনি রয়েছেন, পেক্সকো আমরা বলি, আমাদের দীপক রয়েছে, আমি রীতিমতো তাকে বলে রাখছি যে আমি কিন্তু পারছি না এগুলো বাজাতে, ও বলেছে আমরা পরে দেব। সুতরাং বিজ্ঞাপন আছে, অনুষ্ঠানের জন্য বিজ্ঞাপনে বিরতি যাচ্ছে খানিক,
3: আমরা বিরতি দিলে চলবে না,
5: একদম না না। আমি এবারে আকাশবাণীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রোডাকশনের কথায় যাব, প্রোডাকশন বলবো না, একটি বিভাগের কথায় যাব। কোন বিভাগের কথা সেটা আমি জানি যে
3: নাটকীয়ভাবে বলছিস,
5: তাহলে বলবো না, তাহলে শোনাই, নাটকীয়ভাবে শোনানো যাক।
6: সর্দার, মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে না,
7: দূর, এখানে কি মানুষ আসতে পারে?
6: আমরা স্থানটা যত ভয়ানক হয়।

0: করে রেখেছি।
1: তবে মানুষের গন্ধ পাচ্ছি কেন?
0: গন্ধ পাওয়ার আশ্চর্য কি? মানুষের রক্ত নিয়েই কারবার। ফটফট মাথা ফাটছে, হরুর রক্তে নদী বয়ে যাচ্ছে, মাথার ঘি স্তূপাকার হচ্ছে, হাড়ের পাহাড়, সেসব গন্ধ কি আর একদিনে যায়?
1: আর কেন, কারবার বন্ধ দিল হয় না সর্দার?
0: কেন রে, ভয় পেয়েছিস নাকি?
1: ভয় নয়, রোজগার করতে যদি জন্ম গেল তো ভোগ করব কবে?
0: টাকা কি আর ভোগ করতে হবে বলে রোজগার করছি? খোদার খাজাঞ্চিখানা, আমরা তার তহসিলদার।

0: সত্যি কমল মিত্রকে পেলাম না, আর কতজনকে পেলাম, দস্যু সর্দার, এবং কি ক্রিস্টাল, ওই যে ক্রিস্টালের কথা বলছিল না, কি ক্রিস্টাল ক্লিয়ার রেকর্ডিংটা খালি দেখ।
1: এই রেকর্ডিং এর প্রসঙ্গে দেবাশিস, এক সেকেন্ড আমি আর সময় দাও,
0: ইয়ার টাইম ইজ ওভার।
1: এই যে আমাদের যে সব থেকে জনপ্রিয় যে অনুষ্ঠানটি 1932 থেকে চলছে, মহিষাসুরমর্দিনী, তাতে তো সমস্ত বিখ্যাত শিল্পীরা কাজ করেছেন, এবং আমাদের ত্রয়ী, মানে বাণী কুমার, পঙ্কজ কুমার মল্লিক এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। এই কাজটা করতে গিয়ে তুমি যখনই মাইক্রোফোনে কথা বললে, ক্রিস্টাল ক্লিয়ারের কথা বললে, আমি একজন ইঞ্জিনিয়ারের, মানে প্রাক্তন, বহু পুরনো, তার সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছি তিনি বলছেন, তোমাদের এখন এত মাইক্রোফোন দেয়, তোমাদের এত কিছু দেয়, আমরা এই শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় গান করছে, একটা মাইক,
0: মিউজিশিয়ানরা ওইখানেই চলে আসে, হ্যাঁ,
1: মানে আস্তে করে পেছন দিয়ে নিজে চলে যাচ্ছে,
0: ন্যাচারাল ফেড ইন ফেড আউট,
1: একদম বলছে তোমরা ভাবতে পারবে না, না ভাবতে পারছি না, একটা মাইকে গাইছে এবং কোরাসও গাইছে, সোলো গাইছে, মিউজিশিয়ানরা বাজিয়ে যাচ্ছে, একটা মাইক,
2: সত্যি ভাবা যাচ্ছে না,
1: এই তোমার তোমার ক্রিস্টাল গিয়ার, তুমি যেটা বলছিলে,
0: হ্যাঁ, ওটা একটা ব্যাপার হতো, বাট ওরা বলতে পারবেন অ্যানালগ রেকর্ডিং এর একটা মজা ছিল, হ্যাঁ, এইটা কপিকাট প্রোডাকশন, তুই যেটা শুনলি আলিবাবা বীরেন ভদ্র
2: প্রোডাকশন ছিল, দেখে বলছি 1963,
0: তবে চিন্তা কর 63 সালের রেকর্ডিং, মনে হচ্ছে না আগামীকালও হতে পারে এই রেকর্ডিংটা, বলা যেতে পারে আগামীকালে।
2: আচ্ছা, এটা কিন্তু দেবদা বিষয় রয়েছে, কারণ এটা স্কুলে ছিল, স্কুল থেকে পরে ডিজিটাইজ করা হয়েছে, তখন আমরা
0: একটুখানি
2: নয়েজ
0: কাটারটা দিয়ে
2: করা হয়েছে,
0: যেরকম ফিল্মের ক্ষেত্রেও হচ্ছে, ফিল্মের ক্ষেত্রেও হচ্ছে,
3: আমাদের না, আমরা সব প্রোগ্রামের কথাই বলছি, আমাদের ইঞ্জিনিয়ারদের কথাটা একটুখানি
0: বলছি,
3: একটু একটু বলি, আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আমি তখন ওই ট্রান্সমিটারের ডিউটিতে, মানে আমি মানে প্রোগ্রাম বাজাতেই ট্রান্সমিটারে গেছি, তখন তো কেবল ফল্ট হয়ে যেত বললাম,
0: তখন দু আড়াই দিন তিন দিন ও সব বাইরে থাকতাম,
3: হ্যাঁ, টানা
0: মগরা,
3: তো না মগরা,
0: মগরা ছিল, আমতলায় ছিল, তারপর আমাদের পাইক পড়ায় ছিল,
3: তো এসবিএস আমতলাতে তখন একটা ট্রান্সমিটারের কি একটা কিছু যেন গন্ডগোল হচ্ছে, একজন দক্ষিণ ভারতীয় ইঞ্জিনিয়ার, সে করলেন কি, একটা পাউডারের কৌটো মধ্যে কি তার মার পেঁচিয়ে টেঁচিয়ে একটা জায়গায় ওই ভোল্টামিটার আছে ওখানে গিয়ে নামিনোমিটার কিসে দিয়ে টেস্ট ফেস্ট করে বলছে, এখন আমি ট্রান্সমিটার, এখন আমি ইয়েটা পাবো কোথায়, রেজিস্ট্যান্স লাগবে একটা,
1: একটা
3: কোথায় পাবো আমি, এখন পাউডারের কৌটোটাকে কেটে কুটে করে তার মার পেঁচিয়ে একটা রেজিস্ট্যান্স তৈরি করে নিল, এবং রেজিস্ট্যান্স তৈরি করে, আর তিনি কি করছেন, দই আর ভাত, ট্রান্সমিটারের পেছনে তো গরম, অনেক ভাল্ব থাকে তো,
0: ওখানে
3: সেখানে দই ভাতটা খাওয়া হয়ে গেল, দই ভাতটা হয়ে গেল, দই দুধ

0: আর ভাত এই আমতলা বাজার থেকে দই কিনেছে, এই দুধ কিনেছে আর ভাত কিনেছে হোটেল থেকে নিয়ে রেখে দিয়েছে, দই হয়ে গেছে, বিকেলবেলা দই ভাত খেলেন উনি, আর এইভাবে সেভ করে গেছেন এইভাবে।
1: আসলে ইঞ্জিনিয়ার কথাটার বাংলা হলো প্রকৌশলী,
0: প্রকৌশলী
1: সত্যি করে কিভাবে,
2: আরে বাবা আমরা মিলেমিশে কাজ করেছি। একমাত্র তখন দেখে একটুখানি ঈর্ষা বলবো না, একটু অবাক হতো যখন দেখতাম হেডফোন।

0: ইনেদের কানের, তাই না? সে দিদি ছিল,
1: একটা লেখায় পড়েছি শিশির ভাদুড়ির কে নিয়ে লেখা, শিশির ভাদুড়ি এখানে রেডিওতে অনুষ্ঠান নাটক করতে এসেছেন, তারপর উনি আর করবেন না এখানে, বলে এখানে ওই যদি মানে হাত ওঠানো লাফানো এইসব যদি না করতে পারি, অ্যাকশন যদি না হয়, একটা মাইকের সামনে দাঁড়িয়ে আমি যুদ্ধ, সেই আমি আমি সৈন্য, একটা মাইকের সামনে দাঁড়িয়ে আমি মরে গেলাম, আমি মৃত, মানে এটা কি করে হচ্ছে? মুখটা কিন্তু মাইক থেকে বেশি নড়ানো যাবে না, আবার অনেক দূর থেকে বলছে মাইকটাকে, তোমরা যারা ওই মাইক প্রকল্প, মানে যারা বাচিক শিল্পী,
0: তুই অমাইক আমরা মাইক, অত্যন্ত সেন্সিটিভ মানুষের কান, তাহলে আমার মুভমেন্টটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, ওই আন্দাজটা। সত্যি তুইও তো নাটক করেছিস, নাটক করার মধ্যে আমার খুব আনন্দ পেয়েছি, সবাই মিলে নাটক করা, তো মানে এরকম হয়েছে, একজন রোল, তিনি মাইক্রোফোনের সামনে যেতে যেতেই আরেকজন তার গলা করে তার রোলটা বলে দিল, ছাপ বাবা, এইসব মজা চলতো। যেমন এসেই প্রথমে হাসি দিতেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, প্রচণ্ড হাসি দিতেন, আবার যখন হো হো করে হাসো, আমার তার আছে রেকর্ডিং করো।
2: আর এই যে আমাদের আজকের মূলত ওই যে শিরোনামে আবারও ফেরত আসি, অর্থাৎ বিবর্তন,
3: বিবর্তন, তুমি আমি তোমায় একটু একটু প্রকৌশলী ব্যাপার ট্যাপার চলছে, আমি একটা কাজ করতে গিয়ে ওই সেই ইঞ্জিনিয়ারিং সেকশনের কথাই বলবো, যে আমাদের ওই অনুষ্ঠানটা তো সত্যি আন্তর্জাতিক, এখনো পৃথিবীতে দুটো জিনিস আকাশবাণী করেছে যার কোনো বিকল্প হয় না, পৃথিবীতে কোনো রেডিও করে দেখাতে পারেনি। এক নম্বর হচ্ছে একটা দেশের স্বাধীনতার নেপথ্যে আকাশবাণীর ভূমিকা, এটা রেডিওর ভূমিকা,
0: বাংলাদেশ
3: দৃষ্টান্ত নেই। আর একটা দৃষ্টান্ত আকাশবাণী স্থাপন করেছে, একটা ওড, একটা আলেখ্য সারা পৃথিবীতে 95 বছর ধরে চলছে, 100 বছর তো পার করবে একদম চোখ বুঝে, এটাও কিন্তু কোথাও রেকর্ড। এই প্রসঙ্গে একটা শুধু বলি, যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং বন্ধুদের নিয়ে কথা হচ্ছে, তাদের অবদানটা কত বড়, আমি ছোট একটা উদাহরণ, শুধু মহিষাসুর মর্দিনী হবে ইঞ্জিনিয়ারদের, আমি আমি একদম আমি তোমায় এই কথাগুলো বলছি 40s এর কথা, আমরা সম্ভবত কেউ আকাশবাণীতে আসিনি, হ্যাঁ 35টা স্টেশন আমাদের এই মহিষাসুর মর্দিনী নিত, তোমরা জানো কিনা জানি না, 35টা স্টেশন নিত, বিরাট ব্যাপার। সুতরাং মানে ওই বিনিদ্র রজনী যেটাকে বলে, তাদেরও কিন্তু বিনিদ্র, আমাদের বহু বিনিদ্র রজনী গেছে,
1: একটু একটু ভুল ডেট ডেটা বলছে, 1940-এ আমাদের 35টা,
3: আমি ওই টিকেট গুলো বলছি যে যে সময়টাতে এটা ট্রান্সমিটার গুলোর উপরে এত যত্ন নেওয়া হতো এবং সত্যি টেনশন থাকতো, আমি এইটাই
0: বলছি যেটা প্যাশন,
3: এবং সেই ট্রান্সমিটারে কত বড় মানে বিবর্তন হয়েছে, DRM পর্যন্ত এসে গেছে, সুতরাং ট্রান্সমিটারের দিক থেকে
0: যান্ত্রিক বিবর্তন তো হয়েছে,
3: ক্লিয়ারে কথা বলছি, সেটাও তো এই এই বিবর্তনের মধ্যেই পড়ে
1: নিশ্চয়ই। এই যে আমরা ডিজিটাল এডিটিং হচ্ছে, আগে তিনটে টেপ ডেক লাফি লাফিয়ে কাজ করতে হতো, একটা জায়গায় টেপ, একটা জায়গায় এই টেপ ছিঁড়ে যাচ্ছে, টেপ জুড়তে হচ্ছে,
0: হ্যাঁ টেপ মানে কাটাতো, তখন
3: আমাদের কেটে ছিঁড়ত,
1: তারপরে
0: চ্যালেঞ্জ ছিল,
1: এই যে মানে আমি ওই ফোন ইন। আগে যেমন আমরা একদিক থেকে খালি বলতাম, খালি শ্রোতারা শুনতো, এখন তো শ্রোতাদেরও শুনছি, শ্রোতাদের কথাও শুনছি, ওনারাও তো
3: অংশগ্রহণ জায়গায়।
1: এবং আমরা আমরা প্রথম শুরু করেছি, তারপর কিন্তু অন্যান্য প্রাইভেট চ্যানেল, এই যে পূজা পরিক্রমা আমরা প্রথম শুরু করেছি,
3: আমরা লাইভ যেটা মানে

0: যেটাকে আমরা ওবি ব্রডকাস্ট বলি, মানে আউটসাইড আউটসাইড ব্রডকাস্ট, ব্রডকাস্টটা করতাম আমরা সেই তুমি যে বললে 9 ইঞ্চি লম্বা ফোন, এটা তো এসেছিল সেই টেরেসার সময় থেকে, যখন যেদিন মারা গেলেন তারপর থেকে এর মধ্যে অনেকের অবদান আছে,
1: অমিতের আছে, অমিত রায়, মানে যারা চক্রবর্তী সবাই
0: ছিল সেই সময়টাতে, এটা অনেকের অবদান। আমাদের মতো এরকম লাইভ ঘুরে ঘুরে, হ্যাঁ খেলা লাইভ বলছি, আমি করে আমি এখান থেকে দিয়েছি, মানে টেলিফোনে করা হচ্ছে, মোবাইল ফোনে করা হচ্ছে,
2: সংবাদ বিচিত্র সেই লাইফটাই পরবর্তীতে। শশাঙ্কদা তুমি ছিলে যখন প্রথম অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হলো, সেই থেকে লাইভ কমেন্ট্রি কিভাবে, অর্থাৎ স্টুডিওর মধ্যেই পুরো সেটআপ, সেখানে টিভি চলছে,
0: আমরা এখান থেকে কমেন্ট্রি করছি,
2: ওই গল্পটা একটু বলো শশাঙ্কদা, আমরা কেউ জানতাম না যে কিভাবে করব,
1: শুধু জানি লাইভলি করা যায়।
2: হ্যাঁ
0: এই ধরনের এখন এটা শুরু হয়েছে, এটা নতুন ট্রেন্ড, মানে ওই যে বলছি বিবর্তনের পথে কীভাবে এগোচ্ছি, যে যে কোনো অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান অনেক সময়, অনেক সময় এই যে রামলাল্লার যে মূর্তি উদ্বোধন, এগুলো আমরা এখান থেকে লাইভ কমেন্ট্রি, আমাদের কোনো অভিজ্ঞতা নেই, আমরা কোনোদিনও কমেন্ট্রি লাইভ করিনি, আর আমরা কমেন্টেটর নই, সুতরাং সেই জায়গা থেকে এই কমেন্ট্রিটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল,
1: চ্যালেঞ্জিং ছিল।
0: হ্যাঁ, প্রত্যেকটা জিনিস দেখে এবং প্রত্যেকটা জিনিস সম্পর্কে জেনে তবে গিয়ে করতে হয়েছে।
1: আর এটা দেখ, আমাদের পয়েন্ট অফ অ্যাট্রাকশন ছিল সংবাদ বিচিত্রটা,
0: হ্যাঁ
1: উপেন তরফদার, তাহলে এরা কি কি সব দুঃসাধ্য কাজ করে গেছেন
2: আমি আমার সামনেই রেখেছি, মানে তুমি বললেও উপেন তরফদারের কথা তোমাদের সবার মনে পড়বে, রবি আড্ডা, একটা
1: রবিবারের
2: আড্ডা একটা খুব
1: শুরু হয়েছে,
2: প্রিয় অনুষ্ঠান ছিল আকাশবাণীর, তো সেখানে একদিন রবিবারের আড্ডা এলেন প্রণবেশবাবু, উপেন তরফদার, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে সংবাদ বিচিত্রার সংবাদ পরিক্রমা মূলত, যার একটা খুব বড়
1: পরিক্রমাটার মজা একটু বলে নিই।
2: হ্যাঁ বলো।
1: কারণ আমি একটা সময় বেশ কিছুদিন নিউজে কাজ করেছি, ওর নেতো তো কেউ একজন হয়তো অ্যাবসেন্ট ছিলেন, তো প্রণবেশদা আমাদের আর্লি মর্নিং পিক আপ, ভোরবেলা কাক ভোরে গাড়ি তুলত, প্রণবেশদা সাদা ধুতি পাঞ্জাব, মানে ধুতি পাঞ্জাবি, মুখে কনস্ট্যান্ট সিগারেট জ্বলছে আর ফ্লাস্কে চা, যাবো প্রণবেশদা কখনো নিজের হাতে লেখে না, ডিকটেশন দেয়, আর ঝরঝরে বাংলা, আর আমরা লিখছি, একদিন গাড়ি কোনো কারণে দেরি হয়ে গেছে, আমি একটু হন্তধন্ত হয়ে পৌঁছেছি, দেখি প্রণবেশদা লিখছে, রেয়ার ঘটনা, দেখা যায় না পেন হাতে, গিয়ে একটা প্যারাগ্রাফ এরকম লেখা হয়েছে, দারুণ লেখা, পরিষ্কার পড়া, একদম বলবি না, সবাই এসে বলবে লেখো বলবি না, এইসব প্রণবেশদার আমাদের সংবাদ, যেটা তুই বলছিলি।
2: হ্যাঁ, আমাদের
1: 103 জনকে পাওয়া
2: বাংলায়, বাংলা আকাশবাণী কলকাতার যদি আমরা কাজের কথা বলি, সংবাদ বিভাগের কথা যদি বলি, অবশ্যই আমাদের কিন্তু আসতে হবে ওই যে জনগণেশে জনমানুষের যে বিবর্তনের কথা, তাদের উপর প্রভাবের কথা, 71-এর যুদ্ধের কথা, সেই মুক্তিযুদ্ধের সময়, সেই সময়কার ভারী সুন্দর একটা
1: স্মৃতিচারণ,
2: কিভাবে ওরা কাজ করতেন ওই সময়কার, ভারী সুন্দর একটুখানি ছোট্ট অংশ তোমাদের শোনাবো, তাদের তিনজনের গল্প স্মৃতিচারণা সেখান থেকে।
3: তা আপনার এই পরিক্রমা ব্রডকাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিয়েছিল বাংলাদেশ, তখন আপনারা তো জানেন যে তখন ওই হোসেন আলী ছিল আমাদের বাংলাদেশ, ও তো অনেক আগেই বাংলাদেশ তখন স্বাধীন হয়নি, কিন্তু আগেই উনি স্বাধীন বাংলাদেশ
4: পক্ষে
3: পতাকা তুলে দিলেন, তো ওর ওয়াইফ ছিলেন খুবই মানে বাংলাদেশের সঙ্গে একজন সহকর্মী, খুবই উত্তেজনায় ইমোশনাল ছিলেন, হঠাৎ উনি একদিন ফোন করলেন আমাকে, যেরকম আপনি একবার টেকটা নিয়ে আসবেন, কারণ উনি জানতেন যে বাংলাদেশ থেকে যাই আসছে আমি ছুটে যাচ্ছি তাদের জেমে করতে, এখানে একটি নিয়ে এসেছে 10-12, এটা আপনি সাংঘাতিক একটা ম্যাটেরিয়াল পাবেন, আমি ছুটে গেলাম ডেপুটি হাইকমিশনার অফিসে, তো মেয়েটিকে নিয়ে এলো, মেয়েটিকে আমি ইন্টারভিউ করলাম, মেয়েটি খুব মানে
2: মুসলিম
3: মেয়ে,
4: লাঞ্ছিত হয়েছে,
3: সে এমন সব বিবিসি কাজ, কিরকম মানে বিবিসি কাজ একটা নর্মাল নয়, আপনার কথা হতে যে বাবা আমাকে আমাকে কিরকম খুন করেছে, আমার সামনে রক্ত চুটছে, ফিনকি দিয়ে রক্ত চুটছে, তাদের শুকনো লঙ্কা সেই ইয়ের মধ্যে চুড়ো মারার পরে যে ঘা হয়েছে শুকনো লঙ্কা ছিটি দিয়েছে, বলে ভাঙাচোরা করে বলে,
4: তারপরে
3: আমি বললাম
4: গান থেকে,
3: আমি বললাম যে তুমি গান করতে পারো, হ্যাঁ জানি, কি গান, ওই যে গান আমরা গাই, তো কি গান শোনাবো, তুমি একটু গাইয়ে শোনাবে, হ্যাঁ শোনে স্পন্ডেন্টলি গান শোনাবে।

0: দুটো গেয়ে সব ভালোবাসি, গাইছে প্রাণপণে যে, তারপরে একেবারে মানে গলাটা বুঝে এলো তার, আমি আর পাচ্ছি না বলে ভেঙে
1: আমি ভাইজনের কাছে যাব। আসবার সময় আমরা যখন বের হই তখন আমার ভাইজনকে আব্বুকে খুঁজে খুঁজে মেরেছে, চাকু দিয়ে মেরেছে।
2: এরকম অজস্র ঘটনা, মানে মুক্তিযুদ্ধের যেটা একাত্তরের যুদ্ধে, এবং সেই ঘটনাগুলো ইনি যেমন বললেন, এবং ভয়েসটা বেশিরভাগ আমাদের দেবদুলাল বাবুর যেত, মানে দেবদুলাল দা বিশেষ করে ঢাকায় যখন মানে স্বাধীনতার পরে
3: দেওয়া হয়েছে,
2: হ্যাঁ ওখানে আমি আমি কথা বলছি, আমি রিসেন্টলি একটা কাজ করেছি বলে বলতে পারছি যে ওখানে এতটা জনপ্রিয় ছিল স্বপ্নময় দা, মানে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, সবাই সবাই মানে লোক এসছে মানে ঝাঁক বেঁধে, কলকাতা আকাশবাণী কলকাতার লোক এসছে, সবাই এসে জিজ্ঞাসা করছে দেবদুলাল বাবু আইন নাই, দেবদুলাল বাবু আইন নাই, এইখানে রেডিও নিয়ে গেছে মাঝখানে, কিন্তু আমার ঘুরে ফিরে একটা জায়গা আছে, একশো বছর তো এমনিতে হয়নি, একশো বছর একটা বিরাট সময়, আমি বড় কালখণ্ডের তুলনায় আমি বলছি না, কিন্তু ছোট হলেও একশো বছর একটা বড়, আমরা নিজেদের
3: রোমাঞ্চিত লাগছে না,
2: জীবন দিয়ে বুঝতে পারি একশো বছর একটা অনেক, সেই সময়টুকুর মধ্যে মানুষকে, আমি শুধু বলবো না যে আমার শুধু এই বাংলাটা, আমি শুধু বলবো না আমার ভারতবর্ষ, স্বপ্নময় দা আরও বেশি ফিল করবে, কারণ স্বপ্নময় দা লেখার জগৎটা অনেক বড়, তুমি ভাবো পাশের দেশটা, তাদেরও তো ওই জায়গাটা আমরা তৈরি করে দিয়েছি, করেছি না মননে অনেকটা তৈরি করে দিয়েছি,
3: তাই তো।
4: এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না, মনে রাখবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।
3: শেখ মুজিবুর রহমান,
5: একটি মুজিবরের থেকে
3: শুনে, একটি মুজিবরের থেকে অংশমান্দার
5: গাওয়া ধ্বনি
3: আকাশে বাতাসে ওঠে, বাংলাদেশ আমার,
6: একটু শুনি
5: পাড়ায় পাড়ায় হোক।

0: আমি দীনেশ দাসের একটা কবিতা আছে,
1: নিশ্চয় নিশ্চয় তুমি একটু বলো,
0: দীনেশ দাসের দুটো লাইন খালি বলবো। এই যে একটা দেশের মুক্তি সংগ্রাম, যেটা বললে না কি, এই যে একই দেহে হলো লীন, একই দেহে হলো লীন সায়গন বার্লিন,
2: আচ্ছা,
0: রাতের বেতারে ছড়ালোকে কাঁচা প্রাণ ইথারে ইথারে। হ্যাঁ, দীনেশ দাসের উঠে 34-35 এর কবিতা,
2: একই দেহে
0: যুদ্ধ হচ্ছে তখন, তখন কিন্তু এই আকাশবাণী হয়তো সেই যুদ্ধ, হ্যাঁ তখন নীরজ চৌধুরী তখন ওই যুদ্ধ ইয়ে করে, যুদ্ধ স্পেশালিস্ট, হ্যাঁ তিনিও আকাশবাণীতে কাজ করেছেন, তো নজরুল ইসলাম তো অনেক কাজ, 1928 থেকে একদম 42 পর্যন্ত আকাশবাণীর সাথে

0: জড়িত, সে অনেক কথা। একটা খুব ইন্টারেস্টিং কথা অনেকে জানেন কি যে জানেন না, হয়তো কেউ কেউ জানেন, এই যে আজকে যেমন আমরা 100তম আমরা
1: অনুষ্ঠান
0: এই 26শে আগস্ট এসেছি, ঠিক 1940 সালের 26শে আগস্ট নজরুল ইসলাম একটা সঙ্গীত আলেখ্য তৈরি করেছিলেন।
2: আচ্ছা,
0: বাহ, হ্যাঁ,
2: এই জন্মদিন নিয়ে,
0: এই জন্মদিন, হ্যাঁ, সঙ্গীত আলেখ্যটার নামটাও হলো জন্মদিন। কেমন, সেখানে রেডিওকে নিয়ে, এই বেতারকে নিয়ে তিনি কতগুলো গান লিখেছিলেন, সেই গানগুলোর হলো একটা হলো কোন মহাব্যমে ধ্বনি ওঠে ওম আদি আকাশবাণী। কালিদাসে আছে, হ্যাঁ, 1938-এ বেতার জগৎ ওই ধরা রাঙিনা ওই উঠিল আকাশবাণী, হ্যাঁ, এটা বা রবীন্দ্রনাথ লিখে ফেলেছেন। নজরুল লিখলেন যে ওই কোন মহাব্যমে ধ্বনি ওঠে ওম আদি আকাশবাণী, তারপরে ধরো ওই তোমার কথার পারাবতগুলি আকাশে উড়িয়া যায়, এই যে শশাঙ্ক জয়ন্ত শর্মিষ্ঠা তোমরা যে কথা বলছো, কথার পারাবত আকাশে উড়ে যাচ্ছে। কিন্তু এই কবিতাটা আশ্চর্য লাগে, আকাশে আর ছড়িয়ে দিলেম প্রিয় আমার কথার ফুল গো, এরকম তোমার বীণার তারের গীতি বাজে আমার আমার মনের বীণার তারে, আছে না গান,
2: মীরা দত্ত রায়।

0: মীরা দত্তরে,
1: হ্যাঁ আমি একটা কথা শুধু স্বপ্নময়দা বলি, আকাশবাণী শব্দটা এটা তো আমরা সকলেই জানি যে 1938 সালের অগস্ট মাসে সেই কবিতাটা একটা কিছু আনতে চেয়েছিলেন, 10 কিলোওয়াটের ট্রান্সমিটার উদ্বোধন হচ্ছে সেই সময়, রবীন্দ্রনাথের কাছ থেকে একটা লেখা চাইছে বেতার জগতের জন্য নলিনীকান্ত সরকার এবং ওই সুরেন চক্রবর্তী, সুরেশ বোধ হয় সম্ভবত, তারা গেছেন এবং অসুস্থ বলে রবীন্দ্রনাথ তাদের ফিরিয়ে দিয়েছিলেন পরবর্তীকালে কিছুদিন বাদে সেটা লেখাটা পাঠিয়েছিলেন। আমরা জানি আকাশবাণী শব্দটা ওইখান থেকে নেওয়া হয়েছে,
0: যেহেতু কবিতার মধ্যে ছিল
1: এটা এটা এটা তোমার 21 বছর পরে, মানে ধরো 1957 সালে আকাশবাণী শব্দটা এসেছে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে।
0: আচ্ছা,
1: টুইস্টটা হচ্ছে, আমাকে অনেকে প্রশ্ন করেছেন অনেক জায়গায়, আকাশবাণী শব্দটা কি রবীন্দ্রনাথ দিয়েছেন? আমি বললাম না, দেননি সেভাবে, তাহলে ওনার কবিতা থেকে একটি লাইন মানে একটা শব্দ তুলে নেওয়া। এইখানে একটা টুইস্ট আছে, আমি জানি না, মানে সকলেই আমার অগ্রজ, সকলে জানেন কি না, আমি এটাকে হঠাৎ করে পেয়ে গেছিলাম। আমি একটা, হ্যাঁ
2: 1922 সালে
1: আমি খোঁজ করছিলাম যে মানে তোমার বিভিন্ন ধরনের মেশিনস, বিভিন্ন ধরনের মেশিনস ইন ব্রিটিশ এরা, ব্রিটিশ পিরিয়ডের বিভিন্ন মেশিন খোঁজ করছিলাম, সেইখানে একটা লেখা রয়েছে কলকাতার কল।
0: আচ্ছা,
1: এবং খোঁজ করতে করতে আমি মানে না পেরে উত্তেজনায় ফোন করলাম আমাদের ভবেশদা বললো হ্যাঁ আমি তো এটা নিয়ে একটা লেখা লিখেছি, এটা তো সত্যি 1922 সালে, কারণ 1920 সালে আমেরিকাতে পিটসবার্গ এবং পরে পেনসিলভেনিয়াতে মানে রেডিও চালু হয়ে গেছে এবং সেটা খুব ফলাও করে প্রচার করেছে। সেই প্রচারের কথা কিন্তু সুকুমার রায় জানতেন। সুকুমার রায় জানার পরে, পড়ার পরে সন্দেশে এই লেখাটা প্রথম আসে, সন্দেশে বাচ্চাদের উপযুক্ত করে, এই যে মানে যন্ত্রটা কি, উনি নাম দিলেন সেই লেখাটার আকাশবাণীর কল। সেইখানে কিন্তু আকাশবাণী শব্দটা
3: যায় 1922 সালে,
1: কারণ 1922 সালের পরের বছর 1923 সালে উনি চলেই গেলেন, মারা গেলেন সুকুমার রায়।
2: আকাশবাণী নামটা কিন্তু,
1: তুমি একটু এগিয়ে এসো,
2: আকাশবাণী নামটা তো বললাম তো।

0: শুনেছি আকাশবাণী শ্রবণে শ্রবণে।
1: হ্যাঁ,
0: তো এটা হতো আকাশবাণী, এমন সময় আকাশবাণী হইল,
1: হ্যাঁ ওই অন্নদা মঙ্গলে,
0: হ্যাঁ এইসব আছে। এবারে
1: 1935 আগে কিন্তু শুরু করেছেন একজন সাইকোলজিস্ট অধ্যাপক গোপালস্বামী, এখানে নামটা নিয়ে একটুখানি পদবিটা নিয়ে অনেকেই অনেক জায়গায় বিতর্ক করেছেন, কৃষ্ণানু বলেছেন, গোপালস্বামীও বলেছেন। ইনি নিজের বাড়িতে মাত্র 30 ওয়াটের একটা ট্রান্সমিটার বসিয়েছিলেন, মাইসোরে, এইটার নাম দিয়েছিলেন আকাশবাণী। পরবর্তীকালে ওখানকার মহারাজ, তখন প্রিন্সলি স্টেট, সব করদ রাজ্য, তখন তো ভারত স্বাধীন হয়নি, সেখানকার মহারাজা এটাকে নিলেন, কারণ প্রচুর পয়সা লাগত।
2: হ্যাঁ,
1: প্রচুর পয়সা লাগত। পরবর্তীকালে 1955 এই আকাশবাণীর সঙ্গে এন্ডোর্স করা হলো 1955 সালে।
2: আচ্ছা,
1: অনেকে এটা ভুল করে বলেন, স্বপ্নময়দাও নিশ্চয়ই শুনেছেন, অনেকেই বলে এটা তো মহীশূরে আকাশবাণীর থেকে নেওয়া হয়েছে। আমাদের উত্তর দিতে হয় যে না, সেটাও না, আমরা ওই আকাশবাণীও নিইনি, সুকুমার রায়ের আকাশবাণীও নিই, আমরা যে আকাশবাণীটা নিয়েছি সেটা হচ্ছে ধরা রাঙিনা হতে
0: তারপরে দেশ স্বাধীন হলো 1957 সাল নাগরা ঠিক করা হলো, তখন ওরাই আছে ওই সেই টিমটা, নায়ার, নেহরু, এই কেশকার, একটা কিছু নাম দেওয়া যায়। তখন কি কোন অফিসার বা কোন আমলা বা কে বলেছে এটা আকাশবাণী হোক না কেন, ওটা সবাই খেয়ে নিল। আকাশবাণী তখন নামটা আকাশে ভাসছে, কারণ নামটা তো আমরা দিইনি, পশ্চিম কলকাতা দেয়নি, কলকাতা আকাশবাণী নামটা দেয়নি, এটা দিল্লি থেকেই নামটা এসেছে। তখন ওটা অল ইন্ডিয়া রেডিও সঙ্গে আকাশবাণী হলো।
2: কিন্তু যেটা 22-এর কথা তুই বলছিস, মানে সুকুমার রায়,
0: হ্যাঁ সুকুমার রায়, ওটা নিজে তখন মাথাতে আসলে তখন এই আকাশবাণী
1: মানে আকাশ বার্তা আকাশবাণী কথাগুলো তখন
0: দেখো না, একেবারে বউবাজারের সঙ্গেতে জেলেপাড়ার সঙ্গে যদি হয়, কি আজব কল করেছে সাহেব কোম্পানি, আকাশ হইতে কাব্যি ঝরে, কি যে কেরদানি,
3: আকাশ হইতে,
0: আকাশ হইতে
2: কাব্যি ঝরে,
1: এই কথাগুলো ছিল, কিন্তু আমরা যেটা বলি আর কি সবসময় যে রবীন্দ্রনাথের ওইটাই বলি যে
0: ছিল
1: নেওয়া হয়েছে।
0: দেখেছিস একটা বাংলাদেশে একটা কথা শুনেছি, বাংলাদেশে একটা ইয়ে বৃষ্টি হচ্ছে, একজন ভদ্রলোক বললো আরে আকাশবাণী হবে গো, আকাশ থেকে যদি জল পড়ে সেটা আকাশবাণী, তো আকাশ থেকে
2: লেখাতে নিশ্চয়ই আছে
0: সেটা আকাশবাণী।
2: এবং
1: এখনই
0: মনে পড়ে কথায় কথা, এই জন্যই তো আড্ডাটা দরকার। আরেকটা কথা বলি, শ্রোতারা হয়তো অনেকে ভাবছেন যে আমরা এটা রিহার্সাল দিয়েছি আগে,
2: ও না না না না,
0: কোনো রিহার্সাল নয়, ব্যাপারগুলো এরকম হয়ে গেল।
1: তুমি তুমি যে মজার কথাটা বললে আকাশবাণী, আমি যখন শুরু করেছিলাম আমার এই ক্যারিয়ারটা, সেটা মুর্শিদাবাদ থেকে, এবং তুমি ভাবতে পারবে না প্রত্যেকটা চিঠিতে কিন্তু এই কথাটাই আছে,
2: আকাশবাণী থাকতো তো,
1: আকাশবাণী
2: এটা থাকতো,
1: এইটাই থাকতো,
2: এবং ইংরেজিতে লেখা থাকতো তো নামগুলো, অবধারিত ভুল হতো, এস এন বলে একটা নাম ছিল, সেটাকে শাসন না বলে শ্মশানটা বলা হতো। আরে মানে কত রকমের যেখানে
0: শাসন বাইন,
2: হ্যাঁ
0: গায়ন, সরি শ্মশান বাইন,
2: হ্যাঁ মানে
0: নারে কি ছিল, কাটিল কে কাটিল,
2: ও তো সে বিখ্যাত সব আমাদের ঐতিহাসিক
3: ঘটনা,
0: কাটিল কে কাটিল একটা সিনেমা, সেটা
2: সেটা আছে, ঘটনা আছে,
0: ওগুলো ছাড়ো।
2: আচ্ছা
0: এবারে আমরা
1: ওগুলো একটা মজার সেশন হবে,
0: শেষ হয়েছে,
2: হ্যাঁ
0: একটু এফএম এর কথাটা বলো, আমরা তো এফএম শুরু করলাম কিভাবে, কবে,
1: 97 তে আমরা তো এটা শুরু করলাম, মানে মানে টক শো যেগুলো,
2: কিন্তু তার আগে এফএম এসে গেছে,
1: এসে গেছে, এসে গান বাজানো,
2: তখন আমাদের এখান থেকে সবাই আমাদের স্টুডিও থেকেই বাজাতো,
0: শুরু হয়ে 96 তে এফএম এর আলাদা অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তার আগেও

0: ফ্রেম এসে গেছে কিন্তু আমরা অন্য অন্য কোম্পানি
1: চালু হলো তখন তো আমরাও করি, আমাদের সঙ্গে আরো রেডিও নেটওয়ার্ক, তারপরে তোর HMV FM বলে ফেললাম নামটা বলা বোঝাবার জন্য, ওরাও করছেন কিন্তু তখন সব আমাদের
0: একটা খুব স্পষ্ট তখন আমরা কলকাতা ক খ ওটাকে লিংক করিয়ে দিতাম সঙ্গে, প্রথমে লিংক থাকতো, তারপরে সে লিঙ্কের বদলে এই কোম্পানিগুলো এলো, তারপরে কোম্পানিগুলোর পরে আমরা নিজেরা অনুষ্ঠান করলাম। তো আমাদের অনুষ্ঠানের ঢঙ্গগুলো পরে যখন বললো আকাশের অধিকার সবারই হবে, এরকম বেসরকারিকরণ হয়ে গেল, অন্য অন্য সব কোম্পানিগুলো আসতে লাগলো এই নতুন সহস্রাব্দে, তখন কিন্তু আমাদেরই অনুকরণ করলো ওরা। হ্যাঁ, আমরাই কিন্তু পায়োনিয়ার, এবং আমরাই কিন্তু এটা মেয়ে, এই যে এখন যে বিভিন্ন ওই যে পডকাস্ট হয় না,
2: এত কর্মকাণ্ড তোমরা সবাই বললে ততদিনে শুরু হয়ে গিয়েছে, FM এর আলাদা করে দরকারটাই বা কি হলো আর কি ইমপ্যাক্ট?
0: FM এর দরকারটা ছিল যে ইয়ে স্পষ্ট হচ্ছে,
3: এক নম্বর,
0: এক নম্বর, এক নম্বর।
3: আর দু নম্বর হচ্ছে যেটা আমাদের আমাদের যখন ট্রেনিং হয়েছিল FM এর, তখন BBC-র একজন প্রাক্তন প্রোডিউসার তিনি এসেছিলেন, সাম ঘোষ,
1: দীপঙ্কর বাবু
3: তিনি বলেছিলেন যে দেখো FM হচ্ছে মানে FM কি, আমরা জিজ্ঞাসা করেছি যে ওই ফুল ফর্ম টার্ম তো আমরা জানি কিন্তু ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে তোমার এই যে বাধু বাধু ব্যাপারটা না, এখানে আমাদের এখানে এটা থাকবে না,
1: খোলা,
3: স্কাই ইজ দ্য লিমিট।
1: হ্যাঁ,
3: তুমি ভাবো তোমার ভাবনার জগৎটাকে পাখা মেলে তোলার জন্য এটার কাজ।
1: শশাঙ্ক, আমার একটা মনে পড়লাম, একটা স্কুলে গেছি, সেখানে এইটা একটা টপিক ছিল FM নিয়ে, তখন FM সবে সবে এসেছে, কেউ বলছে তার রিভিউ বলছে, একজন তো আমাকে বেশ চমকে দিয়েছিল, বলছে আমার রেডিও ভাল লাগে টেলিভিশনের চেয়ে, বলে কেন, যা ইচ্ছে তাই বলতে পারি কেউ দেখতে পাবে না, যা ইচ্ছে তাই বলতে পারি কেউ দেখতে পাবে না, করতে পারবে না,
3: এটা কিন্তু সত্যি।
1: আর আমি বলতাম এটা ফ্রেন্ডলি মোটিভ, এটা বেশ ওই ফোন এনে, আর একটা জিনিস দেখ যে আমরা যে কাজটা করছি সেটা কিন্তু সেই একই কাজ করছি, আমাদের যখন 100 বছর হচ্ছে তো তখন তো লাইভ অনুষ্ঠান হতো, তখনও মাল্টিটাস্কিং হতো,
3: একদম
1: বীরেন্দ্র তো সব মহিলা মজলিশও করেছেন,
3: পিয়ানো বাজাতেন
1: ক্লাইনেট বাজাতেন, মানে তখনও তো লাইভ হতো, তখনও এত লাইভলি ছিল, তাহলে
3: সেই জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছে, কিন্তু
1: ওটা হবে, হিস্ট্রি রিপিট
3: হিস্ট্রি। আমিও তাই সেই কথাই বলছি যে স্বপ্নময় দা, আমরা কখনো কখনো সত্যি সত্যি এই নতুন ছেলে মেয়েদের দেখে মনে হয় কখনো একটু একটু আশঙ্কিত হই যে তোরা এই সময় ঢুকলি, এই এইটা মনে হয়,
1: কিন্তু
3: একটা জিনিস খুব ভরসার আছে, ভরসার এইটা, সারা আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে এখনো
1: গ্রামোফোন তৈরি হচ্ছে,
3: হ্যাঁ সেটা বলছি, ভিনাইল রেকর্ড আবার ফেরত আসছে, সেই জায়গাতেই থেকে বলছি যে এখনো প্রাইম স্লটগুলো এই টেলিভিশনের থেকে রেডিওতে বেশি, এখনো গার্ডেনে রেডিও, রেডিও মানে গাড়িতে রেডিও, তোমার কিচেনে রেডিও, রেডিও শুনছে, রেডিওর জন্য সময় দিতে হয় না, বসে থাকতে হয় না,
1: অন্য কাজ করতে করতে শোনা,
3: হ্যাঁ গার্ডেনে লাগিয়ে রেখেছে,
1: তাই তো,
3: রেডিও সারা ইউরোপে ফিরছে, তুমি যেটা বলছিলে ভিনাইল রেকর্ডস ফিরছে,
1: দেখছি এখানেও আসছে,
3: হ্যাঁ
1: খুব দামি, কিন্তু যে রেকর্ডগুলো আমরা বাড়াতাম সেইগুলোই দেখছি নতুন দামটা দেখে চমকে যাচ্ছি।
3: এই যে তুমি বললে না যে আমরা
1: আবার লাইভ মিউজিশিয়ান করছি, লাইভ মিউজিশিয়ান আসছে,
3: একদম, কারণ ওই সিনথেটিক মিউজিককে ভালো লাগছে
1: হবে না,
3: ভালো লাগছে না, তো আমি বলছি না যে সবটাই খারাপ হয়েছে, সবটাই একটা
1: বিবর্তনের মতো,
3: কিন্তু ওই বিবর্তনের মধ্যে দিয়ে তো ভালোটুকু রাখে, খারাপটুকু বাদ দেয়, এটাই তো নেচার।
1: আমার না

0: কথা আজকাল খুব মনে হয়, আমরা বলি না এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজেই বলে দিচ্ছে, আমার মনে হচ্ছে এআই কে একদিন মানে পাশে সরিয়ে দেবে ওআই,
1: ফুল ফর্মটা বলো,
0: অরিজিনাল ইনোসেন্স।
1: এটা নিয়ে বিরাট কথা, অনেক কথা বলা যায়, টাইম নেই আমার,
0: ওই জন্য তো বললাম পরের প্রোগ্রামের জন্য।
1: এআইটা কতদূর পর্যন্ত করতে চলেছে এবং আমাদের ক্ষেত্র এইখানেও কত করতে চলেছে, কিন্তু সেই নিয়ে সারা পৃথিবীতে শোর উঠেছে অনেকটাই, কিন্তু বিশেষ করে আমি ফিল্মের কথা বলতে পারি, সে নিয়ে বিরাট আন্দোলন চলছে, চলবেও, কতদূর কি হবে, কিন্তু এআই একটা
2: নিঃসঙ্গ বৃদ্ধের কথা বলবো,
0: মানে
2: আমায় বলছিল যে আমি তো নিঃসঙ্গ নই, উনি বলছেন যে আমার তো নিঃসঙ্গ না, আমার তো রেডিও আছে, তারপরে হ্যাঁ আমার রেডিও আছে, তারপরে বলছে রেডিও সবসময় আনন্দ দিতেই রেডিও।
0: আরেকটা কথা আমি একটু বলি বলতো, যে যখন আমি কাজে ঢুকলাম না, এই কাজে বিশেষ করে আমরা সবাই যে কাজটা করেছি, আমার মনে হয়েছিল আমি একজন দৃষ্টিহীন মানুষকে রঙিন ছায়া ছবি দেখাবো।
2: ঠিক ঠিক ঠিক,
1: তাই তো,
2: আমি তো আমরা অডিওভিজুয়াল বললামই না, হ্যাঁ এই যে এটা অভিজ্ঞতা, আর এখনও বলার সময় নেই। আমি দৃষ্টিহীনদের নিয়ে একটা ধারাবাহিক করেছিলাম, সেই দৃষ্টিহীনদের অনেক কিছু, ওদের স্বপ্ন দেখা, ওদের ট্রেকিং, ওদের এই একা একা এই সমস্ত অনেক কিছু, এখন আর বলা যাবে না। আকাশবাণী কি করেনি বলতো?
1: সেটাই,
0: মানে আকাশবাণীতে নাটক হচ্ছে শুক্রবার, তখন কিন্তু বোর্ডের নাটক বন্ধ, মানে বোর্ডের নাটক তখন আকাশবাণীর সময় মেনটেন করে হতো।
1: আচ্ছা,
0: হ্যাঁ এটা পড়েছি, মানে ডকুমেন্টেড এটা, এবং ম্যাক্সিমাম তো রেডিওতে নাটক করতে আসছেন তখনকার ফিল্ম জগতের সেরাদা, ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তী সবাই আসছেন, বীরেন্দা, বীরেন্দাকে সবাই ভীষণ রেসপেক্ট করত, সেসব ঘটনা শুনছি, নিত্যানন্দ দা ছিল, জানিস তো আমাদের এখান থেকে লাইভ মিক্সিং হতো।
1: আচ্ছা,
0: নিত্যানন্দ দা করতো,
1: কিন্তু অ্যাকচুয়ালি এফেক্টস রুম,
0: ওখানে জলের টাপ ছিল, নিত্যানন্দ দা সেই ঘটনা লাইভ গুলো করতেন,
3: সুতরাং ছিল, আছে আর থাকবে নিশ্চয়ই, তাই তো।
0: আচ্ছা, শেষ কথাটা বলবো যেটা আমি বিশ্বাস করি,
3: নিশ্চয়ই বলবে, কারণ এবার শেষ করতেই হবে,
0: আর যে ডিজের দারুণ চল, টিআরপি টানা টানি, এরই মাঝে আজও সফল সাবেক আকাশবাণী,
1: একদম।

0: এই সত্যি সত্যি 100 বছর হয়ে গেল?
1: তোমার না,
2: না মানে আমরা যেখানে
3: ছিলাম, শতবর্ষের পথে আমরা এই একটা বছর জুড়ে, অর্থাৎ শেষ মানে শেষ নয়, আজকের অনুষ্ঠানটা শেষ নয়,
2: শুরু
3: শুরু বলা যায় শতবর্ষের অনুষ্ঠানের। সুতরাং এই অনুষ্ঠান এরকম রেশ ধরে আরো অনেক অনুষ্ঠান এই একটা বছর ধরে আমরা নিশ্চয় করব।
2: রেশ থাকলে বেশ হয়।
4: আমার নমস্কার, আমার শ্রদ্ধা জানাই।
2: উনি স্বপ্নময় চক্রবর্তী।
1: আর আমি বলবো যে এক্ষেত্রে বোধ হয় আকাশবাণীর ক্ষেত্রে বৃদ্ধ কথাটা বলা যায় না,
2: প্রশ্নই ওঠে না।
1: আপনারা সকলে ভালো
2: থাকুন। তাজা তরুণের নাম শশাঙ্ক ঘোষ,
3: এবং সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন যিনি, তিনি দেবাশিস বসু।
2: শুনেছি।
1: আর আমাদের সঙ্গে কথা বললেন যিনি এতক্ষণ,
2: এস এস
1: শর্মিষ্ঠা।

0: শুনলেন বিশেষ অনুষ্ঠান রেডিও যন্ত্রণায় বিবর্তন, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়া মুভি 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ।
1: আর ডিফেন্সকে শক্ত করে এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
4: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
5: আপ টু 85% LTV সাথে মনপুরম IGL গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
4: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
5: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
4: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান।

0: করে সময় ঠিক এখন 11:04 আর তোমাদের সঙ্গে সরাসরি রয়েছি আমি শৌরিক, আমার সঙ্গে রয়েছে
1: আমি শ্রীপর্ণা।
0: আচ্ছা আচ্ছা শ্রীপর্ণা, এই যে সময়ের কথা বললাম, বিজ্ঞানে বলে যে সময় কোনোদিনও ভবিষ্যৎ থেকে অতীতে যায় না, সময় সবসময় অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতে প্রবাহমান এক বিচিত্র চরিত্র হয়ে যায়। সময় যখন অতীতকে দূরে ঠেলে দেয়, রেডিও তখন থমকে দাঁড়ায় স্মৃতির অ্যালবামে। রেডিওর প্রায় জন্মলগ্ন থেকেই, বাংলা তো বটেই, কলকাতার সঙ্গে না জানো তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মানে ওই গায়ে পেতলের ছোট ঘোরানো চাবি আর কাঁচের ডিসপ্লেতে লালচে আলো রাহা, ঘরে মিটমিটে আলোয় টেবিলের ওপর বসে থাকা সেই পুরনো রেডিওটা, চাবি ঘোরাতেই মৃদু একটা ঘড়ঘড় শব্দ কেটে ভেসে আসে সেই মায়াবী সুর, সঙ্গে শান্ত গম্ভীর গলায় অনুচ্চারিত এক জাদু, আকাশবাণী কলকাতা। ব্যাস মুহূর্তের মধ্যে যেন স্মৃতি পিছলে চলে যায় 4-5 দশকের আগের কোনো এক একান্নবর্তী বাড়ির ঠাকুর ঘরে কিংবা পাড়ার রকের আড্ডায়। প্রায় 100 শতক ধরে এই একটা শব্দ, এই একটা চেনা সুর বাঙালিকে ঘুম থেকে জাগিয়েছে, দেশ বিদেশের হাল হাকিকাত জানিয়েছে আর দিন শেষে বুক ভরা স্বস্তি উপহার দিয়েছে।
1: সত্যি তাই, আকাশবাণী কলকাতার গল্পটা শুরু হয় 1927 সালের 26শে অগস্ট 1 নম্বর গাস্টিন প্লেসের ভাড়া বাড়িতে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির অধীনে। শুরুতে অনুষ্ঠানের কাঠ

0: যদিও একটু অন্যরকম ছিল, দুটো বিভাগে ভাগ করা হয়, ইউরোপীয় এবং ভারতীয়। ভারতীয় বিভাগের দায়িত্ব নেন নৃপেন্দ্রনাথ মজুমদার, তার সঙ্গে যুক্ত হলেন রাইচাঁদ বড়াল, পঙ্কজ কুমার মল্লিক এবং বাণী কুমার। সময় নিয়মে রেডিও ঠিক চলতে চলতে পৌঁছে এসে দাঁড়ালো 1928 সালে। আর 1928 সালের 17 জানুয়ারি সীতাদেবী মুখোপাধ্যায়ের লেখা সীতা সম্প্রচারিত হল আকাশবাণীতে। এরপর পেশাদার নাট্যদল তৈরি হলে যুক্ত হন প্রমথেশ বড়ুয়া, অহেন্দ্র চৌধুরী, প্রেমাঙ্কুর আতর্থী। তারপর এক কালজয়ী সৃষ্টি, ছোটদের আসর ও গল্পদাদা। এই গল্পদাদা যোগেশচন্দ্র বসুর পরিচালনায় ছোটদের বৈঠক ও গল্পদাদুর আসর ছোটদের কাছে এরপর অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। পরে এতে ভূমিকা রাখেন নৃপেন্দ্র চট্টোপাধ্যায় ওরফে দাদুমণি, বেলা হালদার ওরফে মেজদি প্রমুখ। তারপর পঙ্কজ কুমার মল্লিকের পরিচালনায় 1929 সালে শুরু হয় সঙ্গীত শিক্ষার আসর, যা এক টানা 1975 সাল পর্যন্ত প্রচারিত হয়েছিল। এরপর 1930-এর মে মাস থেকে মাঠে গিয়ে ফুটবলের সরাসরি সম্প্রচার শুরু হয় ইংরেজি এবং বাংলা ভাষায়। রাইচাঁদ বড়াল, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্ররা এতে প্রাথমিক উদ্যোগ নেন।
1: এরপর 1932 সালের দুর্গাষষ্ঠীর সকালে প্রত্যুষ প্রোগ্রাম নামে প্রথম সম্প্রচারিত হল একটি অনুষ্ঠান। হায় বাঙালি, তখন কি আর জানতো যে এই অনুষ্ঠানটি সর্বকালে সর্বশ্রেষ্ঠ হতে চলেছে। সেই সময় এই গীতি আলেখ্যের কোনো নির্দিষ্ট নাম ছিল না, বুঝলে। শুরুর দিকে এর সুর সংস্থানে ছিলেন রাইচাঁদ বড়াল এবং সুরের আয়োজনে ছিলেন পণ্ডিত হরিশ্চন্দ্র বালি ও ওস্তাদ সাকিরউদ্দিন খাঁ। এক সময় এতে পরিবেশিত একটি গানও লিখেছিলেন রাইচাঁদ বড়াল। 1936 সালে, মানে ঠিক 4 বছর পরে, এই অনুষ্ঠানের প্রথমবার নাম দেওয়া হয়। নামটা দেওয়া হয় মহিষাসুর বধ। এবং তার পরের বছর অর্থাৎ 1937 সালে চূড়ান্তভাবে এর নাম রাখা হয় মহিষাসুরমর্দিনী। এই সময় এর মূল সঙ্গীত পরিচালক হন পঙ্কজ কুমার মল্লিক। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত ও আবেগঘন চণ্ডীপাঠ, বাণী কুমারের নিখুঁত শ্লোক ও রচনা, সঙ্গে পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত পরিচালনা আর রাইচাঁদ বড়ালের সুরের জাদু, আবামোর বাঙালিকে আকাশবাণী কলকাতা উপহার দিল মহিষাসুরমর্দিনী। মহালয়ায় সেই ঝাপসা হয়ে আসা ভোরে, ঘরের পিলসুজে জ্বলতে থাকা মিটমিটে প্রদীপ আর শিউলির ফুলের গন্ধে মাখা হিমেল হাওয়া, আজও যখন বাতাসে পুজোর গন্ধ পাওয়া যায়, রেডিওর কাঁটাটা ঘুরতে স্পিকার থেকে ভেসে আসে গম্ভীর সেই কণ্ঠ। কণ্ঠটা কি?

0: এরপর সময়ের চাকা ঘুরতেই থাকে, নানান ওঠা পড়ার মধ্যে দিয়ে আকাশবাণী কলকাতাকে যেতে হয়। এই কালের যাত্রায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আকাশবাণীর অঙ্গে অনেকভাবে যুক্ত ছিলেন। 1937 সালে অশোক কুমার সেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে এলে তিনি কবিগুরুকে বেতারে নিয়ে আসার চেষ্টা করেন। শান্তিনিকেতনে তার গান ঠিকভাবে গাওয়া হচ্ছে না ভেবে কবি ওখানিক বিরক্ত ছিলেন। অবশেষে 1938 সালের 27 মে নিজের জন্মদিনে কালিম্পংয়ের গৌরীপুল ভবন থেকে তিনি টেলিফোনে আবৃত্তি করেন তাঁর লেখা জন্মদিন কবিতাটি, যা একই যোগে কলকাতা, দিল্লি, বোম্বে, লখনৌ, লাহোর ও পেশোয়ার কেন্দ্র থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে এবার দেখো, 1936 সালে 26 অগস্ট বেতারের জন্মদিনে কবি নজরুল লিখলেন আকাশবাণী শিরোনামে একটা দ্বৈত গান, যা ওই দিনই প্রচারিত হয়েছিল। এই গানটির প্রথম লাইন ছিল, কোন মহাব্যবমে ধ্বনি ওঠে ওম আদি আকাশবাণী। অন্যদিকে আবার স্বনামধন্য পরিচালক, আমাদের সকলের প্রিয় সত্যজিৎ রায়, তার জীবদ্দশায় আকাশবাণী কলকাতাতে পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে 3টে ইংরেজি অনুষ্ঠানও করেছিলেন। মিউজিক আই লাভ লিভ বাই, হোয়াট বেটোভেন মিন্স টু মি এবং হোয়াট মোৎসার্ট মিন্স টু মি।
1: তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে ঘরে থাকা গৃহবধূ ও নারী শ্রোতাদের জন্য বেতার একটি বিশেষ বিকেলের আসর হিসেবে মহিলা মজলিস শুরু করা হয়। আশ্চর্যের বিষয়টা কি জানো সুপর্ণা, নারীদের জন্য তৈরি জনপ্রিয় অনুষ্ঠানটি পরিচালনা করতেন স্বয়ং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র
0: ছিল না?
1: হ্যাঁ, তিনি অত্যন্ত পরম মমতায় বিষ্ণু শর্মা ছদ্ম নামে এই আসরটি সামলাতেন।
0: অসাধারণ।
1: ভাবা যায় কত টুকরো টুকরো গল্প লুকিয়ে আছে আকাশবাণীতে, কত মানুষের নাম জড়িয়ে আছে আকাশবাণীতে, যে নামের লিস্ট একবার শুরু হলে

0: শেষ হবে না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আকাশবাণীতে আসে FM, তারপর যুববাণী। শরীর স্বাস্থ্য থেকে খেলাধুলো, এন্টারটেনমেন্ট থেকে নিউজ, কৃষি কথা থেকে কমন রুম, মহিলা মহল থেকে শিশু মহল, অনুরোধের আসর থেকে গানের ভেলা। 99 বছর পার করে 100তম বছরের এই মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আকাশবাণী শুধু একটা রেডিও স্টেশন কি বলা যায়?
1: একেবারেই নয়।
0: আকাশবাণী বাঙালি সমাজের এক জীবন্ত আবেগ, এক পরম আস্থা।
1: সত্যি, 1927 সালের সেই শুরুর দিনটা থেকে আজ 2026-এর আধুনিক ডিজিটাল যুগ, প্রযুক্তির রূপ বদলেছে। মাঝারি তরঙ্গ থেকে FM আর এখন মোবাইল অ্যাপে ছড়িয়ে পড়েছে আমাদের আকাশবাণীর সুর। কিন্তু যা এতটুকু বদলায়নি শরিক, তা হলো অকুণ্ঠ বিশ্বাস। প্রত্যাবর্তনের যুগে, দুর্যোগের কালবেলায় কিংবা উৎসবের আনন্দে আকাশবাণীর কণ্ঠ আজও বাঙালির সবচেয়ে ভরসায় মোড়া আশ্রয়। আজ 26 আগস্ট আর শতবর্ষের দোরগোড়ায় এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আকাশবাণী কলকাতাকে জানাই বিনম্র শ্রদ্ধা ও জন্মদিনের শুভেচ্ছা। শতবর্ষ পেরিয়ে এই সুর অক্ষয় থাকুক আরও অনেকগুলো বছর, এভাবেই জড়িয়ে থাকুক আমাদের জীবনের স্পন্দনে।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই

আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সেল এসই কিউআর মানে সেল সিকিউর টিএমটি বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর টিএমটি বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সেল এসই কিউআর মানে সেল সিকিউর টিএমটি বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর টিএমটি বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

0: বলতে চাই আসলে এই মুহূর্তে তোমাদের সঙ্গে সৌরিক আর শ্রীপর্ণা রয়েছি, আর আজকে 26 আগস্ট, আজকে একটা বিশেষ দিন ডেফিনেটলি, আজকে আকাশবাণীর জন্মদিন।
1: একদমই তাই, আর
0: এন্ড
1: জন্মদিন নিয়ে একদম আড্ডার শুরুতেই আজকে আমরা ছোট্ট একটা অংশ আমরা পড়লাম, জানলাম এবং বন্ধুদেরকেও জানালাম। এইবার আমাদের মূল আড্ডায় ফেরা,
0: মূল আড্ডা ফেরা, এবং এই আড্ডাটা খুব স্পেশাল। মানে বলতে চাইতে অ্যাকচুয়ালি আমরা কথা বলি না, তোমাদের হয়ে আমরা কথাটা অ্যাকচুয়ালি বলি, মানে তোমাদের কথাটাই আমরা বলছি আমাদের মুখ দিয়ে, মানে তোমরাই বলছো আমাদের মুখ দিয়ে।
1: আরে ওয়াও, আরে গোটা মাসটা জুড়ে শৌরিক তুমি নিজেই বলার পরে নিজেই ওয়াও বলছো, আর শৌরিকের এই ওয়াওটাকে আরো অনেকটা বেশি সুন্দর করতে ওয়াও করতে যারা হেল্প করেছে তারা হচ্ছে তোমরা, রেডিওর ওপারে তোমরা, এই যে আমাদের যুববাণীর যে শ্রোতা বন্ধুরা, তোমরা যে এত সুন্দর সুন্দর লেখাগুলো পাঠিয়েছো গোটা মাস জুড়ে, এবং সত্যি কথা বলতে আমরা প্রচুর লেখা পেয়েছি, জানি না আমরা কতগুলো লেখা পড়ে উঠতে পারব, কিন্তু
0: এটা একটা চাপের ব্যাপার, সরি ফর দ্যাট, আগে থেকে যদি কোনো লেখা মিস করে যাই বা মিস করে ফেলি,
1: একদমই একদমই,
0: সময়টা না বড্ড বাজে, সময় আমাদের সঙ্গে মানে কি বলতো তাল মেলাতে চায় না,
1: বাট
0: আমরা চেষ্টা করব ডেফিনেটলি কিছু লেখা পড়া,
1: আর সেই সময়ের হাত ধরে সময়ের সঙ্গে সঙ্গে চলার জন্য আমরা প্রথম লেখা পড়বো, আর বেশি দেরি করবো না। প্রথম লেখা পাঠিয়েছে অনল চক্রবর্তী ঘাটাল থেকে।
0: লেখাটা খুব সুন্দর, লেখাটা শুরু হচ্ছে এইভাবে, আমার স্বপ্নের ভারতবর্ষ কোনো মানচিত্রে আঁকা নিখুঁত ভূখণ্ড নয়, সে এক জীবন্ত স্বপ্ন, এক জাগ্রত বিবেক, এক অনন্ত সম্ভাবনার নাম। যে ভারতবর্ষের ছবি আমার হৃদয়ের গোপন ক্যানভাসে আঁকা, সেখানে তিরঙ্গা শুধু আকাশে উঠবে না, মানুষের মনেও উঠবে। স্বাধীনতা শুধু সীমান্তের প্রহরায় নয়, মানুষের চিন্তা, শিক্ষা ও স্বপ্নেও শ্বাস নেবে। আমি এমন এক ভারতবর্ষ চাই যেখানে শিশুর হাতে ভিক্ষার বাটি নয়, বই থাকবে। কিশোরের চোখে হতাশার কুয়াশা নয়, ভবিষ্যতে নক্ষত্র জ্বলবে। যেখানে কোনো মেয়ে রাতেই রাস্তায় নিজের ছায়াকেও ভয় পাবে না, কোনো বৃদ্ধ অবহেলার অন্ধকারে হারিয়ে যাবেন না। আমার স্বপ্নে ভারতবর্ষ এমন হবে যেখানে এক বৃক্ষ, যার শিকড়ে থাকবে ঐতিহ্য, কাণ্ডে থাকবে ঐক্য, পাতায় থাকবে বিজ্ঞান, ফুলে থাকবে সংস্কৃতি, আর ফুলের মাধুর্য পৌঁছে যাবে শেষ মানুষটির ঠোঁটেও। আমার স্বপ্নের শ্রেণীকক্ষে কোনো শিশুর স্বপ্ন দারিদ্রের কাছে পরাজিত হবে না, সেখানে বই শুধু উত্তর মুখস্থ করাবে না, প্রশ্ন করার সাহসও শেখাবে। শ্রমিকের ঘাম, কারিগরের হাত, পরিচারিকার শ্রম, দোকানের সততা, উদ্যোক্তার ঝুঁকি, প্রত্যেকটির মধ্যেই থাকবে মর্যাদার সমান দীপ্তি। আমি এমনই ভারত চাই, আমি এমনই ভারত চাই যেখানে নদীর মতো ঐক্য পাহাড়ের মতো বিভেদকে ভেঙে এগিয়ে যাবে, গঙ্গা, ব্রহ্মপুত্র কিংবা নর্মদার মতো কোনো ভিন্ন স্রোতে এসে যেমন এক বৃহত্তর জলরাশির জন্ম দেয়, তেমনি ভাষা, ধর্ম, সংস্কৃতি ও মতের বৈচিত্র্যে মিলিয়ে তৈরি হবে এক অখণ্ড মানবিক ভারত। আমার ভারত মায়ের মতো মমতায় ও সহনশীল হবে, কিন্তু অন্যায়ের সামনে বজ্রের মতো কঠোর। এখানে ধর্ম থাকবে হৃদয়ে, বিদ্বেষে নয়, দেশপ্রেম থাকবে কর্মে, কেবল স্লোগানে নয়। তবু আমি জানি এই ভারতবর্ষ কোনো জাদুর কাঠিতে তৈরি হবে না, স্বপ্ন কেবল চোখে রাখলে তা কুয়াশা, কর্মে নামলে তা তবেই তা ভবিষ্যৎ। আমার স্বপ্নের ভারত কোনো দূরের কল্পলোক নয়, তার জন্ম হবে আমাদের আজকের ছোট ছোট দায়িত্ব থেকে, শিকড়ে মাটি, শিরায় মানবতা, মস্তিষ্কে বিজ্ঞান, হৃদয়ে সহমর্মিতা, আর চোখে মহাকাশের স্বপ্ন নিয়ে। এই আমার ভারতবর্ষ, এই ভারতবর্ষকে আমি শুধু স্বপ্ন দেখতে চাই না, আমি আমার আজ দিয়ে আর আগামীকাল নির্মাণ করতে চাই।

0: বেশি ভালো লেখাটা।
1: অনলকে অনেকটা ধন্যবাদ এত সুন্দর একটা লেখা পাঠানোর জন্য। আর সত্যি কথা বলতে আমাদের আজকে আড্ডার একদম শুরুতেই যে লেখাটা আমরা পড়লাম, আর সেই লেখাটার মধ্যে যে মায়ের মতো যে ভালো একটা ব্যাপার
0: রয়েছে,
1: একদমই ওই ভালো লাগাটা নিয়েই পরের লেখা। পরের লেখা পাঠিয়েছে গ্রন্থিকা চক্রবর্তী, মহিষাদল, পূর্ব মেদিনীপুর থেকে। রাত গভীর, ঘুম আসছে না, মনে পড়ছে গতকালের ঘটনাটা। পাড়ার বড় বটগাছটার নিচে অসহায়ভাবে বসেছিলেন এক বৃদ্ধা। কাছে গিয়ে জানলাম তার একমাত্র ছেলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বৃদ্ধা কাঁপা গলায় বলছিলেন, মা গো, এই কি আমাদের সেই দেশ যেখানে মায়েদের বীর সন্তান ছাড়াও এমন সন্তানও থাকে? কথাটা শুনেই বুকে মোচড় দেয়। ছুটে গিয়ে দোকান থেকে জল বিস্কুট এনে দিই। তার চোখ ভিজে এলো। ঠিক করি শুধু সাময়িক সাহায্য নয়, তার নিরাপদ আশ্রয় দরকার। তাই পাড়ার কয়েকজনের সাহায্যে একটি বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করে তাকে সেখানে থাকার ব্যবস্থা করে দিই। এসব মনে করে চোখের জল আটকাতে পারি না। আমার স্বপ্নের ভারতবর্ষ তো এমন নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা। আমার ভারতবর্ষে থাকবে না কোনো বাবা মায়ের প্রতি সন্তানের অবহেলা, থাকবে না জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ। মানুষের সবচেয়ে বড় পরিচয় হবে মানবতা, আর সেটাই হবে আমাদের প্রকৃত ভারতবর্ষ। গতকালের এই ঘটনাটা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ি। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে, তখন রেডিওতে বাজছে বন্দে মাতরম সুজলং সুফলং। তাড়াতাড়ি তৈরি হয়ে কলেজে যাওয়ার পথে দেখি রিয়া তার উঠোনের সামনে মন মরা হয়ে বসে আছে। কথা বলে জানলাম সে ডাক্তার হতে চায়, গ্রামে একটা চিকিৎসা কেন্দ্র খুলতে চায়, কিন্তু তার বাবা মা মনে করেন মেয়েরা আবার ডাক্তার হবে। আমি তাদের বোঝাই, মনে করিয়ে দিই স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদান এবং প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলির অদম্য লড়াইয়ের কথা। তারা বিষয়টা বুঝতে পারেন। রিয়ার মাথায় হাত রেখে বলেন, যা মা, তোর স্বপ্ন পূরণ কর। রিয়ার মুখের হাসি দেখে তৃপ্তি পেলাম। বেরিয়ে আসার সময় তাকে মনে করিয়ে দিই স্বামী বিবেকানন্দের সেই কথা, উঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না। বুঝলাম স্বপ্নের ভারতবর্ষ শুধু কল্পনায় নয়, ছোট ছোট কাজের মধ্যে দিয়েই গড়ে ওঠে। বৃদ্ধার চোখে জল মুছে দেওয়া, রিয়ার ইচ্ছে পূরণ, লক্ষ্যে সাহস যোগানো, এগুলোই হলো প্রথম পদক্ষেপ। চারিদিকটা সূর্যের আলোয় ঝলমল করছে। আজ স্বাধীন ভারতে আবারও এক জন্মদিন, আর আমি বিশ্বাস করি এভাবেই আমার এক আকাশ ভাবনা সত্যি করে একদিন স্বপ্নের ভারতবর্ষ গড়ে উঠবেই। শৌরিক, তোমাকে আমি দেখছিলাম পাশে বসে, তুমি মানে
0: খুব ভালো,
1: সত্যি গ্রন্থিকা খুব সুন্দর লেখাটা পাঠিয়েছো আমাদের। এরকম আরো ভালো ভালো লেখা তোমরা লিখতে থাকো আর আমাদেরকে পাঠাতে থাকো, যাতে তোমাদের লেখার যে ভাবনা,
0: এবারে পড়েই ভালো লাগছে বিষয়টা।
1: হ্যাঁ একদমই, সেগুলো যাতে আমরা বন্ধুদেরকে পাঠাতে পারি, তাই না শৌরিক? মানে বন্ধুদের শোনাতে পারি সবার এই যে ভাবনাটা, সেই ভাবনাটা যেন সবার কাছে পৌঁছে যায়। আর এই পৌঁছানোর ভাবনা যদি আমরা সবাই একসঙ্গে মনের ভেতর দিয়ে, চেতনার ভেতর দিয়ে জেগে উঠি, তাহলে ঠিক সেটা কিরকম হয়, সেটা না হয় আমরা, না হয় রূপম ইসলামের গানে গানেই আমরা বলি,
0: চলো

0: এই দেশ, এই দেশে আমি, তুমি, আমরা সবাই, আর আমাদের এই স্বপ্ন দেখা। স্বপ্ন দেখা মানেই কি একটা কোনো পার্টিকুলার সীমারেখার মধ্যে থাকা, সৌরিক?
1: একদমই তা নয়, কারণ স্বপ্নের মধ্যে কোনো সীমা থাকে না, সীমাহীন স্বপ্ন থাকে। এবং এই নিয়েই কিন্তু আমাদের পরের লেখাটা রয়েছে। সৌরভ জানা, সৌরনাভ জানা লিখে পাঠিয়েছে পূর্ব মেদিনীপুর থেকে, আবার স্বপ্নের ভারতবর্ষ। লেখাটা খুব সুন্দর লিখেছে, এবং যেটা আমি বললাম যে স্বপ্নের কোনো সীমানা নেই। চলো পড়ি। চোখ মেলে দেখি পৃথিবী আছে পৃথিবীতেই, আর তার ভারতবর্ষ নামক পথ পাতাটা আপন মহিমায় জ্বলজ্বল করছে। একখানা সুস্থ সতেজ সবুজে মোড়া ভবিষ্যতের আঙিনায় ভারতবর্ষ বড় বেশি যেন উজ্জ্বল। তেরঙ্গা উঠছে, ভেসে আসছে বন্দে মাতরম ধ্বনি। পাড়ার আদুল গায়ের ছেলের গায়েও নতুন জামা, এক মুখ স্বাধীনতার হাসি। সহায় সম্বলহীন কাকা কাকি জ্যাঠা জেঠি সবাই যেন এক মন্ত্র বলে স্বচ্ছতার আঙিনায় নাম লিখিয়েছে। আজ ট্রেনের কামরায় রাস্তার ভিখারিরা নেই কেন? পথে পথে জামা টেনে হাতে পাতে মানে হাতে পতাকা নিয়ে ছেলেগুলো চুরি যাওয়া শৈশবকে যেন ওদের ফিরিয়ে দিয়েছে। রং তুলি নিয়ে ওরা ছবি আঁকছে দেওয়ালে দেওয়ালে। অঙ্গনওয়াড়িতে শিশুদের আজ মেলা বসেছে। প্রাইভেটে দম বন্ধ করা পরিবেশ আর জাঁতাকলের মতো জাপটে ধরা পাঠ্য বইগুলো রেহাই দিয়েছে। ওদের বাবা মা পরিজনরা আজ শৈশবকে খুঁজে পাবে অঙ্গনওয়াড়ির পরিসরে, যে শৈশব একদিন আধুনিকতার ভাবনায় চাপা পড়েছিল বেসরকারি স্কুলের সাড়াশির চাপে। কোনো মন্ত্র বলে আজ সমস্ত রাস্তাগুলো ঝকঝক করছে। নোংরা আবর্জনা পলিথিনের ব্যানার কি করে যেন ভ্যানিশ হয়ে গেল, কিছুই মাথায় ঢুকল না। সবুজ দেখেছে, সবুজের বনরাজি কেমন মাথা উঁচু করে ঘিরে রাখে প্রতিটা নগর, প্রতিটি প্রান্তর, প্রতি গ্রামে থাকে, প্রতি মফস্বলে থাকে। আর যেদিকে তাকে শুধু সবুজের ছোঁয়া, সবুজ বনভূমি, বৃক্ষরাজি, বিশাল বিশাল অট্টালিকা। এবং সেই অট্টালিকাকে ছুঁয়ে একটা আবরণী তৈরি করেছে। মনটা কেমন সবুজ সতেজ হয়ে গেল। স্মার্টফোনে স্ক্রিন খুলতেই দেশের খবরের উদ্ভাসিত হলো চক্ষুযুগল। ক্রিকেট, হাডুডু, ব্যাডমিন্টন, সাঁতারের পাশাপাশি ফুটবলেও বিশ্বের প্রথম সারিতে ভারতের নাম। কি আশ্চর্য, এ কোন ভারতের বুকে ঘুম ভাঙল আমার! দলমত নির্বিশেষে একটা প্রভাত ফেরি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ভারতের জয়গান গাইতে গাইতে। আমিও গলা মেলালাম। সারাদিন সঙ্গী হলো একটা দারুণ শান্ত উৎফুল্ল ফুরফুরে মেজাজ। আমি যেন অবস্থান করছি আমার স্বপ্নের সেই ভারতে। লাঞ্চ, টিফিন, ডিনার সব সেরে ঘুমোতে যাওয়ার তোড়জোড় করতে করতে কলিং বেলের আওয়াজে কান এলো। হুড়মুড়িয়ে বিছানা থেকে পড়েই যাচ্ছিলাম, কোনো রকমে সামনে নিলাম। সূর্য তখন পশ্চিম দিগন্তে অস্তমিত, গোধূলির রাঙা আলো এসে লেগেছে টেবিলে রাখা ভারতের মানচিত্রে। আমি অপেক্ষা করলাম নতুন সূর্যোদয়ের।
0: আমার কেন জানি না একটা জিনিস মনে হচ্ছে, বন্ধু, স্বপ্ন দেখাটাকে একদম আক্ষরিক অর্থেই নিয়ে নিয়েছেন তো সৌরভ।
1: এবং স্বপ্ন দেখলো, কোনো সীমানা ছিল না সেই স্বপ্নে, আমি ওটাই বললাম।
0: হ্যাঁ, একদম।
1: তো ভীষণ ভীষণ সুন্দর লিখেছো আর সৌরভ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
0: এর পরের লেখাটা যে পাঠিয়েছ যাদবপুর থেকে, পল্লবী দত্ত, পল্লবী দত্ত পরের লেখাটা পাঠিয়েছ, পরের লেখাটা আমরা পড়বো।

0: আমার স্বপ্নের ভারতবর্ষ কোনো অলীক কল্পনার দেশ নয়। সে এমন এক ভারতবর্ষ যার ভিত্তি গড়ে উঠবে মানুষের মর্যাদা, ন্যায়, শিক্ষা, পরিশ্রম এবং মানবিকতার উপর। উন্নয়নের পরিসংখ্যানের চেয়েও যেখানে গুরুত্বপূর্ণ হবে একজন সাধারণ মানুষের নিরাপদে, স্বচ্ছন্দে ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার। আমি এমন এক ভারতবর্ষই চাই যেখানে জন্ম কোনো মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করবে না। দরিদ্র ঘরের মেধাবী শিশুটিও যেন তার স্বপ্নের উচ্চতায় পৌঁছানোর সমান সুযোগ পায়। শিক্ষার দরজা অর্থের অভাবে তার কাছে কখনো বন্ধ যেন না হয়, কারণ শিক্ষা শুধু জীবিকার পথ দেখায় তাই নয়, মানুষের চিন্তা ও বিবেককে পরিণত করে, আর সেই পরিণত মানুষই পারে সমাজের ভবিষ্যৎ বদলে দিতে। আমার স্বপ্নের ভারতবর্ষে কৃষক তার শ্রমের ন্যায্য মূল্য পাবেন, শ্রমিক তার ঘামের মর্যাদা পাবেন এবং তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে স্বপ্নভঙ্গের যন্ত্রণা বহন করবে না। নারী নিরাপত্তা কোনো বিশেষ সুবিধা নয়, তা হবে তার স্বাভাবিক অধিকার। অসুস্থ মানুষের কাছে চিকিৎসা হবে অধিকার, সামর্থ্যের পরীক্ষা নয়। আমি এমন একটা দেশ চাই যেখানে ধর্ম, ভাষা, জাতি কিংবা মতের ভিন্নতা বিভেদের প্রাচীর হয়ে দাঁড়াবেই না। বৈচিত্র্যই হবে আমাদের শক্তি, সহাবস্থান, আমাদের সংস্কৃতি, আর পারস্পরিক শ্রদ্ধা হবে জাতীয় জীবনের ভিত্তি। উন্নত প্রযুক্তি ও বিজ্ঞান মনস্কতার সঙ্গে এগিয়ে চলবে দেশ, অথচ সেই অগ্রগতির পথে প্রকৃতি ও মানবিকতা বিসর্জন পাবে না। তবে স্বপ্নের ভারতবর্ষ শুধু রাষ্ট্রের কাছে প্রত্যাশার তালিকা না, এর দায় তো আমাদেরও। দুর্নীতিকে ঘৃণা করেও নিজের সুবিধার জন্য আপোষ করা, অন্যায় দেখে নীরব থাকা, অধিকার চেয়ে কর্তব্য ভুলে যাওয়া, এসব বদলাতে না পারলে কোনো উন্নত ভারতবর্ষই সত্যি হবে না। আমার স্বপ্নের ভারতবর্ষ তাই কেবল শক্তিশালী রাষ্ট্র নয়, এমন এক মানবিক রাষ্ট্র যেখানে উন্নয়নের আলো শেষ প্রান্তের মানুষটির ঘরেও পৌঁছবে, যেখানে স্বাধীনতা হবে দায়িত্বের, অধিকার হবে কর্তব্যের এবং অগ্রগতি হবে সকলের, কোনো মানুষ পিছিয়ে পড়বে না, যেখানে মানুষ শুধু বেঁচে থাকবে না, মর্যাদার সঙ্গে বাঁচার অধিকারও অর্জন করবে। অসাধারণ লিখেছো পল্লবী, অনেক ধন্যবাদ এরকম আরো সুন্দর সুন্দর লেখা। আর শৌরিক, লেখাটা পড়তে পড়তে একটা জিনিস আমার মনে হলো যে এখানে যতটা রাষ্ট্রের কাছে বা দেশের কাছে আমি কি কি চাই, ততটাই ঠিক আমার কাঁধে কি কি দায়িত্ব রয়েছে নাগরিক হিসাবে, ঠিক সেটাও রয়েছে। যে যে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা নাগরিক যে আমার বন্ধু, প্রত্যেকেই যে ওই যে সেই স্বামী বিবেকানন্দ যে কথাটা বলেছিলেন যে প্রত্যেকেই আমার সমব্যথী বা প্রত্যেককে সঙ্গে নিয়ে চলার যে বিষয়টা, সেটা কোথাও গিয়ে কিন্তু
1: আমি, এবং এখানেই তো আসে, মানে আমরা ভারতবর্ষ শুধু একজনের উপর দায়িত্ব দিয়ে ছেড়ে দিলে তো হবে না, আমাদেরকেও সেই দায়িত্বটা নিতে হবে। এবং শেষ লাইনটা খুব সুন্দর ছিল যেখানে বলছে নাকি মানুষ শুধু বেঁচে থাকবে না, মর্যাদার সঙ্গে বাঁচার অধিকারও অর্জন করবে। এই লাইনটা খুব পছন্দ হয়েছে আমার তো। থ্যাংক ইউ পল্লবী দত্ত। এরপর চলে আসি প্রত্যুষ পাহাড়ির লেখায়। লিখেছে পশ্চিম মেদিনীপুর থেকে। এখানে শিবা তোমার একটু হেল্প লাগবে, ঠিক আছে? সুন্দর লিখেছে গল্পটা, গল্পটা শুরু করি। হ্যাঁ, প্রচণ্ড ভিড় ঠেলে আমরা তিনজন ট্রেনে উঠলাম। আমি ও বোন নির্দিষ্ট সিটের দুদিকের জানলা তুলে বুক ভরে বাতাসের গন্ধ নিলাম। আমি আর দেখতে থাকলাম যে অন্ধকারটা কেমন যেন ছুটে যাচ্ছে। কিছুক্ষণ পর বোন বলল,
2: বড় হয়ে তুমি কি হবে গো দাদা?
1: আমি একটু ভেবে বললাম, এমন একটা দেশ বানাবো যেখানে বিলুর, মানে কাজের মাটির ছেলে, স্বপ্নটা টাকার অভাবে থেমে যাবে না।
2: তাহলে আমার দেশটা কেমন হবে দাদা?
1: আমি চোখ বন্ধ করে বললাম, যেখানে স্কুলের দরজা খুলবে ধনী দরিদ্র সকলের জন্য, খোলা মাঠ হবে সকলের, কোনো শিশু বইয়ের বদলে কাজ করতে বাধ্য হবে না এবং খাদ্যের অভাবে অপুষ্টিতে ভুগবে না, গ্রামের ছেলেমেয়েরা নিজেদের পছন্দের পেশা বেছে নেবে, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক তার পরিশ্রমের সম্মান পাবে, অসুস্থ মানুষ হাসপাতালের দরজায় দাঁড়িয়ে ভাববেন না যে টাকা না থাকলে কিভাবে চিকিৎসা হবে, আমার ভারতবর্ষ কারো নাম বা পোশাক দেখে দূরত্ব তৈরি হবে না, উৎসব হবে সকলের আনন্দের উপাদান, নদীকে নালার রূপে বহন করতে হবে না, নিজেদের আলোসার জন্য গাছকে সংহার করব না, শহর এবং গ্রাম পাশাপাশি সমানভাবে উন্নত হবে। বোন অনেকক্ষণ চুপ থাকার পর বলল,
2: দাদা আমিও তবে ওই দেশেই থাকবো কিন্তু।
1: ট্রেনটা তখন ভোরের আলোয় ঢুকছিল। আমি উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে হাসলাম। বুঝলাম স্বপ্নের ভারতবর্ষ আসলে আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, যেদিন আমরা নিজেদের

আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপতে ধরে।

0: সত্যি গানটার মধ্যেই বলে দিচ্ছে যে হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। প্রত্যুষের, প্রত্যুষই তো নাম নাকি, মিস করছি না তো? হ্যাঁ, প্রত্যুষ, প্রত্যুষের লেখা কিন্তু সেটাই ছিল যে হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। আমি বোনকে বলবো তুমি স্বপ্ন দেখো বোন, প্লিজ।
1: একদমই। আর আমি দাদাকেও বলবো যে আমার সঙ্গে থেকো। ঠিক এইভাবেই যেরকম প্রত্যেকটা বোন, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা দাদা, প্রত্যেকটা বন্ধু তাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে যেন তারা প্রত্যেককে বলতে পারে যে হাল ছেড়ো না স্বপ্ন দেখো। আর এই স্বপ্ন দেখা যে আমাদের যে লেখা বলতে চাই, এবারের যে আমাদের বিষয় ছিল সেই বিষয়ে আমাদের আরেক বন্ধু লেখা পাঠিয়েছে চন্দননগর হুগলি থেকে, রীতিপ্রসাদ দাস। রীতিপ্রসাদ কি লিখেছে চলো শুনে নি। স্বপ্নের রূপরেখা কখনো সীমানা বা মানচিত্র দিয়ে আঁকা যায় না, তা আঁকা হয় মানুষের মন দিয়ে। যে ভারতবর্ষের স্বপ্ন আমি প্রতিদিন দেখি তা কেবল জিডিপি বা বৈশ্বিক আর্থিক শক্তির এক পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। আমার স্বপ্নে ভারতবর্ষ এমন এক ভূমি যেখানে অতীত আর ভবিষ্যৎ একে অপরের হাত ধরে হাঁটবে, যেখানে প্রাচীন জ্ঞানালোক আর আধুনিক বিজ্ঞানের অনবদ্য মেলবন্ধন ঘটবে। আমার স্বপ্নের ভারতবর্ষ শিক্ষার কোনো ব্যবসার মাধ্যম হবে না, হবে

0: এই সার্বজনীন অধিকার। শিক্ষা শুধু ডিগ্রি দেবে না, শেখাবে মুক্ত চিন্তা ও উদ্ভাবন। আমার দেশের তরুণরা হবে সেই বিশ্ব নাগরিক যারা প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে মহাকাশ গবেষণা সব ক্ষেত্রেই নেতৃত্ব দেবে, কিন্তু দেশের মাটিতেই নিজেদের মেধার বিকাশ ঘটাবে স্বাচ্ছন্দ্যে। আমার স্বপ্নে ভারতবর্ষে কোনো বৈষম্য থাকবে না, জাতি বা ধর্মের পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষ কেবল ভারতীয় বলেই নিজেকে পরিচয় দেবে। আমার স্বপ্নে ভারতবর্ষ কোনো হিংসা বা বিদ্বেষের দেওয়াল তুলে নয়, বরং পারস্পরিক ভালোবাসার বন্ধনেই রচিত হবে। সবুজ বনানী, স্বচ্ছ জলধারা আর পরিচ্ছন্ন বাতাসের সঙ্গে সহাবস্থান করবে ঝাঁ চকচকে আধুনিক শহরগুলো। যে দেশে কোনো কৃষক বন্ধুকে ফসলের ন্যায্য মূল্য না পেয়ে চোখের জল ফেলতে হবে না, কোনো শ্রমিকের শ্রম অবমূল্যায়িত হবে না, সেটি আমার স্বপ্নের ভারত। ধনী ও দরিদ্র হাতে হাত রেখে পথ চলবে। প্রবীণের অভিজ্ঞতা আর নবীনের নতুন চিন্তার মেলবন্ধনে জেগে উঠুক এই দেশ, যেখানে প্রতিটি নাগরিক ভয়হীন চিত্তে ও উচ্চ শিরে বাঁচবে এবং বিশ্ব মঞ্চে বিশ্বকবির সেই অমর বাণী ফের উচ্চারিত হবে, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। আমার ভারতবর্ষ হোক সেই চিরন্তন আলোর দিশারে।
1: আহা, কি সুন্দর, কি সুন্দর! এবং ওই যে লাইনটা তুমি বললে, চিত্ত যেথা ভয় শূন্য,
0: কবিগুরু লেখা সেই বিখ্যাত কবিতাটা,
1: এবং সেটা কতটা প্রাসঙ্গিক আজও, আজও
0: একদমই। ওই কবিতাটা প্রসঙ্গে একটা জিনিস মনে পড়লো, শৌরিক, জানো তো যে ওখানে লেখা ছিল যে ভারতের সেই স্বর্গে কর জাগরিত, শেষ লাইনে। সত্যি তাই, স্বর্গ কি মর্ত বলতে পারবো না, যেখানে থাকি সেটাই হয়তো স্বর্গ, যেখানে ভালোবাসি, যেখানে যে মাটিকে ভালোবাসি সেটাই হয়তো আমার স্বর্গ, সেটাই আমার মর্ত। আর সেই ভালোবাসা থেকেই তোমাদের এত সুন্দর সুন্দর লেখাগুলো আজকে আমরা পড়ছি। আর শৌরিক, এই লেখা পড়তে পড়তে যে আরো একটা জিনিস
1: আমরা ভুলে
0: যাচ্ছি, লুকিয়ে রেখেছি,
1: ঠিক আছে, কিছু একটা ওরকম একটা, দুটোর মধ্যে কিছু একটা ভুলে গেছি বা লুকিয়ে রেখেছি, হ্যাঁ সেটা বলে দিই নাকি এবার?
0: হ্যাঁ বলেই দিই তাহলে আমরা এবার,
1: প্লিজ প্লিজ
0: চলো,
1: ইউ ডু দ্য অনার।
0: হ্যাঁ, ওকে ওকে, আই ডু দ্য অনার এন্ড ইউ ক্যারি অন দ্য থিংস,
1: আই ক্যারি অন দ্য থিংস।
0: তো আজকে প্রতি মাসের মতো, প্রত্যেকবারের মতোই আমাদের একটা করে বেস্ট লেটার রাইটার থাকে। হ্যাঁ, বেস্ট বলবো না, তোমরা সবাই বেস্ট,
1: সবাই
0: সবাই সুন্দর লিখেছো,
1: বাট একটু মানে 0.0001,
0: হ্যাঁ 0.0001 এর যে মার্জিন, সেই মার্জিনে হয়তো কোনো এক বন্ধু আর একটু ভালো লিখেছে, যে হয়তো এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে এসে এই সময়টা ভাগ করে নিচ্ছে, এই আনন্দটা ভাগ করে নিচ্ছে।
1: এবং আমি তার কাছে চলে যাই সরাসরি। প্লিজ তুমি তোমার নাম বলো এন্ড কোথা থেকে এসছো এবং কি করো তুমি?
2: নমস্কার, আমার নাম উষা শিবুর, আমি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আমি এখন ইউনিভার্সিটিতে পড়ছি, আমার সাবজেক্ট ফিজিক্স।
1: বাহ বাহ, তাহলে তুমি তোমার লেখাটা একটু পড়ে শোনাও, কি লিখেছো?
2: স্বপ্নের সীমানা। রাত তখন গভীর, বাড়ির সবাই ঘুমোচ্ছে। খুব সন্তর্পণে ভেজানো দরজাটা ঠেলে হাতে একটা প্যাকেট নিয়ে দাদুর ঘরের ভেতরে ঢোকে টুবাই। টেবিলের উপরে রাখা দাদুর ছবিটার দিকে তাকায়। ছবিতে দেওয়া মালাটা শুকিয়ে গেছে। এই ঘরে আসা হয় না বেশি আর। দেয়াল জুড়ে ফ্রেম বাঁধানো কত কত ছবি, স্বাধীনতা সংগ্রামীদের ছবি, ভারত মাতা, পুরনো সময়ের ইন্ডিয়া গেট, জাতীয় পতাকা, দেশভাগ পরবর্তী সময়ের ছবিও সেখানে সাজানো। টুবাইদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা। ছোটবেলায় দাদুর হাত ধরে বিকেলে ছাদে আসতো টুবাই। ওদের বাড়ি থেকে একটু দূরে গিয়েই বাঁক নিয়েছে গঙ্গা, দূরে দেখা যায় দিগন্ত। পরন্ত সূর্যের আলো নদীর জলে পড়ে চিকচিক করে উঠত, বক উড়ে যেত সেই দিগন্ত ধরে। তখন দাদু আঙুল বাড়িয়ে ওই অজানা দিগন্তের দিকে নিশানা করে বলতেন, ওই দেখো, ওইখানে আমাদের ভিটে আছে দাদু ভাই। দাদুর হাত শক্ত করে ধরে মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করত টুবাই, দেখতে পেত না কিছুই, কিন্তু অচেনা দিগন্ত নিমেষেই বড্ড আপন হয়ে উঠত। ছোটবেলায় না বুঝলেও বড় হয়ে অনেক কিছুই বুঝেছে টুবাই। পরন্ত সূর্যের আলো শুধু নদীর জলেই নয়, এসে পড়ত দাদুর হৃদয়ে বয়ে যাওয়া নদীটাতেও। তার জেরেই বোধহয় মোটা ফ্রেমের চশমার আড়ালের চোখ দুটো

0: চিকচিক করে উঠত দাদুর। দাদু টুবাইকে শোনাতেন স্বদেশ, জাতীয়তাবাদ, অখণ্ড ভারত, স্বাধীনতা, দেশভাগের গল্প। দেশভাগের গল্প বলতে বলতে দাদুর কণ্ঠস্বর ভারী হয়ে আসত। নিয়মিত ডায়েরি লিখতেন দাদু। দাদু মারা যাওয়ার কয়েকদিন পরে দাদুর ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে টুবাই খুঁজে পেয়েছিল অখণ্ড ভারতের একটা মানচিত্র। টুবাই ততদিনে বুঝেছে অখণ্ড ভারত ছিল দাদুর স্বপ্ন। দাদু স্বাধীনতা চেয়েছিলেন, কিন্তু দেশভাগ চাননি। এতদিন যত্ন করে নিজের কাছে রেখেছিল মানচিত্রটা। পকেট মানির টাকা বাঁচিয়ে মানচিত্রটা আজ বাঁধিয়ে এনেছে টুবাই। প্যাকেট খুলে রেখে দেয় দাদুর ছবির ঠিক পাশে। ভোর হয়ে আসছে। দাদুর ঘরের পূব দিকের জানালাটা খুলে দিল টুবাই। নরম সূর্যের আলো এসে পড়ছে ফ্রেম বাঁধানো অখণ্ড ভারতের মানচিত্রের ওপর। দাদুর স্বপ্ন আলোকিত হচ্ছে ধীরে ধীরে। দূরে কোথায় যেন বেজে ওঠে জনগণ মন। আজ যে স্বাধীনতা দিবস।
1: আসলে শৌরিক, জানো তো, স্বাধীনতা দিবস একটা একটা দিন নির্ধারণ করা হয়েছে যাতে সেই দিনটার যে মাহাত্ম্য, যে ইতিহাস, যে গুরুত্ব, সেটা মনে রাখার জন্য। কিন্তু প্রত্যেকটা দিন বছরে যদি আমরা নাগরিক হওয়ার যে দায়িত্ব, যে দায়িত্বের কথা এখানে উষসীর গল্পে যে টুবাই এবং টুবাইয়ের দাদুর কথা যে বলা আছে, দাদু এবং মানে নাতির যে জেনারেশন গ্যাপটা, কিন্তু সেই জেনারেশন গ্যাপটা এক লহমায় কোথাও গিয়ে একদম মুছে গেছে। যেখানে হ্যাঁ, টুবাই তার দাদুর জন্য এতটা সুন্দর একটা কাজ করলো। আচ্ছা উষসী, একটা কথা বলো, এই লেখাটা ঠিক কিভাবে তোমার মাথায় এসেছিল আমি জানতে চাই।
0: আসলে ছোটবেলায় আমরা যখন ইতিহাস পড়তাম, ইতিহাস বইয়ের পাতায় আমরা একটা ছবি দেখতাম যে উদ্বাস্তু পরবর্তী মানুষ যে কিভাবে তার খড়কুটোকে সহায় সম্বল করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিচ্ছে শুধুমাত্র বাঁচার তাগিদে। তো সেই ছবিটা আমাকে খুব নাড়া দিত। তো আমরা স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু দেশভাগ বোধ হয় চাইনি। ভারত মাতাকে এই যে বারবার ছিন্ন ভিন্ন করা হলো, তার রক্তক্ষরণ বোধ হয় আমাদের হৃদয়ে ঘটেছে। আর সেই উদ্বাস্তু মানুষের যে মনের বেদনা, যন্ত্রণা, ভিটেমাটি ছেড়ে আসার কষ্ট, এই সব ভাবনা থেকেই আমার এই লেখা।
2: বাহ, খুব সুন্দর বললে তুমি। এবং এখানেই আমি আসি, আমাদের জেনারেশনটা তো পুরোটাই আবদ্ধ হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো আমার মনে হয় যে যে আসল দুঃখটা, যেটা আমাদের মানে সেটা উষসী বললো যে ভারত মানে ভূখণ্ডে মানে ভাগ হয়নি, আমাদের হৃদয়টা ভাগ হয়েছে, যেখানে রক্তপাত বেশি হয়েছে, সেখানে আমার মনে হয় যে আমরা যেগুলো পোস্ট করি, যে সমস্ত কিছু আমরা আন্দোলন তুলি সোশ্যাল মিডিয়াতে, সেটা মনে হয় যে একটু বিরতিটাকে যদি আমরা বাস্তব জীবনে আমরা যদি অন অ্যাকশন কিছু করতে পারি দেশের জন্য, বা যে যে ক্ষতিটা আমাদের হয়েছে সেই
1: ক্ষতিটা স্ক্রিন থেকে মনে স্ক্রিন
2: এবং সেখানে আমার মনে হয় যে যদি আমরা একটু আমাদের সিভিক সেন্স, ফার্স্ট অফ অল সিভিক সেন্স, এবং তার সঙ্গে আমাদের যে চেতনাটা, সেটা কোথাও গিয়ে না ওই ওই ফোনের মধ্যেই না আটকে
1: আমি অন্য ভূখণ্ডের ছবি যেখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা দেখে আমার মনে খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। কিন্তু আমি আমার ঠিক পাশেই যদি কেউ রাস্তা অপরিষ্কার করছে, তাকে আমি গলা তুলে দুটো কথা বলতে পারছি না, যেটা আমার নাগরিক অধিকার, এবং তাকেও মনে করিয়ে দেওয়া যে তারও অধিকার, যে আপনারও কিন্তু মাটি, আপনিও থাকছেন,
2: আপনিও থাকছেন, সেটি দেশটা আপনার,
1: আপনিও ভালো রাখুন না, এটাই তো কথা, এইটুকুই তো চাওয়া,
2: এইটুকুই চাওয়া। এবং স্বপ্নের ভারতবর্ষে যেটা আমরা মানে চেয়েছিলাম বন্ধুদের কাছ থেকে যে তোমরা কি ভাবছো, সত্যি তাই। এবং সবাই খুব সুন্দর সুন্দর ভাবনা রেখেছো, এবং দেখেও খুব ভালো লাগছে, পড়েও খুব ভালো লাগছে, এবং তার সঙ্গে আরো প্রচুর প্রচুর লেখা এসেছে, সেগুলো হয়তো পড়ার সময় একদমই পাচ্ছি না, ঘড়ির সময় হচ্ছে,
1: যে ঘড়ি দৌড়চ্ছে আমরাও দৌড়চ্ছি। তো সেই একটু দুঃখ হচ্ছে তোমাদের এতগুলো ভালো লেখা না পড়ার জন্য, কিন্তু অবশ্যই তোমাদের নামগুলো জানিয়ে রাখা আমাদের কর্তব্য, এবং অবশ্যই জানাবো এত সুন্দর সুন্দর লেখা। লেখা পাঠিয়েছিলে সৌরশ্রী দাস পেয়ারা বাগান কলকাতা থেকে,
2: প্রিয়দর্শনী সাহা হাবড়া থেকে, এবং তারপরে দীপ দাস চৌধুরী কৃষ্ণনগর থেকে।
1: এরপর লেখা পাঠিয়েছিলে সৌরিশ নন্দী, সৌরিশ তো জায়গার নাম পাঠাওনি, এটা কিন্তু মনে রেখো থেকে প্লিজ। শায়ন কংশ বণিক নবদ্বীপ নদিয়া থেকে,
2: শিল্পা নন্দী গোলতা থেকে হুগলি, এবং তার পাশাপাশি পল্লবী দত্ত যাদবপুর কলকাতা।
1: এবং এই যে বন্ধুরা প্রত্যেকে

0: লেখা পাঠিয়েছিলে, প্রত্যেকের এত সুন্দর সুন্দর লেখা, তো আজকে আমরা পড়লাম, বাকি যাদের লেখা আমরা পড়তে পারলাম না প্লিজ কিছু মনে করো না, ক্ষমা করে দাও, ঘড়ির কাঁটা আমাদের চোখ রাখায়, আমাদের কিছু করার নেই। তবে এর সঙ্গে তোমাদেরকে আজকে আরো একটা জিনিস জানানোর, চলছে ঝুলন, ঝুলন
1: উৎসব, এবং তার সঙ্গে আমাদের সঙ্গে যৌবনের বন্ধু রয়েছে শুভব্রত। দেখি শুভব্রত আমাদের জন্য কি রেখেছে, শুনে নি।
2: সখী বাঁধ হলো ঝুলনিয়া, কাজী নজরুল ইসলামের এই গানের লাইনটার কথা মনে পড়তেই মনের মধ্যে কিরকম ছবি ফুটে ওঠে, ঠিক যেন ঘন বর্ষায় ঝুলন উৎসবের সময়কাল সমাগত। আর তাই আমি তোমার যুববাণীর বন্ধু শুভব্রত চৌধুরী চলে এসেছি ইসকন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে, যেখানে দীর্ঘদিন ব্যাপী মহা সমারোহে পালিত হচ্ছে ঝুলন যাত্রা। আমাদের সঙ্গে পেয়ে গেছি এখানকার জনসংযোগ আধিকারিক শ্রী রশিক গৌরাঙ্গ দাস মহারাজকে, তার মুখ থেকে শুনে নেব এই অনুষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য এবং দীর্ঘদিন ধরে চলা এই অনুষ্ঠানের সময়সূচি সম্পর্কে।
3: ঝুলন যাত্রা মহামহোৎসব, রাধা কৃষ্ণের দিব্য প্রেমের উদযাপন, ইসকন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে এই উৎসব যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালন করা হচ্ছে। ইসকন মায়াপুরের এই ঝুলন যাত্রা 42তম ঝুলন যাত্রা এবং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ অংশগ্রহণ করছেন। শ্রীধাম মায়াপুরে নিত্যানন্দ কুটিরের পাশে বিস্তীর্ণ জায়গাতে এই উৎসব পালন করা হচ্ছে এবং সেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং কৃত্রিম ফোয়ারা, ফুলমালায় সুসজ্জিত, আলোকমালায় সুসজ্জিত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হচ্ছে এবং সেখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। বিকাল 5টা থেকে সংকীর্তন শোভাযাত্রা সহকারে রাধাকৃষ্ণকে ঝুলন মণ্ডপে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আরতি, কীর্তন, ভোগ, রাগ, বিভিন্ন হিন্দুল ক্রীড়া এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় এবং বিনামূল্যে সমস্ত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে। এই উৎসব রাধাকৃষ্ণের প্রেমের উৎসব, এই উৎসব জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের উৎসব, এটি কোনো মানবীয় কোনো উৎসব নয়, অপ্রাকৃত উৎসব, কিন্তু কালের বিবর্তনে বর্তমানে এর অনেক বিকৃত রূপ পরিলক্ষিত হচ্ছে, যেটি কাম্য নয়। এই উৎসব দীর্ঘদিন ধরে চলে আসছে মায়াপুরে, সমস্ত কিছু মিলে এ শ্রাবণ সিক্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর প্রাকৃতিক মনোরম পরিবেশে এই উৎসব পালন করা হয় এবং এই উৎসবের মাধুর্য আপনাকে পৌঁছে দিবে অপ্রাকৃত জগতে এবং আপনার মনিকোঠায় ভেসে উঠবে, মনমন্দিরে ভেসে উঠবে রাধাকৃষ্ণের সে অপ্রাকৃত লীলা এবং সে আশ্চর্যজনক অনুভূতি। সুতরাং আপনি এখানে আসুন এবং প্রত্যক্ষ করুন। এ রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার সঙ্গে পালন করা হবে 28শে অগস্ট বলরাম জয়ন্তী। শুধু তাই নয়, সেখানেও বলরাম জয়ন্তী উৎসবেও মেতে ওঠে এবং দেশ বিদেশের ভক্তবৃন্দের এই মহামিলন কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই ঝুলন যাত্রা এবং রাখীবন্ধনও এর সঙ্গে পালন করা হয়। এই রাখীবন্ধনও দেশভক্তি, দেশপ্রেম, আধ্যাত্মিক নবজাগরণ ঘটায় এই উৎসবের মাধ্যমে। তবে মায়াপুরের ঝুলন যাত্রার বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে 80 দেশের 1200 বিদেশি ভক্তবৃন্দ রয়েছেন এবং ভারতীয় ভক্তবৃন্দ মিলিয়ে প্রায় 7,500 ভক্তবৃন্দ বিভিন্ন কমিউনিটি থেকে তারা আসেন এবং তাদের সে অভিজ্ঞতা সাহায্যে তারা ঝুলন মণ্ডপকে সাজিয়ে তোলেন, যেটি খোলা মঞ্চে নিত্যানন্দ কুটিরের পাশে হচ্ছে, সে হিন্দুল ক্রীড়া মঞ্চ। রাধাকৃষ্ণকে সেখানে বসিয়ে যে হিন্দুল দেওয়া হয়, ঝোলানো হয়, দোল খাওয়ানো হয়, সে হিন্দুল ক্রীড়ায় অংশগ্রহণ করার জন্য প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রতিদিন নবনব সাজে সজ্জিত করা হয়। যারা এখানে আসবেন এই খোলা মঞ্চে তার অপ্রাকৃত যে সৌন্দর্য এবং বিভিন্নভাবে রাধাকৃষ্ণের প্রতি যে তাদের আন্তরিক প্রচেষ্টা, সেটি উপলব্ধি করার একমাত্র সুযোগ এই ঝুলন।

0: যাত্রার এই ছয় দিনে আপনারা দেখতে পাবেন।
1: অসংখ্য ধন্যবাদ মহারাজ। আমরা কথা বলে নিলাম ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক শ্রী রশি কৌরাঙ্গ দাস মহারাজের সঙ্গে। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি শুভব্রত। এবারে ফিরিয়ে দিচ্ছি স্টুডিওয়।
2: অনেক ধন্যবাদ শুভব্রতকে।
3: ঝুলন যাত্রার গল্প আমরা শুনলাম, আমার একটু ইচ্ছেও করছে যেতে। হ্যাঁ, হয়তো স্টুডিও থেকে বেরিয়ে টুক করে যেতে পারবো না, কিন্তু ইচ্ছে রইলো। আর আজকের আড্ডা এইবার আমাদেরকে আস্তে আস্তে র‍্যাপ আপ করতে হচ্ছে। সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু শ্রীপর্ণা, আর আমার সঙ্গে
2: শৌরিক, এবং শুধু আমরাই ছিলাম না আজকে। বলতে চাই এর বিজেতা ছিল, কি নাম তোমার?
3: আর যেতে যেতে আজকে তোমাদের জন্য রইল এই গানটা তোমাদেরকে ডেডিকেট করে।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন শ্যামা সঙ্গীত অঞ্জনা রায়ের কণ্ঠে।

শুনলেন লোকগীতে লুপ্তা রায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করল। এই 100 বছরে আকাশবাণীর সংবাদ ও অনুষ্ঠানের উপস্থাপনায় ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই ঘটেছে বিভিন্ন বিবর্তন। দীর্ঘ পথ চলার স্মৃতি বহন করছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান। দিনটি উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে কলকাতার আকাশবাণী ভবনকে। দিনভর আয়োজন করা হয়েছে একাধিক বিশেষ অনুষ্ঠানের। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আকাশবাণী কলকাতার শতবর্ষ পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বাংলা ও বাঙালির আবেগ, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এবং ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আকাশবাণী কলকাতা আজ তার গৌরবময় যাত্রার শতবর্ষ পূর্ণ করছে। ঐতিহাসিক এই মাইল ফলকে আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত সব প্রাক্তন ও বর্তমান শিল্পী, কর্মী, ঘোষক, কলাকুশলী এবং শ্রোতাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আকাশবাণী কলকাতার 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এই সব নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক, শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি শোনা যাবে 2 ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও তা শোনা যাবে। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হজরত মোহাম্মদের জন্মবার্ষিকীর স্মরণে পবিত্র এই দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসেবে পালন করেন। বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে নবীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করা হচ্ছে। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে আজ নবী দিবস উপলক্ষে একাধিক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। হাজার হাজার মানুষ তাতে সামিল হয়েছেন। জেলার হরিহরপাড়া, ইসলামপুর, রঘুনাথগঞ্জ, উমরপুর, সুতি, লালগোলায় ভারতের জাতীয় পতাকা

0: পাকা হাতের শোভাযাত্রার আয়োজন করা হয়। একাধিক ক্লাব ও ধর্মীয় সংগঠন দুস্থ ও নিম্নবিত্তদের মধ্যে চাল ডাল ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। মালদায় ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই উপলক্ষে রোজার উপবাস করে বিশেষ নামাজ পাঠ করেন। বিশ্বনিব নবী দিবস উপলক্ষে হুগলির ডানকুনি ও চন্দননগরের উর্দিবাজার, ফুরফুরা শরীফ, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া ও আরামবাগেও বিশেষ শোভাযাত্রা বের করা হয়। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর চড়াদাম নিয়ন্ত্রণে রাজ্য সরকারের নির্দেশে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বাজারে আজ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পক্ষে অভিযান চালানো হয়। ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অয়ন দত্তগুপ্তের নেতৃত্বে প্রশাসনের আধিকারিকরা বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন। পাইকারি ও খুচরো বাজারে পণ্যের দামের পার্থক্য, নির্ধারিত মূল্যের সামগ্রী বিক্রি হচ্ছে নাকি অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে তা খতিয়ে দেখা হয়। কোচবিহার জেলা অসম বাংলা সীমান্তের নাজিরান দেউতিখাতা এলাকায় গতরাতে অসম থেকে বিহারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে বনকর্মীরা প্রচুর পরিমাণে সেগুন কাঠ উদ্ধার করেছে। সেগুলির আনুমানিক বাজার দর 2 লক্ষ টাকা। বাসের মধ্যে প্রায় 70 CFT সেগুন কাঠ থরে থরে সাজানো ছিল। বাসের চালক ও খালাসিকে আটক করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায়। জানানো হয়েছে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
4: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
3: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1-800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
5: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
6: আপ টু 85% LTV সাথে মনপুরম IGL গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
5: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
6: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
5: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে শ্রী ভবন। উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক।
7: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ এই সময়ে দাঁড়িয়ে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ক্যান্সার। এই শব্দটি শুনলেই আমরা প্রত্যেকে কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি কি করে অসুখটি আমাদের অজান্তেই হয়ে যাচ্ছে, এবং আমরা এটাও জানি না যে অসুখটা হলেই কি আমাদের খুব সাংঘাতিক কিছু হতে পারে, না কিছু সামান্য জিনিস আমরা মনে রাখলে, কিছু বিধিনিষেধ মেনে চললে বা কিছু জীবন ধারণের পরিবর্তন আনলে এটা থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি। বলা হচ্ছে যে 2030 সালের মধ্যে নাকি ভারতবর্ষে ক্যান্সার একটা সাংঘাতিক আকার ধারণ করতে পারে, কিন্তু তার সঙ্গে এটাও বলা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অবহেলার কারণেই কিন্তু ক্যান্সার মৃত্যু ডেকে আনছে। আমরা তাই আজকে আলোচনা

0: করবো অবহেলাই ক্যান্সারের মৃত্যুর কারণ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আকাশবাণীর স্টুডিওতে রয়েছেন ডক্টর মৈনাক চক্রবর্তী, ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ। ডক্টর চক্রবর্তী, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: অনেক অনেক ধন্যবাদ।
0: এই যে আমি বললাম যে ক্যান্সার, এই একটা শব্দ, এই শব্দটা শুনলেই কোথাও যেন আমাদের মনে একটা আতঙ্ক ঘিরে ধরে, এবং কোথাও গিয়ে মনে হয় মৃত্যুর সঙ্গে বোধহয় সমার্থক। কিন্তু আসলে ক্যান্সার কি?
1: ক্যান্সার শব্দটা আমরা জানি একটা কাঁকড়া থেকে এসছে। আমরা যখনই ক্যান্সারের চিহ্ন দেখি একটা কাঁকড়াকে দেখতে পাই। তো আগে যেটা বলা হতো যে শরীরে একটা কাঁকড়ার মতো রোগ আটটা পা চারিদিকে ছড়িয়ে অন্যান্য সমস্ত অর্গানকে ধরে নিচ্ছে, তো এটার মধ্যে একটা ইউনিকনেস আছে। ক্যান্সার হচ্ছে আমাদের শরীরের নিজস্ব সেল, সেটা একটা জেনেটিক মিউটেশন, কোনো কারণবশত সেটা পরিবর্তন হয়ে গেল এবং শরীরের সে অ্যাবনর্মালি গ্রো করতে শুরু করলো, এবং সে এতটাই গ্রো করতে শুরু করলো যে তার অন্যান্য অর্গানগুলোকেও সে আস্তে আস্তে ধীরে ধীরে ড্যামেজ করলো, এবং মানুষের পক্ষে নিজস্ব সেল যেটা গ্রো করছে সেটাকে নষ্ট করার কোনো ক্ষমতা মানুষের নিজের শরীরে নেই। এবং তাই জন্য ক্যান্সার রোগটা এই একটা আলাদা ক্ষমতা আছে, এই রোগটা যে অর্গানে তৈরি হচ্ছে সেখান থেকে অন্য অর্গানেও ছড়িয়ে পড়ার একটা ক্ষমতা তার থাকে, যার জন্য যত স্টেজ আপ বাড়তে থাকে, মানে এই রোগটা সময় যতটা ডিলেড, মানে দেরি করে ধরা পড়ে, তত বেশি এই রোগ শরীরে ছড়িয়ে পড়ার একটা ভয় থাকে। তাই জন্য ক্যান্সার রোগটা একটা ইউনিক, এবং এটা মানে মানুষ এটাকে ভয় পায় এই রোগটা সম্বন্ধে।
0: তার মানে আমাদের শরীরের মধ্যেই কোষের একটা এমন কোনো পরিবর্তন ঘটে যার ফলে এই রোগটাতে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি, এবং খুব অজান্তেই নিঃশব্দেই হয়তো সেটা ঘটে যাচ্ছে, তাই তো? কিন্তু ক্যান্সারের আতঙ্ক দিন দিন বেড়ে চলেছে, এবং নানান রকম ক্যান্সারে প্রতিদিন দেখা যাচ্ছে মানুষ আক্রান্ত হয়ে পড়ছে। এই আতঙ্কটা কেন?
1: আতঙ্ক হচ্ছে এই রোগটা না মানে বাইরে থেকে কোনো জীবাণু আক্রমণের জন্য হচ্ছে না, যেটা আমি প্রথমে বললাম এটা শরীরের নিজস্ব একটা বিদ্রোহ, শরীরের নিজস্ব একটা সেল যেটা এখন শত্রু হয়ে গেছে, কিন্তু আমাদের যে ফাইটিং ক্যাপাসিটি, আমাদের যে শরীরের যে শ্বেতকোষিকা দিয়ে যে আমরা ফাইট করি, সে আমাদের শরীরে বাইরে থেকে যাই, ভাইরাস ঢুকুক ব্যাকটেরিয়া ঢুকুক আমরা ফাইট করতে পারি, নিজস্ব সেলের এগেনস্টে আমরা ফাইট করতে পারি না, এবং সেটা সেই জন্য বাড়তেই থাকে। এবং এটা ছাড়াও যেটা আমি বললাম যে এটার একটা ছড়িয়ে পড়ার একটা ক্ষমতা আছে, যে নিজের জায়গায় যদি সে শুধু বাড়ত তাহলে সেটাকে বাদ দিয়ে দিলেও হয়তো আমরা সেখান থেকে মুক্তি পেতে পারতাম, কিন্তু এর এমন একটা পর্যায়ে বাড়ার আগেই এর একটা ক্ষমতা থাকে যে সে ছড়িয়ে পড়ে, এবং সবাই যে ছড়িয়ে পড়বে একই সময় ছড়িয়ে পড়বে তাও নয়। এখানে একটা বলা হয় যে একটা আনপ্রেডিক্টেবিলিটি বলা থাকে, যে কোন টিউমার কেমন ব্যবহার করবে সেটা আমরা এখন অবধি বুঝে উঠতে পারিনি। কারো কারোর ক্ষেত্রে টিউমার খুব অ্যাগ্রেসিভ হতে পারে, কারো কারো ক্ষেত্রে টিউমার খুব স্লো হতে পারে। তো এই আনপ্রেডিক্টেবিলিটি একটা বড় রিজন যার জন্য মানুষ ভয় পায়। দ্বিতীয়ত হচ্ছে যে সব ধরনের চিকিৎসা করার পরেও মানুষের মনে একটা ভয় থাকে যে এটা আবার ফিরে আসবে না তো, আবার অন্য জায়গায় ফিরে আসবে না তো, সেইটাও একটা মানুষের ভীতি প্রদত্ত করে। এটা একটা প্রচণ্ডভাবে একটা মানসিক যন্ত্রণা, এবং তার সাথে সাথে সামাজিক যন্ত্রণা, সামাজিক একটা প্রবলেম তৈরি হয়, মানুষ তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তার চাকরি হারিয়ে ফেলে, বাড়িতে একটা প্রচণ্ড অশান্তি দুঃখ যে এমন একটা রোগ যেটার ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা মানুষ বুঝতে পারে না,
0: এবং একটা অচল অবস্থা তৈরি হয়।
1: হ্যাঁ,
0: মানে অনেক পয়সা খরচা করে চিকিৎসা করে মানুষ যতক্ষণ পারে চিকিৎসা করে,
1: একদম একদম,
0: কিন্তু পরিণতিটা কি হবে কেউ জানে না।
1: এই জিনিসটার জন্য মানুষ এটা নিয়ে এত ভীতি প্রদত্ত। কিন্তু আমি এখানে আপনাদেরকে কিছু বলতে চাইবো যাতে হয়তো এতটা ভয় না পেলেও চলবে, সেটা আমি বলতে চাইবো।
0: মানে সেখানে আমারও প্রশ্ন যে এই যে বেশ খানিকটা হয়তো ভ্রান্ত ধারণাও রয়েছে এই রোগটা সম্পর্কে, এবং আমরা যদি একটু বিদেশের দিকে তাকাই আমরা দেখবো যে এখন কিন্তু ক্যান্সারে অনেক মানুষ ভালো হয়ে যাচ্ছেন, স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। তাহলে আমাদের দেশের ক্ষেত্রে এই যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো কি কি?
1: দেখুন, সবথেকে আগে আমি বলবো খুবই বড় ভুল ধারণা হচ্ছে যে ক্যান্সার রোগটা না ছোঁয়াছে, বাড়িতে কারোর হলে তাকে আলাদা করে দেওয়া হয়, সবার আগে বুঝুন, ক্যান্সার রোগটা কোনো ছোঁয়াচে রোগ নয়, এটা কোনো বাইরে থেকে ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে হলো না, শরীরেরই একটা সেল বিদ্রোহ করে টিউমার হয়ে গেছে। সেটা ওই কোথাও ছুলেন, কাকে ধরলেন, কাকে খেলেন, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় হচ্ছে, একটা মানুষের একটা খুব গভীর ঢুকে গেছে যে আমি যদি কোনোভাবে ওই ক্যান্সার টিস্যুর মধ্যে খোঁচাখুঁচি করি, মানে একটা বায়োপসি নিতে গেলাম,

0: তাহলে হয়তো এই রোগটা রেগে যাবে, রোগটা আরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে, তাড়াতাড়ি ছড়াবে। এটা একটা খুব বড় ভ্রান্ত ধারণা। আপনাকে ওই ক্যান্সার রোগ যে আমরা যে নতুন পদ্ধতিতে সায়েন্টিফিক মেথডে ট্রিটমেন্ট করছি, সেই রোগটার এক্সাক্ট নেচার বোঝার জন্য মাইক্রোস্কোপের তলায় ক্যান্সার সেলগুলো না দেখলে কখনো বোঝা সম্ভব নয় যে আমি কোন সেল নিয়ে ডিল করছি। তাকে স্পেশাল কিছু ট্রিটমেন্ট, যেটা আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলি বা কিছু জেনেটিক স্টাডি বলি, সেই সেলগুলো নিয়ে চর্চা না করলে কখনো সেটা বোঝা সম্ভব নয়, আন্দাজে চিকিৎসা হয় না। তো সেই ক্ষেত্রে আমাকে বায়োপসি নিতেই হবে। বায়োপসি করার মাত্রই আমরা সেই টিউমারের এক্সাক্ট নেচার, কি টিউমারটা হয়েছে, সেই টিউমার কিসে ট্রিটমেন্ট পেলে ভালো হবে, এই ইনফরমেশনগুলো পেলে তবেই আমরা সঠিক চিকিৎসা দিতে পারবো। তো বায়োপসি ছাড়া এই ট্রিটমেন্টের কোনো এগোনো সম্ভব নয়।
1: সেক্ষেত্রে চিকিৎসককে ভরসা করা এবং চিকিৎসককে সহযোগিতা করা দুটোই বিশেষভাবে প্রয়োজন। আরও একটা বিষয় যেটা হচ্ছে যে মানুষের জীবনযাত্রা এখন অনেকটা বদলে গেছে, খাদ্যাভ্যাস বদলে গেছে, আমাদের দৈনন্দিন যে রুটিন সেটাও বদলে গেছে অনেকটাই, সেই সমস্ত কারণেই কি ঝুঁকিটা আরো বেড়ে যাচ্ছে?
0: দেখুন, আমাদের পৃথিবী জুড়েই দেখা যাচ্ছে যে ক্যান্সার রোগটা বাড়ছে। কিন্তু রোগ বাড়া মানে খুব সিম্পল কারণ এটাও আছে যে রোগ নির্ণয়টা তাড়াতাড়ি হচ্ছে, এবং দ্বিতীয় হচ্ছে যে সারা পৃথিবী জুড়েই মানুষ এখন বেশি দিন বাঁচছে। বেশি দিন বাঁচা মানেই আরো বেশি শরীরে ক্ষয় হতে থাকা, 70 বছর 80 বছর বাঁচাটা এখন কিন্তু অ্যাবনর্মাল নয়। আজ থেকে 50-100 বছর আগে কিন্তু 70-80 বছর বাঁচাটাও একটা খুব বড় অ্যাচিভমেন্ট হতো, কারণ অন্যান্য কারণে মানুষ মারা যেত। এখন কিন্তু অনেক রোগ আছে যেগুলো আগে যতটা মানুষ ভীতি পেত, এখন আপনি কি টিবি রোগে লোককে মরতে দেখেন? আপনি কি এইচআইভি তে লোককে মরতে দেখেন? এই সমস্ত ইনফেকশন দিয়ে মানুষ মৃত্যুটা অনেক কমেছে। আগে ইভেন কিডনি ড্যামেজ হয়ে গেছে, 10 বছর সে ডায়ালিসিস নিয়ে বেঁচে আছে, কিডনি ট্রান্সপ্লান্ট করেছে, বেঁচে আছে। তো মানুষ বিভিন্ন কারণে মানুষের যে বাঁচার ক্ষমতাটা অনেক বেড়েছে চিকিৎসা বিজ্ঞানের অ্যাডভান্সের জন্য। কিন্তু যথারীতি মানুষ যতদিন বাঁচবে ক্যান্সার রোগটাও বাড়তে থাকবে। কিন্তু আমাকে এখানে আমার একটা জিনিস বলার প্রয়োজন যে কিছু লাইফস্টাইল মডিফিকেশন আমাদের কিন্তু সারা পৃথিবী জুড়ে হয়েছে এবং আমাদের মধ্যেও হয়েছে। এই লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু এনভায়রনমেন্টাল মডিফিকেশন, যেটা আমরা হয়তো চেষ্টা করলে পরিবর্তন করতে পারি, সব থেকে কমন হচ্ছে এয়ার পলিউশন। তো এয়ার পলিউশনের জন্য কিন্তু কিছু কিছু ক্যান্সার রোগ শরীরে তৈরি হচ্ছে। এটা ছাড়াও হচ্ছে যে ক্রনিক ইনফেকশন কিছু, যেগুলো সম্বন্ধে ধারণা আমাদের অনেক কম, যেমন হচ্ছে হেপাটাইটিস, যেমন হচ্ছে প্যাপিলোমা ভাইরাস। প্যাপিলোমা ভাইরাস থেকে সার্ভাইকাল ক্যান্সার হয়, কিন্তু এদের এগেনস্টে ভ্যাকসিনও আছে, এবং সরকার কিন্তু সেই ভ্যাকসিনগুলো দেওয়াও শুরু করেছে, আমাদেরকে ফ্রিতে দেওয়া শুরু করেছে। কিন্তু মানুষের মধ্যে ধারণা কম হওয়ার জন্য মানুষ এই ভ্যাকসিন নেয় না, এবং না নেওয়ার জন্য এই রোগ এখনো ভারতবর্ষে অনেক হাই। এটা ছাড়া ভারতবর্ষে মনে রাখতে হবে, আমাদের

0: তাম্বাকু সাথে অ্যালকোহল, এই যে কম্বিনেশনটা, এটা একটা ডেডলি কম্বিনেশন। এর সাথে আরেকটাও অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে প্রসেসড ফুড। মানুষের মুখের স্বাদের ওপর নির্ভর করে সে কীরকমভাবে জীবনযাপন করছে। সে যদি সাদা খাবার খাওয়া অভ্যেস করে, সে সাদা খাবারই সারা জীবন খাবে, তাতেই সে স্বাদ লাভ করবে। কিন্তু সে যদি প্রথম বয়স থেকেই প্রসেসড ফুড, মানে অত্যাধিক তেল দেওয়া, অত্যাধিক নুন দেওয়া, অত্যাধিক মশলা দেওয়া, রোস্ট করা খাবার, সে রোজ সে চাইছে আমি রোস্টেড খাবার চাইবো,
1: এবং টিনজাত
0: প্যাকেটজাত খাবার চাইবো, এবং আজকাল দেখবেন ফ্যান্সি বাড়িতে ওপেন কিচেন, কিন্তু বাড়িতে তড়কা দিয়ে রান্না বানানোর অভ্যেসটা চলে যাচ্ছে, লোকে মাইক্রোওয়েভে শুধু গরম করছে। মাইক্রোওয়েভে গরম করা খারাপ নয়, কিন্তু গরম করছে কি, বাইরে থেকে কেনা খাবার। তো আপনি যদি মনে করেন যে আমি রোজ বাইরের খাবার খাবো, অর্ডার করব, তাহলে সেই আপনার ডায়েটারি হ্যাবিট ইজ চেঞ্জ হতে চলেছে, এবং সেটাও কিন্তু যথেষ্ট এর মধ্যে আছে। এটা ছাড়া মহিলাদের ক্ষেত্রে আমি দেখি যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, আমাদের এখন সেডেন্টারি লাইফস্টাইল হয়ে গেছে, আমরা এখন মহিলাদের মধ্যে ম্যারেজ মানে বিয়ে করাটা দেরি হচ্ছে, বাচ্চা নেওয়াটা দেরি হচ্ছে, ব্রেস্ট ফিডিং তারা করতে চাইছে না, কাজের ক্ষেত্রে তারা এত বেশি ইনভলভ হয়ে থাকছে। তো এই জিনিসগুলো কিন্তু কিছু না কিছুভাবে 1+1+1 খুব ছোট ছোট ছোট করে অ্যাডাপ্ট করতে করতে কিন্তু মানুষের লাইফস্টাইল চেঞ্জের জন্য নানা ধরনের রোগ দেখা দিচ্ছে। তো লাইফস্টাইল মডিফিকেশন ডেফিনেটলি এই রোগ খানিকটা হলেও হেল্প করতে পারে। আমাদের একটা জিনিস সব জায়গায় বুঝতে হবে, আমরা একটা মিথ থাকে আমাদের মধ্যে যে ক্যান্সার রোগ আমার কি করে হলো, আমার বাড়িতে তো কারোর ক্যান্সার ছিল না।
1: ঠিক,
0: আপনাকে এটা বুঝতে হবে যে হেরিডিটারি বা জেনেটিক, যেটা মানে বংশ পরম্পরায় ক্যান্সার আসছে, টোটাল ক্যান্সার রোগের মধ্যে মাত্র 5%, 95% হঠাৎ করে তৈরি হওয়া একটা রোগ।
1: এই ধারণাটাও কিন্তু আছে যে আমার বংশে কারোর হয়েছে, তাহলে হয়তো পরের পুরুষ বা তার পরের পুরুষ কারোর একটা হওয়ার প্রবণতা আছেই আছে, এটাও তাহলে
0: নিশ্চয়ই, সেটা যে একদম ভুল তা বলবো না, কিছু যদি মিউটেশন আছে যেগুলো যদি ধরা পড়ে, যে একটা মানুষের ধরা পড়লো, তো আমরা সবসময় তার পরবর্তী জেনারেশনে সেই মিউটেশন আসে কিনা চেক করি এবং তাকে সাবধান করি যে আপনার এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু ওটা মনে রাখতে হবে 5-10% বেশি নয়, বাকি 90% রোগ হঠাৎ করে তৈরি হয়, এবং তার মধ্যে এই যে লাইফস্টাইল মডিফিকেশনস, এনভায়রনমেন্টাল পলিউশনস, এগুলো কিন্তু যথেষ্ট দায়ী।
1: পরিবেশের দূষণ এবং আমাদের দৈনন্দিন যে খাবার দাবার সবকিছু থেকেই, বা আমাদের যে একেবারে শরীর চর্চার অভ্যেসটা চলে যাচ্ছে, মানে কায়িক পরিশ্রম বলতে আমরা যেটা বোঝাই সেটা সেইভাবে আমরা করছি না। এবারে আসি যে আমরা কি করে ক্যান্সার খুব আর্লি স্টেজে নির্ণয় করতে পারি, বা এর চিকিৎসা কতটা ব্যয়বহুল, বা কেনই বা এত ব্যয়বহুল,
0: এটা খুবই ভালো প্রশ্ন। আমি প্রথমে আসব যে কোন কোন লক্ষণগুলো যেগুলো মানুষকে চিনে রাখা খুব দরকার, এবং এই লক্ষণগুলো যেটা আমরা সাইন সিমটম বলি, সেটা যদি 2-3 সপ্তাহ বা তারও বেশি সময় ধরে একটা মানুষকে কষ্ট দেয়, তাহলে সে যেন সেটা লুকিয়ে না রাখে, সে একজন বিশেষজ্ঞর কাছে পরামর্শ করে। এটাকে 7 সাইন, WHO-র দ্বারা 7 সাইন্স বলা হয়। এটাকে আমরা কশন সাইন, মানে CAUTION, এই কশন সাইন আপনারা চাইলে এটা নোট করে রাখতে পারেন, কোন কোন সাইন প্রয়োজনীয়, মানে আমরা যদি এই সাইনগুলো একটাও 2-3 সপ্তাহের উপর থাকে আমরা পরামর্শ নেব। প্রথম হচ্ছে মল মূত্রত্যাগের অভ্যাসের একটা পরিবর্তন, যেমন হঠাৎ কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, কিংবা মূত্রত্যাগের সঙ্গে একটা নিয়মের পরিবর্তন, এই জিনিসটা অনেক ক্ষেত্রে সাধারণ কারণেও হতে পারে, কিন্তু ডাক্তারের পরামর্শ ডেফিনেটলি নেবেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে এটা ক্যান্সারের লক্ষণ হতে পারে, প্রস্টেট ক্যান্সার হতে পারে, বা আপনার রেকটাল ক্যান্সার বা কোলন ক্যান্সার হতে পারে। দ্বিতীয় হচ্ছে একটা ক্ষত, যেটা শরীরের বাইরেও হতে পারে ভেতরেও হতে পারে, সেটা সারছে না, আপনার পাকস্থলীতে একটা ক্ষত যেটা অনেক দিন ধরে আছে সারতে চাইছে না, আপনার চামড়ায় একটা ক্ষত সেটা বহুদিন ধরে আছে সারতে চাইছে না, এইটাকে কিন্তু ফেলে রাখবেন না, একটা বায়োপসি বা একটা ডাক্তারকে দেখিয়ে পরীক্ষা করিয়ে নেবেন। দ্বিতীয় হচ্ছে একটা অস্বাভাবিক রক্তপাত, রক্তপাত কফ, বমি, মল, প্রস্রাব, বা ইভেন বলা হয় যে মহিলাদের অনিয়মিত এটা রক্তস্রাব, কিংবা যৌন মিলনের পরেও রক্তস্রাব, এই জিনিসগুলোকে হালকাভাবে নেওয়া উচিত নয়। যদি এরকম অস্বাভাবিক রক্তপাত হয়, একজন ডাক্তারকে, সে আপনার যে কোনো লোকাল ডাক্তারকে হোক, আপনি একবার পরামর্শ নিয়ে নিন। এটা ছাড়া শরীরের কোনো জায়গায় কোনো পিণ্ড, যেটা স্তনে হতে পারে, অন্ডকোষে হতে পারে, শরীরের অন্য যে কোনো জায়গায়, মাংসের ওপর, হাড়ের ওপর, যেটা হয়তো কোনো ব্যথাও নেই কিন্তু সেটা সাইজে বাড়ছে, সেটাও কিন্তু ফেলে রাখবেন না, ডাক্তার দেখিয়ে নিন। আচ্ছা, হজম না হওয়া তো প্রত্যেক মানুষেরই এই কমপ্লেন, সবারই হজম না হওয়া, কিন্তু দেখুন আপনি হজম হচ্ছে না, আপনি ওষুধ খাচ্ছেন তাও সারছে না, বা এবার দেখছেন আপনি গিলতে আপনার কষ্ট হচ্ছে খাবার, একদম ফেলে রাখবেন না, একবার ডাক্তারকে পরামর্শ করুন।

0: এখন এন্ডোস্কোপি বলে একটা পরীক্ষা আছে, যেখানে মুখের ভেতর দিয়ে ক্যামেরা ঢুকিয়ে আমরা দেখে নিই পুরো পাকস্থলী যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। আর যে শরীরে ধরুন কোনো আঁচিল আছে বা তিল আছে, বহু বছর ধরে আছে, আপনি ফেলে রেখে দিয়েছেন, কোনো সমস্যা নেই, হঠাৎ তার মধ্যে দেখছেন রং পাল্টাচ্ছে, তার চেহারা পাল্টাচ্ছে, তার মধ্যে রস আসছে, তার মধ্যে রক্তপাত হচ্ছে, একদম ফেলে রাখবেন না, বাড়ির কাছাকাছি কোনো ডাক্তারকে দেখিয়ে নিন, দরকার হলে একটা বায়োপসি করে নিন। আর শেষ পর্যন্ত বলবো যে একটা ক্রমাগত কাশি হয়ে চলেছে, আপনার বুকে একটা ব্যথা কাশি হয়ে চলেছে, গলার আওয়াজ হঠাৎ করে পরিবর্তন হচ্ছে, এটাও কিন্তু একটা খুব ডেঞ্জার সাইন। 2-3 সপ্তাহর উপর হলে ডাক্তারের পরামর্শ নিন, দরকার হলে একটা স্ক্যান করা হয়, লো ডোজ সিটি স্ক্যান করা হয়, সেগুলো করে দেখে নেওয়া প্রয়োজন। এইগুলো হচ্ছে মেজর 7টা সিমটমস, যেগুলো প্রলং থাকলে ডেফিনেটলি একবার পরামর্শ করা উচিত, কারণ এগুলো থেকে কিন্তু বহু ক্ষেত্রে একদম আর্লি স্টেজে রোগটা ধরা পড়ে যেতে পারে।
1: আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একজন মানুষের ওজন খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে, সেটাও কি?
0: নিশ্চয়ই নিশ্চয়ই, ওজন কোনো কারণ ছাড়া ওজন কমা, আমরা জেনারেলি বলি যে ডায়াবেটিক যার মধুমেহ রোগ হয়েছে তার ওজন কমে যায়, কিংবা যার থাইরয়েডের সমস্যা হয়েছে তার ওজন কমে যেতে পারে, কিন্তু এই দুটো ছাড়া যদি কারোর অকারণে ওজন কমছে, খিদে পাচ্ছে না, এটা কিন্তু হালকাভাবে নেওয়া উচিত নয়, তার ডেফিনেটলি পরীক্ষা করে দেখা উচিত তার শরীরে কোনো সমস্যা আছে কিনা।
1: ক্যান্সার আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই দেরিতে শনাক্ত হয়, সেটা কেন হচ্ছে?
0: ভারতবর্ষ একটা লো বা মিডল ইনকাম দেশ, আমাদের দেশে মানুষের মধ্যে ক্যান্সার সম্বন্ধে যে একটা অ্যাওয়ারনেস, সচেতনতা, এটা কিন্তু যথেষ্ট কম মানুষের মধ্যে। ডাক্তারদের অ্যাভেলেবিলিটি থাকা সত্ত্বেও আমাদের কোনো সমস্যা হলে আমরা এই ওভার দ্য কাউন্টার ওষুধ দেওয়ার প্রচলন ছাড়া দেশ জুড়ে আছে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও আমাদের ওষুধ পাওয়া যায়। পরীক্ষাগুলো করতে হবে, কারণ একটা জিনিস বুঝতে হবে, ক্যান্সার রোগ নির্ণয়ের জন্য পরীক্ষাগুলো কিন্তু একটু খরচা সাপেক্ষ, এবং সেই পরীক্ষা কিন্তু আমাদের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে অ্যাভেলেবেল নেই। আজকে যদি বলা হয় একটা বায়োপসি করে দিন, বা বায়োপসি বা একটা পেট সিটি স্ক্যান করুন, আপনি কিন্তু দেখবেন সেই, বা একটা MRI করুন, আপনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এখনও আমরা কিন্তু সেই সমস্ত পরীক্ষার জিনিস নিয়ে আসতে পারিনি। হালকা ফুলকা কিছু পরীক্ষা করা হয়, যদি কোনো রোগ ধরনা পড়া হয় বলা হয় যে কোনো সমস্যা নেই, আপনি বাড়ি যান, এই ওষুধ খান। মানুষ তো প্রথম কথা যে রোগ হলে যতক্ষণ না সেটা তাকে যথেষ্ট কষ্ট দিচ্ছে সে ডাক্তারের কাছে আসতে চায় না, এবং অনেক সময় ডাক্তারের কাছে আসা সত্ত্বেও সেই সময়ের মধ্যে সে নির্ধারণ হয় না। এই দুটো একটা বড় কারণ যার জন্য আমাদের রোগ নির্ণয়টা দেরি হচ্ছে। এরপরে আরেকটা যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের যে এই যে সরকারি যে সেন্টারসগুলো আছে, যখন সেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে বিনামূল্যে চিকিৎসার জন্য সেখানে একটা লম্বা লাইন পড়ছে। তো একটা বায়োপসি করবার জন্য সে 1 মাস পরে ডেট পাচ্ছে, সে একটা পেট স্ক্যান বা MRI করার জন্য সে 2 মাস পরে ডেট পাচ্ছে, এবং একটা এই যে ডিলে হওয়া, কারণ তারা ওভারবার্ডেন্ড, সেটা একটা পরীক্ষা যথেষ্ট সময় সাপেক্ষ, একটা MRI করতে 1 ঘন্টা সময় লাগে, একটা বায়োপসি নিয়ে সে বায়োপসি রিপোর্ট দিতে 7-10 দিন, কারো কারোর ক্ষেত্রে 15 দিন সময় লাগে। তো যদি আমার সেই রিপোর্টিংই আমি যদি 1 মাস পরে ডেট পাই, তাহলে আমার তো পরীক্ষা রিপোর্ট মানে ফাইনাল জানতেই আমার দেরি হয়ে যাচ্ছে। তো এই সমস্ত অনেক কটা কারণে আমাদের দেশে মোস্টলি অনেক লেটে ধরা পড়ে।
1: একে তো আমাদের এই যে স্বাস্থ্য পরিষেবা যেটা ক্যান্সারের জন্য প্রয়োজন, সেটা পেতে আমাদের একটু সময় বেশি লেগে যাচ্ছে, এবং তার উপরে যেটা আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের এটা স্বীকার করতেই হবে যে এর চিকিৎসাটা একটু ব্যয়বহুল। তো সেক্ষেত্রে মানুষের এগোতেও সময় লেগে যাচ্ছে চিকিৎসাটা নেবার জন্য। সবটা মিলিয়েই হয়তো আমরা এই অসুখটাকে খুব প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করতে পারছি না বা নির্ণয় করতে পারছি না। তাহলে সেক্ষেত্রে তো আরেকটা পথ রয়েছে যে আমরা যদি এটাকে মোকাবিলা করার চেষ্টা করি বা এটার জন্য আরো বেশি সচেতনতা বাড়াই, কি করে আমরা এটাকে আটকাতে পারি? আপনি বলছিলেন যে আমাদের জীবনযাত্রার মানটাকে একটু অন্যরকম করা যেতে পারে, যদি একটু বলেন যে কিভাবে আমরা অসুখটাকে মোকাবিলা করতে পারি।
0: আমার সবার আগে আমি একটা জিনিসই বলবো, বাংলায় যেটা সচেতনতা, সচেতনতা, অ্যাওয়ারনেস। আজকে আমাদের ইন্টারনেটের যুগ, সবার হাতে মোবাইল আছে, মোবাইলের মধ্যে যে আমরা যাই দেখি, সময় নষ্ট করি, আমরা কিন্তু মোবাইলটাকে ব্যবহার করতে পারি, ইন্টারনেটটাকে ব্যবহার করতে পারি আমাদের নলেজ বাড়ানোর জন্য। সহজলভ্য ভাষা, আপনি যে কোনো মুহূর্তে যে কোনো প্রশ্ন করবেন, এখন আমাদের গুগলে AI এসে গেছে, নানা জিনিস, এবং এটা ফ্রি টু অল, যার কাছে গুগল আছে ফ্রিতে অ্যাক্সেস পাওয়া যায় এই ইনফরমেশনে। আপনারা ইনফরমেশনের আরও চেষ্টা করুন, আরও ইনফরমেশান জোগাড় করার, বাংলা ভাষাতে ইনফরমেশান আপনি পাবেন। অ্যাওয়ারনেসটা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আগে এই রোগ নির্ণয় করা সম্ভব। সরকারের দিক থেকে প্রচন্ড চেষ্টা হচ্ছে। দেখুন

0: আগে যাই পরিস্থিতি থাকুন না কেন, এখন কিন্তু আপনি জানেন যে ক্যান্সার রোগের জন্য হেলথ সেক্টরে যে খরচাটা সরকার বাড়িয়েছে, এবং প্রত্যেকটা যে স্বাস্থ্য দপ্তর আছে, মানে প্রত্যেকটা যে সরকারি হাসপাতাল, ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, সেখানে একটা করে ক্যান্সার উইং খোলা হচ্ছে, যেখানে একজন ক্যান্সারের বিশেষজ্ঞ ডাক্তার থাকছে, এবং ডে কেয়ার সেন্টার, মানে যারা কিমো পাচ্ছে তাদের যে কলকাতায় এসে কিমো নিতে হবে তাও নয়, সেই সেন্টারই সে কিমো নিতে পারে যাতে সে বাড়ি যেতে পারে। হ্যাঁ, হতে পারে এখনও রেডিয়েশন সে সব জায়গায় এসে পৌঁছয়নি, কিন্তু বাকি যে আছে চিকিৎসার ব্যবস্থা কিন্তু তার মানে নিজের গ্রামেই পৌঁছে যাচ্ছে। তাছাড়া এবার আশা কর্মীরা যারা ছিল তাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদেরকে অনেক রকমের সফটওয়্যার দেওয়া হচ্ছে যাতে তারা ঘরে ঘরে গিয়ে ব্রেস্ট টিউমার হোক বা সার্ভাইকাল টিউমার হোক সেগুলোকে তারা মহিলাদের আরও এডুকেট করতে পারে, তাদেরকে স্ক্রিন আউট করতে পারে, সেইগুলো ব্যবস্থা করা হচ্ছে। ক্যাম্পস তৈরি হচ্ছে, মাল্টিপল ক্যাম্পস, ডাক্তাররা যাচ্ছে গ্রামে গ্রামে গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পস তৈরি করছে, সেগুলো দিয়ে তারা বলছে। স্ক্রিনিং প্রোটোকল আমাদের দেশে বিদেশের থেকে কম, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের দেশে সরকার স্ক্রিনিং প্রোটোকল আনছে, যেমন সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং প্রোটোকল এখন অলরেডি আমাদের দেশে এসে গেছে, এবং ক্যান্সারের এগেনস্টে ভ্যাকসিন যেগুলো আছে, হেপাটাইটিস ভ্যাকসিন, সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন, সেটাও সরকার এখন নিয়ে আসছে।
1: এবং খুব সম্প্রতি ভারত সরকার এই সার্ভাইকাল ক্যান্সারের যে ভ্যাকসিন সেটি ফ্রিতে
0: দেওয়া শুরু করেছে, এবং এরকম আস্তে আস্তে ধীরে ধীরে যা যা ভ্যাকসিন অ্যাভেলেবল আছে মার্কেটে বা সেগুলো সরকার চেষ্টা করছে আপ্রাণ যাতে সেগুলো সাধারণ মানুষকে ফ্রিতে দেওয়া যায়। এটা ছাড়া আমি আরেকটা জিনিস শুধু বলবো, দেখুন আমাদের দেশে এখন অবধি এত জনসংখ্যা বেশি যে সরকারি খাতে সরকারির পক্ষে সবাইকে ফ্রি হেলথ বা ফ্রি স্ক্রিনিং দেওয়া সম্ভব না। স্ক্রিনিং মানে রোগটা হওয়ার আগেই তা নির্ণয় করার পদ্ধতি, যেটা আমরা স্ক্রিনিং বলি। বিদেশে কিন্তু দেখবেন যে ওখানে ব্রেস্টের একটা স্ক্রিনিং বা সার্ভাইকালের স্ক্রিনিং বা কোলন ক্যান্সারের স্ক্রিনিং মেথড আছে,
1: মানে নির্দিষ্ট সময় অন্তরে একটা
0: পরীক্ষা। আমরা মনে করি যে যতক্ষণ না আমাদের সেই রোগটা হচ্ছে ততক্ষণ খুব শরীরের পরীক্ষা করার দরকার নেই। আমরা খুব কমনলি একটা পেশেন্ট যিনি গ্রাম থেকে এসছেন উনি আমাকে বলেন, ডাক্তারবাবু আমার 50 বছরের কোনো রোগ ছিল না, আজকে হঠাৎ করে আমার এই খারাপ রোগটা কি করে হলো? তখন আমরা যখন তার রক্ত পরীক্ষা করি তখন তাকে দেখা শর্করা 500, তার হাইপার টেনশন আছে, তার থাইরয়েড রোগ আছে। তার মানে এটা কি বোঝায়? সে তার রোগটা হয়তো অনেক বছর ধরে আছে কিন্তু সেটার কোনো চিকিৎসাই করায়নি, সে কখনো তার কোনো রক্ত পরীক্ষাই করায়নি, সে একটা এক্সরে আল্ট্রাসাউন্ড অবধি করায়নি। তো এখানে আমি একটা জিনিস বলবো, আপনারাও কিন্তু আপনাদের নিজের শরীরের জন্য কিছুটা যত্নশীল হন। আপনারা জানুন যে কোন কোন পরীক্ষা কোন বয়সে করা প্রয়োজন, এবং সামান্য সামান্য করে কিছু টাকা জমিয়ে রাখুন যাতে সেই পরীক্ষাগুলো আপনারা করাতে পারেন। ভ্যাকসিনেশন যা এসছে সরকার যেগুলো দিচ্ছে সেগুলো আপনি মনে রাখবেন, সরকার দিচ্ছে মানে সেগুলো যথেষ্টভাবে অথেন্টিক। এই ভুল ইনফরমেশনে যাবেন না যে ভ্যাকসিনের জন্য আপনার কোনো ক্ষতি হবে, ভ্যাকসিন ডেফিনেটলি করাবেন, শিশুদের ভ্যাকসিন করান, নিজেরা বয়সকালেও যদি ভ্যাকসিন থাকে ভ্যাকসিন করান। আর দ্বিতীয় হচ্ছে যে সরকারি তো স্কিমস আছে, আয়ুষ্মান স্কিম, স্বাস্থ্যসাথী স্কিম, সব রাজ্যই সরকারি স্কিম দিচ্ছে এই ক্যান্সারের জন্য
1: একেবারেই। এবং এই যে আমরা বারবারই বলছি কর্কট রোগ যার কথা আজকে আমরা আলোচনা করছি, তার যে মৃত্যু হচ্ছে সেই মৃত্যুর হারটাকে কিন্তু আমরা অনেকটাই কমিয়ে আনতে পারি যদি না আমরা এই অসুখটাকে অবহেলা করি বা আমরা সচেতন হই, নির্দিষ্ট সময় অন্তরে বিভিন্ন যে পরীক্ষাগুলো ডাক্তারবাবু বললেন সেই পরীক্ষাগুলো আমাদের হাতের কাছে, যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে গ্রামে তো প্রত্যেক জায়গাতেই রয়েছে, সেখানে গেলে আমরা তো পরামর্শটা অন্তত পক্ষে নিতে পারি।
0: এই রোগটা না যদি আগে ধরা পড়ে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে এটাকে সারিয়ে তোলা যায়, একটা মারণ রোগ, এই রোগ থেকে যে মুক্তি নেই এরকম একদমই নয়। আগে ধরা পড়লে আপনারা যদি অ্যাওয়ারনেস হন, আরও এর সম্বন্ধে পড়াশোনা করেন, আর্লি স্টেজে এই রোগ সম্পূর্ণ কিওর করা যায়, এবং ইভেন অ্যাডভান্স স্টেজেও যে ধরনের চিকিৎসা পদ্ধতির উন্নতি হচ্ছে, আমরা এই রোগটাকে একটা ক্রনিক ইলনেস যেমন একটা থাইরয়েড বা একটা ডায়াবেটিস বা হাইপারটেনশনের মতো জায়গায় নিয়ে আসতে পারছি। এবং যেটা আমরা বলি যে লেটেস্ট যে ট্রিটমেন্টগুলো এসছে, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, আপনাদের হয়তো মনে হতে পারে যে এর খরচা অনেক বেশি, কিন্তু আপনি বিশ্বাস করুন এই খরচা বিদেশ থেকে যে ওষুধ আনতে হচ্ছে, সরকার চেষ্টা করছে সেই ওষুধের দাম যাতে ম্যাক্সিমাম কমিয়ে নেওয়া যায়, কাস্টম ডিউটি জিরো করে দেওয়া হয়েছে ক্যান্সার ওষুধগুলো, এবং আমাদের দেশ যে নিজস্ব ক্ষমতায় ওষুধ তৈরি করে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে টপে থাকে, এবং এই ওষুধগুলো যে মুহূর্তে দাম মানে বাইরের কোম্পানি থেকে কিনতে হবে সেই পেটেন্ট যখন চলে যায়, আমাদের দেশ সব থেকে অগ্রগতিতে আছে সেই সেম ওষুধ আমাদের দেশে তৈরি করার এবং সেই ওষুধের দাম কমিয়ে সাধারণ মানুষকে দেওয়ার। আপনারা পজিটিভ থাকুন যে ক্যান্সার রোগের চিকিৎসার জন্য লড়াই চলছে, আপনারা অ্যাওয়্যার হন
1: একেবারেই। এবং এই কথাতেই আজকে আমরা শেষ করব যে না, ক্যান্সার হলেই ভয়ের কোনো কারণ নেই, তবে সতর্ক থাকতে হবে।

0: অবহেলা করা চলবে না একেবারেই। আমরা আজকে কথা বললাম অবহেলাই ক্যান্সারের মৃত্যুর কারণ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করলেন আমাদের সঙ্গে স্টুডিওতে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর মৈনাক চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।
2: শ্রীভবন এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান স্মৃতিচারণ।
1: 1936 খ্রিস্টাব্দে যে অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণীর জন্ম, আজকের দিনে মনে পড়ে যাচ্ছে বাংলার বেতার প্রচারের নানান ঘটনার কথা। এই বেতারে একদিন কর্মী হিসেবে, শিল্পী হিসেবে সম্মিলিত হয়েছিলেন বাংলার বহু অসাধারণ জ্ঞানী গুণীজন, যারা এখন কিংবদন্তির মানুষ হয়ে গেছেন। এদেরই একজন সুপ্রভা সরকার। আজ আসুন সুপ্রভা সরকারের সঙ্গে আমরা পুরনো দিনের বেতারের ঘরে ঘরে বেরিয়ে আসি।
2: আজকে পুরনো দিনের বেতার কথা বলতে গিয়ে আমার মনে পড়ছে ছোটবেলার ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেডের দিনগুলো। তখন কিন্তু আজকের এই সুন্দর আকাশবাণীর জন্ম হয়নি, হয়নি আধুনিক রেকর্ডিং এর ব্যবস্থা। ডালহৌসিস পাড়ায় কাস্টিং প্লেসে তখনকার দিনের বেতার ভবন। সেই বেতার ভবনে ছিল একটা অফিস ঘর, একটা স্টুডিও এবং একটা কন্ট্রোল রুম। তখন বড়বাবু ছিলেন নৃপেন মজুমদার, স্টেশন ডাইরেক্টর কে ছিলেন আমি ঠিক মনে করতে পারছি না, তবে স্টেপলসন সাহেবকে আমি দেখেছি বলে আমার মনে হয়। আগেকার দিনে স্টেশন ডাইরেক্টরদের মধ্যে আমার স্মৃতিপটে দুজনের নাম লেখা আছে, তারা হলেন মিস্টার বোখারি এবং শ্রী পরাণজ্যোতি। এদের মধ্যে এবং এদের পরেও আরও অনেকে হয়তো এসেছেন গেছেন, তাদের কথা আমার ঠিক মনে নেই। মিস্টার বোখারি এবং শ্রী পরাণজ্যোতির পরেই যার নাম আজ মনে পড়ছে, তিনি হলেন শ্রী অশোক সেন। তখনকার ইন্ডিয়ান ব্রডকাস্টিং আর এখনকার আকাশবাণীর ছবি দুটো যখন পাশাপাশি দেখি, তখন প্রথমেই মনে পড়ে সেই দিনের পেমেন্ট এবং কন্ট্রাক্টের কথা। আজকাল যেমন এক মাস আগে কন্ট্রাক্ট ফর্ম আমরা পাই এবং রেকর্ডিং শেষ করার সঙ্গে সঙ্গে আমরা চেক পাই, সেই সিস্টেম তখন কিন্তু ছিল না। তখন ব্রডকাস্টিং হওয়ার কয়েকদিন পরে এসে টাকা নিয়ে যেতে হতো। তখন আমার ফি ছিল 5 টাকা। যখন টাকা নিতে আসতাম, বড়বাবু মানে নৃপেন মজুমদার আমাকে বলতেন, এই খেঁদি আজকে 5 মিনিট গান করে দে তো। বড়বাবু নৃপেন মজুমদারের এই মুখের কথাই ছিল আমাদের তখনকার দিনে কন্ট্রাক্ট ফর্ম। তবে এই খেঁদিমুচি নামের জন্য আমি অনেক আপত্তি করেছি, তিনি বলতেন ওই হলো, যে কোনো একটা নাম হলেই হলো। এই প্রসঙ্গে একদিনের ঘটনা উল্লেখ না করে আমি পাচ্ছি না। তখন আমি শুধুমাত্র নৃপেন মজুমদারকেই চিনতাম। সেদিন যথারীতি বিকেলে আমি আমার ফি নেবার জন্য এসেছি, যিনি পেমেন্ট করতেন তার নাম তখন আমি জানতাম না, তবে তার চেহারাটা আমার এখনও মনে আছে। তার কপালে একটা আব ছিল এবং পড়তেন তিনি কালো ফ্রেমের চশমা। তিনি আমাকে বললেন, মা তুই বিকেলে কেন আসিস, বিকেলে তো পেমেন্ট হয় না। আমি বললাম, তা তো আমি জানি না। তিনি আমার অবস্থা দেখে পেমেন্টের জন্য চেষ্টা করলেন, কিন্তু পেমেন্ট হলো না। আমি তখন বললাম, আমি কি করে বাড়ি যাব। উনি জিজ্ঞেস করে

বললেন যে আমি ভবানীপুর থেকে হেঁটে এখানে এসেছি। তখন উনি আমাকে একটা সিকি দিলেন। আমি বললাম আমি তো কোন ট্রামে যাব তা তো ঠিক জানি না। উনি আমাকে তখন সঙ্গে করে নিয়ে গিয়ে কালীঘাটের ট্রামে উঠিয়ে দিয়ে কন্ডাক্টরকে বলে দিলেন আমাকে নির্দিষ্ট স্টপে যেন নামিয়ে দেওয়া হয়। বারবার জিজ্ঞেস করলেন আমি একা যেতে পারবো কি না। সেই মানুষটির নাম আমি পরে জেনেছি যে তিনি হলেন শ্রী রাজেন সেন। তার কথা কি আমি কখনো ভুলতে পারি? আমাদের আগের দিনের মানুষদের মধ্যে আজ পর্যন্ত আজকে আমি শ্রদ্ধার সঙ্গে যাকে দেখে আসছি তিনি হলেন পরম শ্রদ্ধেয় শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, এবং আজকের দিনে ইন্দ্রাদিকেও আমি সেই যুগ থেকেই দেখে আসছি। তখনকার দিনে মহিলা মহল পরিচালনা করতেন, কিন্তু এই বীরেন্দাই বিষ্ণু শর্মা ছদ্মনামে, কারণ তখন মহিলাদের বেতারে এসে প্রোগ্রাম করা খুবই নিন্দনীয় ছিল। একদিন আমার লাইভ ব্রডকাস্টিংয়ে বীরেন্দা ছিলেন অ্যানাউন্সার, আমাকে বললেন প্রথমে আধুনিক গান করবি পরে কীর্তন করবি। আমি সেদিনের ব্রডকাস্টিংয়ের স্টেশন ডাইরেক্টর অশোক সেন মাইক্রোফোনের স্ট্যান্ডের নিচে অংশটা ধরেছেন এবং নন্দী সাহেব ধরেছেন স্ট্যান্ডের ওপর প্রান্ত, না ধরে রাখলে স্ট্যান্ডটা হুড়মুড় করে পড়ে যেত। আমি তো প্রথমেই কীর্তন গেয়ে বসে আছি। বীরেন্দা আমার অবাক হয়ে আমাকে ইশারায় জিজ্ঞেস করলেন কি হলো। আমি বুঝতে না পেরে যেই বলেছি কি, সঙ্গে সঙ্গে বীরেন্দা ইশারায় চুপ বললেন। আসলে তখনকার দিনে লাইভ ব্রডকাস্টিং যা বলবো তাই তো ব্রডকাস্টে হতো, আজকের মতো রেকর্ডিংয়ে তো এত সুন্দর ব্যবস্থা ছিল না, ফলে আমরা সবাই অত্যন্ত সজাগ ছিলাম আমাদের প্রোগ্রাম সম্বন্ধে। আমার 42-43 বছরের বেতার শিল্পীর জীবন খাতায় অনেক কথাই আজ অস্পষ্ট হয়ে গেছে। এই প্রসঙ্গে অগ্নিযুগের একজন বিপ্লবীকে যিনি ছিলেন বেতারের অর্কেস্ট্রার পরিচালক, তার নাম ছিল শ্রী সুরেন দাস। শুনেছি তিনি ছিলেন সূর্য সেনের অনুগামী, পড়তেন তিনি গেরুয়া বসন, কপালে রক্ত টিকা, সবাই তাকে শ্রদ্ধা করত এবং সঙ্গে সঙ্গে ভয়ও করত। বেতার পরিবারে তার পরিচিতি ছিল দাদুরূপে, আমিও তাকে ভয় করতাম শ্রদ্ধার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে ভয় করি আজও আমি বীরেন্দাকে। সঙ্গীত মহলে আজ আমার পরিচয় বর্দি নামে। এই বর্দি নাম যার দেওয়া তিনি হলেন শ্রী রণেন্দ্র আচার্য। শ্রী আচার্য ছিলেন অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডাইরেক্টর, কিন্তু তিনি শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডাইরেক্টর ছিলেন না, তিনি ছিলেন প্রকৃত অনুষ্ঠান বোদ্ধা ও গুণগ্রাহী। নিজেকে প্রচ্ছন্ন রেখে সকলের ভিতর থেকে আসল জিনিস টেনে বাইরে এনে তাকে পরিচিতি করে দেওয়ার অদ্ভুত ক্ষমতা ছিল তার। এই বেতারেই আমি দূরের মানুষ কাজীদাকে নিজের করে পেয়েছি। কোনো এক নামী রেকর্ডিং কোম্পানিতে যখন তাকে দেখতাম, দেখতে পেতাম এক প্রাণ চঞ্চল শিশুকে, কিন্তু বেতারে পেতাম এক গুরুগম্ভীর মানুষকে। ক্রমে ক্রমে এই বেতারেই তার ঘনিষ্ঠ হয়েছি, পেয়েছি নিজের লোক হিসেবে আমার কাজীদাকে। তখনকার দিনে এই বেতারই আমাকে সুযোগ করে দিয়েছিল অনেক জ্ঞানী গুণীদের সাথে আলাপ পরিচয়ের। সেই গুণীজনের মধ্যে ছিলেন পরম শ্রদ্ধেয় রায়চাঁদ বড়াল, পঙ্কজ মল্লিক, সুরকার শৈলেশ দত্তগুপ্ত, কবিদের মধ্যে ছিলেন স্বর্গীয় অজয় ভট্টাচার্য, স্বর্গীয় শৈলেন রায়, নরেশ্বর ভট্টাচার্য, সুবোধ রায়, নবেন্দ্র সুন্দর, বাণীকুমার এবং আরও অনেক। আজকে পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আমি আমার প্রথম বেতার জীবনের শিশু বেতারের কথাই বললাম। পুরনো সেই দিনের কথা বলতে আরম্ভ করলে কোথায় যে তার ছেদ টানি তা বুঝতে পারছি না। তাই আজকে আমার স্মৃতিকথায় পরবর্তীকালে যাদের কাছে আমি কৃতজ্ঞ এবং অনেকে অনেকের কথাই বলতে পারলাম না, তাদের কাছে আমি মার্জনা চাইছি। আমার এই টুকরো টুকরো স্মৃতিকথায় হয়তো পরের ঘটনা আগেই বলেছি, আগের ঘটনা পরে বলেছি, মার্জনা চাইছি তার জন্য। আমার চোখের সামনে দিনে দিনে সেই শিশু বেতার আজ পূর্ণতা অর্জন করেছে, আকাশবাণীর নাম আজ দিকে দিকে। যতই তার দিকে তাকাই আমার 42-43 বছরের বেতার শিল্পীর

0: ভরে ওঠে গর্বে।
1: সুপ্রভা সরকার,
2: পুরনো দিনের অনুষ্ঠান সূচি। আমাদের এপক্ষের অনুষ্ঠানগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রধান ব্যাপার হচ্ছে রবিবার 15 জুন 32শে জ্যৈষ্ঠ এই তারিখের প্রভাতী উৎসব। সেদিন প্রভাতে পাখি জাগরণের সময় থেকে আমাদের প্রাতঃকালীন অনুষ্ঠান আরম্ভ হবে, আর শেষ হবে 7টায়। 1930 খ্রিস্টাব্দের জুলাই মাসের বেতার জগতের একটি খবর। এবারকার অনুষ্ঠানে আমাদের অভিনয় বিভাগে একটু নূতনত্বের আয়োজন হয়েছে। আগামী 27শে জুলাই রাত্রি 9টা 5 মিনিটের সময় সংস্কৃত নাট্য সমাজ কর্তৃক প্রহ্লাদ চরিত্র অভিনীত হবে। প্রহ্লাদের চরিত্রে অভিনয় করবেন শ্রীমতী নীলিমা রায়। 1935 খ্রিস্টাব্দের 14ই ডিসেম্বর রায়চাঁদ বড়ালের পরিচালনায় টালিগঞ্জের নিউ থিয়েটার্স থেকে একটি অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেতারে প্রচারিত অশোক নাটকের ভূমিকালিপি, কাহিনী মন্মথ রায়, অশোক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বিতশোক ভূমেন রায়, কুণাল ধীরেন দাস, তৃষ্ণরক্ষিতা শান্তি গুপ্তা ও কাঞ্চন সরজুবালা।
1: এখন শুনবেন বিকাশ রায়ের স্মৃতিচারণ। বেতার যে সেদিন কর্মস্থল হয়েও শিক্ষার স্থল, ভালোবাসার জায়গা হয়ে উঠেছিল, তা অকপটে স্বীকার করেছেন বিকাশ রায়।
3: নস্টালজিয়া, আকাশবাণী সম্বন্ধে আমার প্রচণ্ড নস্টালজিয়া, অনেক সুখস্মৃতি। চোখ বুঝলেই আমি অনায়াসে বছরগুলো পার হয়ে চলে যাই অনেক পিছনে, যখন অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী হয়নি, যখন আজকের আকাশবাণী ভবনের অস্তিত্ব কেউ কল্পনা করেনি, যখন 1 নম্বর গার্স্টিন প্লেসের বহু পুরনো ছোট বাড়িটায় ছিল আমাদের দপ্তর, স্টুডিও, ইঞ্জিনিয়ারদের যন্ত্রপাতি, রিহার্সালের জায়গা সব, আর আমাদের সঙ্গে অপূর্ব সহাবস্থান করছিল এক সাহেব ভূত, যার নাম ছিল গ্যারি সাহেব। সাহেব ভূত কাউকে কিছু বলতো না, বরং মাঝে মাঝে কাজের সময় আলমারি ধরে টানাটানি করলে বীরেন্দা মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বকাবকি করতেন, ভূত ভয় পেয়ে চুপ করে যেত। একবার শুধু একটি বেয়ারাকে পিছনের ঘোরানো সিঁড়িতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আমরা সাহেবের এই সহযোগিতার জন্য খুব খুশি হয়েছিলাম, কারণ ওই বেয়ারাটি ছিল ইফতেকার উল্লাহ সাহেবের খাস বেয়ারা। আমাদের নামে নানা রকম লাগানি ভাঙানি করতো তার কাছে। রেডিওতে প্রথম চাকরি করতে গেলাম 80 টাকা মাইনে, মান্থলি পেইড আর্টিস্ট, এখন বোধহয় বলে স্টাফ আর্টিস্ট, যুদ্ধের সময় এয়ার রেড প্রিকশন সম্বন্ধে বাংলায় বলতে। আর এখানেই প্রথম দিন ভয়েস টেস্ট দিতে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেব, তার কাছে প্রথম শুনলাম আমার কণ্ঠস্বর ভালো। কণ্ঠস্বর সম্বন্ধে এই যে কনফিডেন্স সংগ্রহ করলাম, তা ফিল্ম লাইনে গোড়ার দিকে খুব কাজে লেগেছিল। কণ্ঠস্বরকে অভিনয়ের সময় ঠিক মতো ব্যবহার করতে আমি ক্রমশ রেডিওতেই শিখেছিলাম। রেডিওকে আমি ভালোবেসে ফেলেছিলাম, আমার নিজের কাজ আর কতটুকু, তাই কাজ শেখার জন্যে আমি অপরের কাজ করে দিতাম, বিশেষ করে নাটক বিভাগের জামানের কাজ। ও কাজ আমার ভালো লাগতো, বড় বড় আর্টিস্টের সঙ্গে জানাশুনো হতো, কিন্তু 80 টাকায় তো সংসার চলে না, বিশেষ করে যুদ্ধের বাজারে। তাই কমাস বাদেই রেডিও ছেড়ে বিজ্ঞাপন কোম্পানির কাজে লাগলাম। আমার মনে আছে নোটিস না দিয়ে যাচ্ছি বলে মাঝেকার নামে তখন যে অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডাইরেক্টর ছিলেন, তিনি আমার 1 মাসের মাইনে অর্থাৎ পুরোপুরি 80 টাকায় কেটে নিলেন। একটা কাজ করেছিলাম ছাড়বার আগে, বীরেন্দা আর নলিনীদা, নলিনীকান্ত সরকার তখন বেতার জগৎ সম্পাদনা করতেন, এদের উৎসাহে দরখাস্ত করে ওখানে একটা ইন্টারভিউ দিয়ে এসেছিলাম। এই ইন্টারভিউয়ে আমার চাকরি হলো, তাই সামান্য কয়েক মাস পরে বেশি মাইনের চাকরি ছেড়ে দিয়ে এখন যে পদের নাম হয়েছে প্রোগ্রাম এক্সিকিউটিভ, সেই প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টের চাকরি করতে আবার 1 নম্বর গার্লস্টিন প্লেসে ফিরে এলাম। ঝাঁকের কই ঝাঁকে এসে মিশলাম। স্টেশন ডিরেক্টর ছিলেন ভিক্টর প্যারেনজোটি। উনি করলেন কি, আমাদের নতুন যোগ দেওয়া 8-10 জন আর পুরনো 5-6 জন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টকে 3 তলার বড় হল ঘরে একসঙ্গে বসার ব্যবস্থা করলেন। তার পরের ঘরটায় যুদ্ধ সংক্রান্ত অনুষ্ঠানের প্রোগ্রাম এক্সিকিউটিভ, আর তার পরের ঘরটায় মহিলা মহলের রেখা, সে বিবিসিতে

0: চলে যাবার পর বেলাদে ছোটদের অনুষ্ঠানের ইন্দিরা দেবী। হইচই আড্ডা চলত খুব, কিন্তু একটা মস্ত উপকার হলো এই যে আমরা পরস্পরকে চিনলাম। একটু চেষ্টা করলেই একজন আরেকজনের ডিপার্টমেন্ট সম্পর্কে ওয়াকিবহাল হতে পারতাম, আর একটা সুন্দর কমরেডশিপ গড়ে উঠেছিল আমাদের মধ্যে। রোজ সকাল 10:30 প্রোগ্রাম মিটিং নামে একটা ভীতিকর ব্যাপার ছিল। আগের দিনে প্রোগ্রামের বিশ্লেষণ করতেন কর্তারা, এবং আমরা প্রত্যেকে যে কতটা অকর্মণ্য তা তারা প্রায় প্রমাণ করার চেষ্টা করতেন। আমরা প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টরা কিন্তু এক কাট্টা থাকতাম। ভুলচুক যে হতো না তা তো নয়, কিন্তু সেগুলো আমরা পারতপক্ষে কর্তাদের নজরে আনতাম না। আজকের মতো এত প্রোগ্রাম ছিল না নিশ্চয়, কিন্তু সে সময় কর্মী সংখ্যা প্রয়োজনের তুলনায় অল্পই ছিল। ফলে ব্রডকাস্ট চলাকালীন যে অফিসারকে সব দায়িত্ব নিয়ে উপস্থিত থাকতে হয়, সে কাজও বাড়তি কাজ হিসেবে আমাদেরই করতে হতো। পেমেন্টের চেক বুঝে নেওয়া থেকে আবার বুঝিয়ে দেওয়া, লড়াইয়ের সময় সেন্সর না করা একটা কথাও যাতে ব্রডকাস্ট না হয় সে সম্বন্ধে অবহিত থাকা, ভিআইপিদের যথাযোগ্য খাতির করা, সব আমাদের দায় দায়িত্ব ছিল। সকাল দুপুর রাত্রির এই ট্রান্সমিশন ডিউটি আমাদের পালা করে বরাদ্দ ছিল। এছাড়া এআরপি নাইট ডিউটি, রাত্রে শুতে হতো অফিসে, সেও বেশি পালা করে। তখন তো প্রোগ্রাম রেকর্ড করা হতো না, লাইভ ব্রডকাস্ট হতো, অর্থাৎ সকাল 6:30 থেকে রাত্রি 10:30-11 পর্যন্ত শিল্পীরা আসতেন এবং তাদের প্রোগ্রাম করতেন। এই জন্যই যে বিভাগের অনুষ্ঠান সেই বিভাগের চার্জে যিনি, সেই প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টকে উপস্থিত থাকতে হতো। প্রসঙ্গক্রমে চুপি চুপি বলি, আমার মতে লাইভ ব্রডকাস্ট আজকের চেয়েও ঢের বেশি ইন্টেন্স হতো। এমন অনেক দিন হতো যখন আমরা সকালে অফিসে এলাম, সন্ধ্যায় ট্রান্সমিশন ডিউটি, তারপর রাতের ডিউটি, পরদিন সকালে ট্রান্সমিশন ডিউটি, তারপর যথারীতি অফিস করে আমরা সন্ধ্যায় বাড়ি ফিরতাম। সব প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টকে ঘুরিয়ে ফিরিয়ে সব ডিপার্টমেন্টই দেয়া হতো। একবার দিন কয়েকের জন্য আমাকে সঙ্গীত বিভাগে দেয়া হয়েছিল। এই কয়েকদিনের মধ্যে আমাকে দুবার পক্ষকালের অনুষ্ঠান তৈরি করতে হয়েছিল। সে এক নিদারুণ অভিজ্ঞতা। সকাল দুপুর রাত্রির কোন সময় কি রাগ গাইতে বাজাতে হয় এসব জানতে বুঝতে আমি নিজেও প্রায় পাগল হয়েছিলাম, ওপরওয়ালাদের আর শিল্পীদেরও প্রায় পাগল করেছিলাম। আমার রেডিওর চাকরির বেশিরভাগ আমার কাছে ছিল নাটক বিভাগ, বাংলা, ইংরেজি, হিন্দি। তখন ইংরেজি নাটকও সপ্তাহে বাদ দুয়েক হতো, আর বড় বড় অফিসের বড় বড় সাহেবরা একটা প্রোগ্রাম পাওয়ার জন্য কতই নিয়ে বিনিয়েই না টেলিফোন করত। বাংলা নাটকের প্রযোজক ছিলেন বীরেন্দা, নাট্যকার ও প্রযোজক ছিলেন বাণীদা বাণী কুমার, স্ক্রিপ্ট কপি করার জন্য ছিল শ্রীধর ভট্টাচার্য আর ভুবন মুখুজ্জে। মান্থলি পেইড আর্টিস্ট হিসেবে আমি নিয়েছিলাম নীলিমা সান্যাল, সুনীল দাশগুপ্ত, পরে অতুল মুখুজ্জে। প্রাণ ভরে সবাই মিলে ভালো অনুষ্ঠান করার জন্য খাটতাম। রাতের ডিউটির সময় মাঝে মাঝে শ্রীধর আবার থেকে যেত। আমরা আমাদের ডিপার্টমেন্টের কন্ট্রাক্টগুলো টাইপ করতাম। নির্দিষ্ট সময়ের মধ্যে আর্টিস্টের স্বীকৃতিপত্র না জমা দিতে পারলে গালাগালি শুনতে হতো, তবু কাজ করতাম, ভালো লাগতো। কত গুরুজনের সঙ্গে পরিচয় হয়েছিল, কত নতুন জিনিস শিখেছিলাম। তারপর একদিন রেডিও ছেড়ে চলে এলাম। আজও ডাক পেলেই আকাশবাণী ভবনে ছুটে আসি। কত নতুন বন্ধু হয়েছে এখানে, কত উৎসাহ ভরা মুখ দেখি, কিন্তু থেকে থেকে আমার মন ভারাক্রান্ত হয়ে পড়ে। যারা দেখাশোনার পারে চলে গিয়েছে, আমার সেই সব বন্ধুদের কথা ভেবে, সেই শ্রীধর, ভুবন, অতুল, বাণীদা, যারা আমি ওখানে গেলে এই যে এসেছ বলে হাসি মুখে আর কখনো এগিয়ে আসবে না।
1: বিকাশ রায়ের পর শুনবেন পি কে দেবের কথা। ইনি অন্তরালের মানুষ, আপনাদের সঙ্গে এর সরাসরি পরিচয় নেই, কিন্তু আমরা সবাই ইনকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। অবসর নিবার পরও শ্রদ্ধেয় পি কে দেব আমাদের এখানে নিয়মিত আসতেন এবং আমাদের নানান পরামর্শ দিতেন, পুরনো দিনের গল্প বলতেন। তিনি ছিলেন পুরনো দিনের বেতারের একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার। পি কে দেব মশায় আর আমাদের মধ্যে নেই। এখন পুরনো দিনের বেতারের যন্ত্রপাতি সম্বন্ধে তার একটি কথিকা নিবেদিত হচ্ছে।
2: ভারতে প্রথমে বেতার কেন্দ্র স্থাপিত হয় বোম্বেতে 23 জুলাই 1927 সালে। নাম ছিল ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি। তারপর ওই বছরই 26 আগস্ট কলকাতার পাইকপাড়া টালা ট্যাঙ্কের নিকট কাশীপুরে 1.5 কিলোওয়াট শক্তিসম্পন্ন একটি মিডিয়াম ট্রান্সমিটার স্থাপিত হয় এবং 370.4 মিটারে ব্রডকাস্ট করা হতো। এই ট্রান্সমিটার এখন যদিও নেই, তবে এই কাশীপুরের বাড়িতেই 1963-64 সালে 2.5 কিলোওয়াট শক্তিসম্পন্ন একটি মিডিয়াম ট্রান্সমিটার বসানো হয়েছিল এবং সেইটাই এখনও ওখানে কাজ করছে। 1931-32 সালে তদানীন্তন স্টেশন ইঞ্জিনিয়ার সুধীন্দ্রচন্দ্র রায়ের তত্ত্বাবধানে একটি শর্টওয়েভ ট্রান্সমিটার লোকালি তৈরি করা হয়েছিল এবং সেটা দিয়েও কিছুদিন শর্টওয়েভ ব্রডকাস্ট করা হতো। তারপর অবশ্য 10 কিলোওয়াট শক্তিসম্পন্ন শর্টওয়েভ ট্রান্সমিটার বসানো হয় ওই কাশীপুরের বাড়িতেই। 1930 সালে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি নাম বদলে নাম করা হলো ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস এবং 1936 সালে সরকার অল ইন্ডিয়া রেডিও নামাকরণ করেন। ধীরে ধীরে 20 কিলোওয়াট, 50 কিলোওয়াট এবং 100 কিলোওয়াট মিডিয়াম ট্রান্সমিটার বসানো হয় কলকাতার উপকণ্ঠে আমতলায় এবং কাশীপুরের ওই 10 কিলোওয়াট শর্টওয়েভ ট্রান্সমিটারও ওখানে সরিয়ে নিয়ে বসানো হয়। তারপর 1969 সালে উচ্চ শক্তিসম্পন্ন 1000 কিলোওয়াট মিডিয়াম ট্রান্সমিটার বসানো হয় কলকাতা থেকে প্রায় 35 মাইল দূরে মোগরাতে। 1936 সাল থেকে এ পর্যন্ত বেতারের বিস্তারিত প্রসার হয়েছে ভারতের বহু জায়গায়, যেমন দিল্লি, মাদ্রাস, বম্বে, গৌহাটি, ডিব্রুগড়, পাটনা প্রভৃতি প্রায় 80টি কেন্দ্রে। এখন বেতারের বিস্তার বহুমুখী হয়েছে, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট হয়েছে, রিজিয়নাল ইঞ্জিনিয়ার্স অফিস প্রত্যেক জোনে, রিসার্চ ডিপার্টমেন্ট ইত্যাদি, এবং বেতার কেন্দ্রে আজ প্রায় দেশ ছেয়ে গিয়েছে। 1936 সালে আমি যখন কলকাতা বেতার কেন্দ্রে আসি তখন 1 নম্বর গার্সিন প্লেসের ভাড়া বাড়ির দোতলায় এবং তিনতলায় স্টুডিও এবং অফিস ছিল, 2টি মাত্র স্টুডিও, একটিতে গান বাজনা ফিচার ইত্যাদি, অন্যটিতে টক, নিউজ রিডিং এবং গ্রামফোন রেকর্ড প্লেব্যাক হতো। কন্ট্রোল রুমের স্পিচ ইকুইপমেন্টগুলো ঝরঝরে ছিল, ওগুলোকে আমরা 1936 সালে নিজেদের তৈরি লোকাল অ্যাম্প্লিফায়ার্স দিয়ে রিপ্লেস করি এবং কার্বন মাইকগুলোকে বদলে মুভিং কয়েল মাইক্রোফোন চালু করি। তখন আমাদের এখানে রেকর্ডিং মেশিন ছিল না বললেই চলে, 2টো MSS ডিস্ক রেকর্ডার ঝরঝরে অবস্থায় ছিল, ওগুলোকে আমরা নিজেরা ঠিক করে নিই এবং রেকর্ডিং অ্যাম্প্লিফায়ার তৈরি করে নিই। তা সত্ত্বেও বলবো বেতারের পক্ষে ব্যবহার উপযোগী ছিল না, নিতান্ত প্রয়োজন ছাড়া। তারপর 1939 সালে অগস্ট মাসে উন্নত ধরনের 2টো প্রেস্টো ডিস্ক রেকর্ডার আসে আমাদের কেন্দ্রে। MSS ডিস্কগুলো ছিল লোহার উপরে কোটিং দেওয়া এবং রেকর্ড করার সময় স্টিল কাটা দিয়ে কাটত, তাতে সারফেস নয়েস হতো, কিন্তু পরে পেস্টো ডিস্কগুলো অ্যালুমিনিয়াম বেসের উপর কোটিং দেওয়া, স্বভাবতই হালকা ছিল এবং কাটা হতো সাফায় কাটার দিয়ে এবং সারফেস নয়েসও কানে প্রায় ধরা পড়তো না। ওয়্যার রেকর্ডারও মাঝে মাঝে ব্যবহার করা হয়েছে, কিন্তু তারও কোয়ালিটি ভালো ছিল না। যুদ্ধের পর অবশ্য উন্নত ধরনের বহু রকমের টেপ রেকর্ডার বেরিয়েছে, পোর্টেবল টেপ রেকর্ডার, মিনি টেপ রেকর্ডার, কনসোল টেপ রেকর্ডার ইত্যাদি, এবং আমাদের কেন্দ্রে ও অন্যান্য বেতার কেন্দ্রে সরবরাহ করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে ডিস্ক রেকর্ডারের আদরও কমে গিয়েছে এবং এখন প্রায় নেই বললেই চলে। এখন গ্রাম থেকে রেকর্ড করিয়ে আনা অনেক বাইরের অনুষ্ঠান এবং নিউজ রিলের জন্য ছোটো ছোটো ক্যাসেট টেপ রেকর্ডার ব্যবহার করা হচ্ছে। তখন রিসিভিং সেন্টার বলেও কিছু ছিল না, যুদ্ধ আরম্ভ হয় 1939 সালের 3 সেপ্টেম্বর, তখন ডোমেস্টিক রিসিভার দিয়ে BBC নিউজ ধরে রিলে করা হতো। প্রিন্স আনোয়ার শাহ রোড টালিগঞ্জে সেরিকালচার ইনস্টিটিউটের বিল্ডিংয়ে 2টি কামরা ভাড়া করে ওখান থেকে BBC নিউজ ধরে কন্ট্রোল রুমে পাঠানো হতো এবং রিলে হতো। পরে আস্তে আস্তে গড়ে উঠল নিজস্ব রিসিভিং সেন্টারের বাড়ি নস্কর ঝিল যাদবপুরে এবং সেখানে উন্নত ধরনের উচ্চ মান সম্পন্ন রিসিভিং যন্ত্র বসানো হলো। তারপর ওখানে লোকালয় বেড়ে যাওয়ায় ওখান থেকে সরিয়ে কলকাতার উপকণ্ঠে শিরাকলে স্থাপিত হয়। তখন রেকর্ড প্লেব্যাক হতো অর্ডিনারি স্টিল গ্রামফোন নিডল দিয়ে, পরে উন্নত ধরনের পিক আপের সঙ্গে সাফায়ার নিডল দিয়ে রেকর্ড প্লেব্যাক হয়। মেজারিং ইকুইপমেন্ট বলে তখন বিশেষ কিছু ছিল না, এই মেজারিং ইকুইপমেন্টের সাহায্যেই আমরা আমাদের যন্ত্রপাতি যেমন অ্যাম্প্লিফায়ার্স, ট্রান্সমিটার্স, রিসিভিং সেন্টারের যন্ত্রপাতি, রেকর্ডিং মেশিনস প্রভৃতি সুষ্ঠুভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে দেখতে পারি। এখন অবশ্য এই ধরনের বহু মেজারিং ইকুইপমেন্টই বহু বেতার কেন্দ্রে আছে। অবাকে ভাবি, হয়তো সেদিন আমাদের জন্য তখন কিছুর মধ্যে কিছুই ছিল না, তা সত্ত্বেও তখনকার প্রোগ্রামের কথা মনে করে প্রাচীনরা এখনও বলেন যে ওরকম আর হবে না। এসব উক্তি সবটাই যে আবেগে গড়া এমনটা আমি মনে করি না।
1: বেতারের পুরনো দিনের ইঞ্জিনিয়ার পি কে দেব মশায়ের বেতারের স্মৃতি কথা শুনলেন। নিবেদিত হল অভিজ্ঞান। শুনলেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান স্মৃতিচারণ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা। মন

0: এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
2: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
3: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
4: এখন খবর।
5: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, বিশ্বে ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। দীর্ঘমেয়াদী বৃদ্ধি, যুবসমাজ, ভোগ্যপণ্য বাজারের সম্প্রসারণ সহ পুঁজির বাজার আরও শক্তিশালী হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রগতির 53তম বৈঠকে রেল, সড়ক ও বিদ্যুৎ ক্ষেত্রে 6টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পর্যালোচনা করেছেন। আকাশবাণী কলকাতার গৌরবময় যাত্রার 70 বর্ষ পদর্পণের দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে। চিরাচরিত ধর্মীয় আবেগে ঈদে মিলাদুন্নবী আজ উদযাপিত হচ্ছে, কেরালামে পালিত হচ্ছে ওনাম উৎসব। পাকিস্তানের ইসলামাবাদে আজ একটি হাসপাতালের মাতৃত্ব বিভাগে আগুন লেগে 14 জন সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ চতুর্থ দিন, ফলোয়ানের পর শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, বিশ্বে ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। দীর্ঘমেয়াদী বৃদ্ধি, যুবসমাজ, ভোগ্যপণ্য বাজারের সম্প্রসারণ সহ পুঁজির বাজার আরও শক্তিশালী হচ্ছে বলেও জানান তিনি। কানাডার টরন্টোয় আজ ব্যবসায়িক মহলে বিশিষ্টজনদের এক সভায় তিনি বলেন, ভারতের এই পরিবর্তন হচ্ছে মূলত পরিকাঠামোগত। দ্রুত নগরায়ন, মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা বৃদ্ধি এবং বিশ্বমানের ডিজিটাল পরিকাঠামো এই রূপান্তরের মূল কারিগর। অর্থমন্ত্রী আর্থিক এবং বাণিজ্যিক পরিষেবায় ভারতের ডিজিটাল ইকোসিস্টেমের গুরুত্বের কথা উল্লেখ করেন। ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমান সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও মত ব্যক্ত করেন তিনি। আগেই জানানো হয়েছে, 4 দিনের কানাডা সফরে টরন্টোয় পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর এই সফরে শ্রীমতী সীতারামন সেদেশের অর্থ ও জাতীয় রাজস্ব বিষয়ক মন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেনের সঙ্গে অর্থনৈতিক ও আর্থিক আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই আলোচনায় সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক ক্ষেত্রে সহযোগিতা, দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ এবং অভিন্ন আন্তর্জাতিক অগ্রাধিকারের বিষয়ে দুপক্ষের মধ্যে মতবিনিময় হবে। এরপর 28 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো, অ্যাশভিল এবং নিউইয়র্ক সফরে যাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহৎ পরিবহন ও পরিকাঠামো প্রকল্পের পরিকল্পনার সময় কমন ইউটিলিটি করিডোর বা যৌথ পরিষেবা করিডোরের বিষয়টি পর্যালোচনা করার উপর গুরুত্ব দিয়েছেন। সেবা তীর্থে আয়োজিত প্রগতি 53তম বৈঠকে পৌরোহিত্য করার সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্যগুলিকে পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে কারিগরি ও অর্থনৈতিক দিক দিয়ে প্রকল্পগুলির সম্ভাব্যতা বিচার করে এ ধরনের সমন্বিত পদ্ধতি খতিয়ে দেখার আহ্বান জানান। প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের পাশাপাশি গুণমানের ক্ষেত্রে কোনো আপোষ করা চলবে না বলেও স্পষ্ট জানান তিনি। প্রধানমন্ত্রী মোদী আগামী রবিবার 30 আগস্ট

আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় পৌঁছতে হলে দেশকে তার অভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারত বা উন্নত ভারত গড়ার লক্ষ্য নির্ধারণ করেছেন এবং এই উন্নত ভারত গড়ার প্রধান পূর্ব শর্ত হল সুদৃঢ় অভ্যন্তরীণ নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মাদক নকশালবাদ এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলি বড় সংকটের রূপ নেওয়ার আগেই যদি পূর্ববর্তী সরকারগুলি সেগুলির পূর্বাভাস পেত বা ব্যবস্থা নিত, তবে দেশকে দশকের পর দশক ধরে এর কুফল ভোগ করতে হতো না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আনুষ্ঠানিকভাবে কেরালার নতুন নাম কেরালাম করার কথা ঘোষণা করেছে। গতকাল 25 অগস্ট থেকে এটি কার্যকর হয়েছে। লোকসভায় গত 11 অগস্ট এবং তার পরদিন রাজ্যসভায় কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল পাশ হওয়ার পরই এই বিজ্ঞপ্তি জারি করা হল। পাঞ্জাব সরকার জানিয়েছে, রাজ্যে চিনির যোগানের কোনো ঘাটতি নেই। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় মজুদ বিক্রি এবং যোগানের পরিমাণের উপর নিরন্তর নজরদারি চালানো হচ্ছে। চিনির আকাল নিয়ে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করার সময় মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান বলেন, রাজ্যে পর্যাপ্ত চিনির যোগান রয়েছে, কৃত্রিম উপায়ে এর চাহিদা বাড়ানোর চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং মজুদদারির বিরুদ্ধেও সরকার কড়া পদক্ষেপ নেবে। মুখ্যমন্ত্রী আরও জানান, 2025-26 আবহাওয়ার কারণে পাঞ্জাব সহ সারাদেশেই চিনির উৎপাদন কমেছে, তা সত্ত্বেও রাজ্যে যথেষ্ট পরিমাণ মজুত রয়েছে এবং এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানিয়েছেন তিনি। পাকিস্তানের ইসলামাবাদে আজ একটি হাসপাতালের মাতৃত্ব বিভাগে আগুন লেগে 14 জন সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, হাসপাতালের তৃতীয় তলায় মাতৃত্ব শিশু বিভাগে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র থেকে আগুন লাগে। উদ্ধারকারী দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ঘটনা তদন্তে একটি অনুসন্ধানকারী কমিটি তৈরি করা হয়েছে। ভারত ও সেসেলস উভয় দেশ মৎস্যচাষ ও বৃহত্তর ব্লু ইকোনমিকে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কেন্দ্রীয় মৎস্য, কৃষি ও পশুপালন ও দুগ্ধশিল্প মন্ত্রক গতকাল সেসেলসের কৃষি ও ব্লু ইকোনমি বিষয়ক মন্ত্রী ওয়ালেস কসগ্রুর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করল।

এই 100 বছরে আকাশবাণী সংবাদ ও অনুষ্ঠানের উপস্থাপনায় ঐতিহ্য সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই ঘটেছে মেলবন্ধন। দীর্ঘ পথ চলার স্মৃতি বহন করছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাঙালির আবেগে ও মননে দিনের সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে আকাশবাণী কলকাতা। পঙ্কজ কুমার মল্লিক, বাণী কুমার ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কালজয়ী মহিষাসুরমর্দিনী আজও দুর্গাপুজো শারদীয় উৎসবের আবহ রচনা করে। সমাজের সকলের কাছে সহজ সরল ভাষায় বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ খবর পৌঁছে দেওয়াই আকাশবাণী সংবাদ বিভাগের উদ্দেশ্য। বিভিন্ন বেসরকারি চ্যানেল ও পোর্টালের রমরমার যুগেও আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ আজও নিজ সক্রিয়তায় বিরাজমান। সংবাদ ছাড়াও প্রাত্যহিকে মহিলা মহল, গল্পদাদুর আসর, জানা অজানা, ষোলো আনা বাঙালি সহ নানা অনুষ্ঠান মনোরঞ্জন করে চলেছে শ্রোতাদের। নানা ধরনের সঙ্গীত, কথিকা, স্পেশাল অডিয়েন্স প্রোগ্রাম, নাটক, পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, টক শো, অগাধ বৈচিত্র্য। আকাশবাণী কলকাতা থেকে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, ডিটিএইচ, এফএম রেনবো, এফএম গোল্ড এবং মৈত্রী এই ছটি চ্যানেলে অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। আজকের দিনটি উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে কলকাতার আকাশবাণী ভবনটিকে। দিনভর আয়োজন করা হয়েছে একাধিক বিশেষ অনুষ্ঠানের। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আকাশবাণী কলকাতার শতবর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বাংলা ও বাঙালির আবেগ, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এবং ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা আকাশবাণী কলকাতা আজ তার গৌরবময় যাত্রা শতবর্ষ পূর্ণ করল। শতবর্ষ ধরে আকাশবাণী সংবাদ সংস্কৃতি ও সৃষ্টিশীলতার অনন্য বার্তা অসংখ্য মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আকাশবাণী কলকাতার 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলো, পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন।

আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালধি এবং সুনীত চক্রবর্তী, অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি শোনা যাবে দুটি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও তা শোনা যাবে। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদের জন্মবার্ষিকীর স্মরণে এই পবিত্র দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসেবে পালন করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কেরালামে আজ পবিত্র উৎসব ওনাম উদযাপিত হচ্ছে। নতুন ফসল ঘরে তোলার এই সময় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কেরালামে এই উপলক্ষে নৌকাবাইজ, লোকনৃত্য, সঙ্গীত ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই সপ্তাহে 84টি বিষয়ের ইউজিসি নেট, সিএসআইআর নেট এবং আইসিএআর AIEEA, PG এবং AICE PhD পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র ফলাফল প্রকাশ করবে। সোশ্যাল মিডিয়া এক বার্তার মাধ্যমে NTA জানিয়েছে যে ফলাফল ও চূড়ান্ত উত্তরপত্র সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ চতুর্থ দিন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার রান 2 উইকেট হারিয়ে 150। মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা 1টি করে উইকেট পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, বিশ্বে ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। আকাশবাণী কলকাতার গৌরবময় যাত্রা শতবর্ষ পদার্পণের দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করল।

0: এই 100 বছরে আকাশবাণী সংবাদ ও অনুষ্ঠানের উপস্থাপনায় ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই ঘটেছে বিভিন্ন বিবর্তন। দীর্ঘ পথ চলার স্মৃতি বহন করছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান। বাঙালির আবেগে ও মননে সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে আকাশবাণী কলকাতা। বিভিন্ন বেসরকারি চ্যানেল ও পোর্টালের রমরমার যুগেও আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আজও স্বকীয়তা বহন করে চলেছে বলে সংবাদ বিভাগের প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত জানালেন।
1: এটার সম্প্রচার, বিশেষ করে বার্তা, বিশেষ করে নিউজ যেন জনমানসে একটা অদ্ভুত প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। বেতারের বেদ বাক্য গীতা বাইবেল কোরআনের থেকে কোনো অংশে কম গ্রহণযোগ্য ছিল না। একটি মাত্র মাধ্যম যার মধ্যে দিয়ে দেশকে জানতে পারছে, ঠিক আস্তে আস্তে আন্তর্জাতিক চেহারা নিল। সেই করতে করতে আজ এআই যুগে এসে পৌঁছে গেল। আমাদের সৌভাগ্য যে আমরা যারা বেতারের প্রথম দিককার পরিস্থিতি রেখেছিলাম, তারা আজকের এই সম্পূর্ণ যান্ত্রিক কলাকুশলিতার সঙ্গে বেতারের সম্প্রচার দেখে যেতে পারছি।
0: আরেক প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শান্তনু পালথির মতে, সমাজের সকলের কাছে সহজ সরল ভাষায় বস্তুনিষ্ঠ খবর পৌঁছে দেওয়াই আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের উদ্দেশ্য।
2: শিক্ষিত মানুষদের জন্য, অর্থাৎ যারা লেখাপড়া জানেন, লিখতে পারেন, পড়তে পারেন, তাদের জন্য তো সংবাদ মাধ্যম, খবরের কাগজ এগুলো ছিল। কিন্তু যাদের কাছে এই উপায়টা ছিল না, কিন্তু সেই সব মানুষকেও তো আমাদের এই যে জাতি গঠন, সেই উন্নয়ন প্রক্রিয়ায় সামিল করার তো একটা অবশ্যই প্রয়োজন ছিল। এবং সেই প্রয়োজনীয়তা ছিল বলেই চেষ্টা করা হয়েছে যে তাদের কাছে কত সহজ ভাষায়, নিজস্ব ভঙ্গিতে, নিজস্ব কথায় তাদেরকে প্রয়োজনীয় তথ্যগুলি পৌঁছে দেওয়া যায়। জাতীয় লক্ষ্য পূরণের অঙ্গ হিসেবেই আকাশবাণীর এই নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে এবং বিভিন্ন ভাষায় যাতে মানুষ তাদের তথ্য আহরণ করতে পারেন, সংগ্রহ করতে পারেন, জানতে পারেন, সেই বিষয়টিকে সুনিশ্চিত করতে চাওয়া হয়েছে।
0: আকাশবাণী কলকাতার 100 বছরে সংবাদ বিভাগের নানান বিবর্তন, পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, কেমন ছিল শুরুর দিনগুলি, এই সব নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত।

0: বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে দুটি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও তা শোনা যাবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আকাশবাণী কলকাতার শতবর্ষ পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই 100 বছরে আকাশবাণী সংবাদ, সংস্কৃতি ও সৃজনশীলতার অনন্য বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। ঐতিহাসিক এই মাইলফলকে আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত সব প্রাক্তন ও বর্তমান শিল্পী, কর্মী, ঘোষক, কলাকুশলী এবং শ্রোতাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদের জন্মবার্ষিকী স্মরণে পবিত্র এই দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসেবে পালন করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে একই দিনে 10টি নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এই ঘটনার কথা স্বীকার করেছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। শ্বাসকষ্ট, জন্ডিস অথবা হার্টের সমস্যার কারণেই তাদের মৃত্যু হয় বলে সুপার প্রসেনজিৎ বর জানিয়েছেন। তিনি আরও বলেন, ওই 10টি শিশুর মধ্যে মাত্র 2টিরই জন্ম হয়েছিল তাদের হাসপাতালে, বাকিদের আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল। দীঘার উপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং অন্য একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
1: বর্তমানে একটা নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে দক্ষিণবঙ্গের কাছাকাছি। এর প্রভাবে আজকের দিনটা অর্থাৎ 26 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকের দিনটা। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং স্থানীয়ভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা থাকছে।
0: পুরুলিয়ার মানবাজারে চল্লার মোড়ের কাছে বৃষ্টিতে গাছ পড়ে রাজ্য সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে গাছ কাটার কাজ শুরু হয়েছে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবার যৌথ উদ্যোগে আয়োজন করা হবে। নবান্নে মাসের 17-21 তারিখে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই জন্য 24 সদস্যের একটি পরামর্শদাতা কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 5:10।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
5: আপ টু 85% LTV সাথে মনপুরম আইটিএল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
4: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
5: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
4: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
5: আপ টু 85% LTV সাথে মনপুরম আইটিএল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
4: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
5: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
4: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
6: কোথায় তুমি?
7: মেয়ের নতুন অ্যাকাউন্ট আর আমার KYC আপডেট,
6: এটা তো চট জলদি কাজ।
7: কিভাবে?
6: যদি KYC ডিটেইলসে কিছু না বদলায় বা শুধু ঠিকানা বদলে যায়, তাহলে রেজিস্টার্ড ইমেল, মোবাইল, অনলাইন বা চিঠি মারফত সেলফ ডিক্লারেশন দিয়ে দাও।
7: আর বাকি কিছু বদলালে?
6: ঘরে বসে ভিডিও KYC বা আধার OTP ভিত্তিক eKYC এর সাহায্যেই করা যায়, তবে শুধু ব্যাংকের অনুমোদিত চ্যানেল থেকে।
7: এটা তো নুডলস বানানোর মতোই সোজা। RBI কথা বলে,
8: KYC নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান মহিলা মহল, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল।

নমস্কার, শুরু করছি মহিলা মহল। আপনাদের সঙ্গে আছি আমি, সঞ্চিতা বটব্যাল। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে ছোট্ট সফর, তাই প্রথমেই যেটা আপনাদের জানাবো তা হলো প্রধানমন্ত্রী জনধন যোজনা। প্রধানমন্ত্রী জনধন যোজনা 28 আগস্ট 2014 সালে আর্থিক অন্তর্ভুক্তির জন্য একটি জাতীয় মিশন হিসেবে চালু হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল দেশের সমস্ত পরিবারকে আর্থিক ব্যবস্থার আওতায় আনা। এর জন্য প্রত্যেক পরিবারের অন্তত একটি মৌলিক ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশাধিকার, আর্থিক সাক্ষরতা এবং সামাজিক নিরাপত্তার সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া। এই প্রকল্পের সুবিধাগুলো আপনাদের একটু জানিয়ে দিই। যাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের জন্য ন্যূনতম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা ছাড়াই একটি বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট, বিনামূল্যে আরইউ পে ডেবিট কার্ড, যার সঙ্গে 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমার সুবিধা রয়েছে, যোগ্যতার শর্ত সাপেক্ষে 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফট সুবিধা, গ্রামীণ এলাকায় ব্যাংক মিত্রদের মাধ্যমে সহজে ব্যাংকিং পরিষেবা পাওয়ার সুযোগ, আর্থিক সাক্ষরতা কর্মসূচির মাধ্যমে বিভিন্ন আর্থিক পণ্য ও পরিষেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। এবার একটু আসব সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোজনা। প্রতি মাসে এই যোজনায় 1,000 টাকা জমালে বছরে 12,000 টাকা, 15 বছরে মোট 1,80,000 টাকা বিনিয়োগ হবে এবং বর্তমানে 8.2% সুদের হার অনুযায়ী মেয়াদ পূর্তিতে অর্থাৎ 21 বছর পর মোট প্রায় 5,09,210 টাকা পাওয়া যাবে। মূল তথ্যগুলি হল বিনিয়োগের মেয়াদ, অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে 15 বছর পর্যন্ত প্রতি মাসে বা প্রতি বছর টাকা জমা দিতে হয়, ম্যাচুরিটি বা মেয়াদ পূর্তি, অ্যাকাউন্ট খোলার 21 বছর পর অ্যাকাউন্টটি পূর্ণ মেয়াদোত্তীর্ণ হয়। সুদের হার বর্তমানে এই প্রকল্পে বার্ষিক 8.2% হারে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায়। ন্যূনতম ও সর্বোচ্চ জমা বছরের সর্বনিম্ন 250 টাকা এবং সর্বোচ্চ 1.50 লক্ষ টাকা পর্যন্ত জমা করা সম্ভব। আপনার নিকটবর্তী পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাংক শাখায় গিয়ে প্রয়োজনীয় নথিপত্র যেমন কন্যার জন্ম শংসাপত্র দিয়ে এই অ্যাকাউন্ট আপনারা খুলতে পারেন।

আজকে আমার কলম চিঠি পড়ার সময়। অনেক বন্ধুরা চিঠি পাঠিয়েছেন, আমি একটু পড়তে শুরু করি। তপতী সামন্ত পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, প্রিয় আমার কলম, তোমার এ মাসের বিষয় জীবনের পেন্সিল, যা সাদা পাতায় ছোঁয়ালেই একটা দাগ রেখে যায়। সেই দাগ ভুল হলে পেন্সিলের পিছনে থাকা ইরেজার দিয়ে মুছে আবার ঠিক করে নেওয়া যায়। কিন্তু জীবন খাতার প্রতি পাতায় আমরা কত ভুল করি, তার সব কিছু

লেজার দিয়ে মুছে ফেলা যায় না। সেবার ভাদ্র মাসে বন্যা হয়েছে, বন্যার জল বাঁধের দুর্বল অংশ দিয়ে গ্রামে ঢুকছে। গ্রামবাসীরা বাঁধ সারানোর কাজে ব্যস্ত, তার মধ্যে আমার বাবাও আছেন। তখন আমি আমার খেলার সাথীকে নিয়ে গামছা দিয়ে মাছ ধরায় ব্যস্ত। বাবা অনেক নিষেধ করেছে, শুনিনি। শেষে বাবা আমাদের দুজনকে জল থেকে তুলে খুব বকাবকি করলেন। সকলের সামনে বকায় আমি খুব কষ্ট পেয়েছিলাম। বাবার সাথে 10-12 দিন কথা বলিনি, এমনকি বাবার দিকে ফিরেও তাকাইনি। আজ বাবা নেই, শুধু মনে হয় বাবা যদি সেই চেনা নাম ধরে ডাকতো আমায়। অপরিণত বয়সের ভুলটা মুছে ফেলার জন্য যখন একটি পেন্সিলের খোঁজ করলাম, তখন দেখলাম পেন্সিলটা আছে কিন্তু তার পেছনে থাকা ইরেজারটা ক্ষয়ে শেষ হয়ে গেছে। ঠিক আমাদের জীবনের মতো। শুভেচ্ছা সহ তপতী সামন্ত, পশ্চিম মেদিনীপুর। চলে যাই পরের চিঠিতে। রেখা মুখোপাধ্যায় দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন, আমার কলম বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই। প্রত্যেকটি দিন আমাদের জীবন খাতার এক একটি পাতা। আজ জীবনের উপান্তে পৌঁছে মনে হয় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত দু একটি ঘটনা যা জীবনের অদৃশ্য পেন্সিলে লেখা হয়েছে তা যদি মুছে ফেলা যেত তাহলে বেশ হতো। আমি এমএ পাশ করার পর একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে বাংলার শিক্ষিকা নিযুক্ত হই। সেও এক বিড়ম্বনা, মাতৃভাষার জন্য বিশেষ সময় 10ম থেকে 12ম শ্রেণীর শিক্ষার্থীরা দিতে চায় না, ফলে আমার খাটুনি প্রচণ্ড। বাড়িতেও এক মুহূর্ত সময় দিতে পারি না, আমার একমাত্র শিশুকন্যাকেও না। ছুটির দিনেও চলে নিরন্তর খাতা দেখা, ফলে শিশুকন্যার মনেও আমার প্রতি বিরূপ ভাব জন্মায়। এখন মনে হয় এই দিনগুলি যদি মুছে ফেলা যেত জীবনের খাতা থেকে। প্রায় 15.5 বছর আমি এই চাকরি করেছিলাম, তারপরে ইস্তফা নিয়েছিলাম। পরবর্তী সময়ে আমি আমার কন্যার দেখাশোনা পরিপূর্ণভাবেই করেছি। আরেকটি ঘটনা, স্কুলের চাকরির শুরুতেই আমি আকাশবাণী অর্থাৎ কলকাতা ক থেকেও ডাক পেয়েছিলাম লিখিত ও কণ্ঠস্বর পরীক্ষার জন্য। খবর পড়া, অনুষ্ঠান পরিচালনা ইত্যাদির জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে এই ডাক ছিল, কিন্তু অভিভাবকদের মত ছিল না। তখন আমি অবিবাহিত, স্কুলের চাকরিতে ঢুকেছি, মায়ের মত না থাকায় যেতে পারিনি পরীক্ষা দিতে। তখন বেশ কিছুদিন আমি মায়ের ওপর রাগ করেছিলাম, তারপরে মা গত হয়েছেন, কিন্তু মায়ের প্রতি আমার গভীর শ্রদ্ধা থাকার কারণে সবসময় মনে হয় ওই আচরণ ঠিক হয়নি। ওই কয়েকটি দিন জীবন থেকে মুছে ফেলা গেলে ভালো হয়। সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাই, নিবেদনে রেখা মুখোপাধ্যায় দুর্গাপুর এ জোন পশ্চিম বর্ধমান।

পরের চিঠিটি লিখেছেন কাকলি সামন্ত বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে। দুপুর সাথী মহিলা মহল, একান্নবর্তী পরিবারের সবচেয়ে কনিষ্ঠা সদস্য আমি। সকলের আদরে আবদারে অফুরন্ত ভালোবাসায় আমার শৈশবৎ কেটেছে। হঠাৎ ৯ বছর বয়সে ঘটল ছন্দপতন। বাবার আকস্মিক মৃত্যুতে আমার অর্ধেক আকাশ কালো মেঘে ঢেকে গেল। সংসারে নেমে এলো ঘোর বিপর্যয়। মা উদয়াস্ত পরিশ্রম করে আমাদের অভাব মিটিয়ে দেবার আপ্রাণ চেষ্টা করত, আর রাতের অন্ধকারে আঁচলে মুখ ঢেকে নীরবে কাঁদত। তখন এমন কোনো পেন্সিল পাইনি যার পিছনে থাকা ইরেজার দিয়ে জীবনের সব কঠিন দাগগুলো মুছে দিয়ে মায়ের মুখে হাসি ফোটাতে পারি। জীবনের সব দাগ বোধহয় মুছে ফেলা যায় না, কারণ জীবন চলে তার নিয়মে। তারপর স্কুল কলেজে পড়া শেষ হতে না হতেই দাদারা বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করল।

ইচ্ছা ছিল আরও পড়াশোনা করার, কিন্তু ইচ্ছেগুলোর ডানা মেলে ওড়বার সুযোগ পেল না। এখন স্বামী, দুই সন্তান ও দিদিকে নিয়ে আমার পরিবার। আজ জীবন খাতার প্রতি পাতায় জীবনের পেন্সিল দিয়ে লিখে চলেছি সংসারের রোজনামচা। কদম শুভেচ্ছায় কাকলি সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর। পরের চিঠিটি লিখেছেন চন্দনা রায়তা, সূর্য সেন রোড, ডাক নবগ্রাম, জেলা হুগলি থেকে। জীবনের পেন্সিল, প্রিয় মহিলা মহল, জীবন প্রবাহমান, কোনো সময় খুব সুসময়, তাকে ধরে রাখতে চায় মন। পরিবারের সকলে মিলে মিশে একে অপরের সুখে দুঃখে একাত্ম হয়ে দিন কাটাতে মন চায়। পাশের বাড়িতে দেখতাম মাসিমা তার তিন ছেলে, বউ, নাতি, নাতনি নিয়ে ভরা সংসারের কর্ত্রী হয়ে আছেন। বাড়িতে লোকজনের যাতায়াত, আত্মীয় কুটুম্বের সমাদর, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক, এসব নিয়ে খুব ব্যস্ত থাকতেন। একসময়ে এমন দিন এলো, ছেলেরা পরিবার থেকে পৃথক হয়ে যে যার মতো ফ্ল্যাটে চলে গেল, ভগ্নপ্রায় সংসার। মাসিমার মনে আনন্দ নেই, সেই সদা হাস্যময়ী মাসিমা মলিন মুখে থাকেন। জীবনের পেন্সিল দিয়ে তিনি সংসারের যে চিত্র এঁকেছিলেন তা মুছে যেতে শুরু করল। নিজের জীবনেও অনেক উত্থান পতন, যা একসময় আনন্দে মুখর, হেসে খেলে বেড়ানো মনের মধ্যে শান্তির বাতাবরণ, পরবর্তীকালে খাতার পাতায় পেন্সিলে আবছা লেখার মতো, সেসব সোনার দিনগুলো ক্রমশ মলিন হয়ে গেছে। দুঃখের মেদুরতাও এভাবেই মনকে আচ্ছন্ন করে রাখে। প্রিয়জনের বিয়োগ ব্যথায় কাতর হই, তাও একসময় ভুলতে থাকি, মন থেকে ক্রমশ মুছে যায়, আবার দৈনন্দিন কার্যকলাপে, যাপনে অভ্যস্ত হয়ে উঠি। কিন্তু চিরদিন তো একরকম যায় না। কিন্তু বন্ধু, পেন্সিলটা পেন হয়ে গেলে জীবনের রোজ নামচাগুলো যদি স্থায়ী রূপ পায়, তখন হয়তো জীবন অন্য খাতে বইবে। শুভেচ্ছাসহ চন্দন রায়তা, সূর্য সেন রোড, ডাক নবগ্রাম, জেলা হুগলি। পরের চিঠিটি লিখেছেন কদমতলা থেকে শীলা পাল, বদন রায় লেন, কদমতলা, হাওড়া। প্রিয় আমার কলম, আমাদের জীবনটা সাদা পাতার খাতার মতো, একটি পাতা একটি নতুন দিন। পাতায় পেন্সিলে আঁকা ছবি হল একটি নতুন গল্প। পাতার রেখা আমাদের জীবনের চলার পথ দেখায়। আমাদের জীবনের সাথে পেন্সিলের একটা গভীর সম্পর্ক আছে। পেন্সিলের দ্বারাই জীবনের শ্রেষ্ঠ শিল্পকর্ম গড়ে তুলতে হয়। প্রথম শিক্ষা জীবনের ভুল শোধরানো। পেন্সিলের লেখা ভুলটা রাবার দিয়ে মোছা যায়, তেমন জীবনের ভুলে মর্মাহত না হয়ে কঠিন পরিস্থিতিতে ভুল সংশোধন করে এগিয়ে যেতে হবে। পেন্সিল যতই সুন্দর বাহারি হোক না কেন, তার আসল সৌন্দর্য ভিতরের গ্রাফাইটে। তেমনি আমাদের বাহ্যিক সৌন্দর্যের থেকে অন্তরের সৌন্দর্য অনেক দামি। পেন্সিল ব্যবহার করতে করতে ভোঁতা হয়ে গেলে শার্পনার দিয়ে ধারালো করতে হয়। জীবনের প্রতিকূলতা কাটিয়ে আমাদেরও শক্তিশালী হতে হয়। পেন্সিল ব্যবহার করার জন্য যেমন আমাদের হাতের আঙুলের দরকার, তেমনি আমাদের জীবনকে চালনা করার জন্য একজন অভিভাবকের প্রয়োজন। জীবনের পেন্সিলের মাধ্যমে একজন সৎ মানুষ হয়ে এমন কিছু সৃষ্টি করে যাওয়া উচিত যা মানুষকে মৃত্যুর পরেও অমর করে রাখে। মহিলা মহলের সকলকে শ্রাবণ শেষের শুভেচ্ছা জানিয়ে শীলা পাল, বদন রায় লেন, কদমতলা, হাওড়া। অনেক বন্ধুদের চিঠি পড়লাম, অনেক বন্ধুদের চিঠি পড়তে পারলাম না, নিশ্চয়ই পড়া

হবে পরের অনুষ্ঠানে। এই যে জীবনের খাতা, এই যে জীবনের নানা রকম ভুল আমরা করে থাকি, সেগুলো যেন একটা সময় এসে সত্যিই মনে হয় যদি ভুলগুলো শোধরানো যেত, তাই না?

জীবনের খাতায় যেমন ভুল হলে পেন্সিল দিয়ে যে লেখা হয় সেটা যেমন আমরা সবসময় মুছে ফেলতে পারি না, বা ইরেজার দিয়েও মুছলেও লেখার কিন্তু ওই ছাপগুলো দেখবেন রয়েই যায়। তাই জীবনে একটু সচেতনভাবেই বোধহয় পা ফেলা উচিত। ভুল হলে তার জন্য মর্মাহত না হয়ে, ভেঙে না পড়ে, বসে না থেকে, বা সেই সমস্যাগুলির কথা, সেই ভুলগুলির কথা চিন্তা না করে আমাদের এগিয়ে যেতে হবে। যেটা মুছে ফেলা যাবে না, যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আমরা বসে থাকতে পারবো না, আর বসে থাকলে আমাদের জীবনটা এগিয়ে যেতে পারবে না। সুতরাং মনের সাহস নিয়ে, ইচ্ছা নিয়ে, আনন্দ নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। আজকের মতো মহিলা মহলের সময়টা একদম শেষ। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। বন্ধুরা, খুব ভালো থাকবেন। নমস্কার।

0: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজকে পরিবর্তনের কাণ্ডারী হওয়ার। আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100075040, আমাদের নতুন নাম্বার 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ তা আমাদের বলতে ফোন করুন এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি, কবিতা বা নাটক লিখে পাঠাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়: 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকের নাটক তারা। নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন অনুপ কুমার মান্না, দক্ষিণ কন্যানগর, বিষ্ণুপুর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আমরা ধন্যবাদ দিই অনুপবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। গ্রামীণ বিদ্যালয়ের বিশেষ অনুষ্ঠান, মাইকে আমরা করব জয় গান বাজছে, জমায়েত মানুষের কোলাহল শোনা যাচ্ছে। মঞ্চে উঠলেন বিপিনবাবু।
1: নমস্কার সবাই, উপস্থিত অভিভাবকবৃন্দ এবং উপস্থিত বিশিষ্টজনদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। আর পুত্রকন্যা সম ছাত্রছাত্রীদের স্নেহ এবং ভালোবাসা জানাই। বিদ্যালয়ের 60 বছরের জীবনে আজ গৌরবময় বিশেষ দিন।

0: এবার মাধ্যমিকে বিদ্যালয়ের ছাত্রী তারা সব বিষয়ে লেটার মার্কস নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। এই কৃতিত্বের জন্য তারাকে অজস্র ধন্যবাদ এবং রাজ্যে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করার জন্য অভিনন্দন জানাই আর প্রাণ ভরে আশীর্বাদ জানাই ও যেন আরও আরও বড় হয় এবং জীবনে প্রতিষ্ঠিত হয়। প্রধান শিক্ষক হিসাবে আমি গর্বিত। প্রতিভা হলো ছাই চাপা আগুন, একদিন সে জ্বলে উঠবেই। অবশ্য এও অনস্বীকার্য, চেষ্টাযুক্ত ভাগ্য তবেই ফল। তারার চেষ্টা ছিল, আবার ভাগ্য প্রসন্ন ছিল, তাই অসাধ্য সাধন হয়েছে। অথচ সপ্তম শ্রেণীতেই তারার পড়াশোনায় ছেদ পড়তে চলেছিল। সেই কাহিনী আমরা আজ ওর মুখেই শুনব। নাবালিকার বিয়ে আজ আমাদের সমাজের এক কঠিন সমস্যা। অর্থের অভাবে আবার অনভিজ্ঞতার কারণে নাবালিকার বিয়ে দিয়ে তারার মতো কত প্রতিভাকে আমরা হারিয়ে ফেলছি। তারা, এবার তুমি বলো তোমার ফিরে আসার কাহিনী।
1: উপস্থিত সবাইকে আমার নমস্কার। আমি মাধ্যমিকে ভালো ফল পেয়েছি, তার জন্য আমি আনন্দিত। তবে এর পেছনে তিনজনের অবদান বলতেই হবে। তারা হলেন আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক, থানার দারোগাবাবু, আর অবশ্যই আমার বন্ধু বুলা। প্রতিটা বাবা মার কাছে আমি করজোড়ে আবেদন করি, অল্প বয়সে মেয়েদের বিয়ে দেবেন না, এটা ভাবাও অন্যায়। জানি আমাদের অভাব আছে, যা থাকবেই, তবু তাদের প্রাপ্ত বয়স্কা হতে দিন, তারপর বিয়ে দেবেন, কেমন? এবার আমার গল্পটা বলি।
2: কি রে তারা, স্কুলে যাবি না? এভাবে মুখ গুজে বসে আছিস কেন? এই তারা, তারা
1: বুলা,
2: এমা, এমা কাঁদছিস কেন, কি হয়েছে?
1: আমি আর স্কুলে যাব না বুলা।
2: কিন্তু কেন?
1: আমার বিয়ের ব্যবস্থা হয়েছে, তারা মায়ের আত্মীয়, তাই মা।
2: সে কি, তোর বাবা কিছু বলেনি?
1: কে বলবে, আমার মা মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করল, সেই থেকে বাবার মুখে একটা রা পর্যন্ত বেরোয় না। সৎ মা যা বলে বাবা তাই মুখ বুঝে মেনে নেয়।
2: সত্যি খুব সমস্যা হলো রে, তোর সৎ মা একদম ভালো নয়, কথা বলতেও ভয় লাগে, সেই জন্য তো তোদের বাড়ি আর যাই না।
1: সারাদিন গাধার মতো খাটি, তবু মন পাই না, পড়াশোনার সময়ই দেয় না। কোনো রকমে স্কুলে যেতাম, এখন তাও বন্ধ করে দিল, একটাও বই কিনে দেয়নি। এর ওর বই নিয়ে পড়ি, তুই তো জানিস, তুই খাতা পেন কিনে দিস। সৎ মা বাবাকে কি বলে জানিস? বলে এরে গরু পুষে লাভ নেই, বিদেহ করতে হবে। তাই
2: বুঝেছি, আসলে মেয়েরা খুব অসহায়, তা আবার প্রমাণ হলো। তা কোথায় বিয়ে হচ্ছে তোর?
1: অনেক দূরে রে, জায়গাটা আমাকে বলিনি। শুনেছি মায়ের দাদার বন্ধুর ছেলের সাথে, আর কিছু বলেনি। বয়স কত, কি করে, কিচ্ছু জানি না।
2: এসব ক্ষেত্রে অন্য গন্ধ আছে, তাই কিছু বলেনি।
1: আমি বিয়ে করব না বোলা, আমি বিয়ে করব না, আমি পড়ব বোলা।

0: আমিও তো তাই চাই, তোর মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এভাবে শেষ হয়ে যাক আমিও মনে প্রাণে চাই না। আমরা এখনো নাবালিকা, আর নাবালিকার বিয়ে দেওয়া মারাত্মক অন্যায়।
1: মা বাবা এ কথা বুঝতে চাইছে না, বলছে পাপ, যত তাড়াতাড়ি বিদায় হবে ততই মঙ্গল। ভাব, আমি আমি পাপ।
0: অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে মা হওয়া, বাচ্চা আর মা দুজনের পক্ষেই ক্ষতিকর, দুজনেই অপুষ্টিজনিত রোগের শিকার হবে। না না, এ বিয়ে আটকাতেই হবে। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর এই চরম পরিণতি হতে দেব না আমি, কিছুতেই দেব না।
1: বোলা বোলা, আমাকে বাঁচা বোলা, আমাকে বাঁচা।
0: কিন্তু কিন্তু কি করা যায়, কি কি করা যায়, আইডিয়া? চল চল আমরা হেড স্যারের কাছে যাই।
1: হেড স্যার? কিন্তু
0: কিন্তু কি?
1: এসব কথা জানলে মা মা আমাকে বাড়িতে আর উঠতে দেবে না।
0: তেমন যদি হয় তুই তুই আমার বাড়িতেই থাকবি, এখন আয়।
2: সবই শুনলাম, খুবই খারাপ খবর তারা। তোর মতো একটা মেধাবী ছাত্রীর পড়াশোনা বন্ধ, এই বয়সে বিয়ে, না কোনোটাই মেনে নিতে পারছি না।
0: তারা কিন্তু পড়তে চায় স্যার।
2: আমিও চাই, আমিও তাই চাই। তারার মধ্যে আগুন আছে, আমার দৃঢ় বিশ্বাস একদিন ও বিদ্যালয়ের নাম বাড়াবে। কিন্তু তার আগে ওর বাবা মাকে বোঝাতে হবে। কিন্তু
0: কিন্তু কিন্তু কি স্যার?
2: মুশকিল আসান, আমার এক বন্ধু আমাদের থানার ওসি হয়ে এসেছে, তাকে গিয়ে ব্যাপারটা মেটাতে হবে। প্রথমে বোঝানো হবে, বুঝলে ভালো, নয়তো আইনের পথেই হাঁটতে হবে।
1: বাবা মাকে অ্যারেস্ট করবেন?
2: প্রয়োজনে করতে হবে।
0: অন্যায়ের প্রতিকার করতে গেলে শক্ত হতেই হবে তারা।
2: দেখ তারা, যতদূর বুঝছি তোর বাবা মাকে গলানো যাবে না, বড় শক্ত চাই, তাই আঙুল বাকিয়ে ঘি তুলতে হবে।
0: ভয় না দেখালে ওদের চেতনা ফিরবে না তারা।
2: বুলা ঠিকই বলেছে, বিড়াল সহজে গাছে উঠবে না। চল চল চল চল, দেরি না করে আমরা থানায় যাই।
3: কোনো চিন্তা করবে না, আমি তোমার পাশে আছি। নাবালিকার বিয়ে তো ক্রিমিনাল অফেন্স, যে বা যারা এমন কাজ করবে তারা যোগ্য শাস্তি পাবে।
1: শাস্তি? না না দারোগা বাবু, মা বাবাকে কোনো শাস্তি দেবেন না, তার চেয়ে বরং আমি আর পড়ব না, আমি বরং বিয়েতেই বসবো।
0: কি বলছিস তারা, সারাদিন এত তেল খড় পোড়ালাম, সবকে বৃথা।
1: আমার আমার যে বড্ড ভয় করছে বুলা, এইসব করলে মা বাড়িতে ঢুকতে দেবে না।
0: না দিলে না দিলে তোকে তোকে আমার বাড়িতে নিয়ে যাব, বললাম তো।
2: ভয় নেই তারা, আমরা সবাই তোর পাশে আছি।
3: হ্যাঁ তারা, তোমার কোনো চিন্তা নেই, প্রথমে তোমার বাবা মাকে বোঝানো হবে, এটা ভারতীয় আইনের পানিশেবল অফেন্স, আশা করি ওনারা বুঝবেন।
1: বুঝবেন না স্যার, আমার মা খুবই একগুঁয়ে।
3: বটে, আমিও দেখব আমাকে দেখে ওনারা কতটা বেঁকে থাকেন।
2: তারা, ভয় পেলে কোনো কাজ হবে না, আর তোর পড়াটাও হবে না মা।
1: না স্যার, সত্যি বলছি,

0: আমি পড়তে চাই স্যার।
1: শোনো তারা, এক্ষুনি তোমার বাড়িতে যাব আমরা। তুমি আগে বাড়িতে ঢুকবে, তোমার বাবা মার প্রতিক্রিয়া দেখে আমরা ঢুকবো, বুঝেছ?
0: ঠিক আছে স্যার। মা, এই যে এলেন নবাব নন্দিনী, পড়াশোনা বিশ্ব জয় করে। এই যে এক থালা পিণ্ডি রেখেছি, গেল। এরা আবার কাদের জুটিয়ে নিয়ে এসছো?
2: শুনুন, তারা পড়তে চায়, ওর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে পারেন না। এই বিয়ে হলে ওর জীবনটা শেষ হয়ে যাবে।
1: আর হ্যাঁ, আপনারা কি জানেন নাবালিকার বিয়ে দেওয়ার অপরাধে আপনাদের জেল হতে পারে? কোনটা চান, বিয়ে বন্ধ করবেন না জেলে যাবেন, বলুন।
0: না, ও মিথ্যে কথা। না না, মানে আমরা ওকে কষ্ট দেব না, বিয়েও দেব না, পড়াশোনা করবে, ও পড়াশোনা করবে।
2: এতক্ষণ আপনারা তারার জীবন কাহিনী শুনলেন তারারই মুখে।
0: শুনলেন অনুপ কুমার মান্নার লেখা নাটক তারা।
3: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
4: Good afternoon. Here's the midday weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Very light to moderate rainfall occurred at most places over the districts of Sub-Himalayan West Bengal, with heavy rain at one or two places over Jalpaiguri, Alipurduar and Darjeeling districts of Sub-Himalayan West Bengal. Very light to moderate rain occurred at many places over the districts of Gangetic West Bengal, with heavy rain at one or two places over East Midnapur district of Gangetic West Bengal. Heavy rain also occurred at one or two places over Bihar. Light to moderate rain occurred at most places over Sikkim, at many places over Jharkhand, at a few places over Odisha and Andaman and Nicobar Islands. Gusty winds were recorded at one or two places over Odisha and Andaman and Nicobar Islands. Chief amount of rainfall received in centimeters: Long Island 3, Mayabandar, Port Blair 1, Durgachok 7, Asansol 5, Bardhaman 4, Purulia 3, Luchipur, Durgapur 2, Shiliguri 7, Shevok 5, Hashimara 5, Darjeeling 4, Falakata 3, Damohani, Jhalong, Pedong 1,

0: Dhanbad 3, Fatehpur 2 and Aurangabad 3. Weather forecast for the next 48 hours says light to moderate rain or thundershower is very likely at most places over Jharkhand. Light to moderate rain or thundershower is also likely at many places over all the districts of West Bengal, Andaman and Nicobar Islands, Bihar, Odisha and Sikkim. Weather warning for the next 48 hours says heavy rainfall of 7 to 11 centimeters is likely at one or two places over Bihar, Jharkhand, Odisha, Jalpaiguri, Alipurduar districts of Sub-Himalayan West Bengal. Thunderstorm and lightning with gusty wind speed reaching 50 to 60 km per hour is very likely to occur at one or two places over Andaman and Nicobar Islands. Thunderstorm and lightning with gusty wind with a speed of 30 to 40 km per hour is very likely at one or two places over Bihar, Jharkhand, Odisha and all the districts of West Bengal. Forecast for Kolkata and neighborhood says thunderstorm with rain is to be expected. Maximum temperature will be around 32 degrees Celsius and minimum temperature will be around 27 degrees Celsius. There's no weather warning for the fishermen of West Bengal coast. But there's weather warning for the fishermen of Andaman and Nicobar coast. It says squally weather with the wind speed reaching 35 to 45 km per hour, occasionally gusting to 55 km per hour is likely to prevail along and off Andaman and Nicobar coast from 26th to the 30th of August 2026. Hence, fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from the 26th to the 30th of August 2026. And here we conclude today's midday weather bulletin.
1: Akashvani Kolkata, Gitanjali Prochar Tarange Onushthan Shunchen. Ekhon janiye debo Alipur Abhawa Doktor Sutre Prapto, Poshimbongo, Sikkim, Orisha, Bihar, Jharkhand, ebong Andaman o Nicobar Dipunjer Abhawar Moddhanokalin Biggopti. সকাল 8:30টার পর্যবেক্ষণে জানানো হয়েছে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং ভারী বৃষ্টিপাত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে বিহারের দু এক জায়গায়, সিকিমের বেশিরভাগ জায়গায়, ঝাড়খণ্ডের অনেক জায়গায় এবং ওড়িশা ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু এক জায়গায়। ওড়িশা ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে গেছে। আগামী 48 ঘন্টার গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ক্লেয়ারে 1 সেন্টিমিটার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দুর্গাচক 7 সেন্টিমিটার, কংসাবতী ড্যাম 6 সেন্টিমিটার, আসানসোল 5 সেন্টিমিটার, শ্রীনিকেতন 1 সেন্টিমিটার, আলিপুর 1 সেন্টিমিটার, সিকিমের ভগতপুর চা বাগান 11 সেন্টিমিটার, উদলাবাড়ি চা বাগান 7 সেন্টিমিটার, জলপাইগুড়ি জেলার মূর্তি 7 সেন্টিমিটার, নেওড়া 6 সেন্টিমিটার এবং ঝাড়খণ্ডের কোনার এবং পাঞ্চেত 4 সেন্টিমিটার, বিহারের রোহতাস 10 সেন্টিমিটার এবং ওড়িশার ভুবনেশ্বরে 5 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গ ও সিকিমের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিহার, ওড়িশা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু এক জায়গায়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার দু এক জায়গায় এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত আকাশ মেঘলা এবং দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 23 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। বাংলার উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য তেমন কোনো সতর্কবার্তা নেই, তবে আন্দামান ও নিকোবর

পর দ্বীপপুঞ্জের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে। দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত এবং ঘণ্টায় 40-50 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং তাই 26-30 আগস্টের মধ্যে আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। জানালাম পশ্চিমবঙ্গ সিকিম।

এখন জানিয়ে দেব গীতাঞ্জলি প্রচার তরঙ্গে পরবর্তী বেশ কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলির একটু পরেই শুনবেন আকাশবাণী কলকাতার গৌরবময় শতবর্ষের সূচনা লগ্নের বিশেষ অনুষ্ঠান। অতিথি থাকবেন ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণা সর্বরী দাশগুপ্ত, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় শুনবেন ক্রীড়াঙ্গন, 5:30 শুনবেন বিদ্যার্থীদের জন্য, 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, 6:15 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান এবং 6:38 থাকছে কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর এবং এরপর শুনবেন কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, 8:00 শুনবেন আইনি কথা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন জাইনুল আবেদিন, 9:30 শুনবেন অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি শিল্পী অঞ্জনা রায়, 10:45 শুনবেন আধুনিক গান শিল্পী সুজাতা সরকার, 11:00 গজল শিল্পী স্নেহা চট্টোপাধ্যায়, 11:10 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তবলায় সৌমেন নন্দী। জানালাম গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আগামী বেশ কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলির প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন আকাশবাণী কলকাতার গৌরবময় শতবর্ষের সূচনা লগ্নের বিশেষ অনুষ্ঠান।

শতবর্ষের সূচনা লগ্নের বিশেষ অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন দুটো বেজে 31 মিনিট হয়ে 24 সেকেন্ড। একটি রেডিও স্টেশনের শতবর্ষ তো শুধু পুরনো মাইক্রোফোন, ট্রান্সমিটার কিংবা স্মৃতিময় অনুষ্ঠানের ইতিহাস নয়। কলকাতা বেতারের এক দশকের যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তি বদলায় কিন্তু মানুষের কাছে পৌঁছনো ভাষা ও সংস্কৃতিকে ধারণ করা, সংকটে বিশ্বাসযোগ্য তথ্য দেওয়া এবং নাগরিকের সঙ্গে রাষ্ট্রের যোগাযোগ তৈরি করার প্রয়োজন ফুরোয় না। একটা সময় ছিল যখন রেডিও মানেই ছিল অপেক্ষা, নির্দিষ্ট সময় সংবাদ শোনার অপেক্ষা, গান, নাটক কিংবা সাহিত্য অনুষ্ঠানের অপেক্ষা, দুর্যোগের সময় আবহাওয়ার খবর পাওয়ার অপেক্ষা। বহু মানুষের কাছে রেডিও ছিল ঘরের ভেতরে বহির্বিশ্বের প্রবেশদ্বার। সময় বদলেছে, স্মার্টফোন, পডকাস্ট, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সেই অপেক্ষা হারিয়ে গেছে। রেডিও কিন্তু হারায়নি, হারাইনি আমরা। কলকাতা বেতারের ইতিহাস তারই প্রমাণ। এখনো যারা যারা হয়তো জিজ্ঞেস করে, আচ্ছা ওই আগে যেমন নাটক হতো হয়, এখনো কি অডিশন হয়, তাদের বলি হ্যাঁ হয়তো। আপনারা যারা বিভিন্ন সামাজিক মাধ্যমে আছেন তারা তো জানেনই, যারা নেই তাদের কাছে একটা অভিজ্ঞতা শেয়ার করি। এই মুহূর্তে এই যে শতবর্ষের যাত্রা, এই মুহূর্তে বিশেষ অনুষ্ঠানে আজকে যারা কান রেখেছেন তাদের সকলকে শুভেচ্ছা। এই শতবর্ষে আপনাদেরও অনেকটা অংশ। আমাদের সমৃদ্ধ শ্রোতাগণ বিভিন্ন সময়ে চিঠি লিখে তথ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন। আপনাদের রাগ, আপনাদের অভিমান আমাদের ভাবতে শিখিয়েছে। সব নিয়েই আমাদের পথ চলা। আজ সারাদিন জুড়েই বাড়িটায় বিশেষ বিশেষ মানুষদের আগমন। তাহলে চলুন এই মুহূর্তে আমাদের সঙ্গে

0: যারা আবৃত্তি শিখতে চায়, আবৃত্তিকে পেশা হিসেবে নিতে চায়, এছাড়াও ভালো করে শুদ্ধ উচ্চারণে কথা বলতে চায়, যার শুদ্ধ স্বরে আমরা কান পাতি, তিনি আজকের অতিথি, আমাদের খুব প্রিয় মানুষ, এই বাড়ির এই ঘরের মানুষ, ব্রততী বন্দ্যোপাধ্যায়।
1: নমস্কার, খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে এসে। শ্রীতমা, তোমাকে অনেক ধন্যবাদ। এর আগেও অনেক অনুষ্ঠানে এসেছি, যে অনুষ্ঠান তুমি সংযোজনা করেছো, আজকেও তোমাকে পেয়ে খুব ভালো লাগছে।
0: এরকম প্রাপ্তি আমাদের জীবনে ঘটে যায়, আর সেই প্রাপ্তিগুলো নিয়েই আমরা থাকি আর বলি আমি শুধু ঋণী থাকি মুহূর্তের কাছে। আরও একজন আছে কিন্তু, যিনি সবসময়ই চুপ থাকতে ভালোবাসেন, আর তার লেখা থেকে আমরা শব্দ ধার করি, নানানভাবে শেখা চলে তো। সেই মানুষটি এই বাড়িটার সঙ্গে দীর্ঘ দিন ধরে তার কর্মসূত্রে যুক্ত, প্রাক্তন সহ অধিকর্তা কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত।
2: চুপ থাকতে একদম ভালোবাসি না, কি যারা কথা বলে তাদের তাহলে কথাগুলো শুনবে কে? সেজন্য তো একটু চুপ থাকা দরকার, তাদের বলাতে হবে তো, সবাই বললে চলবে কেন?
0: ঠিক এই বিষয়টাই জানেন, আমরা যারা এখানে কাজ করি বিভিন্নভাবে যুক্ত, এটা শিখতাম সর্বরীদির কাছ থেকে, যে কিভাবে সাক্ষাৎকার নিতে গেলে, ইন্টারভিউ নিতে গেলে চুপ করে বসে থাকতে হয়, প্রশ্নটি ছেড়ে। এবার আমারও প্রথমবার মনে হয়েছিল জানেন তো, যে সর্বরীদি আর ব্রততীরই এই দুজনকে মেলাবো কী করে, কীভাবেই বা এক সুতোয় মিলবে। তারপরে মনে হলো একটা যোগসূত্র আছে, সেই ছেলেবেলার যোগসূত্র, ছেলেবেলা থেকে এখনো পর্যন্ত। আমার না দুজনের কাছে খুব জানতে ইচ্ছে করছে যে তোমরা দুজন যখন আড্ডা দাও কীরকম হয় সেই আড্ডাটা, সেই ঝলকটা যদি একটু আমাদের শ্রোতা বন্ধুদের দাও।
1: দারুণ হয় আসলে, আমরা সমসময়ের, আমাদের সমসময়ের সংস্কৃতি, সমসময়ের সাহিত্য, পড়াশুনো, রাজনৈতিক, সামাজিক জীবন, এবং তারপরে আমরা সেই প্রজন্ম যা আমরা কিন্তু অনেক কিছু দেখলাম,
2: বেতার প্রজন্ম,
1: আমরা কিন্তু পরপর চারপাশের সামাজিক অনেক পরিবর্তন দেখলাম, রাজনৈতিক স্তরে অনেক পরিবর্তন দেখলাম, অনেক কবি সাহিত্যিকদের আমরা পেয়েছি আগের এবং আমাদের প্রজন্মের এবং তার পরবর্তী প্রজন্মের। এবং আমাদের ভাবনাগুলো বা ভালো লাগাগুলো, আমরা যেমন কার গান শুনতে ভালোবাসি, মোটামুটি আমাদের ভাবনাগুলো এক। কোন কোন ছবি দেখে আমরা খুব উত্তেজিত হয়েছি ছোটোবেলায় এবং এখনও হই, আমাদের সেই ভাবনাগুলো এক। ধরো এই কোভিডের সময় এক একজন এক একভাবে কাটিয়েছেন, আমাদের মোটামুটি সময় কাটানোগুলো এক। হ্যাঁ, মানে সুস্থ চিন্তা, সুস্থ সংস্কৃতি, সুস্থ রাজনৈতিক চেতনা, এইগুলোই কিন্তু আমাদের সমসময়ের, আমরা যারা ছেলে মেয়ে নির্বিশেষে বলছি, আমরা কিন্তু একই যোগসূত্রে বাঁধা। আমার মনে হয় সেইটা একটা খুব জরুরি ব্যাপার যে ভাইবসটা মিলে যাচ্ছে, তাই না? মানে আমি ঘন্টার পর ঘন্টা সর্বরীর সঙ্গে আমি গল্প করতে পারি, বা ও পারে, বা আমরা আমাদের জেনারেশন,
2: আমাদের দীর্ঘতম বোধ হয় 7-8 ঘন্টা, তাই না? ভালোবাসাবাসির সময় 7-8 ঘন্টার।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আমি বললাম সেখানেও কি সর্বরীদি প্রথমে এরকম চুপ করে?
1: না না না না না, আমরা যখন বন্ধুবান্ধবরা একসাথে বসি, সবাই সবার কথা শুনি এবং বলি, আর সর্বরীকে চুপ মোটেও মনে হয় না। মানে তুমি যেরকম বললে,
2: বন্ধুত্বের বয়স কিন্তু অর্ধ শতাব্দী পেরিয়ে গেছে জানো কি, আমরা একদম সেই ছোট্টবেলার বন্ধু স্কুল থেকে। এবং ব্যক্তিগতভাবে বলতে পারি, কবিতা আমাদের বাড়িতে যেরকম রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, এই অবধি তো ঠিক আছে, তার বেশি ছোটোবেলায় কিন্তু অতটা জানতাম না। আমার আধুনিক কবিতা জানা শেখা কবিদের চেনা কিন্তু ব্রততীর কবিতা শুনে, সেই ছোট্ট ব্রততী, দুদিকে দুটো ওই পনিটেল করা, হাত পেছনে দিয়ে লাল ফিতে সাদা আমাদের স্কুল ড্রেস, সেই যে ওর বলা কবিতা, সেই থেকেই কিন্তু আধুনিক কবিতাকে ভালোবাসতে শেখা। এবং আমরা মুগ্ধ হয়ে শুনতাম এত বড় বড় কবিতা কী করেও মনে রাখে, কী করেও বলে। এই কবিতাকে চেনা, ভালোবাসা, এটাও কিন্তু কম কথা নয়। ওর সঙ্গে তখন থেকে বেতারের যোগাযোগ, আমার নয়, মানে আমার যোগাযোগ বলতে রেডিওর ওপাশে আর কি, ওই যে আমরা ভাবতাম রেডিওর ভেতর থেকে কারা কথা বলে, সেই ভেতরে ঢোকার ওর তখন সৌভাগ্য হয়েছে, আমার হয়নি, আমি তো এসেছি অনেক পরে স্কুল থেকেই। অবশ্য বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান করতে এসেছিলাম এক দুবার,
0: তখন বিদ্যার্থী হয়ে
2: একদম স্কুল ড্রেস পরে এসেছি, এই ঘরেই রেকর্ডিং হয়েছে, তাই মনে পড়ছিল। এই টেবিলটা সবুজ ছিল তখন, এখন নীল, এবং এই কাঁচের ওপাশে যেমন রেকর্ডিং হচ্ছে, তখন

0: কম্পিউটারে রেকর্ডিং হতো না, গোল চাকা স্পুলে রেকর্ডিং। ওদিকে কারা থাকতেন তারা সব হাত পা নাড়ছেন, কথা তো শোনা যাচ্ছে না। এদিকে খুব অবাক হয়ে দেখছি যে বাবা, মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা একটা ডিবেট বা এরকম কি ছিল যেন, সেই রকম এক দুবার রেকর্ডিং করে গেছি। তাই সেই করতে আমার রেডিওতে আসা। রততির অবশ্য অন্য সূত্রে রেডিও যোগাযোগ ছিল, এবং তারপরে আমরা স্কুল থেকে দেখতাম বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে, পুরস্কার নিয়ে আসছে। তাছাড়া আমাদের স্কুলে আসলে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো।
1: আমরা অনেকে যখন আমাকে আজকে প্রশ্ন করেন যে আমি যেটুকু পেরেছি সে ভিতটা কিভাবে তৈরি হলো, মানে সবচেয়ে বড় কথা আমরা যে মাটিটার উপর দাঁড়িয়ে আছি সেই মাটিটা কিভাবে আমাকে সাপোর্ট দিল। তো আমার বাড়ি যেমন আমার বাবা মা আমার সেই ভূমি, তেমনি কিন্তু আমার স্কুল বা আমাদের, আমার এবং সর্বরীর স্কুল, বেথুন কলেজের স্কুল, সেই স্কুলও তো মানে 175 পেরিয়ে গেল, সেটাও আমাদের কাছে খুব গর্বের। সেই স্কুলটা কিন্তু ভিতটাকে তৈরি করে দিয়েছে, মানে এই যে সাংস্কৃতিক ভিতটা। এখন যেমন বিভিন্ন জায়গায় যখন বনমহোৎসব হয়, আমার মনে হয় আমার বেথুন স্কুলের বৃক্ষবন্দনা বা বনমহোৎসবের কথা, যেখানে আমার সেই কবিতা রেকর্ডিং হলো, অন্ধভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, মানে রেডিও থেকে টিম গেছিল, রিপোর্টার টিম, ওরা, আমি তখন ক্লাস থ্রিতে, তখনও আমি এখানে শিশুমহল হয়তো করছি বা করছি না আমি ঠিক সেটা মনে করতে পারছি না, কিন্তু আমার মনে আছে যে বেথুনে গিয়ে ওই রেকর্ডিং করেছে, হ্যাঁ, ওই সংবাদ পরিক্রমা, না বিচিত্রা, সংবাদ বিচিত্রা না সংবাদ পরিক্রমা, তাতে বিভিন্ন জায়গার কিছু কিছু ইভেন্টগুলো শোনানো হতো। তো ওমা একদিন রেডিও খুলেছি, দেখছি আমার ভয়েস, আমি না ভাবছি একে আমি কবিতা বলছি কি করে রেডিওতে, এইবার সবাইকে ডাকতে, মানে পাশের বাড়ি থেকে একে ডাকছি, ও শোনো গো এই দেখো আমি বলছি। এখন বলতে গিয়ে মনে হচ্ছে যে তারপরে তার মানে আমি রেডিওতে শিশুমহলে বলার সুযোগ পেয়েছিলাম, ওইটাই আমার প্রথম কণ্ঠ শোনা আমার রেডিওতে,
2: আর
1: নিজের কণ্ঠ নিজে শুনে সবাইকে ডাকতে ডাকতে সে বলা তো বেরিয়ে গেছে, একটু একটু করে দিত। তো ওই বৃক্ষবন্দনা, অন্ধভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে, ওই রেডিওতে শোনানো হলো। তো এই আমার রেডিও এন্ট্রি। তারপর তো বাবার কাঁধে চেপে একদম ভেসে যাওয়া কলকাতায় একমাত্র আমি অডিশন দিতে আকাশবাণীতে ঢুকলাম। এই আজকে যখন আসছি স্টুডিওতে আমার মনে হচ্ছে এইখানে আমি বাবার কাঁধে চড়ে এই জায়গাটা দিয়ে তো ঢুকেছিলাম, এইখানে তো তখন একদম জল থই থই করছিল, মানে আমি জাস্ট মেলানোর চেষ্টা করি, আর আমার এত ভালো লাগে, আমি যেন মনে হয় যে বাবাকে দেখতে পাচ্ছি এখানে, যে বাবা আমাকে নিয়ে আসছেন। তো তারপরে স্টুডিওতে ইন্দিরাদির কথা মনে পড়ে, এবং শিশুমহলের পরে আমি যুববাণীতে অডিশন দিই, মানে আবার সেই বয়সটায় যখন এলাম যুববাণীতে আমি ফেল করলাম, খুব দুঃখ হলো যে আমি ফেল করে গেলাম, এদিকে স্কুলে সবাই আমার এত প্রশংসা করে, স্কুলে আমি এত প্রাইজ আনি, যুববাণীতে কী করে আমি ফেল করে গেলাম, এই প্রশ্নটা আমার ভেতরে ভেতরে ছিল। পরবর্তী সময়ে যখন আমি এখানে ড্রামা আর্টিস্ট হলাম, নাটকে পাশ করলাম, এখানে অ্যানাউন্সমেন্টে পাশ করলাম, তখন একদিন সাহস করে আমি এখানের একজন প্রযোজককে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আমি কেন ফেল করেছিলাম, আমার ত্রুটিটা কী ছিল। মানে এটা কিন্তু আমার ছোটোবেলার অভ্যেস যে আমার ত্রুটিটাকে খোঁজার চেষ্টা করেছি, মানে আমি যখন দূরদর্শনেও সংবাদ পাঠ করেছি, ইঞ্জিনিয়ারিং রুমে গিয়ে আমি সব রিকোয়েস্ট করে আসতাম যে আমার যেন একটা কোনোভাবে একটা রেকর্ডিং করা হয়, সেইটা আমি বাড়িতে গিয়ে আমি শুনতাম যে আমার কোথায় ফল্ট হয়েছে, কেন হচ্ছে, ওটাকে আমি রেক্টিফাই করার চেষ্টা করতাম। তো তখন উনি বলেছিলেন যে অডিশনের যে ইন্টারভিউ সেশনে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেখানে আমাকে আমার পছন্দের কবিতা যখন বলতে বলা হয়, তো উনি বললেন যে হয় রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ বা এই ধরনের ক্লাসিক কবিদের কবিতা আবৃত্তি করলে হয়তো সেক্ষেত্রে ভালো হতো, তুমি যে কবিতাটা বেছে নিয়েছো মানে তুমি সিলেকশনে কম নাম্বার পেয়ে গেছো। হ্যাঁ, তখন একটু মানে ওই বয়সটা একটু 17-18 বছর বয়স কি দুঃসহ এরকম একটা ব্যাপার না, একটু ইন্টেলেকচুয়াল বা একটু আঁতেল যে শব্দগুলো আমরা ব্যবহার করি, একটু অন্যরকম কবিতা আমি বেছে ফেলেছিলাম যেটা হয়তো অডিশনের ক্ষেত্রে ঠিক নয়। হ্যাঁ, সেই সময় দাঁড়িয়ে ঠিক নয়,
2: কারণ এই সময়ের কথাটা, এই অডিশনের বিষয়টা যেহেতু বলছেন, আমার মনে হয় সর্বরী তুমি একটু বলতে পারবে,
3: এই যে আবৃত্তির অডিশন, এটা কিন্তু আমাদের এই বাংলার জন্যেই
0: সবচেয়ে বেশি প্রযোজ্য, কারণ আমরা এখানে আবৃত্তিটাকে একটা শিল্প হিসেবে দেখি এবং সেটার এখানে যতটা আমরা তাকে অল্লভিত হতে দেখেছি, যতটা গুরুত্ব পেয়েছে বা আমরা দিয়েছি, এইটা কিন্তু ভারতের আর কোনো শহরে নেই। যে কারণে আমাদের ছোটদের এখানে যেরকম আমরা জানি যে নাটকে গানে আবৃত্তি

0: ভিত্তিতে অডিশন দিয়ে ঢুকতে হয়, সিলেক্টেড হয়ে ঢুকতে হয়। সেটা ছোটদের বিভাগে আছে, যুববাণীতেও আছে, কিন্তু বড়দের বিভাগেও অনেক সময় আমাদের কবিতার দরকার হয়। সেখানে কিন্তু বাচিক শিল্পীদের আমরা অডিশন নিতে পারি না। এইটা নেবার জন্যে বহুবার আমরা দিল্লিতে লিখেছি যে যদি এই অডিশনটা বড়দের জন্য চালু করা যায়। মানে আমাদের যেটা করতে হয়, নাটকের শিল্পীদের দিয়ে কবিতা পড়াতে হয়, কিন্তু এটা আমরা কিছুতেই বোঝাতে পারিনি। তার কারণ হলো এই আবৃত্তি ব্যাপারটা, কবিতা বলা, কবিতা উচ্চারণের যে ব্যাপারটা, সেটা যে কবিতা পাঠ নয়, এই ব্যাপারটা কিন্তু এটা আমাদের গর্বেরও বিষয় বটে যে বাংলায় আমরা যেভাবে এটাকে পেয়েছি বা যেভাবে আমরা এটাকে বুঝতে শিখেছি, সেই জিনিসটা আমাদের দেশের আর কোনো শহরে আর কোনো ভাষায় সেটা কিন্তু নেই।
1: আচ্ছা, তোমার স্কুল জীবনের কোন স্মৃতি মনে আছে? যেমন এই যে কথাগুলো শুনলাম প্রতিদিন কাছে,
2: ওর তো মনে থাকবেই। তবে আমার মনে আছে, একটা বলি, সর্বরী আমাদের ফার্স্ট গার্ল, মানে ওকে নিয়ে আমাদের খুব গর্ব ছিল। আমাদের প্রত্যেক বান্ধবীরা এখনো মানে সর্বরীর একটা লেখা বেরিয়েছে, আচ্ছা সর্বরীর একটা বই বেরিয়েছে, মানে ও কিন্তু একদম ছোটবেলা থেকে আমাদের সকলের হট ফেভারিট। আর সবসময় আমাকে আমার বাড়িতে, সর্বরী এত নম্বর পেয়েছে, তুমি কি করে এই নম্বরটা পেলে? ও যদি এইখানে 85 পেয়ে থাকে, তুমি কেন 65 পাবে? মানে আমার তো কান একেবারে ঝালাপালা করে দিত বাবা মা। আর মাদের তো খুব বন্ধুত্ব ছিল, মানে সর্বরীর মা, আমার মা, আরও যারা সব বান্ধবীদের মাদের একটা গ্রুপ ছিল। আমার মাসিমার কথা একদম মনে আছে, বা সবাই ঝাঁপিয়ে পড়ছে মাসিমার কাছে, কি পেয়েছে সর্বরী, কিসে কি নম্বর পেয়েছে। আর বাড়িতে এসে তুমি তার মানে প্রচণ্ড ফাঁকি মারছো, তো কিছুতেই আর সর্বরীর সমান নাম্বার পেতাম না। ও যত ভালো ইংরেজি লিখতো, তত ভালো বাংলা লিখতো, আবার ইংরেজি কবিতা লিখতো কি সুন্দর সুন্দর। আর আমরা যেগুলো বুঝতে পারতাম না, সব সর্বরীর কাছে, সর্বরী এটা বুঝিয়ে দাও, তো সর্বরী আবার খুব সুন্দর করে বুঝিয়ে দিত। আর ও নিজে বলবে না, কিন্তু অসম্ভব ভালো আঁকতো, এবং চক কেটে কেটে ওই ছোটো ছোটো মূর্তির মতো করতো, আর সেগুলো মানে আমরা দেখে অবাক হয়ে যেতাম। তো আমি সুচিত্রাদির কাছে গান শিখেছি, এর আগেও বলেছি, দিদি আমায় খুব স্নেহ করতেন। তো একবার দিদির বাড়িতে গেছি, দিদির আলমারিতে দেখছি খুব পরিষ্কার, দিদির ঘরও একদম ঝকঝকে পরিষ্কার। তো আমি না ভাবতাম যে দিদি এত বড় একজন শিল্পী, এইরকম পরিষ্কার আলমারিতে, এক ফোঁটা ধুলো নেই। আমার কিন্তু সেগুলো খুব নজরে পড়তো। আর আমি যখন ওনার বাড়িতে গিয়েছি, কখনো উনি বাড়ির যিনি ওনার সহায়ক বা সহায়িকা, তাকে দিয়ে খাবার দেওয়াতেন না, নিজে এসে হয়তো যেটুকুই দিন, নিজে প্লেটে করে তুই এটা খা বা এই জলটা খা। তো আমি দিদিকে একদিন প্রশ্ন করেছিলাম, আচ্ছা দিদি এই যে আলমারিটা, এটা এত সুন্দর করে কে গুছিয়ে রাখে? আর এখানে এই যে চকের এই মূর্তিগুলো এখানে আপনি করেছেন, আমার এক বান্ধবী না একদম এইরকম করেছিল আমার স্কুল জীবনে, আমার মনে পড়ে। মানে সর্বরী যেরকম কেটে কেটে করতো, ঠিক আমি দেখেছিলাম যে সুচিত্রাদি ওই রকম চক কেটে কেটে মূর্তি করে ওগুলো সাজিয়ে রেখেছেন দেয়াল আলমারিতে। তো তখন সেই প্রসঙ্গে উনি বলছিলেন যে আমি কখন এই মূর্তিগুলো করেছিলাম জানিস, তখন আমার জীবনের একটা খুব বিপর্যয়ের মুহূর্ত, তো সেই মুহূর্তটাকে আমি ভোলার জন্য এতে কনসেন্ট্রেট করতাম, মানে কনসেন্ট্রেশনটা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য আমি তখন ওই চক কেটে কেটে মূর্তি একদিকটা যখন ভাঙছি, আমি আরেকদিকে তখন এইভাবে মূর্তিগুলো গড়ছি। তখন আমার খুব সর্বরীর কথা মনে হয়েছিল।
0: কনসেন্ট্রেশনটা খুব,
2: হ্যাঁ হ্যাঁ, কনসেন্ট্রেশনটা বেশি দিতে হয়।
1: একই সঙ্গে কত কিছু শেখা যায় না, এই যে একটা দর্শন। তোমার কথা প্রসঙ্গে না একটা মনে পড়ছে, জানো তো, আমরা যারা এই বাড়িটার সঙ্গে ধরো যুক্ত, বা এই প্রত্যেক বছরই প্রায় যখনই জন্মদিন আসে, কোনো লেখা পোস্ট হলেই তার সঙ্গে একটা পেন্সিল স্কেচের ছবি অনেকেই আজকাল সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, সেই ছবিটা কিন্তু সর্বরীদির করা ছবি। সেই ছবিটা বারবার ফিরে ফিরে আসে, কারণ ওই ছবিটা দিলেই তার তলায় আমরা লিখে দিই, বা এটা যারা জানেন না তারা লেখেন যে কৃষ্ণ সর্বরী দাশগুপ্তের।
2: আকাশবাণীর জন্মদিনে মহিলা মহলের স্পেশাল অনুষ্ঠান এসেছি, আমরা যখন শুনলাম যে সর্বরী আকাশবাণীতে বা এতে যোগ দিয়েছে, তখন আমরা আসলে ওকে এতটাও আমাদের কাছে না, মানে আমাদের মনে হতো ও মানে বেস্ট চাকরি মানে সেটা সর্বরী করবে, মানে এই রকম একটা এ ছিল। মাঝে ওর পড়াশুনোর ক্ষেত্রে ওর একটা স্ট্রিম চেঞ্জ করে ফেললো, তখন ওর একটা সেইখানটা একটুখানি অসুবিধে হলো।

0: আরও ফিরে গেল সাংবাদিকতা বা এতে, মানে সেই কারণে ওর কেরিয়ারেও একটু আমার যা মনে হয়, এখন যখন এতটা বয়স পেরিয়ে বন্ধুদের কথা ভাবি, সেখানেও হয়তো ওর একটুখানি টানা পড়েন বা চড়াই উতরাই এটা ওর পেরোতে।
1: আসলে তোমার কাছে না সেই সর্বরীদি একদম সেরা, তো
0: সবার কাছে আমাদের কাছে বটেও। হ্যাঁ,
1: এবার তোমার কাছে তোমার কেমন লাগছে বলো? এই যে
2: একদম এগুলো একদম ভালো লাগছে না আমার স্কুলের কথা বলতে।
0: এগুলো তো স্কুল থেকেই পাওয়া হবে আমার মনে হয়। আজ আমার সব বন্ধু বান্ধবরা, আমাদের বান্ধবীরা সবাই শুনবে এবং তারা ভাববে যে তাদের সকলের কথা আমি আজকে মাইক্রোফোনে বলেছি।
1: আমাদের তো এই কথাগুলো শোনার সুযোগই হয় না।
2: স্কুলের কথা বললে শুধু স্কুল বলেই আমরা ঘন্টাখানেক কাটিয়ে দিতে পারি। এই যে স্কুলে যে বললো ব্রততি, যে আমাদের সব রকম মানে নাচ গান অভিনয় আবৃত্তি,
0: ওয়াল ম্যাগাজিন
2: ডিবেট এক্সট্রেম্পোর, ডিবেটও খুব ভালো করতো, সবকিছু ছিল, মানে ছবি আঁকা
0: কি নয়, কিন্তু বেথুনের মেয়েরা এই জন্য এক্সপার্ট।
2: এই যে করতাম এর মধ্যে কিন্তু কিছু দুষ্টুমিও হতো। এই যে তুমি হাতের কথা বলছো, হাত সবসময় ভালো কাজ করেনি, সেরকম যদি তোমরা অ্যালাউ করো একটা ঘটনা বলতে পারি। এটা ক্লাস টেনের ঘটনা, ক্লাস টেন এতে আমাদের তোমার ওই ঘরটা তোমার মনে আছে, ওই হলে ঢোকার আগে বাঁদিকে যে ছোট ঘরটা, ওইটা আমাদের টেন এর ঘর ছিল। তো সকালে আমাদের প্রেয়ার যেখানে হতো আমাদের ড্রিল শেডে, সেখানে প্রেয়ারে যাওয়াটা খুব বাধ্যতামূলক ছিল। এবার কেউ যদি দেরি করতো, তখন অনেক সময় দিদিরা ঘুরতেন, ঘুরে তাকে ধরে নিয়ে গিয়ে লেট লাইনে দাঁড়ায়, লেট লাইনটা খুব মুশকিলের কথা, তখন হেডমিস্ট্রেস এসে জিজ্ঞেস করবেন যে কেন দেরি হলো, এবং সবাই দেখবে লেট লাইনে দাঁড়িয়েছে, এটা একটা লজ্জার। তাই দেরি হলে সাধারণত সবাই চেষ্টা করতো একটু লুকিয়ে থাকতে। লুকিয়ে থাকার কায়দা হচ্ছে, আমাদের স্কুল তো ভারী সুন্দর, মানে গাছপালা বিরাট, আমাদের কম্পাউন্ড, ওইখান দিয়ে আমরা ড্রিল শেড থেকে লাইন করে ফিরব, তখন টুক করে ওই লাইনে ঢুকে যেতে হবে যে দেরি করে এসেছে। তা এইরকম লুকিয়ে থাকা হতো কোনো রকমে, যাতে চোখ এড়িয়ে থাকা যায়। এরকম একদিন হয়েছে যে দুজন তিনজন একটু দেরিতে এসেছি ওই টেন এর ঘরে। স্কুলে যেরকম হয় টিচার্স প্ল্যাটফর্ম হয়, তারপরে চেয়ার টেবিল ডেস্ক সেই রকম, তা তখন আমাদের স্কুল থেকে, সরকারি স্কুল তো, টিফিন দেওয়া হতো। সেই টিফিন দেওয়ার জন্য টিফিন বক্সগুলো সব একটা ট্রেতে রাখা হতো, যে প্রিফেক্ট সে পরে গিয়ে সেটা টিফিন রুমে গিয়ে দিয়ে আসবে। তা সবাই স্কুলে এসেই প্রেয়ারে যাওয়ার আগে বক্সগুলো দিয়ে রাখে, ওর মধ্যে খালি সব বক্স তখন দেওয়া আছে। তা হঠাৎ মনে হলো যে কিছু একটা করা দরকার, অতক্ষণ বসে থাকাও তো মুশকিল ওই বয়সে। তখন করা হলো কি, টিচারের মাথার ওপর যে পাখাটা, তার যে তিনটে ব্লেড, তার উপরে ওই কিছু কিছু টিফিন বক্স, সব প্লাস্টিকের টিফিন বক্স, ওই রকম সব টিফিন বক্স কয়েকটা, দুটো তিনটে করে সাজানো হলো। তার মধ্যে একজন আমাদের বন্ধু যশোধরা, ও বাড়ি থেকে টিফিন আনতো, ওর ওই স্কুলের টিফিন খেত না, ফল মিষ্টি এসব আনতো। আমার মনে আছে নীল রঙের গোল একটা ওই স্টিল বা কিসের টিফিন বক্স, তা সেইটা ভরা, সেটা তার ব্যাগ থেকে বের করে নিয়ে সেটা ওর উপর চড়ানো হয়েছে, মানে বেশি না, গোটা ছয় কি আটেক টিফিন বক্স ওর উপর রেখে, এবার যারা রেখেছে আর কি তারা অপেক্ষা করছে ওই লাইন ফিরবে, ঢোকা হবে। যেভাবে ঢোকা হয়েছে, এবার ক্লাস টিচার এসেছেন, যেমন আসেন সবাইকারই ওই একই দৃশ্য, সেই রোল কলের খাতা চক ডাস্টার দিয়ে এরকম করে ঢুকেছেন। তো ঢুকেই প্রথম কাজ কি, দরজার পাশে সুইচটা দিয়েছেন, এবং তখন ঠাই ঠাই ঠাই ঠাই ঠাই ঠাই ঠাই করে সারা ঘরে ওই অতগুলো টিফিন বক্স, মানে সবাই তো আর তো কেউই জানে না, এবার মানে টিচার ওই রকম হয়ে আছেন, আর ওই টিফিন বক্সগুলো ছড়িয়ে ছিটিয়ে এর গায়ে পড়ছে, ওর গায়ে পড়ছে, মানে একটা মানে ভয়ঙ্কর কিছু ঘটছে। আর ওই যে ভরা টিফিন বক্সটা, সেটা খুলে গিয়ে তার থেকে থপ থপ করে ফল এবং মিষ্টি সেই সমস্ত খাতায় টেবিলে সব পড়ছে, এবং সবাই মানে উনি বিস্ফারিত বলছেন, এটা কি, এটা কি করে হলো, এটা কে করেছে, এবার যে করেছে সে কি বলে, বা যারা করেছে তারা কি আর বলে, তারা আরও অবাক হয়ে সকলের দিকে তাকাচ্ছে, কেরে কেরে কেরে কে করেছে এরকম। উনি বললেন যে যদি কেউ বলো কেউ বকুনি খাবে না, কিচ্ছু হবে না, কিন্তু এটা তো করা ঠিক হয়নি, মানে এটা তো কারোর গায়ে লেগে যেতে পারতো, এরকম একটা হতে পারতো আর কি। যাই হোক, মানে উনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন, রোল কল হলো না, মানে এরকম একটা ব্যাপার হলো, কিন্তু কারা যে করেছিল সেটা আজ অব্দি জানা যায় না।
0: মানে সেই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি মতো, মানে আমরাও কত দুষ্ট ছিলাম তার মানে ভাবো।
1: এইসব না বললে তো আমরা জানতেই পারবো না, এই না বললে অনেক কিছু জানতে পারবো না, এই জায়গা থেকেই এই মানুষগুলোর কাছে ফিরে ফিরে যাওয়া। সর্বরীতি যেমন বললেন যে আধুনিক কবিতা আমি শুনেছি ব্রততির কাছ থেকে, সেই অর্থে তো সর্বরীতি তুমি যখন এখানের আমাদের আকাশবাণীর দায়িত্ব নিলে, বিশেষত তোমার সময় একটা পরিবর্তন আসছে, FM আসছে, সেই যে পরিবর্তনের যে ভাষাটা, সেই জায়গাটা যদি একটু তুমি বলো। আর একই সঙ্গে ব্রততির কাছেও জানতে চাইবো, ঠিক যে সময়টা, এই যে FM এর যে ভাষা, FM এর যে প্রোগ্রামের কনসেপ্ট আসছে, সেই সময়ে
2: তোমার প্রাইভেটে

0: পরিবর্তন করেছে কিন্তু।
1: হ্যাঁ, তো সেই সময় ধরো তুমি ভাবছো বা কবিতা নিয়ে তোমার যে নির্মাণ সেটাও তো বদলাচ্ছে, কারণ আমরা কবিতা বলতে আবৃত্তি বলতে যেটা বুঝি সেই পথটার অন্যতম পথপ্রদর্শক আমরা বলতে পারি তোমাকে। তো দুজন মানুষের কাছেই সেই সময়টা একটু ধরতে চাই।
0: যখন FM এসেছে তখন তো একদম অন্য একটা ভাবনা, আমাদের কোনো ধারণা ছিল না যে FM ব্যাপারটা কি। শুধু একটা খুব ছোট্ট ফিল্ম দেখেছিলাম, সেটা FM করার সময় FM যারা প্রোগ্রাম করতো আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা তাদের বলতাম, যে সেই ফিল্মটা আমার খুব অদ্ভুত লেগেছিল যে বিদেশে যখন FM এসেছে আমরা তখন FM জানিই না আর কি। এবার ওরকম ছোট ছোট স্টেশন যারা কোনো একটা বিশেষ বিষয়ের FM, হয়তো গানের প্রোগ্রাম করে তারা, কেউ স্বাস্থ্যের প্রোগ্রাম করে, এরকম একটি স্টেশনে একটি মেয়ে চাকরি খুঁজতে গেছে, তাকে বলা হয়েছে আজকের যে প্রেজেন্টার সে আসেনি, তুমি বসে পড়ো, তুমি প্রোগ্রাম করো। সে বলছে আমি তো জানি না কাউন্সেলিং প্রোগ্রাম, আমি তো কিছু সাইকোলজি জানিই না। বলছে ও সব বলা যাবে না, এখন ট্রান্সমিশন তো বন্ধ হবে না, তুমি বসে পড়ো, যা হোক বলো। তো মেয়েটা প্রথম দিন তো চুপচাপ প্রোগ্রামটা করেছে, দ্বিতীয় দিনও বলেছে তুমি এসো, যে আসল করে সে প্রোগ্রামটা সে কোনো কারণে আসছে না। তা দুদিন তিন দিন করার পর যেটা হয়, মানুষ যেরকম কথা বলতে বলতে, তোমার সঙ্গে কথা বলতে গেলে যেরকম তুমি যদি কোনো সমস্যা বলো আমি এক্সপার্ট না হয়েও তার একটা সমাধানের কথা চেষ্টা করব বলতে, মেয়েটি বলতে শুরু করে এবং তারপরে দেখা যায় তারও একটা জনপ্রিয়তা ওই দু তিন দিনেই হয়ে গেছে। চতুর্থ দিন যখন সে অফিসে আসে তখন তাকে বলা হয় যে আসল করে সে এসে গেছে, ধন্যবাদ, তুমি এবার আসতে পারো। তো মেয়েটি চলে যাচ্ছে, ফিল্মটার ওই শেষ দৃশ্যটা আমার মনে আছে,
1: ছবিটা দেখেছি তো,
0: মানে সোজা মেয়েটি একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, যখন যাচ্ছে এটা হয়তো সিনেমার প্রয়োজনে, দেখছে আশপাশের বাড়ি থেকে ওই অনুষ্ঠানটা হচ্ছে এবং সবাই ওকে খুঁজছে যে ও কোথায় গেল, ওকে তো আমার বলা হলো না, আমি এটা বলবো ভেবেছিলাম, ও তো বলেছিল ঘুম হচ্ছে না তার জন্য এই করতে, আমি তো করে খুব উপকার পেয়েছি, এরকম নানা কথা। মেয়েটা ওই অবধি যায় এবং শেষ হচ্ছে ছবিটা, মেয়েটি আবার ফিরে আসছে। এখানে ওটা ওই ছোট গল্পের মতো আর কি, সে কোথায় ফিরছে, সে কি আবার এই কাজটাতে ফিরছে সেটা বোঝা যায় না। কিন্তু এইটা দেখে আমার মনে হয়েছিল যে মানুষের সঙ্গে কথা বলতে গেলে, এই যে রেডিওতে আমরা কি করি, কথা বলছি তো ওদিকে যে শুনছে মানে একদম ওয়ান টু ওয়ান, সেখানে কিন্তু হ্যাঁ আমি হলের মধ্যে একটা অনুষ্ঠান শোনাতেই পারি, কিন্তু এই যে দুজনের কথোপকথন, এই ব্যাপারটা FM যেটা চালু করতে পেরেছিল যে এটা এটা লাইভ হয়ে গেল। আমরা ছোটবেলায় যে লাইভের কথা শুনেছি আমরা ঠিক সেই লাইভ দেখিনি, মানে যখন একেবারে সরাসরি অনুষ্ঠান করা হতো, এবার এই লাইভটা রেকর্ডেড আর নয়, তার উপরে সাধারণ মানুষ টেলিফোনে পার্টিসিপেট করছেন, কোনো অডিশন দিতে হচ্ছে না, তারা শুধু টেলিফোনের মাধ্যমে কিন্তু সেই অনুষ্ঠানটাতে অংশ নিতে পাচ্ছেন। এর ফলে একটা অন্যরকম কমিউনিকেশন তৈরি হলো এবং তারপরে যেটা আমরা করলাম, বিভিন্ন জায়গা থেকে আমরা মোবাইল ফোনে ডাইরেক্ট ফিড নিতে থাকলাম, সেটা খেলার মাঠও হতে পারে, সেটা পুজো প্যান্ডেল হতে পারে, এতেও একটা অন্যরকম উন্মাদনা তৈরি হলো। আমার মনে আছে প্রথমবার পুজোয় সেই রেডিও দিয়ে পাঠানো হয়েছিল ছেলে মেয়েদের, যে এক একটা প্যান্ডেলে যখন রেডিওতে লোকে শুনছে আরে এই প্যান্ডেলের কথাই বলা হচ্ছে, এই যে ব্যাপারটা, এর জন্য কিন্তু ভাষাও পাল্টে গেল। ব্রততি বলতে পারবে, কারণ ওরা আকাশবাণী FM শুরুর আগে প্রাইভেট FM যখন চলছে তখন ওরা সেই প্রোগ্রাম করেছে। এবার আকাশবাণীর এই ভাষার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিল, প্রাইভেট FM যেটা যে ভাষা, যে চটপটে ভাষা, মানে যে সহজ, মানে আমাদের একদম মৌখিক ভাষা যেটা যেটা বলতে শুরু করলো। হ্যাঁ,
1: আমি সর্বরীর কথা ধরেই বলি, যেটা হচ্ছে যে আমি তো দুটো মাধ্যমেই কাজ করেছি, আমি সরকারি মাধ্যম
0: রেডিওতেও কাজ করেছি,
1: রেডিওতে করেছি, আমি টেলিভিশনে করেছি, আমি FM এতে করেছি। তো আমার যেটা মনে হয়েছে যে প্রাইভেট মাধ্যমে যখন আমি HMFM এ করছি অনেক বেশি ফ্লেক্সিবল, ওটা হ্যাঁ অনেক বেশি ফ্লেক্সিবল, এবং আমি যখন শুনছিও, আমি একজন অংশগ্রহণকারী হিসেবে বলছি না, আমি শ্রোতা হিসেবে বলছি, যে যখন শুনছিও আমার কিন্তু প্রাইভেট চ্যানেলের প্রোগ্রামটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। কেননা আমাদের টেলিভিশনে খবর পড়তে গিয়েও দেখেছি কিছু নির্দিষ্ট নিয়ম নীতি কানুন তার মধ্যে দিয়ে রান করতে হয়, এই ভাষার এইটা বলতে হবে, এই প্যাটার্ন, মানে আকাশবাণীর ঘোষিকা দে স্টিল নাও, আকাশবাণীর ঘোষক ঘোষিকা তাদের একটা প্যাটার্ন আছে, আর এখনও যেগুলো প্রাইভেট চ্যানেলের FM চ্যানেল যেগুলো আছে, রাস্তায় গাড়ি চালাতে চালাতে আমরা শুনতে শুনতে যেগুলো যাই, তার একটা প্যাটার্ন আছে। কিন্তু আমি এখনও বলবো, যদিও আমি আকাশবাণীর জন্মদিনেও এসেছি, যে সংযোগটা কিন্তু বেটার হচ্ছে যারা প্রাইভেট চ্যানেলে যারা এ করছে। কেন হচ্ছে যেটা সর্বরী বললো, যে কথাবার্তার ধরন বা ফ্লেক্সিবিলিটি, বা অনেক সময় কি হয় এরা, এই যে তুমি একটু আগে বলছিলে উচ্চারণ বা শব্দের ব্যবহার, ওরা অনেকটা, সেটা অবশ্য আমরা HFM এ করিনি, অনেক

0: একটা জগা খিচুড়ি ভাষা যেটা জেনজির ভাষা। তারা কেউ শুদ্ধ বাংলা বলছে না, কেউ শুদ্ধ পরিষ্কার হিন্দিও বলছে না, কেউ ইংরেজিও বলছে না, তারা কিন্তু ওই মিক্স অ্যান্ড ম্যাচ করে করে কথা বলে। সুতরাং যখন তারা FM শুনছে, তাদের মতো কথা যারা বলছে তাদের কথাটাই শুনছে।
1: এখানে এখানে আমার একটা জিনিস বলার আছে, সেটা হয়তো শ্রীতা আমারও দেখেছো, যেটা FM করতে গিয়ে আমি দেখেছি, মানে FM-এ যখন ছিলাম, শ্রোতারা কিন্তু আবার আকাশবাণীর কাছে, আকাশবাণী FM এর কাছেও আকাশবাণীর ভাষা, আকাশবাণীর ধরনটা আশা করেন। যেমন প্রাইভেট চ্যানেলে যে কথা শোনা যাচ্ছে, আমরা একসময় চেষ্টা করেছিলাম যে যদি আমরা ওরকম ইংরেজি বাংলা হিন্দি মিশিয়ে কথা বলতে পারি, সেটা হয়তো অনেকে পাচ্ছেন, সব আমাদের উপস্থাপক হয়তো সেটা পাচ্ছেন না, কারণ তাদের আমরা নিয়েছি ঝরঝরে বাংলা বলবেন এইটা বলে, কাজেই তাদের পক্ষে হয়তো তিনটে ভাষায় কথা বলা সম্ভব হচ্ছে না। এইটা নিয়ে যখন একটা ব্যাপার চলছে, অনেকে চেষ্টা করছেন যে তিনটে ভাষা একসঙ্গে বলতে, ওই রকমভাবে অনেক সহজে, অনেক ফ্লেক্সিবল বাংলা যেটা তুমি বলছো সেটা বলতে, তাতে কিন্তু শ্রোতারা আবার সবসময় বা অনেক সময় তার জন্য কিছু হালকা স্ল্যাং এরকমও কিছু হয়তো ব্যবহার হয়ে যায়, মানে ঠিক সেরকম না, মানে চটুল কোনো শব্দ যেগুলো আমরা সচরাচর আকাশবাণীতে বলি না। এবার সেখানে শ্রোতা কিন্তু বলছেন যে এটা কি হলো, আপনারা কেন এরকম কথা বললেন। এবার তাদের যখন বলা হচ্ছে কেন এটা যদি কোনো প্রাইভেট FM বলে আপনাদের তো খারাপ লাগে না, তখন তারা বলছেন ওটা প্রাইভেট FM, এটা আকাশবাণী।
2: আচ্ছা, মানে তাদের, আপনারা গবেষণা করে দেখছেন যে শ্রোতারা কিন্তু আমাদের আকাশবাণীর যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা চাইছে,
1: কিন্তু তুমি যখন FM করবে সেটা তো একদম পরিষ্কার আলাদা, ডায়াগোনালি অন্য, সেখানে কিন্তু আকাশবাণীর ওই রক্ষণশীলতা তুমি যদি রাখো তাহলে তো তোমার FM না করাই ভালো।
2: এই ঐতিহ্য বনাম আধুনিকতা বা ঐতিহ্য বনাম নতুন করে গড়তে যাওয়া, এই দ্বন্দ্বটা চিরকালীন। তোমার কাছে আসবো, তুমি তো প্রথম আমাদের দেখালে যে আবৃত্তি, তার সঙ্গে আলো, তার সঙ্গে আমাদের সুর সংযোজন, এইটাও হতে পারে এবং এইটা দিয়ে মানুষকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা যায়। তোমার আগে নিশ্চয়ই আমরা মিউজিকের ব্যবহার দেখেছি, তাহলেও এই যে এত এত অনুষঙ্গ এবং সেটা প্রয়োজন আমাদের এখন মনে হয়, এই ছকটা তুমি ভাঙলে তখন তুমি কিভাবে ভেঙেছো বা কি ভাবনাটা?
0: ছকটা যে ভেঙেছি এটা একদিনে না, এটা আমি তো দীর্ঘ সময় ধরে, এই যে বললাম না ছোটবেলা থেকে আমাদের চারপাশের সংস্কৃতি, চারপাশের সমাজ, রাজনীতি, সাহিত্য, এগুলো সম্পর্কে কিন্তু আমরা ওয়াকিবহাল থাকতাম, মানে আমি এবং আমাদের যে সার্কেলটা। এখন অনেকে বলবে ধুর খবরের কাগজ পড়ি না, ধুর এটা শুনে কি হবে, আমাদের তা ছিল না, আমি খবরের কাগজের জন্য ওয়েট করে থাকতাম, পত্রিকা বারান্দা দিয়ে ফেলা মাত্রই আমি আর আমার ভাই ঝাঁপিয়ে পড়তাম কে পড়বে, এই যে একটা মানসিকতা তৈরি হয়ে গিয়েছিল, হ্যাঁ সেইটাই কিন্তু আমাদের নতুন ভাবনাগুলোর জন্ম দিয়েছে। আমি বাবা মার সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান শুনতে যেতাম, গ্রুপ থিয়েটারে নাটক দেখতে যেতাম, ফিল্ম ফেস্টিভ্যালে ছবি দেখতাম, তো আমার এই অনুষ্ঠান শুনতে বা তখনকার দিনের আবৃত্তির আসর, আবৃত্তির একক বড় অনুষ্ঠান খুব একটা তখন হতো না, আবৃত্তির আসর শুনতে গিয়ে আমার মনে হতো যে কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, মানে যিনি বলছেন এবং তার সঙ্গে সাধারণ শ্রোতার কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, আর মনে হচ্ছিল যে একটু স্টিরিওটাইপ হচ্ছে, হ্যাঁ মানে অনেক সময় দেখে দেখেও হচ্ছে। যেহেতু আমি বিষয়টার সঙ্গে ছোটবেলা থেকে ইনভলভ, আমি স্কুলকে কম্পিট করেছি, বিভিন্ন প্রতিযোগিতায় যাচ্ছি, বাবা মা নিয়ে যাচ্ছেন, ভেতরে ভেতরে আমার একটা ভাবনা যখন কাজ করছে, তখন আমার মনে হচ্ছিল যে এটাকে আরেকটু কমিউনিকেটিভ করা যায় না, বলার ধরনটাকে আরেকটু পাল্টানো যায় না, মানে ওই সুরটাকে আরেকটু ছেঁটে ফেলা যায় না। অনুষঙ্গগুলো পরে এসেছে, অনুষঙ্গের ভাবনাটা অনেক পরে এসেছে, কিন্তু তার আগেই প্যাটার্ন অফ স্পিকিং, মানে কথা বলা, যেটা তুমি উত্তম কুমারের নায়ক ছবিতে, উত্তম কুমার অভিনীত নায়ক সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে দেখেছো, যে দুটো জেনারেশনের মধ্যে একটা পরিবেশনাগত, অভিনয়গত একটা পার্থক্য হচ্ছে। উনি বলছেন যে এইটাই ঠিক, মানে তরুণ নায়ক বলছেন এটাই ঠিক, উনিও ঠিক, কিন্তু উনি পুরনোপন্থী, ওইটা এখন আর চলবে না। সময়ের সঙ্গে সঙ্গে নদী যেমন একই পথে বয় না, সংস্কৃতির ধারাটাও একই পথে বয় না, টার্ন নেয়, আমাদের বলাগুলো, কথা বলাগুলো একরকম হয় না। এই একটু আগে আমরা যখন কথা বলছিলাম যে আগে তুইয়ের ব্যবহার বেশি ছিল না, বাবাকে মাকে লোকে আপনি বলে সম্বোধন করতেন, এখন আমরা সেটা তুমিতে চলে এসেছে, বন্ধু বান্ধব তুইতে চলে এসেছে, স্বামী স্ত্রীও তুই তুই করে কথা বলে, এটা তো আমরাও দেখিনি, আমাদের ছোটবেলাতেও আমরা দেখিনি। তো সেই রকম

0: মানে ধরো একটা সংস্কৃতির ধারাও একরকম চলে না, একটা সময় যেভাবে অভিনয় হয়েছে পরবর্তী সময় সে অভিনয়ের ধারা পাল্টে গেছে। তারপর কি, ইংরেজি ছবি দেখে আমরা কি শিখেছি, আন্ডার অ্যাক্টিং, তাই না? তো কবিতা আবৃত্তির ধরনটাকেও পাল্টাতে হবে, এবং আমার যেটা মনে হয়েছিল কমিউনিকেশনটাকে জোর দিতে হবে। আমি আমার মতো বলে গেলাম, শ্রোতা শ্রোতার মতো শুনে গেল, তাহলে কিন্তু হবে না, আমাদের দুজনকে একটা পয়েন্টে মিলতে হবে। এবং সেই ভাবনা থেকেই তখন তুমি যেগুলো বলছো এক্সপেরিমেন্ট ছোটখাটো অনেক হয়েছে, আবহ হয়েছে, যেটা হয়তো লাইট দিয়ে হয়নি, আলো, তা আলোর একটা ভাষা আছে, সেই ভাষাটাকে যদি ছুঁতে হয়, সেটা যদি কবিতায় একটা অলংকার হিসেবে ব্যবহার হয়। আমার সেটা গ্রুপ থিয়েটারের নাটকগুলো দেখে আমার সেই ফিলটা এসেছিল যে আলোটাকে ব্যবহার করব। তারপরে আমি রবীন্দ্রনাথ পড়তাম, ওখানে দেখছি যে ওনার আবৃত্তির সঙ্গে নাটোরের মহারাজা মৃদঙ্গ বাজাচ্ছেন, ওনার আবৃত্তির সঙ্গে নৃত্য নির্মিতি হচ্ছে, যেটা প্রতিমা দেবী করছেন, হ্যাঁ, নটির পূজা হচ্ছে। তো আমার আবৃত্তির সঙ্গেও যদি ওটা করা যায়, ওটা যদি দর্শকের শ্রোতার কাছে, সামনে দর্শকের কাছে আনা যায়, এক্সপেরিমেন্টটা করি। তো সেই ভাবনা থেকেই এক্সপেরিমেন্ট। তবে মূল কথা, আমি সব কিছুই করেছি টু কমিউনিকেট, মানে আমি যেন, দেখো কবির কাজ কবিতাটা লিখে উনি বইতে ওটা প্রিন্টে চলে এলো, ওনার কিন্তু ওখানে শেষ। এবার পাঠক সেটা পড়লো কি না পড়লো, সেটা সমাদৃত হলো কি না হলো, সেটা সময় বলবে। কিন্তু একজন আবৃত্তিকার বা যিনি পারফর্মার, তাকে কিন্তু সেই মুহূর্তে জাজ করতে হবে যে আমি যেটা বলছি, আমি কি সেটা শ্রোতার কাছে পৌঁছে দিচ্ছি, আমার এই কবিতার মধ্যে দিয়ে কি আমার কমিউনিকেশনটা হলো। সেইখানটা যদি না হয়, একজন পারফর্মার হিসেবে তোমাকে খুঁজে বার করতে হবে যে কেন হচ্ছে না, তাহলে সেই জায়গাটাকে তোমায় মজবুত করতে হবে।
1: ইকোনমিক্সের মেধাবী ছাত্রী ব্রততী বন্দ্যোপাধ্যায় তো এর আগে কাউকে শুধুমাত্র এই শিল্পটাকে নিয়ে, মানে এগিয়ে চলা শুধু নয়, একটা চাকরি সেসব না করে শিল্প মাধ্যমটাকেই একেবারে এস্টাবলিশ করা, এই সাহসটা সে পেল কোথা থেকে?
0: সেটা বয়সের সাহস, নো রিস্ক নো গেইন। তখন তো ওই 18 বছর পেরিয়েছি, 22, 23, 24, 25, ঝুঁকি
1: মানে সে তো জানে না যে রিস্ক, এটা তার আগে তো কাউকে দেখেনি।
0: রিস্ক আমি জীবনে বহু ক্ষেত্রে নিয়েছি, আমার মধ্যে একটা মানে জেদ কাজ করে, এবং সত্যি কথা ওই যে একবারই কাঁধে চেপেছি সেটা বাবার, আর একবার শীর্ষে চাপবো হয়তো, কিন্তু আর কোনো কাঁধে কখনো ভর করে এগোতে হয়নি। যে কাঁধে এখন ভর করি, সে যারা আমার কবিতা আবৃত্তি ভালোবাসেন, যাদের আমি ছুঁতে পারি, আমার
1: তোমার কাঁধে ভর করে আমাদের বাংলা কবিতা এগিয়ে চলেছে,
0: আমি এখন তাদের কাঁধেই ভর করি। কিন্তু ওই একটা জেদ, একটা নতুন বাড়ি, একটু স্রোতের বিরুদ্ধে হাঁটার চেষ্টা করেছি। অমলকান্তি যেমন রোদ্দুর হতে চেয়েছিল, আমার অনেক বন্ধু বান্ধব তারা বিভিন্ন দিকে কৃতি, কিন্তু তারা স্রোতের ফরেই হেঁটেছে, আমি এবং আমার মতো হয়তো অনেকে একটু স্রোতের বিরুদ্ধে হেঁটেছে। আর সাফল্যটা দেখো একটা লাকেরও ব্যাপার, একটা এক্স ফ্যাক্টর কাজ করে সেটা মনে হয়। অনেকের হয়তো এই ভাবনা থাকে, সৃজনশীল মন থাকে, চেষ্টা জেদ থাকে, কোনো না কোনো কারণে মাঝে মাঝে তারা সেই লক্ষ্যটায় পৌঁছতে হয়তো বা পারে না। তো সেটা ঈশ্বর বাবা মার আশীর্বাদ যে কিছুটা হলেও আমি ছুঁতে পেরেছি। তোমরা আমাকে ডাকছো এখন, আমার ভাবনাগুলো জানছো, সেটা কিছুটা পেরেছি বলেই হয়তো তোমাদের কাছ থেকে সেই আমন্ত্রণটা আসছে। আমার কাছে এগুলো ঈশ্বরের আশীর্বাদের মতো।
2: আচ্ছা, শ্রোতা হিসেবে একটা কথা আমার মনে হলো, এই যে ও বললো আবহ ব্যবহার করেছে, এটা তো সত্যি ওর ক্ষেত্রেই আমরা দেখলাম। তার আগে আমরা ছোটবেলা থেকে দেখছি যে একজন যিনি বলেন বাচিক শিল্পী, তিনি মাইক ধরে খুব সুন্দর করে ভালো গলায় ভালো বলায় তিনি বলছেন, কিন্তু যখন ক্রমশ আরো বাকি কিছু আসছে, ধরো টেলিভিশন আসছে, হ্যাঁ, এখন তো কবিতাটা শুধু আর শোনার নয়, এখন তো দেখার,
0: এবার শোনার নয় তো, গানও শোনার নয়,
2: এবার
0: গানও
2: তো দেখার, সেখানে তোমাকে তো দেখার উপকরণগুলো যদি তুমি না দাও, তুমি শ্রোতাকে ধরে রাখবে কি করে? শ্রোতা দর্শক এখন অডিয়েন্স, সেই অডিয়েন্সকে ধরে রাখতে গেলে তোমাকে আর কিছু অ্যাডিশনাল কিছু দিতে হবে, শুধু গলা দিয়ে শুধু বলা দিয়ে ধরে রাখা যাবে না। এবং সেখানে তুমি দেখো এখন খবরের কাগজের খবর পরিবেশনও কিন্তু পাল্টে গেছে, আমরা কাগজে যে সময় কাজ করেছি তখন থেকে কাগজ কিন্তু আধুনিক হচ্ছে। কেন আধুনিক হচ্ছে? বাকি মিডিয়াগুলোর সঙ্গে কম্পিট করতে গিয়ে, না প্রতিযোগিতা করতে গিয়ে, ঠিক সেই রকম আবৃত্তিকেও তো তাকেও প্রতিযোগিতা করতে হচ্ছে, এই সমস্ত দৃশ্য মাধ্যমের সঙ্গে করতে হচ্ছে, তাহলে তাকেও তো এগুলো যোগ করতে হবে। এই আবহ একটা সময় অনেক বিতর্কও হয়েছে ওর এই নানা রকম কিছু যোগ করা নিয়ে, কিন্তু এখন তো অনেকেই যোগ করছেন, প্রায় সবাই যোগ করছেন, এবার সেটা যোগ করে কি খারাপ হচ্ছে জিনিসটা? তোমাকে তো শোনার কথা এবং পৌঁছে দেওয়ার কথা, শুধু শোনানো নয়, শুধু তো তুমি সাহিত্য শোনাতে চাইছো না, তাহলে তো পড়ে গেলেই হতো।

0: তার জন্যে তো এগুলো একটু বোধহয় আভরণ হয়ে আসছে আর কি।
1: দেখুন, আমরাও ধরে রাখতে পারবো না, ঘড়ির কাঁটা চোখ রাঙাচ্ছে এবং এমন দুজন মানুষকে আজকে বসিয়েছি, তারা নিজেরাই সর্বরীতি বলবেন
2: এত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো যখন সুযোগ হয় মনে হয় না এগুলো একটু জানালে
1: চলুক, আমাদেরও মনে হয়। কিন্তু কথা দিয়ে ওই সময় চলিয়া যায় নদী স্রোতের প্রায়, আর ঘড়িকে তো আমরা ভীষণভাবে মেনে চলতেই হয় এই স্টুডিওটাতে বসার ফলে। ব্রততিদির কাছে কিছু লাইন শুনবো, আর তার আগে সর্বরীদির কাছে বলবো যে শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি আমরা, মহিলা মহলের বিশেষ অনুষ্ঠান সবটা মিলিয়ে, এই যে নিজের বাড়িতে হয় না, অতিথি হিসেবে আমাদের এই বিশেষ প্রোগ্রামে এসেছেন, কেমন লাগছে?
0: মহিলা মহল বললে তো, মহিলা মহল মানে আমরা, আমিও মহিলা মহল কিছুদিন দেখেছি, তো তখন ওই সামনে ছিল যে বেলাদির মহিলা মহল, বেলাদিকে আমার অবশ্য দেখার সৌভাগ্য হয়েছে, কাজ করার সৌভাগ্য হয়নি, কিন্তু আসার পরেই আমরা একটা বিশেষ অনুষ্ঠান করেছিলাম যাতে বেলাদি, ইন্দিরাদি, সুপ্রীতি ঘোষ, বুলবুল সরকার তারা ছিলেন এবং কবিতাদি কম্পেয়ার করেছিলেন প্রোগ্রামটা ওই আকাশবাণী সেই সময়টা নিয়ে। তো সেই বেলাদিকে দেখেছি যিনি মহিলা মহলের ভাবনাটা শুরু করেছিলেন। এবার যিনি শুরু করেন তার একটা বিরাট ভূমিকা তো অবশ্যই থাকে, তারপরে ক্রমশ সেটাও আধুনিক হয়েছে, আস্তে আস্তে তারও ভাবা হয়েছে যে এখনকার মহিলারা তারা যেটা শুনছেন তারা কি শুধু রান্না রেসিপি শুনবেন, তারা কি শুধু কীভাবে সংসারে শান্তি বজায় রাখবেন তাই শুনবেন, নাকি তারা ইনভেস্টমেন্টের একটু গাইডেন্স চাইবেন, নাকি তারা একটু আইনের কথা শুনতে চাইবেন, বা বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান তারা কীরকম চাইবেন। কাজেই অনুষ্ঠান সবসময় বদলে বদলে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বদলে গেছে, তা সেইভাবেই আকাশবাণীও নিজেকে বদলে চলেছে, আশা করি আরও বেশি সময় উপযোগী হয়ে উঠবে আকাশবাণী, এবং এখন একমাত্র সময় উপযোগী হয়ে ওঠাটাই বেঁচে থাকার একটাই মন্ত্র, এটা তো মনে হয়।
1: বেঁচে থাকবে আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, এটাই তো প্রতি মুহূর্তে আসা। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত প্রাক্তন সহ অধিকর্তা কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত এবং ব্রততী বন্দ্যোপাধ্যায়, দুজনকেই অনেক অনেক ধন্যবাদ।
2: আসলে এই মাইক্রোফোনের সামনে আমাকে যদি একটা ছোট্ট কিছু বলতে বলা হয়, কত কি যে ভিড় করছে না স্মৃতি, তো স্মৃতির কথা অনেক হয়েছে, স্মৃতি থাক, আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের বারোতলা আমার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের জানলা দিয়ে আকাশের দিকে এই কদিন ধরেই যখন তাকাচ্ছি, সেদিন আর কোনো কাজ করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আকাশের দিকে তাকিয়ে থাকি আর মেঘ দেখি আর বৃষ্টি, কিন্তু সেটা একদম আমার জীবনে ঘটে উঠছে না যে পা ছড়িয়ে বসে সোফায় শুধু বই পড়বো আর হালকা করে গান শুনবো, এটা হয়ে উঠছে না। রবীন্দ্রনাথের ওই লেখাটার কয়েকটা স্তবক আমার অত্যন্ত প্রিয়, একটু ছোট্ট করে বলি। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরীতে শীত কেটে মণিমাণিক্য চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আরেকজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই ভেতরের কথাটা কেবলই বন্ধ দরজায় শিকল নাড়ছে, ভাবছি কি করি, কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে, কে আছে যার চোখের একটি ইশারায় আমার সমস্ত ছড়ানো ব্যথা এক আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে। আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি, সেই আমার সর্বনেশে ভিখিরি রাস্তার কোন মোড়ে। আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বর্ষণ পড়েছে, পথে বাহির হতে চায় সকল কাজের বাহিরের পথে, যে পথ একটিমাত্র সরল তারের এক তারার মতো কোন মনের মানুষের চলায় চলায় বাজছে।
1: আহা, কি সুন্দর না! আপনারা তো দেখতে পাচ্ছিলেন না দুজনকে, আমার সামনে আছে, আমি দেখছিলাম। হ্যাঁ, একজন তো বেজায় উচ্ছ্বাসে, ব্রততিদির কথা বেজায় উচ্ছ্বাসে হেসে হেসে তার বন্ধুর কথা বলছে, আর একজন অর্থাৎ সর্বরীদির মুখ তো একেবারে কি আর বলবো পড়েছে প্রবল বিপাকে, কারণ নিজের কথা এরকমভাবে বলতেই চায় না। কারো কারো খুব ভালো লাগছে, কেউ কেউ আবার হয়তো নাকশেট করছেন যে এই বিশেষ দিনে এরকম অনুষ্ঠান। আমার কিন্তু শুনতে শুনতে একটা কথা মনে হচ্ছিল জানেন, যে কোনো মানুষ যখন খুব উঁচু

উতে যান, শীর্ষে ওঠেন একটা শিল্পের বা একটা জায়গায়, তখন আমরা যাকে আইকন করি, তার মধ্যে প্রচুর গুণ থাকে। এই যে আজকে এই রেডিওতে এরকম বিশেষ অনুষ্ঠানে বসে, তার কথা তো আমরা সবসময় শুনি, প্রচুর ইন্টারভিউ বিভিন্ন মাধ্যমে আছে, তার পাশের বন্ধুটির কথা এত উচ্ছ্বসিতভাবে বলে যেতে পারেন, এটাও তো একটা শোনার এবং শুনে শেখার যে নিজেকে সরিয়ে রেখে কিভাবে আজকের এই বাড়িটার সঙ্গে জড়িয়ে থাকা একজন মানুষ, যিনি আবার তার বন্ধু, তার কথা এরকম উচ্ছ্বাসের সঙ্গে বলে যাওয়া, এটাও মনে হয় আহা, যতটুকু পারি ততটুকু শিখি, যেভাবে পারি সেভাবে শিখি।

0: 1926 থেকে 2026, 26শে অগস্ট, আজকের দিনটা আকাশবাণীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শতবর্ষে পা রাখার এই দিন, এবং সেই সঙ্গে মহিলা মহল। মহিলা মহলে সাধারণত আপনারা আমাদের মহিলা গেস্টদের কথাই শুনে থাকেন, কিন্তু মহিলা মহল যিনি শুরু করেছিলেন মহিলা মজলিশ নামে, তিনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আর এই মুহূর্তে ফোনের ওপারে যিনি আছেন তিনিও মহিলা মহল বলতে যার কথা মনে পড়ে, অর্থাৎ বেলা দে, তাকে নিয়ে একটা আস্ত সিনেমা নির্মাণ করেছিলেন এবং অদ্ভুতভাবে সেটিও মুক্তি পেয়েছিল গত বছর এই অগস্ট মাসে, আমি যদি খুব ভুল বলে না থাকি 29শে অগস্ট। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন ফোনের ওপারে অনিলাভ চট্টোপাধ্যায়। অনিলাভদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
1: নমস্কার। নমস্কার,
0: ধন্যবাদ। আজকের এই একটা বিশেষ আবহে আকাশবাণী শতবর্ষে পা রাখছে, সেই সময়ে মহিলা মহলে আপনার কথা, যেটা জানার যে এই সময়ে দাঁড়িয়ে এত বছর পেরিয়ে আপনি এরকম একটা চিত্রনাট্যের কথা কেন ভাবলেন, বা পুরো জার্নিটা, সিনেমা যখন ভাবনা থেকে সেটা যখন বাস্তবে রূপ পেল, মুক্তি পেল এবং হই হই করে এতগুলো হলে এতদিন ধরে চললো, সব মিলিয়ে আপনার যে জার্নি, অভিজ্ঞতা, ভাবনা, সেটা যদি আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে একটু ভাগ করে নেন।
1: মহিলা মহলে বিলাবে, এটা তো মানে একদম আমরাও যখন বড় হচ্ছি তখন তো হাউসফুল নেন, কারণ হচ্ছে যে আমার মা কাকিমাদের সবাইকে দেখতাম। আমার মনে আছে আমি বড় হচ্ছি রেল কোয়ার্টারে, একটা সময় এই শীতকালে দুপুর মানেই হচ্ছে মা কাকিমারা একসঙ্গে বসে উল বুনছে এবং তার সঙ্গে রেডিও চলছে, তারপরে বিভিন্ন রকম অনুষ্ঠান সেখানে অনুরোধ আসরও চলছে, আবার বেলাদের মহিলা মহলও চলছে। তো এইরকম একটা সময় আমাদের দেখে আসা এটা আর কি, যে কিরকম ভাবে কতটা প্রভাব ছিল প্রত্যেকটা মহিলার মনের উপর, তার তার ভাবনা চিন্তার উপর কতটা প্রভাব ছিল। এরপরে যখন আমি পরবর্তীকালে সাংবাদিক জীবন, এবং আমি, আপনি জানেন হয়তো যে আমি এটা হ্যাংবাই হেসেল বলে একটি পত্রিকা সম্পাদনা করি, যেটা হচ্ছে ফুড ম্যাগাজিন বেসিক্যালি, তো সেখানে আমরা একটা বেলা দেখে নিয়ে আমরা একটা লেখা করতে চেয়েছিলাম, একটা প্রতিবেদন করতে চেয়েছিলাম। তখন আমি জানতাম না যে বেলাতে বেঁচে আছেন বা তিনি প্রয়াত হয়েছেন। সে সময় আমাদের সাংবাদিকরা আমাদের প্রতিবেদকরা গিয়ে খোঁজ করতে আরম্ভ করে এবং কোন রকমের তার ঠিকানা জোগাড় করা হয়, গিয়ে জানা যায় যে উনি নেই আমাদের মধ্যে। কিন্তু তার জীবন যে কাহিনী, তার যে ব্যক্তিগত জীবনে যে লড়াই, তার যে নিজের জীবনে যে কামব্যাক, এবং একজন মহিলা যিনি গোটা একটা প্রজন্মকে, একটা বেশ কয়েকটা প্রজন্মকে যিনি বুঝিয়েছিলেন যে রান্না দিয়েও তারা কিন্তু এম্পাওয়ার্ড হতে পারে। একজন মহিলা যার, তিনি হয়তো নাচ করতে পারেন না, গান করতে পারেন না, সরকারি অফিসে চাকরি করেন না, বেসরকারি অফিসে চাকরি করেন না, কিন্তু বাড়িতে চারটে লোককে ভালো রান্না করে খাওয়ান, এবং সেটাও তার একটা গুণ, তার মধ্যে একটা শিল্পী সত্তা তৈরি হতে পারে, তৈরি করতে পারে, এটা কিন্তু সেই সময়, আজ থেকে এতগুলো বছর আগে, 70-80 বছর আগে তিনি কিন্তু সেটা বুঝিয়েছিলেন। তার যে একটা রেডিও শো এর মাধ্যমে এত মানুষকে তিনি এম্পাওয়ার করেছিলেন। আমার মনে হচ্ছিল যে এটা একটা অত্যন্ত ভালো সাবজেক্ট, যে কাজটা আমরা করি এই মুহূর্তে থ্রু হ্যাংলা হেসেল, সেটাই কিন্তু আজ থেকে এতগুলো বছর আগে বেলাতে করে গেছেন, এবং আমার মনে হয় তার প্রতি একটা ট্রিবিউট, একটা শ্রদ্ধার্ঘ জানানো আমাদের দায়িত্ব। এবং সেটা ভেবেই আর কি তার জীবন কাহিনী, তার যে যেটা বললাম, তার যে ব্যক্তিগত জীবন, তার যে কামব্যাক, সেটাকে সব মিলিয়ে আমরা এই কাজটা শুরু করি। এবং সত্যি তাই যে যে ব্যাপারটা উনি যেভাবে তিনি একটা কয়েকটা প্রজন্মকে যেভাবে উনি তাদের আত্মবিশ্বাস বলুন, তাদের সাহস বলুন, তাদের বেঁচে থাকা বলুন, সেক্ষেত্রে তিনি কাজ করে এসছেন, সেটা সেটা অভাবনীয়।
0: আসলে আমাদের এই সময়টায় দাঁড়িয়ে আমাদের কাছে ধরুন ক্লাউড কিচেন বা হোম ডেলিভারি এগুলো খুব সহজ, কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে আপনি যেটা বারবার বলছেন, যে জায়গাটাতে বোধহয় নাড়া দিয়েছিল, যে রান্না যে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং এটা যে মহিলাদের স্বনির্ভর

0: সভ্যতার একটা অন্যতম মাধ্যম হতে পারে, তার আইকন বলতে পারি আমরা বেলাদেকে।
1: অ্যাবসলিউটলি, এবং এতগুলো বছর আগে, আজকের দিনে তো আমরা সবাইকে দেখছি, কেউ হয়তো ফুড ব্লগার হচ্ছেন, কেউ হয়তো রেসিপি শেখাচ্ছেন বা ক্লাউড কিচেন চালাচ্ছেন, অনেক রকম মহিলারা আজকে সত্যি এগিয়ে এসছেন এবং তারা এই রান্নাটাকে কাজে লাগিয়ে অনেক কিছু করছেন তারা। কিন্তু আজ থেকে এতগুলো বছর আগে যে এটাকে ভাবনা যে রান্না কাজে লাগিয়ে মহিলারা তাদের জীবন মানে স্বনির্ভর হতে পারেন, বা তিনিও যে বিভিন্ন দিকগুলো রান্নাকে এইভাবে বই লিখে, রান্নার উপর বই লিখে, রান্নার উপর বিভিন্ন রকম অনুষ্ঠান করে, যে আজকে কিভাবে রান্নাটাকে অত বছর আগে যে সামাজিক মাধ্যমে বলুন, গণমাধ্যমে বলুন, সেটাকে এই জায়গায় নিয়েছিলেন, এটা সত্যি ভাববার মতন। এবং মহিলা মহল যেটা শো ছিল একদম মানে এখনো আছে, এটা কাল শো, মানে মানে বাঙালি ইতিহাস লিখতে হলে যদি গণমাধ্যমে ইতিহাস লিখতে হয় তাহলে মহিলা মহলের নামটা লিখতেই হবে।
0: আচ্ছা অনিলাবোদা, আপনি তো একদম ছবিটাকে মেন স্ট্রিমের ছবি এবং বাণিজ্যিক ছবির ধারায় যখন আনলেন, তখন কোথাও মনে হয়নি যে এরকম একটা বিষয় চলবে কিনা, বা যাদের আপনি কাস্ট করেছেন সেখানে একটা বড় বাজেটের ছবি, এমন নয় যে একটা তথ্যচিত্র বানাতে চেয়েছেন, তো সেইখানে কোথাও নিজের মধ্যে প্রশ্ন দ্বন্দ্ব এগুলো এসেছে?
1: না, আমার মনে হয় একজন দেখো আমরা যারা স্টোরি টেলার আর কি, আমরা যারা যারা আমরা গল্প বলতে চাই, তাদের গল্পের প্রতি বিশ্বাসটাই সবচেয়ে বেশি থাকে আর কি। হ্যাঁ, সেই কারণেই এগিয়ে আসে, তখন আর সে দেখে না যে আমার গল্পটা কি চলবে না চলবে, অতটা ভাবনা তখন মাথায় আসে না, কারণ গল্পের প্রতি একটা বিশ্বাস তৈরি হয়ে যায়। সবসময় যে সেটা বাণিজ্যিক ভাবে সফল হয় তা নয়, মানুষের প্রশংসাও পায়, সেটাও একটা বিরাট বড় ব্যাপার হয়ে যায়। এবং আমি যেটা বললাম যে সবসময় যে ওটার মাথায় রেখেই যারা স্টোরি টেলার, যারা ডিরেক্টর, যারা গল্প লিখছে, গল্প লিখিয়ে, তারা কিন্তু সবসময় ওই আমার সিনেমা চলবে কিনা বা আমার উপন্যাসটা লোকে পড়বে কিনা সেই থেকে লেখে না, একটা গল্প ভেতর থেকেও একটা গল্প বলার তাগিদ থাকে আর কি সবসময়।
0: নিশ্চয়ই। আচ্ছা আর একটা কথা, এই যে আপনি যখন বেলাদেকে নিয়ে ভাবলেন এবং একটা বায়োপিক, এই তথ্য আপনি কোথা থেকে জোগাড় করলেন যে যখন ধরুন এত মানুষ যারা বেতারের সঙ্গে যুক্ত তাদেরও দেখে মনে হয়েছে যে একদম, বা আবার যারা ধরুন জানে না এই প্রজন্ম, তাদের কাছে অনেকের কাছে হয়তো বেলাদে নামটাই শোনানি, তাদের কাছে এই যে সঠিক তথ্যটা উপস্থাপন করা, এর জন্য আপনি কিভাবে নিজেকে নির্মাণ করলেন বা কোথায় কোথায় খোঁজ করেছেন সেই সেই ইন্টারেস্টিং জায়গাটা যদি বলেন?
1: আমাদের বড় রিসার্চ ছিল, অনেক বছরের রিসার্চ ছিল, যে সেটা মানে বেতার জগৎ পড়াই বলুন, জগন্নাথ বসুর সঙ্গে দেখা করাই বলুন, মিহিরবাবুর সঙ্গে দেখা করাই বলুন, মানে এই রিসার্চটা আমাদের অনেকদিন ধরে ছিল। এবং শুধুমাত্র তা নয় যে শুধুমাত্র বেলাদের সম্পর্কে জানার জন্য আমরা বেলাদের উপর বই পড়েছি বা বেলাদের উপর লেখা পড়েছি বা বেলাদের বইগুলো দেখেছি, সেরকম নয়, আমরা অন্যদের লেখাও পড়েছি, ওই সময়টাকে বোঝবার চেষ্টা করেছি। এবং তার সঙ্গে বেলাদের একটা বই ছিল আর কি, আমার জীবন আমার আকাশবাণী বলে, সেটা সেটা হয়তো সেটা খুব এখন অ্যাভেলেবল নয় কোথাও, কিন্তু আমরা আমি সেটাকে খুব কষ্ট করে জোগাড় করেছিলাম সেটা একটা পাবলিশারের কাছ থেকে।
0: হ্যাঁ, আজকে যখন ঠিক এই মুহূর্তে আকাশবাণী বললাম যে শতবর্ষে দাঁড়িয়ে আছি, শতবর্ষে দাঁড়িয়ে যখন আজকে মহিলা মহলের বিশেষ অনুষ্ঠান এবং আপনি যখন এই কথা বলছেন, সবটা মিলিয়ে একটা নস্টালজিয়া কাজ করছে, বা বিশেষ করে যেটা বলার যে আপনাদের প্রজন্মে কাছে বেতারই তো অন্যতম বিনোদনের মাধ্যম ছিল, সেই সবটুকু মিলিয়ে যদি আপনার অনুভবের কথা একটু বলেন আমাদেরকে।
1: আমি বলবো যে একটা ইতিহাসের সন্নিক্ষণে আমরা রয়েছি, যে 26 আগস্ট বেতারের জন্মদিন, 100 বছর। হ্যাঁ, এবং এটা তো সবাই আমাদের প্রজন্ম হতে দেখতে পেল, সবাই তো পায় না, যারা খুব কষ্ট করে রেডিও তৈরি করেছিলেন, ওই বেতার জগতেই করেছি, যে কত স্ট্রাগল ছিল, কত রকম সমস্যার সম্মুখীন হওয়া হয়েছিল, বা মেয়েদের বই পড়তে গিয়েও দেখেছি যে কত কি পার হয়ে আসতে হয়েছে। যে ধরুন যে আমার সিনেমাতে আপনারা দেখেছেন যে লাইভ রেকর্ডিং এ ঢুকতে হবে, সে সময় কলকাতায় কিছু পাওয়া যাচ্ছে না, ছুটতে ছুটতে আসছেন বৃষ্টির মধ্যে, এবং দেড় দাদি মানে কিন্তু সবগুলো কিন্তু সত্যি ঘটনা, এরকম নয় যে কোনো আমরা ফিকশনাল কিছু করেছি যে গল্পকে ইন্টারেস্টিং করার জন্য, এরকম কিছু না, সত্যি ঘটনা। এগুলো বেলাদের নিজের লেখাতেও আছে, এগুলো আকাশবাণীতেও চেনা গল্প, এগুলো যারা কোনো লোকজন তারা জানেন এগুলো, তো ফলে যেটা হয় যে তারা তো এই সময়টা দেখে যেতে পারলেন না, কিন্তু আমরা অত্যন্ত লাকি যে এরকম একটা সন্ধিক্ষণ আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আকাশবাণী যেটা হচ্ছে বাঙালি বাঙালির সাহিত্য শিল্প সংস্কৃতি সবকিছু পীঠস্থান, মানে যেটা হৃৎপিণ্ড ছিল একটা সময়, তাদের এবারে 100 বছর, কত ইতিহাস, কত ইতিহাস, কত মানুষের সেখানে পায়ের ছোঁয়া, পায়ের ধুলো বলতে পারেন, এবং সেরকম একটা জায়গা একটা মাইলস্টোন পেরিয়ে যাচ্ছে, সেটা নিশ্চয়ই আমাদের জন্য সাংঘাতিক রকম ভাবে, আমরা যারা অন্তত আকাশবাণীর ওই ব্যাপারটা আমরা আমাদের প্রজন্ম খানিকটা দেখেছি আর কি, আকাশবাণী কি কতটা কতটা

0: ছিল, আকাশবাণীর কতটা প্রভাব ছিল সেটা আমরা দেখেছি,
1: মানে বেতারের স্বর্ণযুগ যাকে বলি
0: স্বর্ণযুগ, হ্যাঁ আমরা আমরা খানিকটা দেখেছি সেই সেই সময়টুকু আমরা দেখেছি, বা কলকাতায় যখন প্রথমবার FM এর তখন আকাশবাণী কি ভূমিকা ছিল সেগুলো আমরা তো প্রথমবার দেখে আমরা সেই সময় দেখেছি। ফলে আমরা জানি যে এটা কত বড় একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান বাঙালির জন্য। সেই প্রতিষ্ঠানটা যখন 100 বছর পার হয় তখন ন্যাচারালি এটা একটা আমাদের জন্য একটা সবার জন্য আমাদের একটা বাড়তি পাওনা যে এরকম একটা ইতিহাসের একটা সন্নিক্ষণ আমরা দেখে যেতে পারছি।
1: আপনাকেও অনেক ধন্যবাদ। আমাদের এই প্রজন্মের কাছে যে হারিয়ে যাওয়া নাম, সেই নামকে আপনি আবারও জনসমক্ষে একেবারে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, বা অন্তত এমন একটা চলচ্চিত্র নির্মাণ করেছেন যেটা একেবারে আগামীর কাছে রয়ে যাবে, যে কখনো যদি কেউ বেলাদে সম্পর্কে জানতে চায়, বিশেষ করে এখন যেখানে আমরা একবারে কিছু জিনিস চট করে গুগল সার্চে বার করি, সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় যে এত নিখুঁত আমরা যেটা ছবিটা দেখেছি, এবং আপনি যাদের যাদের চরিত্রায়নে নিয়েছেন সবটা মনে হয় এত নিটোল একটা গল্প বলা, নিখুঁত একটা গল্প বলা। সেই জন্য এই আকাশবাণীর সঙ্গে যুক্ত যারা, আমাদেরও যে সেন্টিমেন্ট সব মিলিয়ে আপনার কাছেও আমাদের কোথাও একটা কৃতজ্ঞতা বলুন, ভালো লাগা বলুন একটা থাকে। আর সিনেমা নির্মাণ করতে গিয়ে কোনো উল্লেখযোগ্য বা মজার কোনো ঘটনা যেটা একটু শ্রোতারা শুনেও বেশ জানতে পারবেন, অর্থাৎ সিনেমা তৈরির নেপথ্যে তো অনেক গল্প থাকে যেগুলো পরিচালক ছাড়া আমাদের জানা সম্ভব হয় না, এরকম কোনো ঘটনার কথা যদি একটু বলেন।
0: সেরকম না, আমি বলবো যে অনেক উত্থান পতন থাকে একটা ছবি করতে গিয়ে, কারণ আমরা আমরা লন্ডনে ফার্স্ট পার্টটা শুট করেছিলাম, সিনেমার একটা বড় অংশ লন্ডনে শুট করেছিলাম, এবং সেখানে একটা ছোট ক্রু নিয়ে গেছিলাম, ফলে অনেক অনেক অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাজ করি। কলকাতায় ফিরে এসে আমি আমি আমি যেহেতু ফার্স্ট টাইম ফিল্ম ডিরেক্টর, আমি জানতে পারি যে এরকম ভাবে নির্দিষ্ট সংখ্যক টেকনিশিয়ান নিয়ে গিয়ে ওখানে শুট করতে হয়, ফলে এরকম আমি এটা সে সময় একটা বাধার মুখোমুখি হয়েছিলাম, আমার ছবি বন্ধ করে দেওয়া হয়েছিল, যে সেটা বড় কথা না, সেটা আলটিমেটলি সেটা ওভারকাম করতে হয় করে নিয়েছিলাম। ঋতুপর্ণা যে ছবিটার মাঝখানে ওর প্রথম মানে কলকাতায় যখন আমরা শুটিং শুরু করলাম সেদিনকেই ঋতুপর্ণার মা হসপিটালে ভর্তি হলেন, এবং তারপরে ঋতুপর্ণ তার মাকে হারান ফিল্মে চলাকালীন, তো এরকম কিছু কিছু সমস্যা হচ্ছে। মজার ঘটনা হয়, কাজ করতে গেলে তো মজা থাকে, সমস্যাও থাকে, প্রতিবন্ধকতাও থাকে, সে সব দিয়ে আর কি সিনেমা।
1: বেশ, অনেক অনেক ধন্যবাদ। এরকম ভাবে আবারও যখন আমাদের মনে হবে যে আমরা একটু বেলা দেখে জানতে চাইব, তখন আবার হয়তো অনিলাভ দারই ডাক পড়বে, কারণ তিনি এত ভালো করে চরিত্রটা পড়েছেন এবং পড়ে সেটা আমাদেরকে দেখিয়েছেন, সেই জন্য আন্তরিক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, আগামী দিনেও আমরা এরকম এরকম ছবি আপনার কাছে আশা রাখবো।
0: সবাইকে, সব আকাশবাণীর সমস্ত শ্রোতা কর্মী, যারা ওখানকার প্রেজেন্টার, যারা শিল্পী, সবাইকে সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ অভিনন্দন। যেরকম একটা 100 বছর একটা গৌরবোজ্জ্বল অধ্যায় পার করলো আকাশবাণী, আমরা সবাই বাঙালি হিসেবে আমরা সবাই গর্বিত।
1: একদম একদম,
2: এই গর্বের মুহূর্তটা কি যে ভালো লাগার আমাদের। শুরুতে যে কথা বলছিলাম জানেন তো, আপনারা হয়তো অনেকেই তো এখন সামাজিক মাধ্যমে আছেন, তারা হয়তো দেখেওছেন ছবিটা, আর যদি না দেখে থাকেন তাদের জন্য বলি যে ঠিক আজকে যখন ঢুকছিলাম আমাদের আকাশবাণী, আমাদের কাছে তো আজকে সেই লাইনটার কথা বারবার মনে পড়ছে যে মম গৃহে আজি পরমোত সবরাতে, এত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, যেমন একটা বাড়িতে পারিবারিক উৎসব হলে গৃহকর্তা এবং গৃহকর্ত্রী বাড়ির সাজানো দেখে মুগ্ধ হন, আমরাও যারা আজকে ওই গেটটা দিয়ে ঢুকছি অন্য দিনের চেয়ে, আজকে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। ঠিক ঢুকেই আপনি যদি আমাদের 3 নম্বর গেটটা দিয়ে ঢোকেন, দেখবেন ঢুকেই একটা শ্বেত শুভ্র মা সরস্বতীর মূর্তি, অন্যান্য দিনের তুলনায় আজকে তাকে সুন্দর করে ফুলে ফুলে সাজানো, তার সামনে একেবারে বিভিন্ন ফুলে লেখা হয়েছে অল ইন্ডিয়া রেডিও সংক্ষেপে আইআর। তারপর যখন আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে স্টুডিওয় ঢোকার আমাদের ফ্লোরে ঢোকার প্রবেশপথটা খুলে যায়, সেখানে সুধীরঞ্জন খাস্তগীরের নির্মিত এক মূর্তি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই মূর্তিকেও আজকে যে বিশেষ ফুলমালায় সজ্জিত করা হয়েছে তার সামনের আলপনা, এবং পুরো বাড়িটা এত আলো এত ফুলে ঝলমল করছে, যারা আসছেন আমরা যারা আসছি আমরা তারা সেই ছবির মাধ্যমে মুহূর্তটাকে তুলে রাখার চেষ্টা করছে, আমাদের কাছে রাখার চেষ্টা করছে। এবং পথ চলতি যারা মানুষ যাচ্ছেন তারাও ঠিক আমাদের যেখানটায় লেখা আছে না বাড়িটায় বড় বড় করে আকাশবাণী ভবন, তার মাথায় একটা উজ্জ্বল বোর্ড বসেছে যেখানে লেখা শতবর্ষের পথে। এই যে যখন আলোয় আলোকময় হয়ে উঠেছে এই আমাদের গেটের সামনে দিয়ে যে সমস্ত গাড়ি যাচ্ছে, তারাও কোথাও থমকে বাঙালির ঐতিহ্যের সঙ্গে সংস্কৃতির সঙ্গে মিশে থাকা এই

বাড়িটার ভিডিও রেকর্ড করছেন, হয়তো কিছু কিছু স্মৃতি তাদের মনের মধ্যে এসে যাচ্ছে, সব মিলিয়ে আজ একটা অন্য রকম অনুভূতির দিন। এবং সেই অনুভূতির অনেকটা জুড়ে আছেন আপনারা, আপনারা প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন এবং বিভিন্ন সময় আপনাদের নানান কথা, নানান গল্প, নানান অভিজ্ঞতা আমাদের সমৃদ্ধ করেছে। আমরা সত্যি সত্যি

দাশগুপ্ত প্রাক্তন সহঅধিকর্তা ছিলেন ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং ফোনে ছিলেন অনিলাভ চট্টোপাধ্যায়। সবাইকে আমাদের এই ঐতিহ্যের গর্বের প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকার জন্য এবং শতবর্ষের সূচনা শুভ সূচনা এরকম একটা গৌরবোজ্জ্বল অধ্যায়ের সঙ্গে যারা যারা আছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ। এভাবেই আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাথে থাকুন, আমরা একসঙ্গে এগিয়ে চলব আগামীর পথে। আজকের মতো বিশেষ অনুষ্ঠান এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচারতরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3টে বেজে 30 মিনিট হয়ে 40 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:13। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে। পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে। এবং DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার।

ノジョビ。আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই মুহূর্তে খেলার দুনিয়া।

0: কলম্বোয় ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টে শ্রীলঙ্কা ফলো অন করে বিপর্যয়ের সম্মুখীন, ভারত দ্বিতীয় টেস্টে জয়ের দূর করায়। দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলকে 52 রানে হারিয়ে সেমিফাইনালে উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে, ইনিংস 210 রানে জিতে শেষ চারে পূর্বাঞ্চল। প্রফেশনালস ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলার ব্রুনো ফার্নান্ডেজ ও খাদিজা শাহ ইউএস ওপেন মিক্সড ডাবলসের সেমিফাইনালে, বিতোলিলা মনজিনিস জুটি বিদায় আলকারাজ উইলিয়ামস জুটি ও শীর্ষ বাছাই জোকোভিচ সাবালেঙ্কা জুটির। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির 3-2 গোলে জয় ফুলহ্যামের বিরুদ্ধে। নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আমি শুভজিৎ, আকাশবাণী কলকাতা কেন্দ্রের জন্মশতবর্ষে সকল ক্রীড়াপ্রেমী শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা। শরতের আকাশে শ্রাবণ মেঘের উঁকি ঝুঁকি, হ্যাঁ শরতের আকাশ মাঝে মধ্যেই শ্রাবণ মেঘে ছেয়ে যাচ্ছে। মেঘরোদের লুকোচুরির সেই স্বাভাবিক শরৎ প্রকৃতির মাঝেও কখনো শ্রাবণের ঘনঘোর মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। অন্যদিকে খেলার জগতে নতুন রোমাঞ্চের সন্ধানে ক্রীড়াপ্রেমীরা, খেলার দুনিয়ায় রোমাঞ্চ উত্তেজনা সাফল্য ব্যর্থতার খবর নিয়েই আমাদের প্রতিদিনের ক্রীড়াঙ্গনের আসর। কেমন লাগছে ক্রীড়াঙ্গন অবশ্যই ইমেল করে আমাদের জানাবেন। আমাদের ইমেল আইডি eirkolkatasports@gmail.com। আসুন প্রথমেই চলে যাই আতস কাঁচের তলায়।
1: আতস কাঁচের তলায়,
0: আতস কাঁচের তলায় আজ ভারত শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। কলম্বোর সিনহালিস স্পোর্টস ক্লাব ক্রিকেট ময়দানে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় ক্রিকেট টেস্টে এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে ভারত কিন্তু দ্বিতীয় টেস্টে জয়ের দোর কোড়ায়। ফলো অন করে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসেও বিপর্যয়ের সম্মুখীন। চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে রান 6 উইকেটে 229, ভারতের থেকে তারা এগিয়ে রয়েছে 16 রানে। ভারতীয় বোলিং আক্রমণের সামনে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে। গতকাল তৃতীয় দিনের শেষে ভারতের প্রথম ইনিংসে 9 উইকেটে 503 রান ডিক্লেয়ারের জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের রান ছিল 8 উইকেটে 265। ক্রিজে ছিলেন সোনাল দিনুসা 85 রানে ও লাহিরু কুমারা 8 রানে অপরাজিত। আজ 288 রানে শ্রীলঙ্কার নবম উইকেটের পতন হয়। লাহিরু কুমারা ব্যক্তিগত 12 রানে আউট হন। সারাংস জৈন টেস্ট ক্রিকেটে তার প্রথম উইকেটটি পান অভিষেক টেস্টে। সিরিজের দ্বিতীয় 100 রানটি পূর্ণ করে আউট হন সোনাল দিনুসা ব্যক্তিগত 103 রানে। তার ইনিংসে ছিল 8টি 4 ও 3টি 6, এই উইকেটটিও নেন সারাংস জৈন। 290 রানে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়। আসিতা ফার্নান্দো তিনি অপরাজিত থাকেন 1 রানে। গতকাল শ্রীলঙ্কার প্রথম ইনিংসে 80 রান করেন পাসিন্দু সূরিয়াবান্দারা। ভারতের পক্ষে প্রসিদ কৃষ্ণা 52 রানে 3টি, মানব সুতার 85 রানে 3টি, সারাংস জৈন 69 রানে 2টি, মোহাম্মদ সিরাজ 33 রানে 1টি এবং রবীন্দ্র জাডেজা 45 রানে 1টি উইকেট নেন। 213 রানে প্রথম ইনিংসে এগিয়ে থেকে ভারত ফলো অন করে শ্রীলঙ্কাকে। ভারত শ্রীলঙ্কা টেস্ট সিরিজের কথা তো বলবো, তবে আজ তো বুধবার, আর বুধবার মানেই আপনাদের খুব প্রিয় অনুষ্ঠান গুগলি। আসুন চলে যাই গুগলিতে।
1: স্পোর্টস কুইজ গুগলি।
0: গুগলিতে আজ ডুরান্ড কাপ এবং হকি বিশ্বকাপ নিয়েই আমাদের যাবতীয় প্রশ্ন। গুগলির প্রথম প্রশ্ন আপনাদের জানিয়ে দিই, এবার 135তম ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। এবার 135তম ডুরান্ট কাপে চ্যাম্পিয়ন হল ইস্ট বেঙ্গল। এই নিয়ে মোট কতবার ডুরান্ট চ্যাম্পিয়ন হল ইস্ট বেঙ্গল? এটি আজকের গুগলির প্রথম প্রশ্ন। 2210 7325 2210 7325 এই নাম্বারে আপনারা চলে আসুন। 2210 7325 2210 7325 এই নাম্বারে চলে আসুন আপনাদের উত্তর নিয়ে। আবার বলি, এবার 135তম ডুরান্ট কাপে চ্যাম্পিয়ন হল ইস্ট বেঙ্গল। এই নিয়ে মোট কতবার ডুরান্ট চ্যাম্পিয়ন হল ইস্ট বেঙ্গল?

0: টেলিফোনে কোনো বন্ধু রয়েছেন মনে হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছেন?
1: নমস্কার শুভজিৎ দা।
0: নমস্কার,
1: আমি দেবাশিস মাল, গঙ্গাধরপুর হাই স্কুল, হাওড়া থেকে।
0: বলুন।
1: 17 বার চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল।
0: হ্যাঁ,
1: 17 বার।
0: 17 বার চ্যাম্পিয়ন হলো, একদম ঠিক, একদম ঠিক উত্তর। ধন্যবাদ। ইস্ট বেঙ্গল এই নিয়ে 17 বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলো। এই নিয়েই আমাদের পরবর্তী প্রশ্নটিও, সবচেয়ে বেশিবার ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? সবচেয়ে বেশিবার ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? এই উত্তরটিও আপনারা নিয়ে আসুন 2210-7325 2210-7325 এই নম্বরে। আমরা বরং চলে যাই ভারত শ্রীলঙ্কা টেস্ট সিরিজের কথায়। দ্বিতীয় ক্রিকেট টেস্ট কলম্বোয় চলছে। 213 রানে প্রথম ইনিংসে এগিয়ে থেকে ভারত আজ ফলো অন করিয়েছে শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেটটি হারায়।

0: পাঁচ রানে ওপেনার লাহিরু উদারা তিনি তিন রানে আউট হন মোহাম্মদ সিরাজের বলে সারাংস জৈনের হাতে ক্যাচ দিয়ে। অপর ওপেনার কামিল মিসারা ও সুরিয়া বন্দারা দ্বিতীয় উইকেটে 58 রান যোগ করেন। কামিল মিসারা 32 রানে আউট হন। রবীন্দ্র জাডেজার বলে শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট পরে 63 রানে। এরপর তৃতীয় উইকেটে 115 রান যোগ করেন সুরিয়া বন্দারা ও কামিন্দু মেন্ডিস। মেন্ডিস 55 রান করে প্যাভিলিয়নে ফেরেন প্রসিদ কৃষ্ণার বলে আউট হয়ে। টেলিফোনে আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন। হ্যালো,
1: নমস্কার দাদা।
0: নমস্কার,
1: আমি দীপঙ্কর মাল বলছি গঙ্গাটাপুর ধর্মতলা হাওড়া থেকে।
0: বলুন।
1: উত্তরের যুগ্মভাবে মোহনবাগান ইস্টবেঙ্গল 17 বার করে হয়েছে চ্যাম্পিয়ন।
0: যুগ্মভাবে নয়, হ্যাঁ, সবচেয়ে বেশি বার ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে দুটি দল। যুগ্মভাবে তো আমরা কোনো একটা ট্রফি আগে দেওয়া হতো, যুগ্মভাবে যুগ্মভাবে বলবেন না, সবচেয়ে বেশি বার ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে দুটি দল, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। দু দলই 17 বার করে চ্যাম্পিয়ন হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা গুগলির তৃতীয় প্রশ্নে আজকে চলে যাব। আজকে গুগলি ডুরান্ড কাপ এবং বিশ্বকাপ হকি নিয়ে। তৃতীয় প্রশ্ন ডুরান্ড কাপের। ডুরান্ড কাপ ফাইনালে সর্বাধিক গোলে জয়ের ব্যবধান কি? এবারের প্রশ্ন হচ্ছে ডুরান্ড কাপ ফাইনালে সর্বাধিক গোলে জয়ের ব্যবধান কি? আপনাদের মনে থাকতে পারে যে এবার ডুরান্ড কাপ ফাইনালে গত রবিবার ইস্টবেঙ্গল 4-1 গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে। আমাদের প্রশ্ন, ডুরান্ড কাপ ফাইনালে সর্বাধিক গোলে জয়ের ব্যবধান কি? চলে আসি ভারত শ্রীলঙ্কার খবর নিয়ে, ভারত শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটের খবর নিয়ে। কামিল মিসারা সুরিয়া বন্দারা দ্বিতীয় উইকেট 58 রান যোগ করার পর কামিল মিসারা 32 রানে আউট হয়েছেন আর দ্বিতীয় ইনিংসে। রবীন্দ্র জাডেজার বলে শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটটি পড়েছে 63 রানের মাথায়। তৃতীয় উইকেটে 115 রান যোগ করেছেন সুরিয়া বন্দারা ও কামিন্দু মেন্ডিস। মেন্ডিস 55 রান করে প্যাভিলিয়নে ফেরেন প্রসিদ কৃষ্ণার বলে আউট হয়ে। অধিনায়ক ধনঞ্জয় ডিসিলভা তিনি 23 রান করেন, মানব সুতারের বলে তিনি আউট হন। আর সুরিয়া বন্দারা তিনি স্টাম্প আউট হন 92 রান করে মানব সুতারের বলে। সুরিয়া বন্দারা এবং সোনাল দিনুসা এই মুহূর্তে এই সিরিজে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে এক নতুন আবিষ্কার, দুই নতুন আবিষ্কার। সুরিয়া বন্দারা প্রথম ইনিংসেও তিনি উল্লেখযোগ্য রান করেছিলেন, 80 রান করেছেন, দ্বিতীয় ইনিংসে 92 রান করেছেন। আর সোনাল দিনুসা প্রথম টেস্টেও 100 রান করেছেন, এই টেস্টেও তিনি প্রথম ইনিংসে 100 রান করেছেন। আমাদের গুগলির তৃতীয় প্রশ্ন, ডুরান্ড কাপ ফাইনালে সর্বাধিক গোলে জয়ের ব্যবধান কি? দেখা যাক, শ্রোতাবন্ধু নিশ্চয়ই উত্তর নিয়ে এসেছেন। কথা বলি, হ্যালো।
2: হ্যালো, আমি বরগাছিয়া থেকে
0: বলছি। হ্যাঁ, বরগাছিয়া থেকে
2: প্রশান্ত।
0: হ্যাঁ প্রশান্ত বাবু, বলুন।
2: ব্যবধানটা হবে 8-1।
0: 8-1, কোন দুটো দলের মধ্যে খেলা হয়েছিল?
2: আইল্যান্ড ও লাইট।
0: আমি একটু বলে দিই, আপনি ব্যবধানটা ঠিক বলেছেন, দল দুটোর নাম বলতে হবে, যে দুটো দলের মধ্যে খেলা হয়েছিল সেই দুটো দলের নাম একটু পরিষ্কার করে বলতে হবে। যাই হোক, একটু শ্রোতাবন্ধুদের জন্য অপেক্ষা করি। যে দুটি দলের মধ্যে ডুরান্ড কাপ ফাইনালে সর্বাধিক গোলে জয়ের ব্যবধান রচিত হয়েছিল সেই দুটি দলের নাম বলতে হবে। কোন দলটি কত গোলে, মানে 8-1 তো আমাদের শ্রোতাবন্ধু বললেন প্রশান্তবাবু, এই 8-1 গোলে কোন দল কোন দলকে হারিয়েছিল এটা একটু বলতে হবে। আমরা শ্রোতাবন্ধুদের জন্য অপেক্ষা করি, নিশ্চয়ই কোনো শ্রোতাবন্ধু সঠিক উত্তর নিয়ে আমাদের কাছে আসবেন। একটু আগে সুরিয়া বন্দারা এবং সোনাল দিনুসার কথা হচ্ছিল। এই দুই ক্রিকেটার কিন্তু শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটিংয়ে

0: একটা নতুন দিগন্ত উন্মোচন করেছেন দীনেশ চান্ডিমাল বা কুশল মেন্ডিসরা, যেখানে খেলতে পারছেন না ভারত। শ্রীলঙ্কার ব্যাটিং কিছুটা দুর্বল হয়ে পড়েছে, তার ফল আমরা দেখতে পাচ্ছি ভারতের সঙ্গে এই সিরিজে। তার ফলাফল শ্রীলঙ্কা বেশ কিছুটা কমজোরি হয়ে পড়েছে ব্যাটিংয়ে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সোনাল দিনুসা এবং সুরিয়া বন্দারা কিন্তু শ্রীলঙ্কা ব্যাটিংকে কিছুটা নির্ভরতা দিতে পারছেন, এবং আগামী দিনে শ্রীলঙ্কার ব্যাটিংকে আরও শক্তিশালী হওয়ার একটা ইঙ্গিত এই দুই ব্যাটসম্যান কিন্তু দিয়ে যাচ্ছেন। আমরা টেলিফোনে বন্ধুদের জন্য অপেক্ষা করছি। চলে এসেছেন আমাদের পরবর্তী শ্রোতা বন্ধু। হ্যাঁ, মনে হলো সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। 2210-7325-2210-7325 এই নম্বরে আপনারা উত্তর নিয়ে সরাসরি চলে আসুন ক্রীড়াঙ্গনের গুগলি অনুষ্ঠানে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন।
1: আমি মাঝহাওড়া থেকে বলছি, সমন্ত কথা বলছি।
0: বলুন। সেটা তো হয়েছে, আমি বলছি সর্বাধিক গোলে জয়ের ব্যবধান কি? এটা সর্বাধিক গোলে জয়ের ব্যবধান নয় তো, এটা তো বলে দিলাম এটা নয়। গত রবিবার ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগানকে 4-1 গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপ ফাইনালে সর্বাধিক গোলে জয়ের ব্যবধান কি? একটু আগে আমাদের এক শ্রোতাবন্ধু প্রশান্তবাবু বলেছেন যে ডুরান্ড কাপ ফাইনালে সর্বাধিক গোলে জয়ের ব্যবধান হচ্ছে 8-1। এই 8-1 গোলের ফলাফল কোন দুটো দলের মধ্যে হয়েছিল? শ্রোতাবন্ধুদের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ, তারপরে আমি সঠিক উত্তরটি বলে দেব। দেখা যাক আমাদের পরবর্তী শ্রোতাবন্ধু সঠিক উত্তর নিয়ে চলে এসেছেন কিনা। হ্যালো,
2: হ্যালো নমস্কার, আমি প্রশান্ত ঘটি বলছি।
0: বলুন।
2: হ্যাঁ, উত্তরটা হবে সিমলা রাইফেলকে লাইট ইনফ্যান্ট্রি হারিয়েছিল 8-1।
0: হ্যাঁ ঠিক, একদম সঠিক উত্তর, ঠিক একদম। সিমলা রাইফেলসকে 8-1 গোলে হারিয়েছিল হাইল্যান্ড লাইট ইনফ্যান্টারি। এই খেলাটি 1889 সালের ডুরান্ড কাপ ফাইনালে এই ফলাফল হয়েছিল। ডুরান্ড কাপ ফাইনালে 1889-তে হাইল্যান্ড লাইট ইনফ্যান্টারি 8-1 গোলে হারিয়েছিল সিমলা রাইফেলসকে। এটি হচ্ছে ডুরান্ড কাপ ফাইনালে সর্বাধিক গোলে জয়ের ব্যবধান। এবারের পরবর্তী প্রশ্ন, ডুরান্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই প্রধান, মোহনবাগান আর ইস্টবেঙ্গল, যা বড় ম্যাচ বা এখন ডার্বি ম্যাচ বলা হয়, বড় ম্যাচ হিসেবে বিখ্যাত এই মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা। এই যে বড় ম্যাচের ইতিহাসে কি রেকর্ড এবার গড়ল ইস্টবেঙ্গল, বড় ম্যাচের ইতিহাসে কি রেকর্ড গড়ল ইস্টবেঙ্গল? 2210-7325 এই নাম্বারে ফোন করে আপনাদের সঠিক উত্তর নিয়ে চলে আসুন গুগলি অনুষ্ঠানে। অধিনায়ক ধনঞ্জয় ডিসিলভা আজ শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে 23 রান করে মানব সুতারের বলে আউট হন। 92 রান করে মানব সুতারের বলে স্টাম্প আউট হন সুরিয়া বন্দারা। সুরিয়া বন্দারার 92 রানের ইনিংসে ছিল 10টি 4, 1টি 6। নিরোশন ডেকওয়ালা 6 রান করেন সারাংস জৈনের বলে, তিনি LBW হন। শ্রীলঙ্কা আপাতত 6 উইকেটে 229 রান করেছে চতুর্থ দিনের শেষে। সোনাল দিনুসা 7 রানে এবং কেসারান নোয়ান্থা, তিনি 3 রানে অপরাজিত রয়েছেন। আমাদের শ্রোতা বন্ধু চলে এসেছেন। হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন? বলুন। না, 4-1 ব্যবধানের কথা আমি বলিনি, আমি বলেছিলাম ইস্টবেঙ্গল একটা রেকর্ড করেছে। ডুরান্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল তো দুই প্রধান, মোহনবাগান ইস্টবেঙ্গল, যেটাকে আমরা বড় ম্যাচ বলি। এই বড় ম্যাচে ইতিহাসে একটা রেকর্ড করেছে, সেটা ডুরান্ড হতে পারে, সেটা ISL হতে পারে।

0: আই লিগ হতে পারে, কলকাতা লিগ হতে পারে, এই বড় ম্যাচের ইতিহাসে একটা রেকর্ড গড়েছে সেদিন ইস্টবেঙ্গল, সেই রেকর্ডটা কি বলতে পারবো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। বড় ম্যাচের ইতিহাসে একটি রেকর্ড গড়েছে ইস্টবেঙ্গল গত রবিবার। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে মানব সুতার দুটি উইকেট পেয়েছেন, একটি করে উইকেট পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, সারাংস জৈন এবং রবীন্দ্র জাদেজা। চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কা করেছে ছ উইকেটে 229 রান। ইনিংসের হার তারা বাঁচিয়েছে, তারা এই মুহূর্তে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে 16 রানে, কিন্তু হাতে রয়েছে মাত্র 4টি উইকেট এবং কাল সারা দিনের খেলা বাকি। অর্থাৎ এই টেস্টেও ভারত কিন্তু জয়ের দোরগোড়ায়, একথা বলাই যায়। টেলিফোনে আমাদের বন্ধু,
1: হ্যালো,
0: বলুন কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান থেকে বলছি, সাধন দাস বলছি।
0: বলুন,
1: এটা হবে আপনার দিকে, এটা ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলা হয়েছে 6-5 রেজাল্ট হয়েছে।
0: আমি এই ম্যাচের ইতিহাসের কথা বলেছি, মানে যে ম্যাচটা হয়ে গেল সেই ম্যাচেই একটা ইতিহাস গড়েছে, আমি গত অন্য কোনো ম্যাচের কথা বলছি না। বড় ম্যাচের ইতিহাসে একটা রেকর্ড গড়েছে ইস্টবেঙ্গল গত রবিবার মোহনবাগানের বিরুদ্ধে খেলায়। এটাই হচ্ছে প্রশ্ন। আমি বলে দিই উত্তরটা, বলে দিই, এই প্রথম প্রথম দল হিসেবে বড় ম্যাচে এক অর্ধে, মানে ইস্টবেঙ্গল প্রথমার্ধেই 4টে গোল করেছে, 4-1 জিতেছে, প্রথমার্ধেই তারা 4টে গোল করেছে, এইটাই হচ্ছে নতুন রেকর্ড। কোনো বড় ম্যাচে, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে কোনো দল একটা অর্ধে 4টে গোল করেনি, এইটাই হচ্ছে রেকর্ড। ধন্যবাদ, ধন্যবাদ। প্রথম দল হিসেবে বড় ম্যাচে এক অর্ধে 4টে গোল করে নতুন রেকর্ড গড়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের এডমুন্ড লালরিন ডিকা এবার বড় ম্যাচে চতুর্থ খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক করলেন। এর আগে বড় ম্যাচে কোন 3 জন খেলোয়াড় হ্যাট্রিক করেছেন? ইস্টবেঙ্গলের এডমুন্ড লালরিন ডিকা এবার বড় ম্যাচে চতুর্থ খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক করলেন। এর আগে বড় ম্যাচে কোন 3 জন খেলোয়াড় হ্যাট্রিক করেছেন? অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে এর আগে 3টি হ্যাট্রিক হয়েছে, এই নিয়ে চতুর্থবার হ্যাট্রিক হলো, যেটি করেছেন গত রবিবার ইস্টবেঙ্গলের পক্ষে এডমুন্ড লালরিন্ডিকা। এর আগে বড় ম্যাচে কোন 3 জন খেলোয়াড় হ্যাট্রিক করেছেন, এই হচ্ছে আমাদের এবারের প্রশ্ন। এর উত্তর নিয়ে 2210732522110725 এই নম্বরে আপনারা চলে আসুন আমাদের গুগলির আসরে। নিশ্চয়ই আমাদের শ্রোতাবন্ধু সঠিক উত্তর নিয়ে চলে এসেছেন। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার,
0: বলুন কে বলছেন?
2: আমি বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
0: বঙ্কিম বাবু বলুন,
2: যেটা বলছেন সেটা 17 বার খেতাব জয় করলো ইস্ট বেঙ্গল?
0: না, এই প্রশ্ন তো একদম প্রথম প্রশ্ন ছিল, আপনি এখন প্রথম প্রশ্নের উত্তর দিলে কি হবে? এখন 5 নম্বর প্রশ্ন চলছে। লালরিন্ডিকা হচ্ছে চতুর্থ খেলোয়াড় যিনি বড় ম্যাচে হ্যাট্রিক করলেন, বাকি 3 জন খেলোয়াড় কে কে?
2: মোহনবাগানের
0: চিমা ওকারি কোনোদিন হ্যাট্রিক করেনি। বলুন আর কেউ বড় ম্যাচে হ্যাট্রিক করেনি?
2: বাইচুং ভুটিয়া
0: ইস্ট বেঙ্গলের হয়ে হ্যাট্রিক করেছে 1997 ফেডারেশন কাপ সেমিফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে। আর
2: সম্ভবত
0: না, আমি বলে দিই উত্তরটা, মোহনবাগানের চিডিএডে 2009 আই লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাট্রিক করেছিলেন। মোহনবাগানের কিয়ান নাসেরি আইএসএলে 2021-22 ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাট্রিক করেছিলেন। ইস্টবেঙ্গলের বাইচুং ভুটিয়া মোহনবাগানের বিরুদ্ধে হ্যাট্রিক করেছিলেন 1997 ফেডারেশন কাপ সেমিফাইনালে। আর এবার ডুরান কাপ ফাইনালে ইস্টবেঙ্গলের এডমুন্ড লালরিন্ডিকা চতুর্থ খেলোয়াড় হিসেবে বড় ম্যাচে হ্যাট্রিক করলেন।
2: ধন্যবাদ,
0: ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটু হকির কথা বলি, আমাদের সময় একেবারে শেষ। বিশ্বকাপ

হকি প্রতিযোগিতা কবে থেকে শুরু হয়েছিল এবং ভারত কবার বিশ্বকাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে? এটি আজকের গুগলির শেষ প্রশ্ন। দলীপ ট্রফি ক্রিকেট চলছে। চতুর্থ দিনে কোয়ার্টার ফাইনালে পশ্চিমাঞ্চলকে 52 রানে হারিয়ে উত্তরাঞ্চল পৌঁছে গেছে সেমিফাইনালে। 287 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে আজ পশ্চিমাঞ্চল 234 রানে তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেছে। মনে হচ্ছে শ্রোতাবন্ধু উত্তর নিয়ে চলে এসেছেন। হ্যালো হ্যালো।

हेलो না, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি শেষ প্রশ্নের উত্তরটা বলে দিই। বিশ্বকাপ হকি প্রতিযোগিতা 1971 সালে শুরু হয়েছে আর ভারত একবার 1975 সালে বিশ্বকাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আজ ক্রীড়াঙ্গনের সময় একেবারে শেষ। আগামীকাল ঠিক একই সময়ে কানপাতুন ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ, ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 7 লক্ষ 27 থেকে জানাচ্ছেন, শ্রী মানিক হাজরা, গড়ন স্বাভাবিক, বয়স 59 বৎসর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 16 জুন 2023 তারিখ, নতুন মহলা ডাকঘর মহলা, থানা বেলডাঙ্গা, জেলা মুর্শিদাবাদ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী উত্তম রায়, গ্রাম শিকারপুর, থানা চাকদা, জেলা নদিয়া থেকে জানাচ্ছেন, শ্রী সৌমিত্র রায়, বয়স 35 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 6 নভেম্বর 2021 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী কালীপদ মণ্ডল, ঠিকানা মহাদেবপুর, থানা রানীনগর, জেলা মুর্শিদাবাদ থেকে জানাচ্ছেন, কুমারী রাখি মণ্ডল, গড়ন স্বাভাবিক, বয়স 14 বৎসর, উচ্চতা 4 ফুট, গায়ের রং ফর্সা, গত 23 এপ্রিল 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী শামসুল পুরকায়েত, গ্রাম পাত্রী, ডাকঘর পাত্রা, থানা ডায়মন্ড হারবার, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, কুমারী সুহানা খাতুন, গড়ন মাঝারি, বয়স 16 বছর, উচ্চতা 4 ফুট, গায়ের রং ফর্সা, গত 2 মে 2024 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ, ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 7 লক্ষ 27 থেকে জানাচ্ছেন, শ্রী নবকুমার দাস, গড়ন মাঝারি, বয়স 42 বছর, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 17 জুন 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী মঙ্গল মুর্মু, ঠিকানা গ্রাম দাকিসোল, ডাকঘর শিলদা, থানা বিনপুর, জেলা ঝাড়গ্রাম থেকে জানাচ্ছেন, কুমারী রূপালী মুর্মু, গড়ন স্বাভাবিক, বয়স 30 বছর, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, গায়ের রং কালো, মাতৃভাষা সাঁওতালি, গত 17 জুলাই 2024 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 7 লক্ষ 27 এবং মিসিং পার্সন্স স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 7 লক্ষ 1। জানালাম নিরুদ্দেশ।

0: পুরকিত ঘোষণা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গী অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য।
1: আকাশবাণী কলকাতা বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন একাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ে আলোচনা। সঙ্গে থাকবেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষিকা

0: নমস্কার। আজকের আলোচনার বিষয় উৎপাদন বা প্রোডাকশন। আমার সঙ্গে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন দুজন ছাত্রছাত্রী।
1: আমি রিতম গো।
2: আমি শ্রীমেধা চক্রবর্তী।
0: আমরা যখন অর্থনীতি পড়তে শুরু করি তখনই আমাদের মূল আলোচনার বিষয়বস্তু থাকে কেন আমরা অর্থনীতি বিষয়টা পড়ব। সেটা অনুধাবন করতে গিয়ে আমরা দেখেছি যে মানুষের অনন্ত চাহিদা, অনন্ত অভাব পূরণ করবার যে চেষ্টা, যা আমরা কিছু দ্রব্য আর কিছু পরিষেবা দিয়েই পূরণ করতে পারি, সেই দ্রব্য পরিষেবাগুলো পৃথিবীতে প্রাকৃতিক নিয়মে উপলব্ধ হয় না, সেগুলো আমাদের তৈরি করতে হয়। অর্থাৎ যা কিছু মানুষের অভাব পূরণে সক্ষম সেই সব কিছু আমাদের উৎপাদন করতে হয়। তাই অর্থনীতির আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে উৎপাদন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই যদি আমরা আলোচনায় আসি, উৎপাদন কাকে বলবো, এই নিয়ে যুগে যুগে অর্থনীতিবিদদের মধ্যে কিছু দ্বিমত বা বহুমত দেখা যায়। একেবারে প্রাচীনকালে ধ্রুপদী অর্থনীতিবিদরা মনে করতেন, তারা বলতেন যে কোনো ধরনের রূপান্তর বা পরিবর্তনকেই আমরা উৎপাদন বলবো, এনি কাইন্ড অফ চেঞ্জ অর ট্রান্সফরমেশন। কিন্তু পরবর্তীতে নতুন ধারণার নতুন শিবিরগুলো এই মতবাদকে কিছুটা হলেও পেছনে ফেলে একটু সংযোজিত একটা মতবাদ তৈরি করেছে। নিও ক্লাসিক্যাল থিওরি শুধুমাত্র পরিবর্তন বা রূপান্তরকেই আমরা উৎপাদন বলবো না, সেই পরিবর্তনের ফলে উৎপাদিত দ্রব্য যদি একে অপরের মধ্যে বিনিময় হয় এবং সেই বিনিময়ের ফলে যদি উভয়েই উপকৃত হন বা উভয়েরই উপযোগিতা সৃষ্টি হয় তবেই তাকে আমরা উৎপাদন বলবো। যেমন যদি আমি বাড়িতে আটা বা ময়দা দিয়ে কিছু খাবার তৈরি করি এবং সেটা হোম ডেলিভারি ব্যবসার মাধ্যমে বিক্রি করি, তাহলে তার বিনিময়ে আমি অর্থ উপার্জন করব। যিনি আমার থেকে খাবারটা পেলেন তিনি উপকৃত হলেন, তার উপযোগিতা সৃষ্টি হলো, আবার তিনি আমাকে তার বিনিময়ে যে মূল্য দিলেন তাতে আমিও উপকৃত হলাম, আমারও উপযোগিতা সৃষ্টি হলো। অর্থাৎ বিনিময়ের মাধ্যমে উপযোগ সৃষ্টি, ক্রিয়েটিং ইউটিলিটি থ্রু এক্সচেঞ্জ, এটাকেই নিও ক্লাসিক্যাল থিওরি বলছে উৎপাদন।
1: যদি আমার মা খাবার তৈরি করেন বাড়িতে আমার জন্য, সেটাকে কি উৎপাদন বা প্রোডাকশন হিসেবে ক্লাসিফাই করা যাবে না?
0: দেখো, মা হয়তো খাবারটা একই পরিশ্রম দিয়ে, একই সময় দিয়ে, একই উপকরণ দিয়ে তৈরি করছেন, কখনো আমাদের পরিবারের সদস্যদের জন্য করছেন, কখনো সেটা বাজারে বিক্রি করার উদ্দেশ্যে তৈরি করছি আমরা। একই কাজ কখনো আমরা উৎপাদন বলবো, কখনো উৎপাদন বলবো না, কারণ পরিবারের জন্য তৈরি করা খাবার পরিবারের মানুষদের আনন্দ দিচ্ছে অবশ্যই, তাতে মা খুশি হবেন অবশ্যই, কিন্তু আমাদের সাবজেক্টে অর্থনীতিতে আমরা আনন্দ, খুশি, ভালো লাগা, মন্দ লাগা এই বিষয়গুলোকে ঠিক বিনিময় বা উপযোগ সৃষ্টির মাধ্যম বলে মনে করি না। অর্থাৎ যখন তিনি সেটা বাজারীভূত করছেন, তার তৈরি করা জিনিসপত্র, তার বিনিময়ে তিনি কিছু উপযোগিতা অর্জন করছেন, তখন সেটাকে আমরা উৎপাদন হিসেবে গণ্য করছি। একই কাজ, একই পরিশ্রম, তার উৎপাদিত দ্রব্য যদি বাজারীভূত না হয় বা বিনিয়োগ না হয় বা বিনিময় না হয়, বিনিময়ে তিনি কিছু উপযোগিতা না পেয়ে থাকেন, তাহলে তাকে আমরা উৎপাদন বলবো না। এরপরে আমরা আলোচনায় আসি, উৎপাদন কত রকমের হতে পারে। প্রথম যে প্রকার সেটাকে আমরা বলবো পরিমাণগত রূপান্তর। একজন কৃষক যখন ফসল বোনেন তখন তিনি যে পরিমাণ, ধরা যাক ধান চাষ করছেন, যে পরিমাণ বীজ ধান ব্যবহার করেন, সেই পরিমাণ বীজ ধান কি তিনি ওই মরশুমের শেষে ফসল হিসেবে কাটেন? নিশ্চয়ই নয়, তার থেকে বহু গুণে বেশি ধান তিনি উৎপন্ন ফসল হিসেবে কাটেন। তাহলে বপন করা আর ফসল কাটা, এই দুয়ের মধ্যে যে পরিবর্তনটা হচ্ছে সেটা কিন্তু পরিমাণ। ধান থেকে ধানই হয়, ধানের বীজ থেকে অন্য ফসল পাবো না, কিন্তু যে পরিমাণ বীজ ধান আমরা বপন করেছি বা রোপণ করেছি তার বহুগুণ বেশি ধান আমরা উৎপাদনে পাবো। কাজে এক্ষেত্রে যেটা বদলাচ্ছে, যেটা পরিবর্তিত হচ্ছে, সেটা হলো পরিমাণ। কাজে কৃষি উৎপাদনকে আমরা পরিমাণগত রূপান্তর বলবো, কোয়ান্টিটেটিভ চেঞ্জ বা ট্রান্সফরমেশন বলবো। একইভাবে গুণগত রূপান্তর বা কোয়ালিটেটিভ চেঞ্জটা কি, শিল্পক্ষেত্রে যা কিছু উৎপাদন করছি আমরা, সেক্ষেত্রে যেটুকু উপাদান দিচ্ছি, যেটুকু উপাদান বিনিয়োজিত হচ্ছে, তার সমতুল্য উৎপাদনই আমরা পাচ্ছি। অর্থাৎ উপকরণের পরিমাণের সঙ্গে উৎপাদনের পরিমাণের খুব বেশি পার্থক্য হয় না। তাহলে কি বদলায়? তাহলে শিল্পকে আমরা উৎপাদন কেন বলবো? এখানে উপকরণের যা গুণগত মান, উপকরণের যা আকার, আকৃতি, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, স্বাদ, গন্ধ, সেগুলো সমস্ত

0: বদলে গিয়ে একটা নতুন ধরনের জিনিস তৈরি করছি আমরা, ফাইনাল প্রোডাক্ট যেটা পাচ্ছি তার গুণগত মান কিন্তু সম্পূর্ণ আলাদা। যেমন আমরা লৌহ আকরিক থেকে কয়লা, তামা, টাংস্টেন, নিকেল সমস্ত কিছুর সংমিশ্রণে স্টেনলেস স্টিল তৈরি করছি। লৌহ আকরিকের যা চেহারা, যা আকৃতি, যা বৈশিষ্ট্য স্টেনলেস স্টিলের কিন্তু তার নয়। তৃতীয় প্রকার যে উৎপাদন সেটাকে আমরা বলছি স্থানগত রূপান্তর বা স্পেশিয়াল ট্রান্সফরমেশন। এর মধ্যে আমরা পরিবহন এবং খনিজ উত্তোলনকে বোঝাতে চাইছি।
1: কিন্তু ম্যাম, খনি থেকে উত্তোলনকে উৎপাদন বলা হবে কেন?
0: হ্যাঁ দেখো, খনিতে মাটির নিচে যে আকরিক বা কয়লা ইত্যাদি থাকে সেটা মাটির ওপরে তোলার পরেও কিন্তু পরিমাণে একই থাকে, অর্থাৎ এক্ষেত্রে পরিমাণগত কোনো পরিবর্তন বা কোয়ান্টিটেটিভ চেঞ্জ কিছু হচ্ছে না। উপরন্তু যে জিনিসটি মাটির নিচে আছে সেটা মাটির ওপরে তোলার পরে তার গুণগত মানও একই থাকে, তার কোয়ালিটিতেও কোনো চেঞ্জ হচ্ছে না। এক্ষেত্রে যেটা পরিবর্তন হচ্ছে সেটা হলো স্থান বা ব্যবহারের স্থান। কয়লা যখন মাটির তলায় থাকে চাপা পড়ে তখনও সেটা কয়লাই থাকে, কিন্তু সেটা ব্যবহারযোগ্য অবস্থায় থাকে না, অর্থাৎ সেটা কাউকে উপযোগিতা দিচ্ছে না, সেটা বিনিময় করা সম্ভব হচ্ছে না। সেটা যখন আমরা ভূপৃষ্ঠে উত্তোলন করে আনি, যথা জায়গায় পরিবাহিত করতে পারি, যেখানে কয়লার প্রয়োজন আছে সেখানে কিন্তু কয়লা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে উপযোগিতা সৃষ্টি করতে পারে। অর্থাৎ খনি থেকে উত্তোলিত জিনিস যখন সঠিক জায়গায় পরিবাহিত করতে আমরা পারি তখনই সেটা উপযোগিতা সৃষ্টির জন্য উপযুক্ত হয়ে ওঠে। তাই এই জিনিসগুলোকেও আমরা উৎপাদনের মধ্যে ফেল। পরবর্তী অংশে আমরা আলোচনায় আসব উৎপাদনের বিভিন্ন উপকরণগুলো কি কি যেগুলোকে ইনক্লুড করে উৎপাদন করা হয়। মূলত চারটি উপাদান দিয়ে উৎপাদন করা হয়। 1, 2, 3, 4 করে যদি আমরা সংখ্যায় আসি, জমি, শ্রম, মূলধন এবং উদ্যোগ, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। এমন কোন উৎপাদনের কথা আমরা মনে করতে পারবো না যে উৎপাদনটা এই উপকরণগুলোকে বাদ দিয়ে সম্ভব। পৃথিবীর এমন কোন উৎপাদন নেই যা শ্রম ছাড়া সম্ভব, যা কোনো একটি নির্দিষ্ট জমি ছাড়া সম্ভব বা মূলধন ছাড়া সম্ভব। এবং এই তিনটি উপাদানকে একত্রিত করে উৎপাদনের কাজটিকে সুসম্পন্ন করাটা যার কাজ তাকে আমরা বলি উদ্যোগ বা সংগঠন। অর্থাৎ এই চারটি হলো উৎপাদনের উপাদান, এই চারটিকে বাদ দিয়ে কোনো উৎপাদন সম্ভব নয়।
2: কিন্তু মৎস্য চাষ বা পিসিকাল যেটা বলি আমরা, সেই ক্ষেত্রে কি ল্যান্ডটা কি একটা ফ্যাক্টর হিসেবে ধরা হবে?
0: খুব ভালো প্রশ্ন করেছে রিতম। আমরা জমি বলতে শুধুমাত্র ভূমি ভাগকে বুঝি না, এক্ষেত্রে ল্যান্ড ইজ আ ওয়াইডার কনসেপ্ট। অর্থনীতিতে উৎপাদনের উপাদান যখন আমরা ভূমি বলছি তার মানে আমরা বোঝাতে চাইছি ভূমি ভাগ, জলভাগ, বনভূমি, পাহাড়, নদী, সমস্ত প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্স যা কিছু আমরা উৎপাদনের কাজে নিযুক্ত করছি পুরোটা মিলিয়ে কিন্তু ওই প্রথম উপাদান ভূমি।
1: ম্যাম মূলধন বলতে কি বুঝি?
0: হ্যাঁ, এটা উৎপাদনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ উপকরণ। আমরা যদিও তৃতীয় নম্বরে মূলধনকে রেখেছি কিন্তু মূলধন ছাড়া উৎপাদন সম্ভব নয়। এখানে একটা খুব সাধারণ ভ্রান্ত ধারণা আমাদের ভেতরে কাজ করে, মূলধন বললেই আমরা ভাবি টাকা পয়সার কথা বলা হচ্ছে। যারা অর্থনীতি পড়েন না বা কখনো পড়েননি তাদের মধ্যে এই ধারণাটা মধ্যমূল থাকে যে মূলধন হলো টাকা কড়ি। কিন্তু আমাদের সাবজেক্টে আমরা মূলধন বলতে সেই জিনিসটিকে বুঝব যেটাকে বিনিয়োগ করে আমরা বিনিময় আমরা প্রবাহ পাবো। কিসের প্রবাহ? রিটার্ন, যেটা বারবার পাবো। একবার সেই রিটার্নটা পেয়ে আমাদের মূলধনের উপযোগিতা ফুরিয়ে যাবে না। অর্থাৎ আমি যদি একটি টেলারিং এর দোকান চালাই, সেখানে আমার সেলাই মেশিনটাই হবে আমার মূলধন, এবং আমি যে সেই জামা কাপড় বানানোর জন্য একটা ট্রেনিং নিয়েছিলাম আমার সেই নলেজ বা ট্রেনিংটাই হবে আমার মূলধন। যদি আমি এমন কোন ব্যবসা করি, জেরক্স এর ব্যবসায়ী ধরা যাক, যেখানে মেশিনটা আমার কাজ করে দিচ্ছে, সেখানে মেশিনটাই আমার মূলধন। অর্থাৎ যে জিনিসটাকে ব্যবহার করে আমি ফ্লো অফ রিটার্ন পাবো, আমার প্রতিদানের একটা প্রবাহ আসবে, তাকেই আমি বলছি মূলধন। আমি যে এখন এই মুহূর্তে অর্থনীতি পড়াচ্ছি, আমার মূলধন কি? আমি কোনো এক সময় অর্থনীতির ছাত্রী ছিলাম, সেখানে আমি কিছু অর্থনীতির বিষয়বস্তু শিখেছিলাম এবং আমি কিছু পরীক্ষায় পাশ করে একটা ডিগ্রি অর্জন করেছিলাম, সেটাই আমার পেশার মূলধন। অর্থাৎ যা কিছু আমাকে প্রতিদান দেবে সেটাই মূলধন। আমরা এখন একটা মানি ইকোনমিতে বসবাস করি, এখন আর আমরা বার্টার ইকোনমিতে নেই, অর্থাৎ বিনিময় প্রথা আমাদের পৃথিবীতে এখন আর কার্যকর হয় না। তাই যে কোনো কিছু পেতে গেলে তার বিনিময়ে আমাদের অর্থ দিতে হয়। অর্থের মাধ্যমে আমরা মূলধনী দ্রব্যগুলোকে বাজার থেকে সংগ্রহ করতে পারি, সেই জন্য আমরা

0: সাধারণ বুদ্ধিতে টাকা পয়সাকে মূলধন হিসেবে দেখে থাকি। আমি রিতমকে প্রশ্ন করতে চাই, ধরো একজন চা বিক্রেতা, তিনি একটি ছোট্ট টি স্টলে চা তৈরি করেন এবং বিক্রি করেন, সেক্ষেত্রে তার মূলধন কি হতে পারে?
1: এই ক্ষেত্রে তার মূলধন পসিবলি হবে তার টি স্টলটি, ওইখানে তিনি মানে কাস্টমার্স অ্যাট্রাক্ট করছেন, আর অফকোর্স টি এর ইনগ্রিডিয়েন্টস চা পাতা দুধ চিনি এক্সেট্রা, ওগুলো না হলে চা তৈরি হবে না। সো
0: আর কিছু বাসনপত্র তিনি ব্যবহার করছেন যেগুলো তার মূলধন। এখানে আমাদের মূলধন আর কাঁচামালের মধ্যে একটা পার্থক্য জানা দরকার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল গুডস অ্যান্ড র ম্যাটেরিয়ালস? যে জিনিসগুলো একবার ব্যবহার করলে ফুরিয়ে যাবে এবং তার উপযোগিতা সেই ব্যবহারের সঙ্গে সঙ্গেই নিঃশেষিত হয়ে যাবে, সেগুলো হলো কাঁচামাল, যেমন চা পাতা, যেমন প্যাকেটের দুধ, যেমন বিস্কিট, যেমন চিনি। কিন্তু যে জিনিসগুলো একবার ব্যবহারে ফুরিয়ে যাবে না, বারংবার ব্যবহার করতে পারবো এবং যতবার ব্যবহার করব তার থেকে ততবার আমি প্রতিদান পাব, ব্যবসায় বিনিয়োগ তাকেই বলে, মূলধন তাকেই বলে। যেমন চা বিক্রেতার ক্ষেত্রে কিন্তু তার যে বাসনপত্র তিনি ব্যবহার করেন সেটা তার মূলধন, তিনি যে স্টোভটা ব্যবহার করেন সেটা তার মূলধন, এবং চা বিস্কিট ইত্যাদি রাখার জন্য যে কৌটোগুলো তিনি ব্যবহার করেন সেটাও তার মূলধন। এরপরে আমরা যে অংশে যাব সেটা হলো উপাদানের স্বল্পকাল আর দীর্ঘকাল, এই দুটি ধারণা আছে। এমন কিছু উপাদান আছে যেটি প্রয়োজন হলেই বা ইচ্ছে হলেই পরিমাণে বাড়ানো কমানো যায় না, তাদেরকে আমরা বলি স্থির উপাদান। আবার এমন কিছু উপাদান আছে যাদের প্রয়োজন মতো বাড়ানো কমানো যায়, অর্থাৎ উৎপাদন বৃদ্ধি করার দরকার হলে আমরা সেই সব উপাদানকে বাড়াতে পারি। এমন একটি সময়সীমা যে সময়সীমার মধ্যে কিছু উপাদান স্থির আর কিছু উপাদান পরিবর্তনীয়, তাকে আমরা স্বল্পকাল বা শর্ট রান বলছি। তাহলে শর্ট রান হচ্ছে এমন একটি সময়কাল যে সময়সীমার মধ্যে ইচ্ছে মতো বা প্রয়োজন মতো সমস্ত উপাদানকে যে বাড়ানো যাবে বা কমানো যাবে তা সম্ভব নয়। কিছু উপাদান স্থির, কিছু উপাদান পরিবর্তনশীল। কিন্তু দীর্ঘকাল বা লং রান সেটা এমন একটা সময়সীমা যেখানে প্রত্যেকটি উৎপাদনের প্রত্যেকটি উপকরণ ইচ্ছে মতো এবং প্রয়োজন মতো পরিবর্তন করা সম্ভব। এখন দীর্ঘকাল বিষয়টা প্রত্যেক উৎপাদনের ক্ষেত্রে একরকম নয়। একজন চা বিক্রেতার ক্ষেত্রে দীর্ঘকাল হয়তো ৬ মাস পরেই আমরা অর্জন করতে পারি, কিন্তু একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, একটা থার্মাল পাওয়ার প্লান্ট, সেখানে কিন্তু দীর্ঘকাল বা লং রানে পৌঁছতে আমাদের হয়তো ৬ বছর লেগে যেতে পারে। সেটা নির্ভর করছে কি পরিমাণ বিনিয়োগ প্রয়োজন সেই উপকরণগুলোর জন্য তার উপর। আমি শ্রীমেধাকে প্রশ্ন করছি, কোন একটি উৎপাদনের ক্ষেত্রে স্থির উপাদান আর পরিবর্তনীয় উপাদান, অর্থাৎ স্থির উপাদানের জন্য যে খরচ আমরা করি তাকে আমরা স্থির ব্যয় বলি, পরিবর্তনীয়র জন্য যে খরচ করি তাকে পরিবর্তনীয় ব্যয়। একটু উদাহরণ দিয়ে বোঝাও।
2: ম্যাম, যদি চায়ের ব্যবসার উদাহরণটাই দেওয়া হয় তাহলে স্থির উপাদানগুলি হচ্ছে যে স্টলটা আমরা চা বিক্রি করা হচ্ছে, সেই স্টলটাকে যদি কাস্টমার বেড়ে যায় তাহলে স্টলটাকে তো তখনই বড় করা যাবে না, আমাকে কিছুদিন ওয়েট করতে হবে। তাহলে ওই যে ল্যান্ড, ওই স্টলটা হচ্ছে আমার স্থির উপাদান। আর যদি সেই মোমেন্ট আমার কাস্টমার বেড়ে যায় তাহলে আমি বড় জোর কি করতে পারি, কিছু চায়ের আরো ইনগ্রিডিয়েন্ট কিনে এনে আর একটু বেশি করে চা বানিয়ে তাদেরকে দিতে পারি, বা কিছুদিন পরে দুটো চারটে চেয়ার কিনে তাদের জন্য বসার ওয়েট করার ব্যবস্থা করতে পারি, তাহলে সেটা হচ্ছে আমার পরিবর্তনীয়।
0: ভেরি গুড। অর্থাৎ শ্রীমেধা যে উদাহরণগুলো দিল তাতে এটা স্পষ্ট যে কিছু জিনিস আমরা তাৎক্ষণিক ভাবে অ্যারেঞ্জ করতে পারি যাতে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়া যায়। আমি যদি দেখি আমার উৎপাদিত দ্রব্যের চাহিদা বাজারে ক্রমশ বাড়ছে, সেক্ষেত্রে আমি বেশি বেশি উৎপাদন করবার চেষ্টা করব। যে উদাহরণটা শ্রীমেধা দিল তাতে চায়ের দোকানের উৎপাদক কিন্তু বেশি বেশি করে চা তৈরি করে বিক্রি করার চেষ্টা করবেন, এক্ষেত্রে তিনি হয়তো চায়ের পাত্রের আকার রাতারাতি বাড়াতে পারবেন না, কাঁচামালের পরিমাণ বাড়াবেন, আরো বেশি পরিমাণ চা বারে বারে তৈরি করবেন, এবং তার গ্যাসের যে কনজাম্পশন অর্থাৎ জ্বালানির যে কনজাম্পশন সেটা একটু বাড়বে। তিনি হয়তো তার যারা কাস্টমার্স তাদের দাঁড় করিয়ে না রেখে, ফিরিয়ে না দিয়ে, তাদের বসবার জন্য অপেক্ষা করানোর জন্য তার দোকানের সামনে কিছু টুলের ব্যবস্থা করতে পারেন, অর্থাৎ তিনি খুব অল্প সময়ের মধ্যে উৎপাদন বৃদ্ধির জন্য কিছু পরিমাণ উপাদান বাড়াতে কমাতে পারেন। মূলত যে কোনো উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখি লেবার বা অদক্ষ শ্রমিক, আনস্কিল লেবার, পরিবর্তনীয় উপাদান হিসেবে কাজ করে। কারণ আমাদের মতো দেশে যেখানে এত জনসংখ্যা, যেখানে প্রাচুর্য এত মানুষের, সেখানে শ্রম খুব সহজলভ্য একটা উপাদান। যে কোনো উৎপাদনের ক্ষেত্রে রাতারাতি উৎপাদন বাড়ানো

0: বাড়ানোর জন্য আমরা এই উপাদানটাকে সবার আগে বাড়াতে চেষ্টা করতে পারি। কাঁচামাল যদি খুব দুষ্প্রাপ্য না হয়, যদি খুব এক্সপেন্সিভ না হয়, তাহলে আমরা কাঁচামালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে উৎপাদন বাড়াতে কমাতে পারি। উৎপাদন বাড়ানোর প্রয়োজন হলে জ্বালানির খরচও বাড়বে, অর্থাৎ জ্বালানি একটি পরিবর্তনীয় উৎপাদন হতে পারে, জ্বালানির খরচ একটা পরিবর্তনীয় ব্যয় হতে পারে। যদি সেটা ইলেকট্রিক মেশিনস দিয়ে চালিত একটা উৎপাদন হয়, তাহলে সেখানেও আমাদের ইলেকট্রিসিটি বিল বাড়বে। অর্থাৎ কিছু জিনিস যেমন লেবারের পেমেন্ট, আনস্কিল লেবার অফ কোর্স, তাদের পেমেন্ট, জ্বালানির খরচ, ফুয়েল কনজাম্পশন, বিদ্যুতের বিল, কাঁচামালের খরচ, এগুলো হলো পরিবর্তনীয় ব্যয় বা ভেরিয়েবল কস্ট।
1: ম্যাম একটা কোয়েশ্চেন ছিল, আমাদের ইকোনমিতে কি কখনোই মূলধন পরিবর্তনীয় ব্যয় হতে পারে না?
0: হ্যাঁ, মূলধন পরিবর্তনীয় ব্যয় হতেই পারে, সেটা স্বল্পকাল অতিক্রান্ত হওয়ার পর। ভারতের মতো অর্থনীতিতে মূলধন স্বল্পকালে পরিবর্তনীয় হওয়া সম্ভব নয় বলবো না, তবে খুবই কম, কারণ ভারতবর্ষ মূলত শ্রমনিবিড় উৎপাদন কৌশল অবলম্বন করে, লেবার ইনটেনসিভ প্রোডাকশন টেক, এবং উন্নত প্রথম বিশ্বের দেশ যেগুলো, যাদের দেশে লেবার স্কেয়ারসিটি আছে, অর্থাৎ শ্রমের একটা অভাব আছে, কারণ সেখানে জনসংখ্যা কম, কিন্তু মূলধনের অভাব নেই, অর্থাৎ তারা চাইলেই মেকানাইজড প্রোডাকশনে যেতে পারেন, তাদের দেশে কিন্তু মূলধন সহজলভ্য বলে স্বল্পকালেও মূলধন পরিবর্তনযোগ্য। আশা রাখি আমরা ভারতবর্ষ একদিন সেই সমস্ত দেশের মধ্যে নিজেদের নাম লেখাতে পারবো আমরা, যেখানে মূলধন সহজলভ্য হবে। আপাতত আমরা বেশিরভাগ উৎপাদনের ক্ষেত্রে লেবার ইনটেনসিভ টেকনোলজিটাই ব্যবহার করে থাকি, কারণ শ্রম আমাদের দেশে একটি সহজলভ্য উপাদান। তবে এখানে আমাদের মনে রাখতে হবে, উৎপাদনের উপাদান হিসেবে আমরা যে শ্রমের কথা বলছি, তার কিন্তু দুটো ভাগ আছে, একটা হলো স্কিলড লেবার বা দক্ষ শ্রম, আরেকটি হলো আনস্কিলড লেবার বা অদক্ষ শ্রম। মূলত অদক্ষ শ্রমের পরিমাণ বাড়িয়ে কমিয়েই আমরা উৎপাদন বাড়ানো কমানোর কথা ভাবি। আমি যদি এখানে একটা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ দিয়ে থাকি, তোমাদের কি ধারণা, সেখানে দক্ষ শ্রম না অদক্ষ শ্রম, কোনটার প্রয়োজন বেশি? শ্রীমেধা বলো।
2: ম্যাম দক্ষ শ্রমের প্রয়োজনীয়তা বেশি হবে।
0: যখন আমরা উৎপাদন শুরু করব, অর্থাৎ কোনো একটা উৎপাদন প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত আমাদের কিছু প্ল্যানিং থাকে, কিছু প্রস্তুতি থাকে, সেক্ষেত্রে কিন্তু দক্ষ শ্রমের প্রয়োজনীয়তা থাকে। একবার যদি তুমি দক্ষ শ্রমিক নিয়োগ করে ফেলো, স্কিলড লেবার এমপ্লয় করে ফেলো, তাকে কিন্তু তুমি যখন ইচ্ছে তখন, যখন প্রয়োজন তখন কাজ থেকে বিরত করতে পারবে না, কারণ এটা অর্গানাইজড সেক্টর, সংগঠিত ক্ষেত্র, এই ক্ষেত্রে শ্রমিকদের একটা প্রোটেকশন থাকে। অর্থাৎ দক্ষ শ্রমিক একবার নিযুক্ত হলে রাতারাতি তাকে কাজ থেকে বরখাস্ত করা যায় না, তাই এটাকে আমরা কিন্তু পরিবর্তনীয় উপাদান হিসেবে ভাববো না, দক্ষ শ্রমকে আমরা একটা স্থির উপাদান হিসেবেই বিবেচনা করব। কিন্তু উৎপাদন প্রক্রিয়া যখন শুরু হয়ে গেল, ওয়ান্স দ্য প্রোডাকশন স্টার্টস, তখন কিন্তু আমাদের দক্ষ শ্রমের সাথে সাথে প্রচুর পরিমাণে অদক্ষ শ্রমেরও প্রয়োজন হবে, যারা উৎপাদনের কাজটাকে চালিয়ে নিয়ে যাবে। সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী, যখন প্রয়োজন তখন, যতটা প্রয়োজন ততটা অদক্ষ শ্রম নিয়োগ বা বরখাস্ত করা, এটা কিন্তু আমাদের মতো দেশে সম্ভব, যেখানে লেবার ল খুব শক্তপোক্ত নয়, তাই অদক্ষ শ্রম পরিবর্তনীয় উপাদান হিসেবে কাজ করবে। রিতম বলো, কোন একটা

0: যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষিকা রিমিতা বসু সঙ্গে দুজন শিক্ষার্থী।
1: নমস্কার, আজকের আলোচনার বিষয় উৎপাদন বা প্রোডাকশন। আমার সঙ্গে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন দুজন ছাত্রছাত্রী।
2: আমি রিতঙ্গ।
3: আমি শ্রীমেধা চক্রবর্তী।
1: আমরা যখন অর্থনীতি পড়তে শুরু করি তখনই আমাদের মূল আলোচনার বিষয়বস্তু থাকে কেন আমরা অর্থনীতি বিষয়টা পড়ব। সেটা অনুধাবন করতে গিয়ে আমরা দেখেছি যে মানুষের অনন্ত চাহিদা, অনন্ত অভাব পূরণ করবার যে চেষ্টা, যা আমরা কিছু দ্রব্য আর কিছু পরিষেবা দিয়েই পূরণ করতে পারি, সেই দ্রব্য পরিষেবাগুলো পৃথিবীতে প্রাকৃতিক নিয়মে উপলব্ধ হয় না, সেগুলো আমাদের তৈরি করতে হয়। অর্থাৎ যা কিছু মানুষের অভাব পূরণে সক্ষম সেই সব কিছু আমাদের উৎপাদন করতে হয়। তাই অর্থনীতির আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে উৎপাদন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই যদি আমরা আলোচনায় আসি, উৎপাদন কাকে বলবো, এই নিয়ে যুগে যুগে অর্থনীতিবিদদের মধ্যে কিছু দ্বিমত বা বহুমত দেখা যায়। একেবারে প্রাচীনকালে ধ্রুপদী অর্থনীতিবিদরা মনে করতেন, তারা বলতেন যে যেকোনো ধরনের রূপান্তর বা পরিবর্তনকেই আমরা উৎপাদন বলবো, এনি কাইন্ড অফ চেঞ্জ অর ট্রান্সফরমেশন। কিন্তু পরবর্তীতে নতুন ধারণার নতুন শিবিরগুলো এই মতবাদকে কিছুটা হলেও পেছনে ফেলে একটু সংযোজিত একটা মতবাদ তৈরি করেছে। নিও ক্লাসিক্যাল থিওরি শুধুমাত্র পরিবর্তন বা রূপান্তরকেই আমরা উৎপাদন বলবো না, সেই পরিবর্তনের ফলে উৎপাদিত দ্রব্য যদি একে অপরের মধ্যে বিনিময় হয় এবং সেই বিনিময়ের ফলে যদি উভয়েই উপকৃত হন বা উভয়েরই উপযোগিতা সৃষ্টি হয় তবেই তাকে আমরা উৎপাদন বলবো। যেমন যদি আমি বাড়িতে আটা বা ময়দা দিয়ে কিছু খাবার তৈরি করি এবং সেটা হোম ডেলিভারি ব্যবসার মাধ্যমে বিক্রি করি, তাহলে তার বিনিময়ে আমি অর্থ উপার্জন করব। যিনি আমার থেকে খাবারটা পেলেন তিনি উপকৃত হলেন, তার উপযোগিতা সৃষ্টি হলো, আবার তিনি আমাকে তার বিনিময়ে যে মূল্য দিলেন তাতে আমিও উপকৃত হলাম, আমারও উপযোগিতা সৃষ্টি হলো। অর্থাৎ বিনিময়ের মাধ্যমে উপযোগ সৃষ্টি, ক্রিয়েটিং ইউটিলিটি থ্রু এক্সচেঞ্জ, এটাকেই নিও ক্লাসিক্যাল থিওরি বলছে উৎপাদন।
2: যদি আমার মা খাবার তৈরি করেন বাড়িতে আমার জন্য, সেটাকে কি উৎপাদন বা প্রোডাকশন হিসেবে ক্লাসিফাই করা যাবে না?
1: দেখো, মা হয়তো খাবারটা একই পরিশ্রম দিয়ে, একই সময় দিয়ে, একই উপকরণ দিয়ে তৈরি করছেন, কখনো আমাদের পরিবারের সদস্যদের জন্য করছেন, কখনো সেটা বাজারে বিক্রি করার উদ্দেশ্যে তৈরি করছি আমরা। একই কাজ কখনো আমরা উৎপাদন বলবো, কখনো উৎপাদন বলবো না, কারণ পরিবারের জন্য তৈরি করা খাবার পরিবারের মানুষদের আনন্দ দিচ্ছে অবশ্যই, তাতে মা খুশি হবেন অবশ্যই, কিন্তু আমাদের সাবজেক্টে অর্থনীতিতে আমরা আনন্দ, খুশি, ভালো লাগা, মন্দ লাগা এই বিষয়গুলোকে ঠিক বিনিময় বা উপযোগ সৃষ্টির মাধ্যম বলে মনে করি না। অর্থাৎ যখন তিনি সেটা বাজারীভূত করছেন, তার তৈরি করা জিনিসপত্র, তার বিনিময়ে তিনি কিছু উপযোগিতা অর্জন করছেন, তখন সেটাকে আমরা উৎপাদন হিসেবে গণ্য করছি। একই কাজ, একই পরিশ্রম, তার উৎপাদিত দ্রব্য যদি বাজারীভূত না হয় বা বিনিয়োগ না হয় বা বিনিময় না হয়, বিনিময়ে তিনি কিছু উপযোগিতা না পেয়ে থাকেন, তাহলে তাকে আমরা উৎপাদন বলবো না। এরপরে আমরা আলোচনায় আসি, উৎপাদন কত রকমের হতে পারে। প্রথম যে প্রকার সেটাকে আমরা বলবো পরিমাণগত রূপান্তর। একজন কৃষক যখন ফসল বোনেন তখন তিনি যে পরিমাণ, ধরা যাক ধান চাষ করছেন, যে পরিমাণ বীজ ধান ব্যবহার করেন, সেই পরিমাণ বীজ ধান তিনি ওই মরশুমের শেষে ফসল হিসেবে কাটেন? নিশ্চয়ই নয়। তার থেকে বহু

0: বেশি ধান তিনি উৎপন্ন ফসল হিসেবে কাটেন। তাহলে বপন করা আর ফসল কাটা এই দুয়ের মধ্যে যে পরিবর্তনটা হচ্ছে সেটা কিন্তু পরিমাণ। ধান থেকে ধানই হয়, ধানের বীজ থেকে অন্য ফসল পাবো না, কিন্তু যে পরিমাণ বীজ ধান আমরা বপন করেছি বা রোপণ করেছি তার বহুগুণ বেশি ধান আমরা উৎপাদনে পাবো। কাজে এক্ষেত্রে যেটা বদলাচ্ছে, যেটা পরিবর্তিত হচ্ছে সেটা হলো পরিমাণ। কাজে কৃষি উৎপাদনকে আমরা পরিমাণগত রূপান্তর বলবো, কোয়ান্টিটেটিভ চেঞ্জ বা ট্রান্সফরমেশন বলবো। একইভাবে গুণগত রূপান্তর বা কোয়ালিটেটিভ চেঞ্জটা কি, শিল্পক্ষেত্রে যা কিছু উৎপাদন করছি আমরা সেক্ষেত্রে যেটুকু উপাদান দিচ্ছি, যেটুকু উপাদান বিনিয়োজিত হচ্ছে তার সমতুল্য উৎপাদনই আমরা পাচ্ছি। অর্থাৎ উপকরণের পরিমাণের সঙ্গে উৎপাদনের পরিমাণের খুব বেশি পার্থক্য হয় না। তাহলে কি বদলায়, তাহলে শিল্পকে আমরা উৎপাদন কেন বলবো? এখানে উপকরণের যা গুণগত মান, উপকরণের যা আকার আকৃতি রং চারিত্রিক বৈশিষ্ট্য স্বাদ গন্ধ সেগুলো সমস্ত বদলে গিয়ে একটা নতুন ধরনের জিনিস তৈরি করছি আমরা, ফাইনাল প্রোডাক্ট যেটা পাচ্ছি তার গুণগত মান কিন্তু সম্পূর্ণ আলাদা। যেমন আমরা লৌহ আকরিক থেকে কয়লা তামা টাংস্টেন নিকেল সমস্ত কিছুর সংমিশ্রণে স্টেনলেস স্টিল তৈরি করছি, লৌহ আকরিকের যা চেহারা যা আকৃতি যা বৈশিষ্ট্য স্টেনলেস স্টিলের কিন্তু তার নয়। তৃতীয় প্রকার যে উৎপাদন সেটাকে আমরা বলছি স্থানগত রূপান্তর বা স্পেশিয়াল ট্রান্সফরমেশন। এর মধ্যে আমরা পরিবহন এবং খনিজ উত্তোলনকে বোঝাতে চাইছি।
1: কিন্তু ম্যাম, খনি থেকে উত্তোলনকে উৎপাদন বলা হবে কেন?
0: হ্যাঁ দেখো, খনিতে মাটির নিচে যে আকরিক বা কয়লা ইত্যাদি থাকে সেটা মাটির ওপরে তোলার পরেও কিন্তু পরিমাণে একই থাকে, অর্থাৎ এক্ষেত্রে পরিমাণগত কোনো পরিবর্তন বা কোয়ান্টিটেটিভ চেঞ্জ কিছু হচ্ছে না। উপরন্তু যে জিনিসটি মাটির নিচে আছে সেটা মাটির ওপরে তোলার পরে তার গুণগত মানও একই থাকে, তার কোয়ালিটিতেও কোনো চেঞ্জ হচ্ছে না। এক্ষেত্রে যেটা পরিবর্তন হচ্ছে সেটা হলো স্থান বা ব্যবহারের স্থান। কয়লা যখন মাটির তলায় থাকে চাপা পড়ে তখনও সেটা কয়লাই থাকে, কিন্তু সেটা ব্যবহারযোগ্য অবস্থায় থাকে না, অর্থাৎ সেটা কাউকে উপযোগিতা দিচ্ছে না, সেটা বিনিময় করা সম্ভব হচ্ছে না। সেটা যখন আমরা ভূপৃষ্ঠে উত্তোলন করে আনি, যথা জায়গায় পরিবাহিত করতে পারি, যেখানে কয়লার প্রয়োজন আছে সেখানে কিন্তু কয়লা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে উপযোগিতা সৃষ্টি করতে পারে। অর্থাৎ খনি থেকে উত্তোলিত জিনিস যখন সঠিক জায়গায় পরিবাহিত করতে আমরা পারি তখনই সেটা উপযোগিতা সৃষ্টির জন্য উপযুক্ত হয়ে ওঠে। তাই এই জিনিসগুলোকেও আমরা উৎপাদনের মধ্যে ফেল। পরবর্তী অংশে আমরা আলোচনায় আসব উৎপাদনের বিভিন্ন উপকরণগুলো কি কি যেগুলোকে ইনক্লুড করে উৎপাদন করা হয়। মূলত চারটি উপাদান দিয়ে উৎপাদন করা হয়। 1, 2, 3, 4 করে যদি আমরা সংখ্যায় আসি, জমি শ্রম মূলধন এবং উদ্যোগ, ল্যান্ড লেবার ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। এমন কোন উৎপাদনের কথা আমরা মনে করতে পারবো না যে উৎপাদনটা এই উপকরণগুলোকে বাদ দিয়ে সম্ভব। পৃথিবীর এমন কোন উৎপাদন নেই যা শ্রম ছাড়া সম্ভব, যা কোনো একটি নির্দিষ্ট জমি ছাড়া সম্ভব বা মূলধন ছাড়া সম্ভব। এবং এই তিনটি উপাদানকে একত্রিত করে উৎপাদনের কাজটিকে সুসম্পন্ন করাটা যার কাজ তাকে আমরা বলি উদ্যোগ বা সংগঠন। অর্থাৎ এই চারটি হলো উৎপাদনের উপাদান, এই চারটিকে বাদ দিয়ে কোনো উৎপাদন সম্ভব নয়।
2: কিন্তু মৎস্য চাষ বা পিসিকালচার যেটা বলি আমরা, সেই ক্ষেত্রে কি ল্যান্ডটা কি একটা ফ্যাক্টর হিসেবে ধরা হবে?
0: খুব ভালো প্রশ্ন করেছে রিতম। আমরা জমি বলতে শুধুমাত্র ভূমি ভাগকে বুঝি না, এক্ষেত্রে ল্যান্ড ইজ আ ওয়াইডার কনসেপ্ট। অর্থনীতিতে উৎপাদনের উপাদান যখন আমরা ভূমি বলছি তার মানে আমরা বোঝাতে চাইছি ভূমি ভাগ, জলভাগ, বনভূমি, পাহাড়, নদী, সমস্ত প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্স যা কিছু আমরা উৎপাদনের কাজে নিযুক্ত করছি পুরোটা মিলিয়েই কিন্তু ওই প্রথম উপাদান ভূমি।
1: ম্যাম, মূলধন বলতে কি বুঝি?
0: হ্যাঁ, এটা উৎপাদনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ উপকরণ। আমরা যদিও তৃতীয় নম্বরে মূলধনকে রেখেছি কিন্তু মূলধন ছাড়া উৎপাদন সম্ভব নয়। এখানে একটা খুব সাধারণ ভ্রান্ত ধারণা আমাদের ভেতরে কাজ করে, মূলধন বললেই আমরা ভাবি টাকা পয়সার কথা বলা হচ্ছে। যারা অর্থনীতি পড়েন না বা কখনো পড়েননি তাদের মধ্যে এই ধারণাটা মধ্যমূল থাকে যে মূলধন হলো টাকা কড়ি। কিন্তু আমাদের সাবজেক্টে আমরা মূলধন বলতে সেই জিনিসটিকে বুঝবো যেটাকে বিনিয়োগ করে আমরা বিনিময় আমরা প্রবাহ পাবো। কিসের প্রবাহ? রিটার্ন, যেটা বারবার পাবো।
3: আকাশবাণী কলকাতা।

অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। যান্ত্রিক গোলযোগের কারণে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি বিঘ্নিত হওয়ায় আমরা দুঃখিত। এখন জানিয়ে দেব আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.77 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ এবং সর্বনিম্ন যথাক্রমে 95% এবং 75% থাকার সম্ভাবনা জানালাম আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে প্রাপ্ত আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার বিজ্ঞপ্তি।

এখন জানিয়ে দেব, গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী বেশ কিছু অনুষ্ঠান সম্পর্কে একটু পরেই শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। 6:38 শুনবেন কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, 8:00 আকাশবাণী কলকাতার শতবর্ষ উপলক্ষে সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক, শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালধি এবং সুনীত চক্রবর্তী। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। শুনবেন প্রথম পর্ব। 8:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন জাইনুল আবেদিন। 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি শিল্পী অঞ্জনা রায়, 10:45 আধুনিক গান শিল্পী সুজাতা সরকার, 11:00 গজল শিল্পী স্নেহা চট্টোপাধ্যায়, 11:10 শাস্ত্রীয় সঙ্গীত, তবলা পরিবেশন করবেন সৌমেন নন্দী।

সঞ্জয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে জানাবো। 6:10 শুনবেন হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় পুনম সিং। 6:30 অনুষ্ঠান গুল গুলশান। 7:10 আধুনিক গান শিল্পী সবিতা মসজারাক। 7:30 দর্পণ, উপস্থাপনা পুনম সিং। 8:00 ছায়াছবির গান। 8:15 হরাইজন। 9:16 শুনবেন স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনা রাজীব বসাক। 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। জানালাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী বেশ কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতা খবর পাড়াইয়ন অলোক সরেন। মারাং মন্ত্রী মনতান নরেন্দ্র মোদি লাটু সে মারাং সাগাড়ম পরিকাঠামো পান্থা রেয়া পরিকল্পনা অক্তে কমন ইউটিলিটি করিডোর সাতামানা গাপালমারাও লাগিদ বাড়তি কায়তে গুরুত্ব এম রেয়া কথায় মেন কাদা। সেবা তীর্থরে সাপড়া প্রগতি রেয়া মড়েগে পেয়ানা দুপুরুব রেয়া উঠেও কাতে মানতান নরেন্দ্র মোদি দো সাগাড়ম মেনে পরিবহন ঠাঁও রেয়া যথাত গুণমান বৈজয় কাতে নিত হাবিজ বাংসত আকান পান্থা কদো লগন মাছা সত লাগিদ হ গুরুত্ব এম রেয়া কথায়

0: ক্রিকেট টেস্ট রেয়া তেহেন দো পুনানা মাহা হলা তেসার মাহারে শ্রীলঙ্কা দো বারসায় আরে রান হুটেও কাতে কো অল আউট লাইন রে ভারত দো উনকু কো ফলো অন হচো আকাদ কোয়া বার ম্যাচ রেয়া সিরিজ রে ভারত দো মি শুনতে মাড়াং আকানা দসার ইনিংস রে ব্যাট টেদ কান শ্রীলঙ্কা দো তেহেন বার উইকেট পুচু মিসাই মোড়ে গে রান কো হুটেও কাদা তেহেনা খবর পড়াও দো নন্ডে গে মুচেদ এনা।
1: আকাশবাণী কলকাতা পুনসায় মরেগেল তুরুই কেটুটে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন আজমে তাবনা পে সান্তাড়ি আখড়া উচ্ছেন তেহেন যান্ত্রিক গোলযোগ খাতির নিতগা সান্তাড়ি আখড়া দো বাংলা উচ্ছেন দাড়ে কানা ওনা খাতির ইকলে খোঁজ কানা।

নানাহুনার আখড়া তালাতে কাথা, গালমারাও, সেরিঞ্জ, থুতি, কুদুম, কাহিনী আতেত আখড়া সাজাও সাপড়াওতেত সেটেরোগ কানা আজমিয় কঠেন আকাশবাণী কলকাতা উছান তালমা তালাতে।

মিটাং উচন যান্ত্রিক গোলযোগ খাতির তেহিনা সাপড়াওয়াকান আখড়া বাংলে উচন দাড়িয়াদা নোয়া খাতির সান্তাড়ি আখড়া পাহাটা সেদখন দুখলে সদরেদা।

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি প্রবীর ভট্টাচার্য। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করল। এই 100 বছরে আকাশবাণী সংবাদ ও অনুষ্ঠানের উপস্থাপনায় ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই ঘটেছে বিভিন্ন বিবর্তন। দীর্ঘ পথ চলার স্মৃতি বহন করেছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাঙালির আবেগে ও মননে সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে আকাশবাণী। স্বাধীনতা লাভের পর থেকে এ পর্যন্ত বেতার, বিশেষ করে আকাশবাণী সংবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। পশ্চিম বর্ধমানের কাঁকশায় চড়া দামে সার বিক্রি করার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে আজ ওই দোকান বন্ধ করে দিয়েছে। জানা গিয়েছে কাঁকশার বসুধা এলাকায় রাজীব ঘোষ নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে চাষের মরশুমে চাহিদার সুযোগে চড়া দামে সার বিক্রি করার অভিযোগ উঠেছিল। পুলিশ দোকান বন্ধ করে তদন্ত শুরু করেছে। জেলাশাসক পান্নাম্বালাম এস জানিয়েছেন, সারের কালোবাজারি ও অতিরিক্ত দাম নেওয়া রুখতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার মহেশতলা ও

রাজবাস থানা যৌথ উদ্যোগে গতরাতে চিংড়িপোতা বাজিবাজার এলাকায় পুলিশে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে 100 কেজিরও বেশি অবৈধ বাজি এবং বাজি তৈরিতে ব্যবহৃত প্রায় 40 কেজি বারুদ। পুলিশ সূত্রে জানা গেছে বাজি ব্যবসায়ীদের বৈধ নথিপত্র ও ফায়ার সার্ভিসের অনুমোদন খতিয়ে দেখা হচ্ছে। আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বিহার থেকে বাঘিনী আনা হবে বলে বনমন্ত্রী মনোজ কুমার ওরাও জানিয়েছেন। আগামী 2 অক্টোবর বক্সার জঙ্গলে বাঘ ছাড়ার পরিকল্পনা করছে বন দপ্তর। তার পূর্বে আজ জঙ্গলে পরিকাঠামো পরিদর্শনে এসেছিলেন বনমন্ত্রী। তিনি বলেছেন বাঘ থাকার মতন পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে, ধাপে ধাপে আরও বাঘ আনার পরিকল্পনা করছে বন দপ্তর। পশ্চিম বর্ধমানের অন্ডালে দামোদরে স্নান করতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। পুলিশ জানিয়েছে স্থানীয় মদনপুর রায়পাড়ার বাসিন্দা বছর 27-এর নেপাল রায় গতকাল স্নান করতে নেমে নদের তীব্র স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয় মানুষ ও পুলিশ গতকাল ও আজ তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। হাওড়া আন্দুলে একটি বহুতল আবাসনের 3তলা ফ্ল্যাটে আজ দুপুরে আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে গোপা মুখোপাধ্যায় নামে 60 এক পৌড়ার মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আবাসিক ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। দমকলের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দমকলে 5টি ইঞ্জিন প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উত্তর চব্বিশ পরগনার পানিহাটির উসুমপুর বটতলা এলাকায় সিপিএম ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত। গতরাতে উসুমপুর বটতলায় সিপিআইএমের কার্যালয় ভাঙচুর করা হয়, দলীয় পতাকাও সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপি কর্মী সমর্থকরা জড়িত বলে সিপিআইএমের দাবি। গ্রামীণ সংবাদ শেষ হল। আকাশবাণী কলকাতা থেকে পরের খবর জাতীয় সংবাদ 7:35।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার বিজ্ঞপ্তি। আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু এক জায়গায় এবং আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু এক জায়গায় এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই দু এক জায়গায়। জানালাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবরাখবর।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলির প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন অনুষ্ঠান কৃষি কথার আসর।
1: আজকের আমাদের আলোচনার বিষয় বিকশিত বঙ্গ কৃষি ও প্রাণী পালন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি অধ্যাপক শান্তনু বেরা, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। ডক্টর বেরা, আপনাকে আকাশবাণীতে স্বাগত। নমস্কার।
2: নমস্কার আপনাকে।

0: সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমাদের যারা কৃষক বন্ধু রয়েছেন, কৃষি কাজের সঙ্গে যারা যুক্ত, তারা তো বিভিন্ন রকম চাষাবাদ করে থাকেন, কিন্তু প্রাণী পালনও কৃষির একটা বড় অঙ্গ বা বড় ভূমিকা পালন করে। সবচাইতে বলা ভালো, আজকের আমাদের যে শিরোনাম, বিকশিত বঙ্গ কৃষি ও প্রাণী পালন, 2047-এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন বা আমাদের কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে যে কৃষকের আয় দ্বিগুণ করা, বিভিন্নভাবে হতে পারে, সে কৃষিকাজ হতে পারে বা প্রাণী পালন হতে পারে, সার্বিক দিক থেকে আমরা অর্থনীতির একটা যে বড় ভূমিকা পালন করি এবং সেই ভূমিকা পালন করতে গিয়ে কিভাবে আমরা আরও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের চাষাবাদ বা প্রাণী পালন সেগুলোকে উন্নত করতে পারি এবং যার মাধ্যমে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারব, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই বিকশিত বঙ্গ কৃষি, বিকশিত ভারতেরই মতো। সেই বিকশিত বঙ্গ কৃষি ও প্রাণী পালন করতে গিয়ে আমাদের কখনো কখনো কি কি সমস্যা হতে পারে বা সেই সমস্যাকে কাটিয়ে কিভাবে আমরা উন্নতির দিকে যেতে পারব বা আমাদের আর্থিকভাবে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারব, সেই উদ্দেশ্য নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানেই রয়েছেন অধ্যাপক বেরা, যিনি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। আমি শুরুতে ডক্টর বেরা আপনার থেকে জানতে চাইব, এই যে আমরা আজকের অনুষ্ঠানটা যেটা করছি, যে বিকশিত বঙ্গ কৃষি ও প্রাণী পালন, এই বিকশিত বঙ্গ কৃষিতে প্রাণী পালনের ভূমিকা, এটা ঠিক কি বোঝাতে চাইছি?
1: প্রথম কথা হচ্ছে বিকশিত মানে হচ্ছে এগিয়ে যাওয়া, আগে যা ছিল তার থেকে বর্তমানে আরো এগিয়ে যাওয়া। আজকে যদি দেখি আমাদের দেশ 1947 সালে স্বাধীনতা পেয়েছিল, তারপরে আমরা 100 বছরে কোন জায়গায় যাব 2047 সালে, সেক্ষেত্রে আমাদের দেশ ভারতবর্ষ এটা কিন্তু মূলত এগ্রিকালচার নির্ভর। এগ্রিকালচার মানে কিন্তু শুধু ধান চাষ গম চাষ নয়, এগ্রিকালচার মানে তার সাথে এগ্রি অ্যান্ড অ্যালাইড, তাতে প্রাণী পালন, মৎস্য চাষ, মৌমাছি পালন, এই ধরনের অনেকগুলো সেক্টর আছে। এবং সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষ সারা পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ, এবং যদি আমরা দেখি যে প্রাণী পালনের ক্ষেত্রে আমাদের দেশ কিন্তু সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি প্রাণী আমাদের দেশে, এবং উৎপাদনের দিক থেকেও আমাদের দেশ প্রথম 5টি দেশের মধ্যে থাকে বরাবরই। দুধ উৎপাদনে বিশ্বের মধ্যে প্রথম, মাংস উৎপাদনে বিশ্বের মধ্যে চতুর্থ, ডিম উৎপাদনে বিশ্বের মধ্যে 2 নম্বরে, ফলে খুব একটা বড় জায়গা। এবং তার মধ্যে আমাদের যে পশ্চিমবঙ্গ যে রাজ্য, এটা কিন্তু 13তম রাজ্য, এবং পশ্চিমবঙ্গও কিন্তু সমান তালে এগিয়ে চলেছে প্রাণী উৎপাদনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের রাজ্য আজকে 12%-এর উপরে মাংস উৎপাদন করে আমাদের দেশের মধ্যে হচ্ছে প্রথম আমাদের রাজ্য, এবং আমাদের দেশ ডিম উৎপাদনে 10%-এর অ্যাবাব ডিম উৎপাদন করে চতুর্থ পজিশনে রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। এবং দুধ উৎপাদনে একটা সময় আমাদের রাজ্য অনেকটাই পিছিয়ে ছিল, কিন্তু বর্তমানে কিন্তু অনেকটাই এগোচ্ছে, 6.2 মিলিয়ন টন দুধ উৎপাদন করেছে, সেটা প্রথম 10-এ কিন্তু আমাদের রাজ্য এই মুহূর্তে চলে এসছে, ফলে আমাদের রাজ্য কিন্তু অনেকটাই এগোচ্ছে। যদিও আমরা দেখছি যে বিভিন্ন ধরনের শিল্প হচ্ছে, রাস্তা হচ্ছে, রেল করিডোর হচ্ছে, অনেক কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ডেভেলপমেন্টের মধ্যে আমরা এই প্রাণী পালনের ক্ষেত্রে কেন এত জোর দিচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের রাজ্যের প্রচুর মানুষ হচ্ছে ভূমিহীন এবং প্রান্তিক চাষিরা রয়েছে। এই ভূমিহীন প্রান্তিক চাষিদের মধ্যে 70%-এর মূল যে আয় ইনকাম, সেটা কিন্তু প্রাণী পালনের মাধ্যমে। ফলে আজকের রাজ্যের যদি সার্বিক প্রগতি আমরা চাই, তাহলে কিন্তু এই সেক্টরটাকে আমরা অবহেলা করে কিন্তু এগোতে পারবো না। সে জায়গায় দাঁড়িয়ে আমরা যদি 2023-24 সালের যে পরিসংখ্যান আমরা দেখি, যে আমাদের প্রাণী পালনের ব্যাপারে আমাদের গভর্নমেন্ট কতটা কি ভাবছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখেছি, যে কারণে কিন্তু আজকের এত উন্নয়ন, সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি এই যে ফ্রি রেঞ্জ পোলট্রি, মুক্তাঙ্গন পোলট্রি, এর ব্যাপারে কিন্তু আমাদের গভর্নমেন্ট প্রচুর ভেবেছে, এবং সেক্ষেত্রে প্রায় 171 কোটি টাকা আমাদের এই পারপাসে খরচ করা হয়েছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে প্রচুর সেলফ হেল্প গ্রুপ, প্রায় 27-28 হাজার সেলফ হেল্প গ্রুপ এর সঙ্গে যুক্ত হয়েছে, এবং প্রায় 2-3 কোটি হচ্ছে হাঁসের বাচ্চা বা মুরগি বাচ্চা কিন্তু আজকে ডিস্ট্রিবিউশন হয়েছে, যার ফলে কিছু না হোক আমাদের এখানকার জার্ম প্লাজমের ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের এখানকার হচ্ছে লোকাল রিসোর্সেস অনেকটাই ব্যবহার হয়েছে। দু নম্বর কি, দু নম্বর হচ্ছে আমাদের গোট ক্লাস্টার। আমাদের পশ্চিমবঙ্গের ব্ল্যাক বেঙ্গল গোট হচ্ছে সারা পৃথিবীর অন্যতম একটা প্রাণীর জাত। সেই ব্ল্যাক বেঙ্গল গোটের উন্নয়নের জন্য আমাদের গোট ক্লাস্টার সারা পশ্চিমবঙ্গ ব্যাপী প্রায়

0: 15.5 কোটি টাকা এই পারপাসে খরচ করা হয়েছে,
1: মানে একটা বেশ হিউজ অ্যামাউন্ট,
0: হিউজ অ্যামাউন্ট। তারপরে হচ্ছে আমাদের এখানকার শুকর, আপনারা সবাই জানেন যে ঘুংরু শুকর আমাদের পশ্চিমবঙ্গের এমন একটা শুকর সারা ভারতবর্ষের মধ্যে প্রথম এটা রেকগনাইজড হয়েছিল, এবং অসম্ভব ভালো মাদারিং এবিলিটি, 15 থেকে 16 পর্যন্ত বাচ্চা দিতে পারে, এবং এর যে বডি ওয়েট সেটা যথেষ্ট বেশি হয়, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত পালকরা এটা পালন করতে চাইবে তাদের জন্য কিন্তু পিগ ইন্টিগ্রেশন প্রোগ্রাম নেওয়া হয়েছে, এবং তাতে প্রায় 23-24 আমরা দেখেছি প্রায় 3 কোটি টাকার মতো খরচ হয়েছে। এছাড়াও আরো কিছু কিছু ব্যাপারে, যেমন ধরুন ব্রয়লার ইন্টিগ্রেশন, ব্রয়লার ইন্টিগ্রেশন আজ পর্যন্ত আমরা দেখেছি যে যেটা প্রাইভেট উদ্যোগে প্রচুর হয়ে এসছে, সেটা আমাদের যে লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন গভর্নমেন্টের আছে, তারা কিন্তু এই পারপাসে কিন্তু যথেষ্ট এখন চাষিদেরকে একটা নিরাপত্তা দিচ্ছে। কারণ কি, চাষিরা টাকা পাবে কি পাবে না, মার্কেট পাবে কি পাবে না, এই একটা ডাইলেমার মধ্যে চাষিরা সবসময় থাকে। সেক্ষেত্রে সরকারি তরফ থেকে যদি তাকে ফিড, চিক্স, মেডিসিন সবকিছু দেওয়া হলো, এবং তাকে মার্কেটিং এর যে জায়গাটা সেটাও যদি করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই চাষি ভাই অবশ্যই সে এটা পালন করবে। এবং এইগুলোর সাথে সাথে আজকে যেটা দেখা যাচ্ছে যে আমরা অন্যান্য প্রাণী, যে ডাইভার্সিফাইড পোলট্রি, সেগুলো নিয়েও কিন্তু ভাবা হচ্ছে। আজকে কোয়েল, টার্কি, এই ধরনের পাখিগুলোও কিন্তু পশ্চিমবঙ্গে পপুলার করার একটা চেষ্টা হচ্ছে, যার ফলে কিন্তু আজকের এই যে লাইফস্টক যে স্ট্যাটাসটা আগের থেকে কিন্তু অনেকটা বেড়েছে।
1: একদম, যে পরিসংখ্যানগত দিক আপনি তুলে ধরলেন, এবং সেখান থেকে আমাদের শ্রোতা বন্ধুর একটা, বা কৃষক বন্ধুরা, বিশেষ করে প্রাণী পালক ভাইরা যারা রয়েছেন, তারা একটা দিক দেখতে পাচ্ছেন যে কেন প্রাণী পালন করে আপনারা লাভবান হবেন বা তার দিকে ঝুঁকবেন। এবং এটা আপনারা ঝুঁকতেই পারেন, কারণ যত দিন যাচ্ছে প্রাণী পালন বা বাজারের একটা আলাদা ডিমান্ড তৈরি হচ্ছে,
0: এবং সরকারি তরফ থেকে সুযোগ সুবিধাগুলো আগে যেটা ছিল না এখন কিন্তু দেওয়া হচ্ছে।
1: সেই সে কারণে আপনারা যে প্রাণী পালন করলে একটা আপনাদের অতীতের যখন একটা ধারণা ছিল যে কতটা লাভবান হব, কি হবে না হবে, সে ব্যাপারটা আপনারা অনেকটা কাটিয়ে উঠতে পারেন।
0: অবশ্যই।
1: বেশ, এবারে এই যে আপনি কিছু কিছু জাতের কথা বললেন, কিছু কিছু জেলার কথা বললেন, সেখানে কোন কোন প্রজাতি খুব ভালো হচ্ছে, আবার কোথাও কোথাও নিম্নমানের হচ্ছে, এই যে তারতম্য, কোথাও আঞ্চলিক যে বৈষম্যটা আমরা দেখতে পাচ্ছি, এটা ঠিক কেন?
0: আঞ্চলিক বৈষম্যের কথা বলতে গেলে প্রথম কথা বলতে হয় যেটা হচ্ছে আমার রিসোর্সগুলো যেখানে অ্যাভেলেবল বেশি সেখানে হচ্ছে দুধের উৎপাদন, ডিমের উৎপাদন বা মাংসের উৎপাদন বেশি হচ্ছে। আবার যেখানে এই রিসোর্সগুলো পাওয়াটা খুব যোগাযোগের ব্যবস্থার অনুন্নতির কারণে বা অন্য কারণেও হতে পারে, যেখানে নেই সেখানে কিন্তু এগুলোর ক্ষেত্রে সমস্যা দেখা যায়। আমরা মূলত যেটা দেখি, আমাদের ধরুন দুধ উৎপাদনের ক্ষেত্রেই যদি আমরা বলি, সেক্ষেত্রে আমি দেখেছি আমাদের পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, এই যে জেলাগুলো, দক্ষিণের যে জেলাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু দুধের উৎপাদন বেশি হচ্ছে। আবার আমরা যদি দেখি কালিম্পং, দার্জিলিং থেকে শুরু করে আমাদের কলকাতা বা হাওড়া, কলকাতা হাওড়া কেন, এই দুটো জায়গায় প্রচুর জনবসতি, এখানে প্রাণী পালনের মতন অতটা জায়গা নেই বা চাষের পরিবেশ নেই। আবার দার্জিলিং বা কালিম্পং কেন, সেখানে কিন্তু এত পাহাড়ি জায়গা যেখানে আপনি যে কোনো পরিষেবা পৌঁছে দেওয়াটা খুব কষ্টসাধ্য, তাছাড়া ওই জায়গাতে ভালো মুরগি পালন করা, ছাগল পালন করাটা কিন্তু সম্ভব নয়। আবার গো চাষের ক্ষেত্রে সেখানে ফডার কাল্টিভেশন সেটাও কিন্তু করা যাচ্ছে না। এইগুলো বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমাদের দুধের অসুবিধা। আবার ডিম উৎপাদনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, ডিম উৎপাদনেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, এই জেলাগুলোতে আমরা যে পোলট্রি ইনসেন্টিভ স্কিম যেগুলো হয়েছে, এখানে বড় বড় ফার্ম, 10,000-এর উপরে ফার্ম হয়েছে, এবং এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে ডিমটা ঠিকঠাক হচ্ছে, বা যে ধরনের জাতকে আমরা সাজেস্ট করছি সেই জাতগুলো, বিশেষ করে হোয়াইট লেগ হর্ন থেকে শুরু করে অন্যান্য যে মুরগিগুলো, এখানে ভালো হচ্ছে। কিন্তু যখন আমরা উত্তরবঙ্গে চলে যাচ্ছি, সেখানে যেটা দেখা যাচ্ছে, এই ধরনের মুরগিগুলো বিভিন্ন ধরনের রেসপিরেটরি ডিজিজ বা ঠান্ডা লেগে যাওয়ার যে প্রবণতা, এগুলো কিন্তু অনেকটাই বেশি হচ্ছে। তাছাড়া ওখানে কিন্তু খাবার পৌঁছে দেওয়া, তার জন্য যে ইনপুট যেগুলো লাগে সেগুলো পৌঁছে দেওয়াটাও কিন্তু কষ্টসাধ্য, যার ফলে কিন্তু ও জায়গাটায় ডিমের উৎপাদন অতটা হচ্ছে না। মাংসের উৎপাদনের ক্ষেত্রেও সেম, আমাদের মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান বা বাঁকুড়া, এই জেলাগুলোতে কিন্তু ছাগল থেকে শুরু করে আমাদের মুরগি, ব্রয়লার ইন্টিগ্রেশন যে প্রোগ্রামটা একটু আগে বলছিলাম, এগুলো কিন্তু খুব সাকসেসফুলি হচ্ছে। হোয়ারেজ আমরা যখন দেখছি কালিম্পং, আলিপুরদুয়ার বা এই জায়গাগুলোতে যাচ্ছি, আবার সমস্যা হয়ে যাচ্ছে। এবারে এটা কেন হচ্ছে, বেশ কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা কারণ যেমন আপনার ক্লাইমেটিক বললাম, প্রচন্ড ঠান্ডা বা এই পরিবেশে অনেক সময় আমাদের এই মুরগি বা ছাগল পালনের ক্ষেত্রে ওখানে মূলত অসুবিধা। আবার আপনি যদি পুরুলিয়াতে চলে আসেন, পুরুলিয়াতেও এক ধরনের কিন্তু এক্সট্রিম ওয়েদার, যার ফলে আমরা চেষ্টা করছি ওখানে দুধের উৎপাদন বা মাংসের উৎপাদন বাড়ানো, কিন্তু পুরুলিয়াতেও দেখা যাচ্ছে ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা, আবার গরমের সময় প্রচন্ড গরম, ওই পরিবেশটাও কিন্তু আদর্শ পরিবেশ নয়, যার ফলে কিন্তু আমরা যেটা দেখেছি এই জলবায়ু জনিত কারণে সেখানে কিন্তু আমরা ভালো অ্যানিমেল পালন করতে পারছি না, তার সাথে সেখানে কিন্তু ফডার পাওয়া যাচ্ছে না, যে তার ঘাসগুলো সিজনাল বিভিন্ন যে ফডারগুলো আছে সেগুলো পাওয়া যাচ্ছে না, এবং তাছাড়া যেটা দেখা যাচ্ছে যে লজিস্টিক যেগুলো দরকার হয় সেই লজিস্টিকগুলো আমরা ফার্মারদের বাড়িতে যে পৌঁছে দেব সে পৌঁছে দেওয়ার মতন পরিষেবাটা, সেটা স্বাস্থ্য সংক্রান্ত হতে পারে বা অন্যান্য পরিষেবা সংক্রান্ত হতে পারে, যে কারণে কিন্তু এই জেলাগুলোতে কিছু কিছু জেলায় পিছিয়ে আছে, কিছু কিছু জেলায় এগিয়ে আছে। এবং মূলত আমাদের যে মার্কেটিং নেটওয়ার্ক সেটাও কিন্তু একটা বড় জিনিস, যে জিনিসগুলো আমরা করতে পারিনি। আপনি দেখবেন অ্যানিমেল থেকে যে প্রোডাক্টগুলো উৎপাদন হয় দুধ ডিম মাংস এগুলো তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়, পেরিশেবল প্রোডাক্ট। এই পেরিশেবল প্রোডাক্টগুলোকে আমাকে যদি ঠিকঠাক রাখতে হয় আমরা কিন্তু সংরক্ষণ করা, কোল্ড চেইন এ করা, তার যে ভ্যালু এডেড প্রোডাক্ট তাকে সংরক্ষণ করা, তাকে মার্কেটিং করা, এগুলো যতক্ষণ না ঠিক হচ্ছে এই সমস্যাগুলো কিন্তু থেকে যাবে।
1: কিন্তু এই যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বা ধরুন যে জেলাগুলোর কথা বললেন সেখান থেকে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে যখন তাদের একটা আবহাওয়া তারা পরিবর্তন পাচ্ছে এবং তাদের একটা শারীরিক বা নানান কারণে তাদের সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু এই সমস্যা তো আস্তে আস্তে তো কাটিয়ে উঠতে হবে, বা তার সেই আবহাওয়া সহনশীল কোনো জাত বা এরকম কিছু তো থাকবে
0: অবশ্যই।
1: সে ব্যাপারে
0: আমাদের এখনো অনেক কিছু করার আছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে ছখানা অ্যাগ্রোক্লাইমেটিক জোন, তার মধ্যে যদি দেখি উত্তরের যেমন হিলি জোন রয়েছে, পাশে জলপাইগুড়ি তরাই জোন, তারপরে রেড ল্যাটেরাইট জোন আছে, নিউ অ্যালুভিয়াল, ওল্ড অ্যালুভিয়াল, এবং দক্ষিণে যদি যাই কোস্টাল বেল্ট রয়েছে। এবার প্রত্যেকটা জায়গাতে কিছু কিছু অ্যানিমেল সার্ভাইভ করেছে ওই পরিবেশে, তাহলে যে অ্যানিমেলগুলো আজকে আমাদের বাইরে থেকে অনেক অ্যানিমেল আসছে সেগুলোর মাধ্যমে আমরা আপগ্রেডিং করছি বা ক্রস ব্রিডিং করছি, তার সাথে সাথে এটা আমাদের ভুলে গেলে চলবে না আমাদের রাজ্যেরও কিন্তু একটা রিসোর্স আছে। যেমন সব থেকে বড় জিনিস আমাদের যদি দক্ষিণবঙ্গে আসি গাড়ুল শিপ, এই গাড়ুল শিপ নিয়ে সারা পৃথিবীর মানুষ গবেষণা করছে। এই গাড়ুল শিপের সঙ্গে সব থেকে বেশি যে উল দেয় যে ব্রিডটা আছে তার নাম হচ্ছে মেরিনো, মেরিনোর সঙ্গে ক্রস করে বুরোলা মেরিনো শিপ ডেভেলপ করা হচ্ছে। তার কারণ কি, এই শিপের থেকে প্রচুর বাচ্চা দিতে পারে, প্রলিফিকেসি বেশি, এর মধ্যে ফেকবি জিন আছে, এবং জলে ডুবে এই প্রাণীটা কিন্তু বেঁচে থাকতে পারে। আপনি দেখবেন যে এই গাড়ুল শিপ তার যে ফুড রট বলে একটা রোগ হয়, পা পচন হয়, সেটা গাড়ুল শিপের একমাত্র হয় না, অন্য অনেক প্রাণী আছে তার কিন্তু হয়, অথচ এই শিপটাকে কিন্তু আমরা সেভাবে স্কিম এখনো সেভাবে নেওয়া হচ্ছে না, আরো বেশি নেওয়ার দরকার, যার ফলে কিন্তু আমরা গাড়ুলটাকে প্রমোট করতে পারি, এক্সপোর্টও হতে পারে গাড়ুল মিট, তার সাথে সাথে এর যে প্রলিফিকেসি এই গুণটাকে আমরা কাজে লাগাতে পারি, এই জিনটাকে কনজার্ভ করা দরকার আছে, এটা এক নম্বর। দু নম্বর, আমি যদি উত্তরবঙ্গে চলে যাই সেখানে কিন্তু আমাদের ঘুংরু পিগ আছে, ঘুংরু পিগের হচ্ছে মাদারিং এবিলিটি প্রচুর, বডি ওয়েট দেখবেন যে লোকালি অ্যাভেলেবল যে ফিড আছে সেগুলো খেয়ে কিন্তু এরা বেঁচে থাকতে পারে, এদের রোগ সেভাবে হয় না। একে যদি দুটো রোগের টিকা দিয়ে দেওয়া হয়, সোয়াইন ফিভার শুধু একটা রোগেরই যদি টিকা দেয় তাতেই এই প্রাণীটার অসুবিধা হবে না, অন্যান্য রোগের টিকা নাই বা দিলাম তাতে আমরা দেখেছি প্রায় 12-14টা করে বাচ্চা দেয়, এবং পশ্চিমবঙ্গ থেকে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে এই পিকটা কিন্তু যথেষ্ট মার্কেট আছে, সেখানে আমরা এর বাচ্চা বিক্রি করতে পারি। পশ্চিমবঙ্গেও যারা বিশেষ করে আমাদের আদিবাসী ভাই বোনেরা আছে তারাও কিন্তু এই শুকরের বাচ্চা তারা পালন করতে খুবই আগ্রহী দেখা দেয়। দেশি শুকরের যেখানে পারফরমেন্স কম সেখানে আমাদের রেকগনাইজড এই ব্রিডটাকে যদি তারা নেয় সেটা কিন্তু ভালো হতে পারে। এছাড়াও আমাদের ব্ল্যাক বেঙ্গল গোট, আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি আজকে ভারতবর্ষে 15% মিট হচ্ছে গোট থেকে আসে, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের একটা বড় রোল রয়েছে। তাছাড়া আমরা আরো কিছু জিনিস পপুলার করতে পারি, যেমন ধরুন আমাদের এখানে বাফেলো বা মহিষকে আমরা পপুলার করতে পারি। আমাদের ভারতবর্ষ তো মহিষের মাংস এক্সপোর্টে সারা পৃথিবীর মধ্যে এক নম্বরে, 19% মাংস হচ্ছে এই মহিষ থেকে আসে, এবং সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে মহিষকে আমরা চাষের ব্যাপারে কিন্তু উদ্যোগ নিতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিছু প্রকল্প আমরা নিয়েছি রিসেন্টলি মুর্শিদাবাদ জেলাতে, আস্তে আস্তে অন্য জেলাতে এই প্রকল্পটা আমরা ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করছি। তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গে যে পোল্ট্রি ডাইভার্সিটি একটা রয়েছে, সেখানে ব্রয়লার যেমন হতে পারে তেমনি লেয়ারও হতে পারে, তেমনি কিন্তু আমরা ডাইভার্সিফাইড পোল্ট্রি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জলবায়ু অঞ্চল অনুযায়ী আমরা কিন্তু পপুলার করতে পারি।
1: বাহ, খুব সুন্দর উদ্যোগ আপনারা নিয়েছেন আপনাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বা সরকারি তরফে হোক বা বিভিন্ন স্কিম যেগুলো আপনারা নিয়ে আসতে চলেছেন, এবং তাতে করে আমাদের কৃষক বন্ধুরা বা বিশেষ করে প্রাণীপালক ভাইয়েরা খুবই উপকৃত হবেন। এবং এটা খুব বাস্তব কথা, যদি আমার ব্যক্তিগত কথা বলি, আমরা যখন গ্রামের দিকে যাই, কৃষক বন্ধুদের সঙ্গে দেখা করি, সেখানে কিন্তু ওই গ্রামে এই জিনিসটা, এই গাড়ল যে কথাটা বললেন, এটা একটা সময় কিন্তু প্রচুর পরিমাণে দেখা যেত রাস্তাঘাটে ঘুরে বেড়াতে, এবং এই প্রজাতিটা একদম ওই জল বৃষ্টি কাদার মধ্যে দিব্যি খেয়ে যাচ্ছে, তাদের কোনো ভ্রূক্ষেপ নেই। কিন্তু এখন সে তুলনায় চোখে পড়ে,
0: সংখ্যা অনেকটা কমেছে। এর একটা আর একটা কারণ হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে কম্পিটিশন। ব্ল্যাক বেঙ্গলের হচ্ছে মার্কেট রেট অনেকটা বেশি পাচ্ছে গাড়ুল শিপের তুলনায়, সেই জায়গাটায় চাষি ভাইদেরকেও একটু অ্যাওয়ার করতে হবে। অ্যাকচুয়ালি আমরা যে মাটন বলি, মাটন মানে কিন্তু ভেড়ার মাংস, তাহলে এই মাটনকে পপুলার করতে হবে।
1: এই যে তাহলে কিন্তু আমাদের কনসেপ্টটা তো বদলে গেছে, এখন মাটন মানে আমরা তো ওই খাসির মাংস বা
0: ছাগলের মাংসকে আমরা বলি হচ্ছে চেভন। ছাগলের মাংসও পপুলার, কিন্তু মাটন মানে হচ্ছে ভেড়ার মাংস। ভেড়ার মাংসকে আমরা পপুলার করার, আমাদের পশ্চিমবঙ্গে গাড়ল যেমন আছে, আরো কিছু কিছু ছাগল আছে, সেগুলো আরো কিছু কিছু ভেড়া আছে, যেমন ছোটনাগপুরি, শাহাবাদি, এগুলোও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জনে চাষ করা হচ্ছে। আস্তে আস্তে এটাকে পপুলার করতে হবে।
1: হ্যাঁ, তাহলে তো, কেন আমাদের শ্রোতা বন্ধুদের অনেকের, শুধুমাত্র আমার নয়, অনেকেরই ধারণা রয়েছে যে মাটন যেটা আমরা সচরাচর করি আর কি, সেটা হয়তো ছাগল বা খাসির মাংস, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ঠিক নয়, আমরা এটা ভুলই জানি। বেশ, আপনার থেকে একটা ভালো জিনিসও আমরা জানতে পারলাম, আমাদের শ্রোতা বন্ধুরাও জানলেন, ছাগলের মাংসটা তাহলে চেভন, ভেড়াটা হচ্ছে মাটন, তাহলে আমরা মাটনটা এবারে আমাদের জোর দিতে হবে।
0: আর একদম গরু এবং মহিষ, এই দুটোর মাংসেরও পার্থক্য মানুষের অনেকে জানে না,
1: তাহলে সেটাও বলুন।
0: গরুর মাংসকে যেমন আমরা বলি বিফ, আমরা মহিষের মাংসকে বলি কারা বিফ, অনেকে কারা বিফ, কারা বিফ কিন্তু এক্সপোর্ট হচ্ছে ভারতবর্ষ থেকে, এবং টোটাল মাংস উৎপাদনের 19% মহিষ থেকেই, আর গরুর মাংসটা কিন্তু মাত্র 2%, এবং আস্তে আস্তে সেটা কমে যাচ্ছে।
1: তার মানে ওই যে
0: এটাও ভুল ধারণা আছে মানুষের মধ্যে।
1: ঠিক ঠিক ঠিক, এটা নিয়ে একটা ভুল ধারণা তো রয়েছে। আচ্ছা, এই যে মোটামুটি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা কাটিয়ে আপনি একটা বেশ সুস্থায়ী ভাবে প্রাণী পালনের কথাগুলো বললেন, এই ক্ষেত্রে তো কৃষকদেরকে এগিয়ে আসতে হবে, কারণ আমাদের আজকের অনুষ্ঠান বিকশিত বঙ্গ কৃষি ও প্রাণী পালন, এবং বিকশিত ভারতের লক্ষ্যে বিকশিত বঙ্গ কৃষি, এবং সেটা করতে গেলে কৃষকদের ভূমিকা অনস্বীকার্য এবং তাদেরকে এগিয়ে আসতে হবে। তাদের মূল উদ্দেশ্য আমাদের কৃষকদের ক্ষমতায়ন করা, এবং সেটা যদি করতে হয় তাহলে তাদেরকে কি কি করণীয়, কি করলে তারা,
0: কতগুলো জিনিস বলি, কৃষকদের আজকে এগিয়ে আনার জন্য বেশ কয়েকটা স্টেপ নিতে হবে। আমরা যদি তাকে মার্কেট অ্যাসিওর করতে পারি, তাহলে কিন্তু সেই কৃষক আজকে আগ্রহী হবে, এবং সেই কৃষককে কতগুলো জিনিস আমরা করতে পারি। এক হচ্ছে তাকে ওয়েল ট্রেন্ড ট্রেনিং দিই, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একাডেমি অফ অ্যানিমাল ম্যানেজমেন্ট, সেখানে কিন্তু তাদেরকে দক্ষতা বৃদ্ধির একটা চেষ্টা করা হচ্ছে। তার সাথে যে বিভিন্ন এফপিও গঠন হচ্ছে আমাদের এই দুগ্ধ মার্কেটিং এর জন্য, একেবারে কোঅপারেটিভ লেভেল থেকে ফেডারেশন এই লেভেল পর্যন্ত বিভিন্ন স্ট্রাকচার করা হচ্ছে, সেখানে ওমেন এম্পাওয়ারমেন্টের একটা চেষ্টা হচ্ছে। তার সাথে সাথে আমরা হচ্ছে সার্কুলার ইকোনমি একটা কথা ভাব, আমরা শুধু অ্যানিমেল নয়, অ্যানিমেলের যে ওয়েস্ট মেটেরিয়াল সেটাও কিন্তু এখন ভাবতে হবে। আজকে শুধু গরু নয়, গরুর সাথে সাথে তার গোবর, তার যে গোমূত্র, সেটাও কিন্তু একটা বড় ভ্যালু হতে পারে। এবং আজকের আরেকটা জিনিস, সেটা চাষি ভাইদের বলতে হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ফার্মিং অ্যাপ্রোচ। আমরা চাষবাস থেকে শুরু করে মাছ চাষ যাই করি না কেন, তার মধ্যে কিন্তু একটা সংযোগ থাকতে হবে। প্রত্যেকটা সিস্টেমের যে ওয়েস্ট মেটেরিয়াল, সেটা অন্য একটা সিস্টেমে কিন্তু ইনপুট হিসাবে কাজ করবে, এবং বিশেষ করে যে কারণে গোপালনকে এখন কিন্তু জোর দেওয়া হচ্ছে। আমরা এখন বলছি গো আধারে কৃষি ব্যবস্থা, তার মানে কি গরুর যে দুধ শুধু নয়, তার যে কাউডাং, ইউরিন, এর মাধ্যমে আমরা ভার্মি কম্পোস্ট করতে পারি, আমরা বায়োগ্যাস করতে পারি, আমরা কিন্তু এই ইউরিনটা তার মধ্যে আমরা সার, আমরা ইউরিয়া সার প্রচুর ইউজ করি, কেমিক্যাল সার, সেখানে কাউ ইউরিনটাকেও কিন্তু আমরা অ্যাজ এ ফার্টিলাইজার কিন্তু ইউজ করতে পারি। তার মধ্যে একই সেম কম্পোজিশন আছে, আমরা যদি ঠিকভাবে করি আজকে দেখবেন আমাদের কৃষি ব্যবস্থার অনেক পরিবর্তন হবে।
1: হ্যাঁ, কৃষির ক্ষেত্রে গোপালন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে কারণ গরু এমন একটা প্রাণী যার কোনো অংশই আমাদের বাদ দেওয়া চলে না,
0: না
1: সবকিছুই আমাদের কাজে লাগে, সে আপনার সার থেকে শুরু করে আর এদিকে পুষ্টিগুণ সবকিছুই রয়েছে।
0: যে কারণে আজকের এই ওয়ার্ল্ড মিল্ক ডে সেলিব্রেশন, ন্যাশনাল মিল্ক ডে সেলিব্রেশন সাড়ম্বরে সারা ভারতবর্ষব্যাপী হচ্ছে, এবং সেখানে আমরা বলছি যে হোয়াইট রিভলিউশন ভার্গিস কুরিয়ান করেছিলেন, আরো একটা হোয়াইট রিভলিউশন হওয়া দরকার, যাতে আমরা দুধ, দুধের প্রোডাক্ট এবং তার সাথে সাথে গরুর থেকে যে গোবর এবং গোমূত্র হচ্ছে তারও কিন্তু যদি ইউটিলাইজ করি, তাহলে আমাদের দেশের যে কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন।
1: একদম একদম, আমাদের কৃষিতে গরুর একটা খুবই গুরুত্বপূর্ণ রোল রয়েছে, ভূমিকা রয়েছে, এবং সে ব্যাপারে যদি আপনারা আরো উদ্যোগী হন বা এমন কিছু চিন্তা ভাবনা যেগুলো আপনারা বিজ্ঞানীরা নিয়ে আসছেন, তাতে বোধহয় আমাদের কৃষক বন্ধুরা একটা লাভের মুখ দেখতে পাবেন। আচ্ছা ডক্টর বেরা, এই যে আমাদের বিভিন্ন যে স্থান ভেদে অঞ্চল ভেদে যে সমস্ত কথা বলে সেখানে খাদ্যের একটা সমস্যা হতে পারে, এই খাদ্যের উৎপাদন এবং সুনির্দিষ্ট পুষ্টিমান ভিত্তিক যে ব্যবস্থাপনা আর কি
0: আমাদের ক্ষেত্রে

0: যেটা দেখেছি যে 70% খরচ হচ্ছে খাদ্য, যে কোনো প্রাণী পালনের ক্ষেত্রে, সে জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের মূল যে সমস্যাটা যেটা হচ্ছে খাদ্য প্রাণীকে ঠিকঠাক দিতে পারছি না। সে জায়গায় আমাদের যে সুফলা বাংলা যে একটা প্রকল্প রয়েছে তার আওতায় আমরা দেখেছি প্রচুর ফ্যালো ল্যান্ড পড়ে আছে, গভর্নমেন্টের অনেক ল্যান্ড পড়ে আছে। সে জায়গায় আমরা যদি পশু খাদ্য উৎপাদন এবং ওই পশু খাদ্যটা আমরা যদি বর্ষার সময় দেখেছি যে অনেক বেশি খাদ্য হয়, সেটাকে সাইলেজ হিসাবে যদি আমরা সংরক্ষণ করে যে সময় খাবার পাওয়া যাচ্ছে না সে সময় যদি দিই। এছাড়া আমাদের কিছু কিছু মিনিকিট, মিনিকিট মানে হচ্ছে বিভিন্ন সিজনাল ফডার, সেই ফডার শীটগুলো যদি দেওয়া যায়। এছাড়াও আমরা যদি টোটাল মিক্সড রেশন ঠিকঠাক করে তাদের মিনারেল থেকে শুরু করে তার যে কনসেন্ট্রেট যেটা প্রয়োজন সেটুকু যদি আমরা পৌঁছে দিতে পারি তাহলে আমাদের একই প্রাণী থেকে 40% পর্যন্ত উৎপাদন বাড়ানো সম্ভব।
1: বেশ, সবচাইতে আরো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা মাথায় আসছে যে কৃষি হোক বা প্রাণী পালন হোক, সেক্ষেত্রে কৃষি ক্ষেত্রে যেমন রোগ পোকার আক্রমণ রয়েছে, এই প্রাণী পালনের ক্ষেত্রে তার একটা স্বাস্থ্য প্রাণীদের, সেটাই তো গুরুত্বপূর্ণ।
0: আজকের প্রাণী পালনের ক্ষেত্রে যথেষ্ট আধুনিকতা এসছে এবং আমরা যেটা দেখেছি আমাদের যে বেলগাছিয়াতে RDDL ল্যাব আছে সেখানে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে স্যাম্পেল যখন নিয়ে আসি, স্যাম্পেল আনার পরে টেস্ট করে আগাম বুঝতে পারি যে এই জায়গায় এই এই রোগ আসতে পারে, যে কারণে আমরা বর্তমানে গরুর ক্ষেত্রে হেমারেজিক সেপ্টিসেমিয়া, ব্ল্যাক কোয়ার্টার এবং ছাগলের ক্ষেত্রে আমরা PPR রোগের কিন্তু পূর্ণ যে টিকাকরণ ব্যবস্থা সেটা কিন্তু করতে পেরেছি। এবং আজকের দিনে পশ্চিমবঙ্গে আরো একটা খুব ভালো দিক সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত আমাদের রোগ যে হতে পারে পূর্বাভাস তার একটা পাওয়ার একটা স্কোপ হয়ে গেছে, আমরা তাকে বলছি হচ্ছে ন্যাশনাল অ্যানিমেল ডিজিজ রেফারেল এক্সপার্ট সিস্টেম। সেখানে কি হচ্ছে, আমরা একটা জায়গার জলবায়ু পরিবর্তন, প্রাণীর চলাচল এগুলো দেখে আমরা 2 মাস আগে বুঝে নিতে পারছি যে এই জায়গাটায় এই এই রোগ আসতে পারে। সে জায়গায় বিশেষ করে গবাদি পশুর ক্ষেত্রে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ যেটাকে আমরা এসও বলি এবং অ্যান্থ্রাক্স, এই দুটো রোগকে আমরা অলরেডি আইডেন্টিফাই করতে পারছি, কোনো একটা জনের রোগ আসার 2 মাস আগে আমরা জেনে যাচ্ছি। তাহলে সেই জায়গাটার কিন্তু প্রোটেকশন নিয়ে নিতে পারছি যাতে অন্য জায়গায় না রোগটা ছড়িয়ে পড়ে, প্লাস ওই অ্যানিমেলগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারছি। এছাড়াও আমরা বর্তমানে সার্বিক যে স্বাস্থ্য পরিষেবা আমাদের গভর্নমেন্টের যে চ্যানেল আছে BLDO থেকে শুরু করে প্রাণীমিত্রা, প্রাণীসেবী, এদের মাধ্যমে কিন্তু পৌঁছে দিতে পারছি, বা যে ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসা কেন্দ্র রয়েছে তার মাধ্যমেও কিন্তু রুট লেভেলে পৌঁছে যাচ্ছে, যার ফলে আজকের দেখা যাচ্ছে যে জুনোটিক ডিজিজ থেকে শুরু করে সমস্ত ধরনের এই যে প্রোটেকশন যেটা ওয়ান হেলথ স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা প্রাণী পালন এবং মানুষের ক্ষেত্রে যে রোগব্যাধিগুলোকে প্রোটেক্ট করতে পারছি।
1: খুব একটা উন্নত ব্যবস্থাপনা তৈরি হয়েছে বোঝা যাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাত ধরে। সব শেষ একটু জানতে চাইব যে এক্ষেত্রে বিভিন্ন ধরনের সরকারি সুযোগ হোক বা বিভিন্ন প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা কি আছে আমাদের প্রাণীপালক ভাইদের জন্য?
0: প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা বলতে আমাদের চাষি ভাইদের বিভিন্ন ধরনের স্কিম এই মুহূর্তে দেয়া হয়, যেমন ধরুন পোলট্রি যারা করছে তাদের জন্য পোলট্রি ইনসেন্টিভ স্কিম 2017, তাছাড়া আমাদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে যে সমস্ত মানুষের বাড়িতে অ্যানিমেল আছে তাদেরকে দেয়া হচ্ছে, আমাদের যে পঞ্চায়েতের যে স্থায়ী সমিতি আছে তার মাধ্যমে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেল ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম নেওয়া হচ্ছে, এছাড়া ন্যাশনাল লেভেলে আমরা ন্যাশনাল প্রোগ্রাম ফর বোভাইন ব্রিডিং অ্যান্ড ডেয়ারি ডেভেলপমেন্ট, যারা বড় আকারে ডেয়ারি ফার্ম করতে চাইবে তাদের জন্য এই পদ্ধতি আছে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য DEDS ডেয়ারি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট স্কিম সেটা রয়েছে, তাছাড়া অ্যানিমেল হাজবেন্ডারি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তার উপরে প্রোগ্রাম রয়েছে, এছাড়া আমাদের ন্যাশনাল ডেয়ারি প্ল্যান 1-2 এই ধরনের প্রোগ্রামগুলোর মাধ্যমে কিন্তু চাষিদেরকে অনেক রকম পরিষেবা দেওয়া যাচ্ছে। এবং তার সাথে চাষি ভাইদের আরো কতগুলো জিনিস বলে রাখি, বর্তমান সময়ে আমরা কিছু প্রাণী পালন ব্যবস্থার পরিবর্তন আনছি, সেটা হচ্ছে সেক্স সর্টেড সিমেন দিয়ে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করানো, বিভিন্ন NGOকে ইনভলভ করানো, অ্যানিমাল ট্রান্সপোর্ট সিস্টেম বদলানো এবং প্রাণীর যে হিটে এসছে তার আধুনিকীকরণ, আধুনিক ব্যবস্থা পেডোমিটারের সাহায্যে বা বিভিন্ন ধরনের AI নির্ভর টেকনোলজি ইউজ করে কিন্তু এই পরিবর্তনগুলো আনা হচ্ছে।
1: বেশ, আজকের আমরা আলোচনা করছিলাম বিকশিত বঙ্গ কৃষি ও প্রাণী পালন এবং সেক্ষেত্রে কি কি প্রকল্প, কি কি সুযোগ সুবিধা বা সমস্যা রয়েছে সেগুলো কিভাবে কাটিয়ে উঠবেন, আর এই বিষয়ে এতক্ষণ বিস্তারিত জানালেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শান্তনু বেরা। ডক্টর বেরা, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের সমাজকে বুঝিয়ে বলার জন্য। নমস্কার, আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে। নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা, এই যে নদী মেখলা ভূমি, সেই ভূমিতে কৃষি কিন্তু আমাদের শুধুমাত্র জীবন ধারণের উপায় নয়, বরং আমাদের অর্থনীতিরও মূল চালিকা শক্তি। আর গত একটি দশকে অর্থাৎ 2016 সাল থেকে 2026 সাল আমাদের দেশের এই কৃষি খাতে সাধিত হয়েছে এক অভূতপূর্ব এবং বৈপ্লবিক রূপান্তর। ঐতিহ্যগত এবং সনাতন পদ্ধতির কৃষি খোলস ছেড়ে আজ প্রবেশ করেছে আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং জলবায়ু সহনশীল স্মার্ট কৃষির যুগে। আর এই মহাযজ্ঞের নেপথ্যে যে মূল কারিগর, সেই কারিগর হিসেবে কাজ করেছে এর সুদূর প্রসারী নীতি, সময়োপযোগনা এবং যুগান্তকারী সব উদ্যোগ। বিগত 10 বছরে রাষ্ট্রীয় পর্যায়ের থেকে কৃষকদের ভাগ্যোন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, আজ সেগুলোই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের মূল উপজীব্য। আর এই অনুষ্ঠানে জন্য উপস্থিত হয়েছেন আমন্ত্রিত হয়ে বিশিষ্ট কৃষি এবং পরিবেশ বিজ্ঞানী এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন ডক্টর শঙ্কর কুমার আচার্য। স্বাগত জানাচ্ছি তাকে। নমস্কার।
1: নমস্কার
0: ডক্টর আচার্য। প্রথমেই আপনার থেকে যেটা জানতে চাইব, যে এই যে বিগত এক দশকে আমরা কথা বলছিলাম এক্ষুনি ভারতবর্ষের কৃষিতে উন্নতি এবং আগামীর দিশা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তা আজকে হলো 2026 সাল। এই মুহূর্তে ভারতের কৃষি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে?
1: হ্যাঁ, আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের কৃষি এখন একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা শুধু ভারতবর্ষের ক্ষুধা নিবারণ করছি না। আপনি শুনলে আনন্দিত হবেন, বিগত 10 বছরে আমরা অন্তত 60টি দেশে খাদ্য রপ্তানি করেছি, এবং শুধু রপ্তানি নয়, আমরা সাহায্য করেছি, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে। এবং কোভিড পর্যায়ে যখন খাদ্য একটা বিরাট গুরুত্ব
0: সংকটের মুখে ছিল,
1: খাদ্য সংকটে ছিল, তখন আমরা বিনামূল্যে খাদ্য পাঠিয়েছি।
0: ঠিক।
1: আজকে ভারতবর্ষ তথা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আন্তর্জাতিককে তার যেই জনপ্রিয়তা এবং শ্রদ্ধার চোখে পৃথিবী, তার কারণ বিপদে তিনি খাদ্য নিয়ে, ওষুধ নিয়ে দেশের পাশে দাঁড়িয়েছে, অন্য দেশের পাশে দাঁড়িয়েছে, নিজেদের নাগরিকদের পাশে তো দাঁড়িয়েছিলেনই। এখন একটা উদাহরণ দিলে হবে যে আমাদের চাষযোগ্য জমির পরিমাণ 143 মিলিয়ন হেক্টর, 1 মিলিয়ন মানে 10 লক্ষ হেক্টর। সেখান থেকে 10 বার বাজরা ইত্যাদি রয়েছে, ডাল তৈলবীজ সব নিয়ে 265 মিলিয়ন টন। কিন্তু এই 10 বছরে সেই খাদ্য উৎপাদনটাকে আমরা বাড়িয়ে নিয়ে চলে এসেছি 355 মিলিয়ন টন। যদিও 2050 সালে আমাকে উৎপাদন করতে হবে আমাদেরকে 450 মিলিয়ন টনের মতো, বা 500 মিলিয়ন টনের কাছাকাছি
0: এই লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে আমাদের।
1: কারণ আমাকে তো বিভিন্ন দেশে, রাজ্যে এবং দেশের বিভিন্ন নীতি নির্ধারক কমিটিতে আমাদের যেতে হয় কৃষি বিজ্ঞানী হিসেবে, তো সেখান থেকে আমাদের কাছে তথ্য আসে এবং নির্দেশিকা আসে।
0: ঠিক।
1: ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, পৃথিবীর সর্ববৃহৎ কৃষি গবেষণা প্রতিষ্ঠান, সেখান থেকে আমাদের নির্দেশে, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ডিনের ভূমি, পোস্ট গ্রাজুয়েট ডিনের জায়গা থেকে আমরা আমাদের কোর্স ক্যারিকুলাম 1 মিলিয়ন টন খাদ্য উৎপাদন করতে পারি, 600 মিলিয়ন টন করতে পারবো। এই মুহূর্তে আমরা সবজি উৎপাদন করছি 370 মিলিয়ন টন,
0: একদমই দ্বিগুণ করতে হবে।
1: আর একটা কথা কি জানেন, যখন নগরায়ন হচ্ছে, আরবানাইজেশন যাকে বলেন, তখন কিন্তু সবজির চাহিদা বেড়ে যায়। দরিদ্র গ্রামীণ এলাকাতে একটা ধারণা ছিল, সেটা ক্লিশে বলা যায় যে গরিব মানুষের ডাল রুটি খায় বা ভাত রুটি খায়, ভাত ডাল ভাত হলেই হয়। কিন্তু যখন আয় বাড়ছে মাথা পিছু এবং নগরায়ন ঘটছে, তখন খাদ্যের দৃষ্টিভঙ্গিও বদলে যাচ্ছে। তারা সবজি চাইছে, তার সঙ্গে ডিম চাইছে।
0: আসলে পুষ্টির জায়গাটা এখন খুব বড় একটা জায়গা দখল করছে।
1: খুব ভালো জায়গা বলেছেন, নিউট্রিশিরিয়ালস বলা হচ্ছে এখন এটাকে। বলা হচ্ছে যে শুধু সিরিয়ালস না, নিউট্রিশিরিয়ালস। যেমন একটা উদাহরণ দিই, মিলেট। মিলেটকে এখন
0: জোয়ার বাজরা,
1: হ্যাঁ জোয়ার বানা মিলেট, এগুলো অনেকগুলো নিয়ে একটা মিলেট হয়। তো সেই মিলেটের গুরুত্বটা বেড়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে মিলেট। এবং আমরা কৃষি গবেষণার মাধ্যমে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং ICAR তো বটেই, আপনি জানেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, এবং সেখানে এবং সেখান থেকে আমাদের গবেষণা বহুমুখী বহুমুখী গবেষণা হচ্ছে, সেখানে আমরা চেষ্টা করছি এই দশকে দাঁড়িয়ে চালের মধ্যে আমরা কি করে কম জিআই সম্পন্ন চাল, গ্লাইসেমিক ইনডেক্স যদি কম হয় তাহলে আপনার সুগার স্পাইক হবে না।
0: ঠিক,
1: তো এটা এই সুগার স্পাইকের সমস্যাটা শুধু শহরে নয়, আপনি অবাক হয়ে যাবেন প্রায় 60% পেশেন্ট কিন্তু এখন
0: গ্রামাঞ্চলে,
1: লাইফস্টাইল হতে পারে ইত্যাদি নানান কারণ হতে পারে।
0: একটা জিনিস জানবো, আপনি এই যে বিপুল খাদ্যের কথা বলছেন যে খান দেব, যেটা প্রায় দুগুণ যেটা আপনি বললেন, এই যে এত খাদ্যশস্য আমরা উৎপাদন করছি, সেই খাদ্যশস্য উৎপাদনের সঙ্গে সঙ্গে ওতপ্রোত জড়িয়ে রয়েছে কিন্তু যান্ত্রিকীকরণ, তাই নয় কি? তো সেই জায়গাও নিশ্চয়ই আমরা বিগত এই এক দশকে অনেকটা উন্নতি করেছি।
1: হ্যাঁ, যান্ত্রিকীকরণ ব্যাপকভাবে বেড়েছে, এটাও খুব একটা প্রাসঙ্গিক প্রশ্ন হলো। যান্ত্রিকীকরণ এই জন্য বেড়েছে, এক হচ্ছে এখন কৃষিতে শ্রমিক পাওয়া যাচ্ছে না, একটা কঠিন ব্যাপার, আর কৃষি থেকে শ্রমিকের যে যারা প্রথাগতভাবে করেন তাদের প্রতিদিনের যে মজুরি দেওয়া হয় তা কম, সে তুলনায় টোটো চালালে তারা বেশি পাচ্ছে।
0: একদম।
1: তাহলে আমার কি রইল, উৎপাদন আমাকে বাড়াতে হবে, যান্ত্রিকীকরণ করা হয়েছে। এবং গত 10 বছরে আমরা দেখেছি একটার যেখানে 60 লক্ষ বিক্রি হতো, এই দশ বছরে সেটা বেড়ে দাঁড়িয়েছে 10 কোটির কাছাকাছি চলে গেছে, বুঝতেই পারছেন। এবং ট্র্যাক্টর যেখানে ধরা যাক 3 লক্ষ বিক্রি হতো, সেটা এখন বিক্রি হচ্ছে আরো বেশি বেড়ে গিয়ে সেটা ছাড়িয়ে গেছে 10 লক্ষের কাছাকাছি। তাহলে এই যে একটা ব্যাপক পরিমাণ কৃষি যন্ত্র এবং অনুষঙ্গ, শুধু যন্ত্র বললে ভুল হবে, কৃষি যন্ত্রণের সঙ্গে সঙ্গে বলতে হবে যে প্রোটেক্টিভ এগ্রিকালচার, অর্থাৎ বাইরে ঝড় বৃষ্টি উত্তাপ ইত্যাদিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেই জন্য প্লাস্টিক পলিহাউসের মধ্যে এখন করা হয় যন্ত্রীকরণের একটা অংশ হিসেবে। এবং সেখানেও দেখা যাচ্ছে যে পরিমিত জল আমরা ব্যবহার করছি, সেখানে জলের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রাসায়নিক, যাতে সেচ এবং গাছের পুষ্টি একসঙ্গে হয় এবং গুণগত মান আমরা ধরে রাখতে পেরেছি। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে এই ধরনের যান্ত্রিকীকরণের ফলে রোগ এবং পোকার সমস্যাও কমে যাচ্ছে।
0: ঠিক, জানিয়ে রাখি শ্রোতা বন্ধুরা যে গত 10 বছরে সরকার কৃষি যান্ত্রিকীকরণে কিন্তু বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করেছে, এবং কম্বাইন হারভেস্টার, ট্র্যাক্টর এবং আধুনিক সেচ যন্ত্রপাতির ব্যবহার, যে কথাটি ডক্টর আচার্য এক্ষুনি বলছিলেন,
1: তথ্য দিলে আরো ভালো লাগবে যে ফসলের ক্ষেত্রে গত 10 বছরে 1.7% বেড়েছে, 1.7% বেড়েছে। আর লাইফ স্টক যেটা প্রাণী সম্পদের ক্ষেত্রে 7.6% গ্রোথ রেট, এটা আশা জাগাচ্ছে শুধু ধান চাল সম্পদ। এবং আরেকটা ব্যাপার বলে রাখি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে পোলট্রি মানে মুরগির মাংসের চাহিদা অনেক বেড়ে গেছে, তো মাংসের চাহিদা যখন বেড়েছে সেটা প্রায় 7.6%। আরেকটা

0: ইশারি বা মৎস্য চাষের ক্ষেত্রে 4.6% বেড়েছে, এবং উদ্যানজাত ফসলের ক্ষেত্রে যেটা বেড়েছে গত 10 বছরে 3.5%, সব মিলিয়ে কৃষির অগ্রগতি হচ্ছে 4.7%, এটা রিমার্কেবল। এটা যখন আমি পাশাপাশি দেশগুলোর কথা মানে আপনার কাছে তুলে ধরবো, সেখানে কমছে বা কমে যাচ্ছে নানান কারণে, সেখানে কিন্তু ভারতবর্ষের কৃষি বিজ্ঞানী এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং বিশেষ করে কৃষকেরা, তারা কিন্তু সম্মিলিত এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং বিশেষ করে তারা কিন্তু সম্মিলিতভাবে এই ধরনের দিচ্ছে। সুতরাং খাদ্যের সংকট এখন গল্প হয়ে গেছে, এখন আমরা পৃথিবীকে খাওয়াচ্ছি। আর এক সময় যখন আমাদের বেগিং বোর্ড নিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হতো আমেরিকান মাইলের জন্য, সেই জায়গা থেকে আমরা বহু দূরে ফেলে এসেছি।
1: একদম, এবং যে কথাটা এক্ষুনি আমরা আলোচনা করছিলাম যে এই যে আধুনিক সেচে বা ধরুন আধুনিক কৃষিতে যন্ত্রপাতির ব্যবহার, এই ব্যবহার বৃদ্ধির ফলে কিন্তু উৎপাদন খরচও কমছে এবং ফসল কাটার পরবর্তী অপচয় যেটা, সেটা উল্লেখযোগ্যভাবে হ্রাসও পাচ্ছে। এবার যেটা ডক্টর আচার্য আপনা থেকে জানতে চাইব যে বিগত 10 বছরে আমরা ঠিক কত দূর এগিয়ে এসেছি?
0: হ্যাঁ, সেটাই আমরা যদি 10 বছর, তো আমরা 10 বছর আগে কোথায় বললাম যে আমাদের 265 মিলিয়ন টন ছিল খাদ্যশস্যের, এবং সেই সময় উদ্যানজাত ফসলের উৎপাদনও কাছাকাছি 240 মিলিয়ন টন এরম ছিল। এখন সেই উদ্যানজাত ফসল বা হর্টিকালচারাল ক্রপস সেটাই তো প্রায় 400 মিলিয়ন টন ছাড়িয়ে গেছে, এবং খাদ্যশস্যের উৎপাদন সেটা 265 মিলিয়ন টন থেকে 355 মিলিয়ন টনে এগিয়ে গেছে। এবং এটা আপনি অবাক হয়ে যাবেন যে ডিমের উৎপাদনও ব্যাপকভাবে বেড়েছে, প্রায় 6 গুণ ডিমের উৎপাদন বেড়েছে, মাছের উৎপাদন 4 গুণ বেড়েছে। এইটা একটা যে বড় জায়গা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কৃষির উন্নয়ন নয়, কৃষকের উন্নয়ন ঘটানো হচ্ছে, এবং কতগুলো প্রকল্প যেগুলো হচ্ছে সেগুলো বললেই বুঝতে পারবেন যে আমরা 10 বছরে কি কি করেছি। আপনারা জানেন যে আমাদের ভোজ্য তেলের একটা সমস্যা ছিল, এখনো আমাদের ভোজ্য তেলের একটা সমস্যা ছিল, এখনো আমাদের আমদানি, কিন্তু সেই আমদানিটা আমরা অনেকটা কমিয়ে ফেলেছি। সেই জন্য এডিবল অয়েলস এন্ড পাল সিডের উপর গভর্নমেন্ট ইন্ডিয়ার প্রজেক্ট চলছে, ক্লাইমেট রেজিলিয়েন্স যে আপনি যেটা বলেন,
1: জলবায়ু পরিবর্তন যাতে আমরা ঠেকাতে পারি,
0: সংবেদী যে সেই একটা কৃষি সেটা আমাদের করতে হবে। প্রায় আমরা 36টা জাত বের করেছি ধান এবং অন্যান্য ফসলের, যারা উচ্চ তাপে তারা সহ্য করতে পারে, উচ্চ তাপ এবং বন্যা বিরোধী বা বন্যা সংবেদী, যেখানে যদি বন্যাও হয়ে যায় সেখানেও তারা কিছু ফসল দেবে, উৎপাদন দেবে,
1: মানে খরা সহনশীল এবং বন্যা সহনশীল।
0: এবং একটা উদাহরণ দিই, 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি রাতের তাপমাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু ধানের উৎপাদন কমে যাবে প্রায় 12% এবং গমের উৎপাদন কমে যাবে প্রায় 20%। সেই জন্য আমরা এমন একটা জাত করছি, জেনেটিক্যালি প্রোগ্রামড মানে যেভাবে করা হচ্ছে, যাতে এই ধরনের তাপমাত্রার যে ওঠানামাকে আমরা অতিক্রম করতে পারি, মানে গাছেরা অতিক্রম করবে, দিয়ে আমাদের জন্য নিশ্চিন্ত ফসল আনবে। এটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার, তার উপর সেন্টার রয়েছে, সেখান থেকে আমরা নিয়মিত করছি। তাছাড়াও যে লোনা জল যেখানে ঢুকে যায় সেখানে আমরা যাতে তার লবণাক্ততা কমানো যায় সেই ব্যাপারেও আমরা উদ্যোগ নিচ্ছি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যেহেতু মাটির সংস্পর্শে লবণাক্ত থাকে, খড়ের উপরে আলু ফলানো হচ্ছে, মাটিতে টাচ করতে হচ্ছে না, খড়ের মধ্যে আলু ফলানো হচ্ছে, মালচিং বলে যেটাকে, যে এই ধরনের অনেকগুলো নেওয়া হচ্ছে, বৃষ্টির জল ধরে তার লবণাক্ততা কমাচ্ছি।
1: আচ্ছা
0: আচ্ছা, ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল রয়েছে, ন্যাশনাল মিশন অন সাস্টেনেবল এগ্রিকালচার রয়েছে, ডিজিটাল এগ্রিকালচার প্রকল্প আছে যাতে আমরা কৃষককে নানান সাহায্য করতে পারি, আরো রয়েছে পিএম কিষান, তো আপনি জানেন মাসে 6,000 টাকা বছরে, এখন সেটা আরো বাড়ানো হবে যা শোনা যাচ্ছে। এবং ফার্মার্স আইডি এটা বের করছি আমরা, প্রত্যেকটা ফার্মার্সের নিজস্ব আইডি থাকবে, যে আইডিটা আধার কার্ডের মতো নয়, তার নিজস্ব আইডি, তার জমি, তার স্বাস্থ্য কিরকম, সে কতটা উৎপাদন করতে পারে, তার অর্থনৈতিক অবস্থা কি, সবটা। কিষান ক্রেডিট কার্ড রয়েছে, এগ্রিকালচার মার্কেটিং ইনফ্রাস্ট্রাকচার, এটা একটা বিরাট গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ ফসলের দাম পায় না, সেই জন্য এটা গত 10 বছরে বোধহয় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন, আপনি শুনলে ভালো লাগবে যে 10 বছরে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, কৃষককে আর দালালের কাছে হাত পাততে হবে না, মহাজনের কাছে না, কৃষক নিজেই কোম্পানি তৈরি করছে, একে বলা হয় এফপিও ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, আমার
1: স্বনির্ভরতার প্রতি
0: বলা হয় এফপিও ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, আমার
1: প্রতি একটা পদক্ষেপ,
0: একজন গবেষক তারা গবেষণা করছে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনে, এবং সিরিজ অফ বইও আছে এর উপরে। আমি অবাক হয়ে যাচ্ছি যে আগামী দিনে এর ভবিষ্যৎটা মানে বিরাট বিপুল স্বর্ণ শিখর প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে আমার ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন।

0: ফার্মার্স প্রডিউসার কোম্পানি, যখন তারা নিজেরা শেয়ার বিক্রি করতে পারবে, তাহলে অন্যের ভিক্ষের উপর নির্ভর করতে হবে না, অনুগ্রহের উপর নির্ভর করতে হবে না, ফরেদের অনুগ্রহের উপর নির্ভর করতে হচ্ছে না। প্রধানমন্ত্রী ফসল বীমা যেটা আপনি বললেন যে ক্রপ ইন্স্যুরেন্স রয়েছে, তাতে তার ফসল যদি ক্ষতিও হয়ে যায় দুর্যোগের কারণে, চোখের জল ফেলতে হবে না, তার আগেই তার ক্ষতিপূরণ হয়ে যাবে। আরেকটা রয়েছে ই নাম, ন্যাশনাল এগ্রিকালচার মার্কেটিং, যেটাতে বিভিন্ন রকম অ্যাপ তৈরি করা হচ্ছে। সেই অ্যাপের মাধ্যমে কৃষককে তার এক ঝুড়ি পেয়ারা নিয়ে বা এক কুইন্টাল নিয়ে বাজারে বসে থাকতে হবে না, চলার রোদ্দুরে সে অ্যাপটা ইউজ করবে, সঙ্গে সঙ্গে তার কাছে খদ্দের চলে আসবে। মানে যেভাবে আমরা অনলাইনে কেনা জামা কাপড় কিনছি বা মুদিখানারও বাজার করছি, একই রকম ভাবে আমরা এগুচ্ছি, যাতে কৃষক তার ফসলটা নিয়ে তাকে বহন করতে হবে না, যিনি কিনবেন ক্রেতা সে তার মাঠে চলে যাবে।
1: যে কথাটা ডক্টর আচার্য বলছিলেন তার সঙ্গে একটু যোগ করি, কারণ আমি জানি আমাদের শ্রোতা বন্ধুরা এই কথাটা নিশ্চয়ই জানেন, তাও আরেকবার একটু মনে করিয়ে দিই যে কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নগদ সহায়তা প্রদান করা হয়, যেমন ধরুন সার, বীজ বা বিদ্যুৎ বিলের ভর্তুকি, এবং সহজ শর্তে বা স্বল্প সুদে কৃষি ঋণ, যে কথাটা ডক্টর আচার্য এক্ষুনি বলছিলেন, তা নিশ্চিত করার মাধ্যমে প্রান্তিক চাষিদের মহাজনদের শোষণ থেকে মুক্ত করা হচ্ছে। তাই বিগত এই যে দশটা বছর, সেই দশটা আমরা এই দিক থেকে অনেকটা এগিয়েছি।
0: যেটা এবারে আমরা তো গবেষণা করছি, 80 কোটি মানুষকে যে সারা মাসের যে খাবারটা দেওয়া হচ্ছে, এটা বর্তমান পৃথিবী নয়, পৃথিবীর ইতিহাসে এই প্রথম, যেটা আমি 10 বছর ধরে দিয়ে যাচ্ছি 80 কোটি মানুষকে কিন্তু খাওয়ার, এইটা একটা বিরাট ব্যাপার। আমি এটা উল্লেখ করতে চাই, এই 80 কোটি মানুষকে যে আমি খাদ্যটা দিতে পারছি, তাহলে আমার কৃষিতে উৎপাদন বাড়ছে বলে সম্ভব হচ্ছে,
1: একদম,
0: নাহলে এই খাদ্য আমাকে বিদেশ থেকে কিনতে হতো।
1: একদম। আচ্ছা ডক্টর আচার্য একটা জিনিস বলুন, এই যে এতটা হচ্ছে, সবটা তো মানে গোলাপির পাপড়ি ছড়ানো আছে পথে এরকম ব্যাপার নয় নিশ্চয়ই, তার মধ্যে নানান রকম বিপদ, নানান রকম সংকট, নানান রকম বাধা বিপদ, নানান রকম সংকট, নানান রকম বাধা বিপত্তি মোকাবেলা করতে হচ্ছে, একটু যদি আমাদের শ্রোতা বন্ধুদের বলেন যে কি ধরনের সংকট এই সম্ভাবনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
0: আবারও বলছি যে খুব ভালো প্রশ্ন, এটা হচ্ছে কুসুমাস্তীর্ণ নয়, গোলাপের ফুল থাকে কাঁটা থাকবে না, তো এই উন্নতির পেছনে রয়েছে অনেক অনেক অনেক চ্যালেঞ্জ বা ইস্যুসগুলো, যেটা হচ্ছে আমাদের প্রতি হেক্টর জমি থেকে প্রতি বছর 20 টন মাটি চলে যাচ্ছে নানান কারণে, তার মধ্যে অপরিকল্পিত নগরায়ন, দ্বিতীয় আমরা জলাভূমি বুঝিয়ে ফেলছি, কলকাতা তো জলজান্ত উদাহরণ, এটা রয়েছে বিভিন্ন জলাভূমি বুঝিয়ে ফেলার ফলে হচ্ছে কি, জলটা হচ্ছে মাটির তলায় আর যাচ্ছে না, জল চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সমুদ্রে গিয়ে মিশছে। তৃতীয় হচ্ছে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ভূষ্ণয়ন ঘটছে, তো আমাদের IPCC বলে একটা সংগঠন রয়েছে, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, তো সেখানে তারা তাদের যা উল্লেখ করেছে সাউথ ইস্ট এশিয়া তার মধ্যে ভারতবর্ষও পড়ছে, তাপমাত্রা কিন্তু বাড়বে, 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের ভেতরে আমরা আটকে রাখতে পারবো না, তখন হবে কি উৎপাদন কমে যাবে। আর হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, মাটির তলা জল না থাকলে তাহলে আমরা সেটা নিয়ে কি করবো, 1960-65 সালে মাটির তলায় মাথা পিছু জল ছিল 5,670 কিউবিক মিটার, এখন সেটা কমে গিয়ে মাত্র 1200 কিউবিক মিটার হয়েছে। মাটির তোলার জল না থাকলে পানীয় জল পাবো না, আর কৃষি করার জল পাবো না, চাষ করার জল পাবো না, এগুলো আমাকে জল ধরতে হবে, জৈব বৈচিত্র্যকে রক্ষা করতে হবে, যে গতানুগতিক যে যাবে এটাকে টেকসই বা স্থিতিশীল হবে না, সাস্টেনেবল যাতে।
1: আচ্ছা ডক্টর আচার্য দেখুন, আপনি এক্ষুনি যে কথাগুলো বলছিলেন তার মধ্যে একটু অ্যাড করি, যে এই যেরকম রাস্তাঘাটের উন্নতি, রাস্তাঘাটের উন্নতি না হলে যে পথ দিয়ে নিয়ে যাবে কৃষক তার চাষ, সেটাও তো সে পৌঁছতে পারবে না, বা ধরুন যখন আলু পেঁয়াজ সমস্ত উৎপাদন হলো সেগুলোকে রাখা, এই যে স্টোরেজের ব্যবস্থা, হ্যাঁ সেগুলো, বা ধরুন এখন আপনি অনলাইনের কথা বললেন, ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বললেন, ডিজিটাল প্ল্যাটফর্মে বেচা কেনার কথা বললেন, সেটারও তো উন্নতির অনেকটা প্রয়োজন আছে, যেটা আমরা বিগত 10 বছরে দেখতে পাচ্ছি হয়েছে।
0: এটা ঠিকই বলেছেন, আমি আপনাকে বলেছি যে 2013-14 সালে আমাদের কৃষি বাজেট ছিল 27,600, যে 2013-14 সালে আমাদের কৃষি বাজেট 1,663 কোটি টাকা, যে 26-27-এর বাজেটে সেটা হচ্ছে 1.4 লক্ষ কোটি টাকা, ব্যাপক একটা পরিবর্তন হয়েছে। তাহলে এইটা দিয়ে কি হবে, আপনি ঠিকই বলেছেন, এইটা দিয়ে আমরা মার্কেট লিঙ্কড এগ্রিকালচার মানে প্রতিটা মার্কেট পয় আমরা যোগ করে দেবো তার সঙ্গে পরিকাঠামো। দ্বিতীয় যেটা আছে প্রচুর স্টোরেজ তৈরি করতে, কোল্ড স্টোরেজ ধারণা আমার শুধু আলুর জন্য না, আমরা বহুমুখী যে কোল্ড স্টোরেজ বা হিমঘর যাকে বলে করব সেটা হচ্ছে, এবং মিনি কোল্ড স্টোরেজ সেটা আরো উন্নতি, যেন একটা 5 গ্রাম মিলে একটা যদি কোল্ড স্টোরেজ, এটা এটা একটা ব্যাপক। এবং পরিকাঠামোগত ভাবে কৃষি পরিকাঠামোর জন্য এবারের বাজেটের রেকর্ড বৃদ্ধি হয়েছে, এবং এইটা করা হচ্ছে আপনার কথা ধরেই বলি, এবং কৃষকরাও যারা রয়েছেন, কৃষক ভাই যারা শুনছেন, তিনি কৃষি পরিকাঠামোর একটা বৈপ্লবিক পরিবর্তন করছে, যাতে কৃষি একেবারে গতানুগতিক না থেকে কৃষি হচ্ছে আপনার বিশেষ করে শিক্ষিত ছেলে মেয়েদের জন্য কৃষি একটা গন্তব্য হবে, একটা ডেস্টিনেশন হবে। আমরা বলি না বিপদে মোরে রক্ষা করে এনোহে মোর প্রার্থনা, আমরাও বলি বিজ্ঞানী হিসেবে যে বিপদ যত আসবে তখন আমরা তার ভেতর থেকে সম্ভাবনার স্বর্ণ শিখর অঙ্গনকে খুঁজে খুঁজে বের করব।
1: একদম,
0: তো সেটাই আমরা করব এবং আমরা বিশ্বাসী।
1: আচ্ছা ডক্টর আচার্য, এখন তো এআই এর যুগ, এবার এআই কেও কিন্তু আমরা এই বিগত কয়েকটা বছরে দেখছি যেভাবে রমরমা হচ্ছে, তাতে কৃষি ক্ষেত্রেও তার বিপুল ব্যবহার হচ্ছে, একটু সেই বিষয়টা।
0: আচ্ছা সেটা হচ্ছে, যেহেতু আমি ডিন পোস্ট গ্রাজুয়েট স্টাডি আমাদের বিশ্ববিদ্যালয়ে করেছি, সারা ভারতবর্ষে হচ্ছে, আইসিআর করেছি, কি ডিজিটাল এগ্রিকালচার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, তার মূল বিষয়টা হচ্ছে এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কৃষি। কিরকম একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে কৃষকদের এখানে মাঠে না জল ভাসিয়ে দিচ্ছে, সারা রাত ধরে পাম্প চলছে, এটা অল ড্যামেজিং, ভীষণ ক্ষতি করে এবং আর্সেনিক কন্টামিনেশন বেড়ে যাবে। এখন এআই দিয়ে, এআই বলছে কি, আইওটি আছে, ইন্টারনেট অফ থিংস, সে বলে দিচ্ছে তোমার ফসলের, তোমার মাঠের কোথায় কোথায় জল লাগবে, কোথায়
1: লাগবে না,
0: একেবারে কি ভাসিয়ে দেওয়ার মতো, এটা আমাদের বিলাসিতা করলে হবে না, এটা সুইসাইডাল হয়ে যাবে। সে বলে দিচ্ছে কোথায় কোথায় সার দেবে, এবং সেন্সার আছে, ইমেজ তুলছে, ইমেজ অ্যানালিসিস করছে, মেশিন লার্নিং এ চলে যাচ্ছে, এবং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এএনএন হচ্ছে, সেখান থেকে ডিসিশন আসছে, ডিসিশন হতে সিদ্ধান্ত, সে বলে দিচ্ছে যে কোথায় কতটা জল লাগবে, কোথায় কতটা সার দেবে ইত্যাদি। আমি আপনাকে আরেকটা তথ্য দিই, কোথায় কতটা সার দেবে ইত্যাদি, আমি আপনাকে প্রায় 60% কৃষি জমিতে নাইট্রেট টক্সিসিটি হচ্ছে, বস্তা বস্তা নাইট্রেট, এবং কলকাতার জলেও তাই আছে, জল যুক্ত তো সব, সেই নাইট্রেটটা যখন খাচ্ছি তখন হচ্ছে কি নানা রকমের ব্লু বেবি সিন্ড্রোমস হয়, নানা রকম সমস্যা হচ্ছে, প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়ে যাচ্ছে, প্যাঙ্ক্রিয়াসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অত দেওয়ার দরকার নেই, 100 কেজি নাইট্রোজেন তেলে গাছ নেই 6 কেজি, তাহলে আমি 100 কেজি কেন দেবো, 6 কেজিই দেবো, এবং সেটা ঠিক করবে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
1: বা ধরুন ড্রোনের মাধ্যমে এই যে কীটনাশক ছড়িয়ে দেওয়া এখন যেটা ভীষণ ভাবে হচ্ছে, আমরা সেদিনকে একটা প্রতিবেদনও করেছিলাম যেখানে ড্রোন দিদির কথা আমরা বলেছিলাম, এবং সেই ড্রোন দিদি একাই অনেকটা এরিয়া জুড়ে তারা কিন্তু এই ড্রোনের মাধ্যমে কীটনাশক ছড়াচ্ছে। আচ্ছা ড্রোন
0: যখন বললেন তখন বলি, সবচেয়ে বেশি যদি প্রয়োগ থাকে সেটা কৃষিতে, এবং ছবি তুলে নিচ্ছে, ছবি তুলে নিয়ে যেমন আমি বললাম যে এই এই পুরো মাঠে মাত্র 6টা কীটশত্রু আছে, তাহলে তার জন্য আমি লিটার লিটার আমি কীটনাশক তাই ঢেলে দিয়েছি, কারোর বিক্রি ব্যবসা জড়িত আছে, এবং সেটা ঢুকে যাচ্ছে খাদ্য চক্রের মধ্যে, চেনের মধ্যে, খাদ্য শৃঙ্খলের মধ্যে, এবং তার বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন হচ্ছে, তার ফলে ক্যান্সার এত বেড়ে যাচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, ক্যান্সার রোগী কিন্তু গ্রামাঞ্চল থেকে, কৃষিভিত্তিক এলাকা থেকে সবচেয়ে বেশি আসছে, তার কারণ কখন কীটনাশক দিতে হবে চেনি, কতটা দিতে হবে এগুলো তাদের বলা যায় না, আমরা বলে দিই কিন্তু সেভাবে তাদের কাছে পৌঁছচ্ছে না।
1: আবার ধরুন বীজ ছড়ানোটাও কিন্তু ড্রোনের মাধ্যমে হচ্ছে,
0: অনেক কিছু ড্রোনের মাধ্যমে এটা হচ্ছে, মানে অনেক কিছু বীজ ছড়ানো, হার্ভেস্টিং ম্যাচিওর হয়েছে কিনা ছবি তুলে নিয়ে আপনি ফসলটা তুলে নিলেন, বাজারে গিয়ে দাম পেলেন না, এবার করবে কি ড্রোন ছবি তুলবে, সেই ইমেজটা অ্যানালিসিস করবে, তার সঙ্গে হচ্ছে যে স্পেকট্রাল অ্যানালিসিস, সে বলে এই সময় হচ্ছে ফসলটা তোলা উচিত, আর সেই স্পেকট্রাল অ্যানালিসিস সঙ্গে মার্কেট ডেটা লিঙ্ক আছে, এই অবস্থায় নিয়ে গেলে সর্বোচ্চ দাম পাবে।
1: কৃষক ভাই বোনেরা দেখুন, আমরা আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ কৃষি কথার আসরের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। বিগত এই এক দশকে সরকারের নানামুখী নীতি, কোটি কোটি টাকার ভর্তুকি এবং প্রযুক্তির ছোঁয়া যেভাবে আমাদের কৃষিখাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, সেটার একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। 2016 সাল থেকে 2026, এই 10 বছরে কৃষিখাতে যে নীরব বিপ্লব ঘটছে তা কিন্তু ফসলের উৎপাদনই বাড়ায়নি, বরং আমাদের প্রান্তিক কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নও করেছে। এবং সেটা সবটাই হয়েছে সরকিল বীজের উদ্ভাবন, সহজ শর্তে ঋণ এবং সরি ভর্তুকি প্রদানের ধারাবাহিকতা বজায় রাখার ফলে। তাই এটাই যদি চলতে থাকে তাহলে আমাদের কৃষি যে আরো বেশি স্বাবলম্বী এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠবে, অর্থাৎ কম্পিটিটিভ হয়ে উঠবে।

0: আ কিন্তু বলাই বাহুল্য। আজ এখানেই শেষ করছি আমাদের এই অনুষ্ঠান। অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শঙ্কর কুমার আচার্যকে আমাদের সঙ্গে তথ্যগুলো ভাগ করে নেওয়ার জন্য এবং এই গূঢ় বিষয়গুলো, যেগুলো সত্যি সাধারণত আমরা খুব একটা মাথায় ঘামাই না, কিন্তু সেগুলো এত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য নিশ্চয়ই পরবর্তী
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলির প্রচার তরঙ্গে। এখন

0: নাটকের এই গান ওই নাটকে যে ব্যঞ্জনাই নিয়ে আসুক, আজ থেকে 100 বছর আগে কলকাতা বেতারের জন্মদিনের অনুষ্ঠানে তা নিশ্চয়ই নতুন মাত্রা এনেছিল। দীনেন্দ্রনাথ ঠাকুরের সেই গানের মধ্যে দিয়ে রেডিওই যেন বলে উঠছে শ্রোতাদের হাতে নিজেকে সমর্পণের কথা। আজ সেই কলকাতা কেন্দ্রের 100তম জন্মদিন। বেসরকারি সংস্থা ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির অধীনে চালু হলো সংগঠিত নিয়মিত বেতার সম্প্রচার। আকাশবাণী কলকাতা দেশের দ্বিতীয় বেতার কেন্দ্র। উদ্বোধন করতে এসেছিলেন বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন। সেই অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণচন্দ্র দে, আরও ছিলেন অনেকে, আর অবশ্যই ছিলেন ভারতীয় প্রোগ্রামের কর্তা নৃপেন্দ্রনাথ মজুমদার। এর অল্পকালের মধ্যে এই নতুন মাধ্যমটিতে যোগ দিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বাণীকুমার, পঙ্কজ মল্লিক, সুরেশ চক্রবর্তীরা। এরাই পরে একে একে বড় মাপের বেতার ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। নতুন প্রতিষ্ঠান, পদে পদে অনেক বাধা, কিন্তু নিজেরা বেঁধে বেঁধে ছিলেন বলেই নিত্য নতুন অনুষ্ঠানের পরিকল্পনা করতে পেরেছেন। নিয়ম মতে প্রত্যেকের নির্দিষ্ট কাজের উল্লেখ থাকলেও সব অনুষ্ঠানই যেন সকলের, তাই সকলেই সকল কাজের কাজই। তারা এই কাজটাকে চাকরি মনে করতেন না। সকলের লক্ষ্য যেন একটাই, যে করেই হোক রেডিওকে জনপ্রিয় করতে হবে। আর ওই জেদটা ছিল বলেই তো বছর তিনেকের মধ্যে প্রবল অর্থ সংকটে বেতার উঠে যাবার অবস্থাতেও উঠল না। যত অল্প সংখ্যাই হোক, শ্রোতারাও সেদিন আপত্তি তুলেছিলেন, কারণ তারা ইতিমধ্যেই নতুন মিডিয়ার স্বাদ পেয়ে গেছেন। কলকাতা বেতারের সঙ্গে যুক্ত সকলের আত্মবিশ্বাস ছিল বলেই তো মুম্বাইয়ে ইন্ডিয়ান রেডিও টাইমসের মতো কলকাতা কেন্দ্রও প্রকাশ করল বেতার জগৎ, যা টানা চলেছে 56 বছর। তখনকার দিনে এমন রক্ষণশীল পরিবারও ছিল যারা বাড়ির গাইয়ে বাজিয়েদের, বিশেষ করে মেয়েদের, বেতারে গাইতে বাজাতে আপত্তি করতেন। কলকাতা বেতারের সর্বস্তরের কর্মী, অনুষ্ঠান পরিচালক, প্রযোজক তাদের পদমর্যাদা ভুলে অনেক পরিবারের গুণী গাইয়ে বাজিয়েদের বুঝিয়েছেন, তাদের বেতারের আঙিনায় নিয়ে এসেছেন, আবার গুণীরাও নিয়ে এসেছেন আরও গুণীজনকে। যেমন গত শতাব্দীর 30-এর দশকের মাঝামাঝি সময়ে বন্ধু হেমন্ত মুখোপাধ্যায়কে বেতারে গান গাওয়ার জন্য নিয়ে আসছেন কবি সুভাষ মুখোপাধ্যায়, অভিনেত্রী নার্গিসের মা জর্ডান বাই বেগম আক্তারকে নিয়ে আসছেন রেডিওতে গাওয়ার জন্য। এমন কত ঘটনা যে আছে। আবার নিতান্ত বাঁধা কাজের বাইরের কাজকে মহৎ কাজ মনে করেছেন বলেই তখনকার দিনের সংবাদ পাঠক ঘোষক বিজন বসু বিজ্ঞানী সিভি রমনকে বউবাজার থেকে অনুরোধ করে নিয়ে আসছেন কলকাতা বেতারের স্টুডিওতে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়েরও প্রথম দিকে ধারণা ছিল বেতারের অনুষ্ঠান তেমন কিছু একটা হয় না। নলিনীকান্ত সরকার তাকে গিয়ে বোঝালেন, না, আপনার ধারণা ভুল, আপনি রেডিও শুনে দেখুন। তারপর তিনি যে শুধু বেতারের সুখ্যাতি করেছেন তাই নয়, বেতারকে সাক্ষাৎকারও দিয়েছেন সায়েন্স কলেজে। সেই সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন মনমোহন ঘোষ, তার অবিস্মরণীয় ছবি তুলে রেখেছেন পরিমল গোস্বামী। গভীর ভালোবাসা না থাকলে বাঁধা মাইনেতে এ কাজ হতে পারে না। ওই যে বেতারে ছোটদের বৈঠকের যিনি সূচনা করেছেন গল্পদাদা, প্রকৃত নাম যোগেশচন্দ্র বসু।
1: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, নেপালে হড়পাবানে এখনও পর্যন্ত অন্তত 17 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ 100+ ভারতীয় সহ 384 জনেরও বেশি পর্যটক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। নেপালে আকস্মিক বন্যা এবং গণ্ডক নদীর জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রস্তুত রাখা হয়েছে NDRF-এর টিমকে। দিল্লি লক্ষ্মী যোজনার আওতায় দিল্লি সরকার 4000-এরও বেশি মহিলার হাতে অনুমোদন পত্র তুলে দিয়েছে। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদ এ মিলাদুন নবী উদযাপিত হচ্ছে। কেরলে আজ উদযাপিত হচ্ছে পবিত্র উৎসব ওনাম। দ্বিতীয় ক্রিকেট টেস্টের চতুর্থ দিনের শেষে ফলো অনের পর শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে 16 রানে এগিয়ে। আসছে বিস্তারিত খবরে। নেপালের উত্তরাঞ্চলের আশুয়া এলাকায় আজ সকালে ভোতে কোশী নদীতে হড়পাবানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত 384 জনেরও বেশি পর্যটকের খোঁজ মিলছে না, এদের মধ্যে 100+ ভারতীয়। নেপাল পর্যটন পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে নিখোঁজ পর্যটকদের মধ্যে 93 জন নেপালি নাগরিক রয়েছেন, তাদের খোঁজে তল্লাশি চলছে। এদিকে এখনও পর্যন্ত হড়পাবানে মৃত্যু হয়েছে অন্তত 17 জনের। তবে পর্যটন সংস্থা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে

0: হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সাংসদদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা এবং পরিচালন পরিষদের এক বৈঠকে তিনি ত্রাণ ও উদ্ধার কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। নেপাল সরকার রাসুয়া, নোয়াকোট, ধাদিং, চিতওয়ান এবং গোর্খা জেলায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছে। পর্যটক ও তাদের পরিবারের সুবিধার্থে নেপাল পর্যটন পর্ষদ আপৎকালীন কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। এর মধ্যে রয়েছে টোল ফ্রি নম্বর 1234, হটলাইন 1144, এছাড়া 9851289445। পুলিশের এই নম্বরে ফোন করেও পর্যটকরা প্রয়োজনীয় খোঁজ খবর নিতে পারবেন। নেপালের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি নেপালে ভয়াবহ হড়পাবানে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, ভারতের জনগণ কঠিন সময়ে নেপালের ভাই বোনেদের পাশেই রয়েছে। ভারত সবরকম মানবিক সহায়তা নেপালে পাঠাবে বলেও তিনি আশ্বাস দেন। নেপালে আকস্মিক বন্যায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রেক্ষিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেদেশের জনগণের প্রতি সহানুভূতি জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি কঠিন সময়ে নেপালের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য নেপাল সরকারের ত্রাণ উদ্ধার কাজে সহায়তা করতে ভারত প্রস্তুত। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শ্রী রাধাকৃষ্ণন শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তায় কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস আপৎকালীন কয়েকটি নম্বর প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে যে সহায়তার প্রয়োজন হলে হেল্পলাইন 9779851316807 এবং 9779701075007500 নম্বরে যোগাযোগ করা যাবে। দূতাবাস জানিয়েছে, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের দ্রুত উদ্ধার ও ত্রাণের জন্য নেপাল সরকারের কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে। সরকারি সূত্রের খবর অনুযায়ী ভারত যত দ্রুত সম্ভব নেপালে ত্রাণ সামগ্রী পাঠাতে প্রস্তুতি নিচ্ছে। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফকে সক্রিয় করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে গণ্ডক নদীর জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হয়েছে। গণ্ডক নদী অববাহিকায় রাজ্যের 6টি জেলা পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সারণ, মুজফ্ফরপুর এবং বৈশালীতে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে বলে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন।
1: उस पर हाई लेवल टीम गठन कर दिया गया है। चीफ सेक्रेटरी डीजीपी इसको मॉनिटरिंग कर रहे हैं और तुरंत मैं भी इसको बैठक कर रहा हूँ। जरूरत पड़ा तो मैं स्वयं भी वाल्मीकि नगर जाऊंगा।
0: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, দেশের অগ্রগতির জন্য মহিলাদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। তিনি আজ নতুন দিল্লিতে দিল্লি লক্ষ্মী যোজনার অনুমোদনপত্র প্রদান করেন। শ্রীমতী গুপ্তা বলেন, এই প্রকল্প চালু হওয়ার পর থেকে 9,22,000েরও বেশি মহিলা এতে নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে 2,500 মহিলাকে তা প্রদান করেন। তিনি জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পর আগামী মাসের 1 তারিখ থেকে তারা 2,500 টাকা করে পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। এই 100 বছরে আকাশবাণী সংবাদ এবং অনুষ্ঠানের উপস্থাপনায় ঐতিহ্য সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই চলেছে মেলবন্ধন। দীর্ঘ পথ চলার স্মৃতি বহন করছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাঙালির আবেগ ও মননে দিনের সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে আকাশবাণী কলকাতা। বিভিন্ন বেসরকারি চ্যানেল ও পোর্টালের রমরমা যুগেও আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আজও নিজ সক্রিয়তায় বিরাজমান। সংবাদ বিভাগের প্রাক্তন বরিষ্ঠ

0: আধিকারিক শঙ্কর দাশগুপ্ত একথা জানালেন। আকাশবাণী কলকাতার 100 বছরের নানান বিবর্তন ঘটেছে, আবার পড়ছি আকাশবাণী কলকাতার 100 বছরের নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলো, পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে 2টি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও তা শোনা যাবে। কেরালায় আজ পবিত্র উৎসব ওনাম উদযাপিত হচ্ছে। নতুন ফসল ঘরে তোলার এই সময়ে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কেরালামে এই উপলক্ষে নৌকোবাইচ, লোকনৃত্য, সঙ্গীত ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদের জন্মবার্ষিকী স্মরণে এই পবিত্র দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসেবে পালন করেন। বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে নবীর প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করা হচ্ছে। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জম্মু কাশ্মীরের পুঞ্চে ছড়ি মোবারক যাত্রা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দিয়ে শ্রী বুদ্ধা অমরনাথজি যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হল। লোকযান 26 অভিযানের অঙ্গ হিসেবে ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী 3 দিনের পর্তুগালের লিসবন সফর শেষ করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফর 2 নৌবাহিনীর মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়াকে আরও সুদৃঢ় করেছে। পাক সেনাবাহিনীর লাগাতার ধরপাকড় এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রিক চলাচলের উপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভ চলেছে। রাওয়ালকোট সহ একাধিক স্থানে বিক্ষোভকারীরা জমায়েত করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি আটক থাকা আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। পাশাপাশি আন্দোলন দমনে পাক সরকারের দমনমূলক পদক্ষেপ অবিলম্বে বন্ধেরও দাবি তোলা হয়েছে। কলম্বোয় দ্বিতীয় তথা শেষ ক্রিকেট টেস্টে ভারতের বিরুদ্ধে ফলোঅন করার পর আয়োজক শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 229 রান করেছে। চতুর্থ দিনের খেলা শেষে শ্রীলঙ্কা আপাতত 16 রানে এগিয়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নেপালে হড়পাবানে এখনও পর্যন্ত অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ শতাধিক ভারতীয় সহ 384 জনেরও বেশি পর্যটক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। দিল্লি লক্ষ্মী যোজনার আওতায় দিল্লি সরকার 4000-এরও বেশি মহিলার হাতে অনুমোদন পত্র তুলে দিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী বেশ কিছু অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন আকাশবাণী কলকাতার শতবর্ষ উপলক্ষে সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক, শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালধি এবং সুনীত চক্রবর্তী। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। শুনবেন প্রথম পর্ব। 8:30 শুনবেন আইনি কথা, বিষয় কপিরাইট আইন, এ বিষয়ে আইনজীবী সিদ্ধার্থ গোস্বামীর সাক্ষাৎকার গ্রহণে এবং প্রযোজনায় রৌলিনা সেনগুপ্ত। রাত 9টায় শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, খেয়াল পরিবেশন করবেন জাইনুল আবেদিন। 9:30 অনুরোধের আসর। রাত 10টায় বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি শিল্পী অঞ্জনা রায়, 10:45 শুনবেন আধুনিক গান শিল্পী সুজাতা সরকার। রাত 11টায় গজল শিল্পী স্নেহা চট্টোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, তবলা পরিবেশন করবেন সৌমেন নন্দী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই রাত আটটায় শুনবেন ছায়াছবির গান, 8:15 হরাইজন, 9:16 শুনবেন স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী বেশ কিছু অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রকে পাথেয় করে চিরন্তন ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস সঙ্গে নিয়ে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। পশ্চিমবঙ্গে তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় গড়ার জন্য রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে। পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায় আজ কলকাতার তিনটি হাসপাতাল পরিদর্শন করেছেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে 10টি নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরের। হাওড়ার আন্দোলে বহুতল আবাসনে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু। চিরাচরিত ধর্মীয় রীতি মেনে আজ ঈদ এ মিলাদ উন নবী উদযাপিত হচ্ছে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ মোহনবাগান সুপার জায়ান্ট 6-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। সম্প্রচার যাত্রায় এক ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করল।

0: এই 100 বছরে আকাশবাণী কলকাতা সংবাদ, সঙ্গীত, নাটক, শিক্ষা ও জনকল্যাণমূলক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রজন্মের শ্রোতাদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলেছে। বহুজন হিতায়, বহুজন সুখায় এই মন্ত্রকে পাথেয় করে আকাশবাণী শব্দের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে গড়ে তুলেছে আত্মিক যোগসূত্র। 1971 বাংলাদেশে মুক্তিযুদ্ধের দিনগুলিতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের মুক্তিকামী মানুষ আজও তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে ঐতিহাসিক সিদ্ধান্ত, বাঙালির কাছে খবরের নির্ভরযোগ্যতার একমাত্র মাপকাঠি ছিল আকাশবাণী। বর্তমানে বিভিন্ন বেসরকারি চ্যানেল ও পোর্টালের রমরমার যুগেও আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আজও স্বকীয়তা বহন করে চলেছে। একটি প্রতিবেদন।
1: ধরনের দূর দূর কোণে যেথা বসে একক নির্জনে, সেথাও পশিল আজি নিখিলের সুর, দূর আর রহিল না দূর। লিখেছেন রবীন্দ্রনাথ কলকাতা বেতারের সূচনার এক দশক পর, অর্থাৎ 1938 শর্টওয়েভ সম্প্রচারের উদ্বোধনের দিন। কলকাতা বেতারের শতবর্ষের চলার পথে এসেছে মহাযুদ্ধ, চীন পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী ও কূটনীতির সাফল্য, ও সবচেয়ে উল্লেখযোগ্য 1971 বাংলাদেশ মুক্তিযুদ্ধে কলকাতা বেতারের ভূমিকা, সম্প্রচারের ইতিহাসে যা উজ্জ্বল দৃষ্টান্ত।
2: দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠটা শোনার জন্য আমরা বসে থাকতাম, কখন উনি সেই ভাবগম্ভীরভাবে সংবাদগুলো উনি পরিবেশন করবেন, এটাই ছিল আমাদের একটা প্রেরণার বড় উৎস। আকাশবাণী যে রোল প্লে করেছে মুক্তিযুদ্ধে, এটা বলে বোঝাতে পারবো না। তার কারণ প্রথম যে একটা সমন্বিত যুদ্ধ হয় 8টা নৌবন্দরে, যেটা এই আকাশবাণীর গান দিয়ে শুরু হয়েছিল।
1: কৃষি কথা থেকে মজদুর মণ্ডলী অথবা অনুরোধের আসর কিংবা নাটক থেকে সংবাদ, প্রতিটি উপস্থাপনা গুরুত্ব দিয়েছে সুস্থ বিনোদনের পাশাপাশি নির্ভরযোগ্য তথ্যে। গ্রাম শহরের নানা মানুষ, বিশেষ করে দৃষ্টিহীন শ্রোতাদের কাছে যা একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম।
3: শামীম আক্তার বলছি, আমাদের কাছে আকাশবাণী সব থেকে বড় মাধ্যম। কারণ হচ্ছে এখানে যেহেতু ভয়েস দিয়ে সবকিছু করা হয়, নির্ভুল আমরা খবর শুনতে পাই।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সমাজের সকল শ্রেণীর কাছে সহজ সরল ভাষায় বস্তুনিষ্ঠ খবর পৌঁছে দিতে আকাশবাণী সংবাদের অনন্য ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন সংবাদ বিভাগের প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শান্তনু পালোধি।
4: শিক্ষিত মানুষদের জন্য সংবাদ মাধ্যম, খবরের কাগজ এগুলো ছিল, কিন্তু যাদের কাছে এই উপায়টা ছিল না, কিন্তু সেই সব মানুষকেও তো আমাদের উন্নয়ন প্রক্রিয়ায় সামিল করাটা অবশ্যই প্রয়োজন ছিল, এবং সেই প্রয়োজনীয়তা ছিল বলেই চেষ্টা করা হয়েছে যে তাদের কাছে কত সহজ ভাষায়, নিজস্ব ভঙ্গিতে, কথায় প্রয়োজনীয় তথ্যগুলি পৌঁছে দেওয়া যায়। জাতীয় লক্ষ্য পূরণের অঙ্গ হিসেবেই আকাশবাণীর এই নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে।
0: পঙ্কজ মল্লিক, বাণী কুমার ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কালোজয়ী মহিষাসুর মর্দিনী আজও বাঙালির কাছে দুর্গাপুজো ও শারদীয় উৎসবের আগমনী বার্তা। দিনটি উপলক্ষে সেজে উঠেছে কলকাতার আকাশবাণী ভবন, দিনভর চলেছে নানা অনুষ্ঠান। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই উপলক্ষে আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। আকাশবাণী কলকাতার 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলো, পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি শোনা যাবে দুটি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও তা শোনা যাবে। পশ্চিমবঙ্গে তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় গড়ার জন্য রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের খরাপ্রবণ জেলাগুলির কৃষিক্ষেত্রে উন্নয়নে এই অঞ্চলে নতুন কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। দিল্লিতে গত সপ্তাহে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। শিবরাজ সিং চৌহানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে রাজ্যের পক্ষ থেকে একগুচ্ছ প্রস্তাব তুলে ধরা হয়। তার মধ্যে অন্যতম ছিল তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে লারসেন অ্যান্ড টুব্রো গোষ্ঠীর একটি ডেটা সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগে এই প্রকল্প সম্পূর্ণ চালু হলে রাজ্যের তরুণ পেশাদারদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কলকাতার তিনটি হাসপাতালে আজ আচমকা পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায়। প্রথমে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধীনস্থ বেলগাছিয়ার ইন্দিরা মাতৃ ও শিশু কল্যাণ হাসপাতালে যান তিনি। এরপর নর্থ সুবারবান হাসপাতাল পরিদর্শন করেন, হাসপাতালের পরিকাঠামো চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখেন। খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তা অবিলম্বে উন্নত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর অবিনাশ দত্ত মেটারনিটি হাসপাতালও পরিদর্শন করেন তিনি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে 10টি নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন ওই হাসপাতালে শিশু মৃত্যুর হার বেড়েছে, শোকজ করে এর কারণ জানতে চাওয়া হয়েছে। আগামীকাল হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হাওড়ার আন্দুলে বহুতল আবাসনের একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে কয়েকজন আবাসিক হাসপাতালে চিকিৎসাধীন। আজ দুপুরে ওই আবাসনের তিনতলার ওই ফ্ল্যাটে হঠাৎই আগুন লাগে, ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, আটকে পড়েন একাধিক বাসিন্দা। কোনক্রমে দমকল কর্মীরা তাঁদের উদ্ধার করেন। আগুনে পুড়ে মৃত্যু হয় বছর 65-এর গোপা মুখোপাধ্যায়ের। দমকলের 5টি ইঞ্জিন প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে একের পর এক অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে পুরুলিয়া শহরের বিভিন্ন হোটেল ও বহুতল আবাসনে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে আজ অভিযান চালায় দমকল বিভাগ। হঠাৎ আগুন লাগলে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নিয়ে মকড্রিলের আয়োজন করা হয়। কলকাতার গড়ফায় 4 বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত পলাতক, জল খাওয়ানোর নাম করে ওই ব্যক্তি শিশুটিকে আবাসনের ছাদে নিয়ে গিয়ে নির্যাতন করে বলে অভিযোগ। চিরাচরিত ধর্মীয় রীতি মেনে আজ ঈদ এ মিলাদ উন নবী উদযাপিত হচ্ছে। পয়গম্বর হজরত মোহাম্মদের জন্মবার্ষিকীর স্মরণে পবিত্র এই দিনটি ধর্মপ্রাণ মুসলিমরা আড়ম্বরের সঙ্গে পালন করেন। খাদ্য, দান সামগ্রী বিতরণ ও বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে হজরত মোহাম্মদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। কলকাতার পার্ক সার্কাসেও শোভাযাত্রার আয়োজন করা হয়। মুর্শিদাবাদের হরিহরপাড়া, ইসলামপুর, মালদার ইংরেজ বাজারে বিশেষ নামাজ পাঠ করেন ইসলাম ধর্মাবলম্বীরা। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ মোহনবাগান সুপার জায়ান্ট 6-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিয়েছে। বিরতিতে মোহনবাগান 2-0 গোলে এগিয়েছিল। সুহেল আহমেদ ভাট হ্যাট্রিক করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রকে পাথেয় করে চিরন্তন ঐতিহ্য, গৌরবময় ইতিহাস সঙ্গে নিয়ে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। পশ্চিমবঙ্গে তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় গড়ার জন্য রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

আমার নাম বিটু দেবনাথ, আমার বাড়ি আমবাসা শশপুরের ভাই। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ব করতে আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো যারা ওরাও যাতে কৃষক বিমার প্রয়োজনের মধ্যে যাতে নিয়ে আসে। আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরা উপকৃত হবে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ প্রযোজনা।
1: আজ শতবর্ষে পা রাখল আকাশবাণী কলকাতা। এই 100 বছরে সংবাদ বিভাগের নানা বর্ণময় ঘটনার বিবরণ তুলে ধরেছেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের অবসরপ্রাপ্ত 3 বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। সঞ্চালনায় রয়েছেন সন্দীপন দাশগুপ্ত। আজ শুনবেন প্রথম পর্ব।
2: নমস্কার, আকাশবাণী 100। দেখতে দেখতে 100 বছর কেটে গেল আকাশবাণীর, এবং নানা ওঠাপড়া, নানা অনুষ্ঠান, নানা ঘটনার মধ্যে দিয়ে কেটে গেছে 100 বছর। 1927 সালে যে জার্নি শুরু হয়েছিল আকাশবাণীর, 2026 সালে তা 100 বছরে পড়েছে। আর এই 100 বছরে কেবলমাত্র অনুষ্ঠান নয়, তার একটা অবিচ্ছেদ্য অংশ হলো সংবাদ। ইতিহাস বলে 1927 সালের 26শে আগস্ট, যেদিন রেডিও সম্প্রচার শুরু হয়েছিল এই কলকাতায়, সেদিন থেকেই নাকি শুরু হয়েছিল আকাশবাণীর সংবাদও। এই সংবাদের বিবর্তন নিয়ে আলোচনার জন্য আমরা পেয়েছি 3 দিকপাল, যারা আকাশবাণীর সংবাদকে বিবর্তিত হতে দেখেছেন, যারা আকাশবাণীর সংবাদকে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন। এই 3জন হলেন শ্রী শঙ্কর দাশগুপ্ত, শ্রী সুনীত চক্রবর্তী এবং শ্রী শান্তনু পালোধি। আপনাদের সকলকে আমাদের আকাশবাণীতে স্বাগত। আমি প্রথমেই শুরু করি সুনীতদাকে নিয়ে। সুনীতদা, এই আকাশবাণীর প্রত্যেকটা ইট কাঠ পাথরের মধ্যে ইতিহাস জড়িত। কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, হেমন্ত মুখোপাধ্যায়, পঙ্কজ মল্লিক থেকে শুরু করে আজকের যত শিল্পী আছেন, প্রত্যেককে যেটা বলা হয় যে আকাশবাণী যতক্ষণ না পর্যন্ত একটা ছাপ মেরে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু প্রতিষ্ঠিত শিল্পী হতে পারছে না। এবং তার থেকেও বড় কথা যে সংবাদের ক্ষেত্রে আকাশবাণীতে বলেছে, এই যে একটা শব্দবন্ধ, তার কিন্তু একটা অন্যরকম মাত্রা আছে। এবং আমরা যারা আকাশবাণীর সঙ্গে যুক্ত হতে পেরেছি, তারা বোধহয় অত্যন্ত ভাগ্যবান যে এরকম একটা ইতিহাসের প্রতিটি পড়তে পড়তে আমরা তার সাক্ষী হতে পেরেছি। সুনীতদাকে প্রশ্ন যে আপনি এই ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করবেন।
3: এটা খুব ভালো প্রশ্ন করেছো, এবং উদ্বেলিত হয়ে আছি আমি আকাশবাণীর এখানে প্রবেশ করে এবং নিজে কথা বলতে পেরে। আমরা যখন এখানে আসি, তখন আকাশবাণী সেই সময়ের সংবাদের বিভাগের যারা ছিলেন, আমি তাদের দেখেছি, তারা অত্যন্ত প্রতিষ্ঠিত মানুষ, এবং সংবাদকে তারা কি গুরুত্ব দিতেন, কিভাবে সংবাদকে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি জনপ্রিয় করার জন্য কিভাবে কি করতে হয়, ভাষাশৈলী কিভাবে করতে হবে, সব সময় তারা এই বিষয়ে চিন্তিত ছিল। আমি একটা কথা বলি, আমি যখন এখানে এসেছি এই স্টেশনে, সেটা হচ্ছে 1977 সালের শেষের দিকে একদম। ততদিনে এখানে বামফ্রন্ট সরকার প্রথমবারে বিজয়ী হয়ে এসেছে 77 সালে, এবং আমি আসার পরেই এখানে কলকাতা সহ সারা রাজ্যে একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ এলো, 78-এর বন্যা, যেটা একটা বিরাট ঘটনা ঘটলো সারা রাজ্যে। আমি এখান থেকে রাতের বাড়িতে যাই, তার পরের দিন সারা কলকাতা একেবারে বিপর্যস্ত, কেউ কোথাও যেতে পারবে না, কেউ বেরোতে পারবে না। তার আগের দিকে শুনলাম ওই দিন রাতে আমাদের প্রণবের সেন আর একজন, দুজন যখন গাড়ি নিয়ে রাতের ডিউটি করে ফিরছে, তখন তারা রাস্তার মধ্যে জলে ডুবে গিয়ে একেবারে সারা রাত গাড়ির মধ্যে ছিল, এবং তাদের ঘাড় উঁচিয়ে তারা সেই জলমগ্ন অবস্থার থেকে বেঁচেছিলেন। এবং সেই সময় বেশ কয়েকদিন পুলিশের বড় ভ্যান আমাদের বাড়ি থেকে তুলে এখানে নিয়ে আসতো, এবং বেশ কয়েকদিন এইভাবে চলার পরে আমরা নিয়মিতভাবে এখানে যখন আসি, তখন এখানে টেলিফোন বিপর্যস্ত, সমস্ত কিছু বিপর্যস্ত হয়ে পড়ায় সরকার খুব মুশকিলে পড়ল। নতুন সরকার এসে তারা কিভাবে মানুষের মধ্যে, দুর্গত মানুষদের মধ্যে যোগাযোগ রাখবে সেটাই তারা বুঝতে পারল না। পুলিশের ওয়্যারলেস খারাপ, জলে ডুবে গেছে সব। সেই সময় জ্যোতিবাবু প্রতিদিন দুপুর 12টার সময় আমি ওনার ঘরে যেতাম এবং আমার সঙ্গে উনি বিস্তৃতভাবে আলোচনা করে কোন ডিস্ট্রিক্টের কোন জায়গায় এয়ার ড্রপিং হবে তার একটা লিস্ট আমাকে দিতেন এবং সেই লিস্ট নিয়ে এসে আমাদের এখানের পরবর্তীকালে দুপুরের বুলেটিন, সন্ধ্যের বুলেটিন, রাতের বুলেটিনে সেগুলো পড়া হতো এবং সেই অনুযায়ী লোকেরা কোন কোন জায়গায় দাঁড়াবে, কোন বাড়ির ছাদে বা কোন মাঠে যেটা উপরে রয়েছে সেটা সমস্তই রেডিও সংবাদের উপরে নির্ভর করে তাদের জীবন চলত। সেই একটা ঘটনা আমি দেখেছি ভয়ঙ্কর। রেডিও যে মানুষের জীবনে যে কত গুরুত্ব

0: গুরুত্বপূর্ণ স্থান পায় সেইটি আমি প্রত্যক্ষভাবে দেখেছি, সেটা হচ্ছে 1978-এর বন্যা।
1: শান্তনুদাকে জিজ্ঞেস করি, শান্তনুদা, 1947 সালে যখন দেশ স্বাধীন হলো তখন মাত্র 6টি রেডিও স্টেশন ছিল, এবং পরবর্তীকালে এখন আমাদের কাছে যে হিসেব তাতে বলছে যে 46টি আঞ্চলিক সংবাদ কেন্দ্র থেকে, অর্থাৎ RNU থেকে সংবাদ প্রচারিত হয়, এবং ভাষায় উপভাষা মিলিয়ে 72টা ভাষায় 600-র উপর বুলেটিন প্রচারিত হচ্ছে। এই যে একটা ট্রানজিশন স্বাধীনতা পরবর্তী সময়, এই ট্রানজিশনটাকে আপনি কিভাবে দেখেছেন?
2: একটা কথা মনে রাখা দরকার, আয়তনের দিক থেকে আমাদের দেশ বিরাট, এবং আমাদের মধ্যে ভাষা ধর্ম বর্ণ বিভিন্ন রকমের যে বৈচিত্র্য আছে, সেই বৈচিত্র্যের মধ্যে একটা যে ঐক্য এবং ভাবগত সংহতি, সেই সংহতিকে আরও শক্তিশালী করা, সংহতিকে আরও দৃঢ় করা, ভারত স্বাধীন হওয়ার পর এইটা একটা বড় কাজ ছিল আমাদের রাষ্ট্রনেতাদের সামনে। এবং সেই কাজে রেডিও বা বেতারকে, আকাশবাণীকে একটা বড় ভূমিকা পালন করতে হবে, এ কথা আমাদের দেশের নেতারা জানতেন, এবং জানতেন বলেই আকাশবাণী এই যে বিভিন্ন নেটওয়ার্ক সম্প্রচার ব্যবস্থাকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষের নিজের ভাষায় নিজের কথায় তাদের কাছে জরুরি প্রয়োজনীয় তথ্যগুলো, খবরগুলো, সংবাদগুলো এবং উন্নয়ন প্রক্রিয়ার বিভিন্ন বিষয়গুলি পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল আমাদের রাষ্ট্রনীতিতে। এবং সেই তারই হাত ধরে আমরা সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়া এবং বা বলা ভালো সামাজিকভাবে মানুষকে ঐক্যবদ্ধ করা, তাদেরকে বিভিন্ন বিষয়ে সচেতন করা, তাদেরকে স্বাধীন দেশের একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদের কাছে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য, সে অর্থনৈতিক বিষয় হোক, রাজনৈতিক বিষয় হোক, সামাজিক বিষয় হোক, সেগুলিকে নিজের ভাষায় পৌঁছে দেওয়ার একটা খুব প্রয়োজন ছিল। এটা ঠিক যে আকাশবাণী ছাড়া যে কোনো সংবাদ মাধ্যম ছিল না এমন বলবো না, কারণ শিক্ষিত মানুষদের জন্য, অর্থাৎ যারা লেখাপড়া জানেন, লিখতে পারেন, পড়তে পারেন, তাদের জন্য তো সংবাদ মাধ্যম, খবরের কাগজ এগুলো ছিল, এই ধরনের উপায় তাদের হাতে ছিল। কিন্তু যাদের কাছে এই উপায়টা ছিল না, কারণ একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন স্বাধীন হই তখন আমাদের সাক্ষরতার আর কিন্তু ততটা উৎসাহ ব্যঞ্জক ছিল না, কিন্তু সেই সব মানুষকেও তো আমাদের এই যে জাতি গঠন, স্বাধীন দেশ হিসেবে আমাদের গড়ে ওঠা, সেই উন্নয়ন প্রক্রিয়ায় সামিল করার তো একটা অবশ্যই প্রয়োজন ছিল, এবং সেই প্রয়োজনীয়তা ছিল বলেই চেষ্টা করা হয়েছে যে তাদের কাছে কত সহজ ভাষায়, কত তাদের নিজস্ব ভাষায়, নিজস্ব ভঙ্গিতে, নিজস্ব কথায় তাদেরকে প্রয়োজনীয় তথ্যগুলি পৌঁছে দেওয়া যায়। এবং সেই জাতীয় লক্ষ্য পূরণের অঙ্গ হিসেবেই আকাশবাণীর এই নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে, এবং বিভিন্ন ভাষায়, বিভিন্ন কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন এবারে নিজস্ব ভাষায় যাতে মানুষ তাদের তথ্য আহরণ করতে পারেন, সংগ্রহ করতে পারেন, জানতে পারেন, সেই বিষয়টিকে সুনিশ্চিত করতে চাওয়া হয়েছে।
1: হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আরেকটা বিষয়ও যে আমরা ছোট থেকে যখন বড় হয়েছি তখন এক একজন সংবাদ পাঠক আমাদের কাছে এক একজন বলা যেতে পারে যে যারা ছিলেন যে আইকন, ইভানা, নীলিমা সান্যাল, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, পরবর্তীকালে তরুণ চক্রবর্তী, অনিল চট্টোপাধ্যায়, এই এই যে এনাদের যে একটা আইকন হয়ে ওঠা, সেটা তো তখন কেবলমাত্র রেডিও ছিল বলেই, মানে তার পাশাপাশি আর কোনো সংবাদ মাধ্যম ছিল না, এই কারণেই তাদের এই আইকনিক একটা লেভেল পাওয়া। কিন্তু পরবর্তীকালে যেটা আমাদের মনে হয়, যে ইতিহাস যেটা বলছে যে এনারা বাংলা শব্দভাণ্ডার এবং বাংলা ভাষাটাকে এক অমূল্য সম্পদ দিয়ে গেছেন, সে ব্যাপারে আপনি কি বলবেন?
2: না, সংবাদ মাধ্যম ছিল তা না, সংবাদপত্র নিশ্চয়ই ছিল, কিন্তু একটা যেটা খুব বড় কাজ এরা করতেন, এরা তো শুধু খবরটা আমাদের পড়তেন না, আমাদের যে বিভিন্ন সংবাদ সংস্থার সঙ্গে যে চুক্তি ছিল সেই মতো যে সংবাদগুলো আসতো, এগুলো খুব সাবলীল এবং খুব সুন্দর অনুবাদের কাজে এদের একটা বড় ভূমিকা ছিল
1: বাংলা অনুবাদের ক্ষেত্রে।
2: সেই ভূমিকাটা ছিল বলেই আমি ব্যক্তিগতভাবে দেবদুলাল বাবুর সঙ্গে কাজ করতে করতে দেখেছি যে অনেক সময় অনেক শব্দকে কত সুন্দরভাবে তিনি এনে দিয়েছেন, আমরা হয়তো একটা লিখেছি
3: কিন্তু দেবুদার হয়তো পছন্দ হয়নি, বা দেবুদা মনে করেছেন তার চেয়ে একটা আরো সহজভাবে বলা যায়, উনি সেই শব্দটাকে সেভাবে তৈরি করেছেন। এবং আমি তো শুনেছি আমাদের সিনিয়রদের কাছে যে বিজন বাবু, বিজন বসু, তার নাকি এরকম অনেক অবদান আছে, কিভাবে বলতে হবে, কোন স্টাইলে, কার, কোন মানুষের খবর দেওয়ার সময় কোন শব্দ চয়ন করতে হবে, এই ব্যাপারেও তিনি খুব সচেতন ছিলেন।
1: সেক্ষেত্রে রাজীন সেনের ভূমিকাও বোধহয় ছিল, রাজীন সেন এবং বিজন বসু দুজন তো শুরু করেছিলেন সংবাদের ব্যাপারটা। আপনি তো দীর্ঘকাল এই সংবাদের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন, কিছু ঘটনা যেগুলো আপনার মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে বাংলা সম্প্রচারের ক্ষেত্রে একটা বিপ্লব এনেছে, এরকম যদি দু একটা বলেন। আমি বাংলাদেশের যুদ্ধের খবরটা পরে ঢুকবো, কারণ সেটা একটা অনেক বড় ব্যাপার, কিন্তু তার আগেও আপনার যে ছোট ছোট কিছু ঘটনা।
4: হ্যাঁ, এটা ঠিকই যে রেডিওর ভাষা হিসেবে আমরা একটা আলাদা ছবি আঁকতে পেরেছিলাম সেই সময়, বিশেষ করে আমি আমার প্রথম দিকে বা তারপরে যখন দেবদুলাল বাবু বা প্রণবের সেন বা নির্মল সেনগুপ্ত বা পীযূষ বন্দ্যোপাধ্যায় এদের সঙ্গে কাজ করতাম, পরে তরুণ চক্রবর্তী এল, গৌতম এসছিল অল্প দিনের জন্যে, দুর্ভাগ্যক্রমে সে তো চলে গেল। আমি দেখেছি যে একটা বাংলা সেন্টেন্সকে, একটা বাক্যকে সহজভাবে উপস্থাপন যোগ্য করতে ওরা কত চেষ্টা করতেন, যেটা স্বাভাবিকভাবে হয়তো আমার মুখ দিয়ে বেরোতো, কিন্তু ওরা ব্রডকাস্ট ল্যাঙ্গুয়েজ একটা একটা যেন আলাদা স্কুল তৈরি করেছিলেন। বিশেষ করে দেবদুলালবাবু, তার কথা তো উল্লেখ করতেই হয়, তাকে দেখেছি যে উনি ভোরবেলা ডিউটিতে থাকলে আগে এসে বোতল থেকে গরম জল বের করে গার্গল করতেন গলা পরিষ্কার করার জন্যে, তারপরে স্ক্রিপ্ট নিয়ে বসতেন এবং সেই স্ক্রিপ্টে তার নিজের অনুযায়ী পেসিং করতেন, তার গলাকে ঠিক রাখার জন্যে তার চেষ্টা, এটা তার মানে ব্যক্তিগত কোয়ালিটি। কিন্তু রেডিও নিউজকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 10টা 15টা এরকম একটা আইটেম মানুষের কাছে পৌঁছে দেওয়া, যাতে অসম্পূর্ণভাবে না থাকে, কোনো আইটেমই যাতে অসম্পূর্ণ না থাকে, এই বলে তারা যে রেডিও ভাষা একটা সৃষ্টি করেছিলেন, সেই রেডিও ভাষাটা যেন পরে রেডিও শুধু ব্রডকাস্টে আমাদের মুখের কথা না, স্ক্রিপ্ট লিখতেন যারা, প্রণবেশবাবু লিখতেন, নির্মল সেনগুপ্ত লিখতেন, তারাও যেন একটা আলাদা ভাবভঙ্গি ভাষা তৈরি করে ফেলেছিলেন, যে শুনলে মনে হবে যেন এটা রেডিও থেকেই ব্রডকাস্ট করা হচ্ছে। কিন্তু পরের দিকে হয়তো এই গুণগত উৎকর্ষটাকে বজায় রাখার জন্যে ঠিক ততটা গুরুত্ব দেওয়া হয়নি, সেই জন্যে হয়তো কেউ কেউ এখন এমনিতেই রেডিও টেলিভিশনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লোকে বলে হেরে যাচ্ছে, কিন্তু আমরা মনে করি না। আমি নিজে আকাশবাণীর নিউজ সার্ভিসেস ডিভিশন বা সংবাদ সেবা বিভাগে একটা না 32-33 বছর কাজ করে বুঝেছি যে রেডিও নিউজকে মোকাবিলা করার মতো এখনও পর্যন্ত কোনো আইটেম না। আপনি এমনি সাধারণ একটা মানুষের জিজ্ঞেস করুন যে দূরদর্শনের খবর কখন হয়, তিনি সেটা বলতে না পারলেও কিন্তু বলতে পারবেন যে সকাল 7:25 রেডিওর খবর হয়। এই যে একটা ইমেজ তৈরি করেছে রেডিও গত 100 বছর ধরে, আমাদের সৌভাগ্য যে আমরা তার প্রায় প্রথম অবস্থা থেকে এখনও পর্যন্ত এই বিবর্তনটার সাক্ষী থাকছি। প্রার্থনা করি যারা এখন আছেন, যারা এই সংস্থাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, তারা ঠিক সেই উৎকর্ষ বজায় রেখে রেডিওর নিজস্ব ভাব মূর্তিটা বজায় রেখে তারা রেডিও নিউজে চালাবেন।
1: সুনীতদা, আপনি দীর্ঘদিন আপনি রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত, কিছু ইন্টারেস্টিং ঘটনা যেগুলো আপনার রিপোর্টিং জীবনের সঙ্গে ঘটেছে এই আকাশবাণীর হয়ে কভার করতে গিয়ে?
0: সে তো অনেক, দু একটা বলার মতো জায়গা আছে। একটা ধরো, আমি যখন আসি সেটা হচ্ছে বোধহয় 80-এর দশকের মাঝামাঝি সময়, আমি একটু তাড়াতাড়ি তখন আসতাম, 11:10-11:00 নিউজ রুমে বসে আছি, হঠাৎ একটা খবর এলো জাপানিজ কনসুলেট থেকে, হঠাৎ বললো যে আপনারা কিছু জানেন, কলকাতা এয়ারপোর্টে বাংলাদেশের একটি বিমান হাইজ্যাক করে এখানে আনা হয়েছে। আমরা তো আকাশ থেকে পড়লাম, যে রে বাবা, এত বড় ঘটনা ঘটেছে, অথচ

0: কেউ কিছু জানি না, পিটিআই ফিটিআই ইউএনআই ফিউএনআই কিচ্ছু কভার করেনি। শোনার পরেই যাওয়া হলো, কারণ তখন তো রেডিওই সব থেকে ইম্পর্টেন্ট মিডিয়াম। সঙ্গে সঙ্গে কোনো রকমে এখান থেকে একটা গাড়ি করে আমি এয়ারপোর্টে চলে গেলাম। ইতিমধ্যে এই খবর রেডিওতে প্রচার হয়েছে, ইউএনআই পিটিআইও দিয়েছে। দুটো তিনটের পর থেকে ওখানে গাদা গাদা সাংবাদিক, বেশ কিছু ক্যামেরা সেখানে উপস্থিত, এবং সেই হাইজাকার একটা বাংলাদেশের বিমানের ভেতরে ঢুকে আছে, তাকে কিছুতেই বের করা যাচ্ছে না। বিকেল 5টা হয়ে গেল, তখন শুনলাম যে কিছু মানুষ, সম্ভবত তারা পুলিশের লোক বা ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক, তারা খাওয়ার নিয়ে, মানে হোটেলের লোক এই নিয়ে তারা ওর মধ্যে ঢুকেছে, এইটা আমরা শুনতে পেলাম। কিন্তু তখনও ওই যে দাঁড়িয়ে আছে এবং অতগুলো লোক ওখানে ভেতরে রয়েছে, তারা কিন্তু মুক্তি পাচ্ছে না। সেই সময় আমাদের মনে আছে হোম সেক্রেটারি ছিলেন মিস্টার সেনগুপ্ত, যিনি পরবর্তীকালে চিফ সেক্রেটারি হয়েছিলেন, রথীন সেনগুপ্ত। তিনি হোম সেক্রেটারি হয়ে ওখানে গিয়ে বসে আছেন উপরে এটিসিতে, আর নিচে কোনো খবর আসছে না। এরকম করতে করতে 5:30 হয়ে গেল। আমরা তো খুব মুশকিলে পড়ে আছি, কী হবে না হবে, সব দিল্লি থেকে টেলিফোনে বলছে কী হলো, ও তো ওখানেই বসে আছে সেটাই আমরা জানি। হঠাৎ আমি দেখছি যে ওই এটিসির দু তিনজন ইঞ্জিনিয়ার, তারাও এসে ওই যেখানে ওদের ক্যান্টিন ছিল সেখানে বসেছে। সেটা তখন হবে 5:40-5:45 এরকম বিকেল। তো আমার মনে আছে আমি কার কাছ থেকে খবর পাবো, ওই দুজন লোকের পাশে গিয়ে বসলাম এক কাপ চা নিয়ে। তাদের নানা রকম জিজ্ঞেস করছি, কী হলো, কী অবস্থা বলুন তো। বললো ওরা তো এইমাত্র ওকে বের করেছে, হাইজাকার ধরা পড়েছে, ওকে এইমাত্র বের করলো। আমি, সে তো কেউ খবর পায়নি। বললো না, আমি এই খবর শুনেই এসেছি, এই খবরটা আমরা জানি। আমি, আপনি ঠিক জানেন? হ্যাঁ, আমরাই তো এটা সব জানলাম যে ওকে বের করেছে। আমি বেরিয়ে এসেই টেলিফোনে দিল্লিতে খবরটা দিলাম, এবং দিল্লির 6টার নিউজে দিস বিকেম দ্য ফার্স্ট নিউজ। এইটা হয়ে গেল। হয়ে গিয়ে তার প্রায় 8:45 বাদে মিস্টার সেনগুপ্ত প্রেস কনফারেন্স ডাকলেন। প্রেস কনফারেন্স তো সবাই গিয়ে হুমড়ি খেয়ে পড়ল, এবং সাংবাদিকরা ভয়ঙ্করভাবে তার উপরে আক্রমণ চালালো যে আপনি আমাদের খবর দেননি যে হাইজাকার ধরা পড়েছে। উনি তো একটু বিব্রত হলেন, বললেন কেন, কী হয়েছে, আমি তো আপনাদের সঙ্গে প্রথম আলোচনায় বসেছি। বললো না, অল ইন্ডিয়া রেডিও এই কিছুক্ষণ আগে সেটা সংবাদ পরিবেশন করে দিয়েছে। এই রকম রেডিওর একটা এইরকম বিষয় ছিল যে তুমি যদি খবরটা আগে দিতে পারো, তাহলেই তুমি কিন্তু রেডিওর যে কাজটা করছো সেইতে। প্রথমেই সবাই মনে করে রেডিও প্রথমে খবর দেবে এবং নির্ভরযোগ্য খবর দেবে,
1: এবং আকাশবাণীতে বলেছে। হ্যাঁ, একটা অন্যরকম ব্যাপার আছে।
0: ওরে বাবা, সেটা আমি তোমাকে বলি ব্যক্তিগত ব্যাপারে। একটা কি ঘটনা ঘটলো, তারপরে সরকার সেই ঘটনার জন্যে,
1: এটা কোন সরকারে আমলে বলছেন?
0: আমি বামফ্রন্ট সরকারে আমলে। সরকার কিন্তু বলে দিয়েছে, আমাদের জানিয়ে দিয়েছে যে ওই ঘটনার প্রতিবাদে তারা ধর্মঘট ডাকবে। সেই সময় এখানে খুব ধর্মঘট ডাকা হতো, সরকারি ধর্মঘট, বছরে 3-4 পশ্চিমবঙ্গে সরকারি ধর্মঘট হতো,
1: বন্ধ।
0: এবং আমি খবরটা জেনেছি, জেনে কোন দোকানে বা কোন জায়গায় গিয়ে আমি বলছি এ তো বন্ধ হচ্ছে। বলে ধুস, আপনি কিচ্ছু জানেন না, আকাশবাণীতে কি বলেছে যে বন্ধ হচ্ছে। তো এই ক্রেডিবিলিটিটা আকাশবাণীর ছিল, এই 100% ক্রেডিবিলিটিটা আকাশবাণীর ছিল। দু একটা সময়ে আমাদের একটু নানা রকম, মানে এদিক ওদিক করে ক্রেডিবিলিটিটা আনা হতো, সেটাও অদ্ভুত। সেটা একটা ঘটনা বলি। একবার আমরা এখানে বসে আছি, হঠাৎ শুনলাম যে একটা মাঠে খেলা হচ্ছিল, গ্রামের মাঠে 11 প্লেয়ার ছিল, এবং বাজপুরে বজ্রপাতে 11 মধ্যে 10 মারা গেছে। খবরটা এলো, কিন্তু অন্য কেউ কিছু বলতে পারছে না যে এটা সত্যি খবর কি নয়। আমি অনেক চেষ্টা করে, হ্যাঁ, ওদের লোকাল থানাতে টেলিফোন করে বললো হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে, গোটা 10 লাশ এসে গেছে। তো আমি ওই খবরটা দেব কিভাবে সেটা বুঝতে পারছি না, তো একটু কায়দা করতে হলো। ইউএনআইকে বললাম যে এরকম একটা খবর এসছে, কিন্তু

0: আর ইউএনআই বা পিটিআই ওরা সবসময় রেডিওর খবরটা আগে পেয়ে দিত। আচ্ছা ঠিক বলছেন, হ্যাঁ এরম একটা খবর এসছে, তো খবরটা তাই খবরটা দিয়ে দিতে পারেন কিন্তু আপনারা, ফট করে ইউএনআই ওটা ওদের টিকারে পাঠিয়ে দিল, আমিও খবরটা ইতিমধ্যে তৈরি করে দিলাম। এই শঙ্কর দ্বারা যারা আমাদের অফিসার ছিল তাদের হাত থেকে বাঁচার জন্য
1: আমাদের খবর শুনে পিটিআই নিউজ করেছে এমন হয়েছে।
2: হ্যাঁ শান্তনুদা, আপনি তো দীর্ঘকাল নিউজ রুমে ছিলেন, তো নিউজ রুমে থাকার সময় এরকম কোনো ইন্টারেস্টিং ব্যাপার যেটা আপনার কাছে মনে হয়েছে হঠাৎ করে খুব আকস্মিক খবর কিন্তু খবর ধরাতে হবে, এই যে একটা দ্রুততার সঙ্গে যে কাজ ব্যাপারটা, সেটা যদি একটা একটা গল্প বলেন।
3: আমার মনে আছে তখন শঙ্কর দাও আছেন, আমি 7:50 স্থানীয় সংবাদ করছি, করতে করতে হঠাৎ খবরের মাঝখানেই, তখন তো ওই ল্যান্ডলাইন ফোনেই খবর আসতো আমাদের বহরমপুর থেকে, হাতেমুল ইসলাম মানে মুর্শিদাবাদ জেলার সংবাদদাতা খবর দিলেন হরিহরপাড়ায় একটা ঘটনা ঘটেছে, গুলি চালনায় বোধহয় 7 মারা গেছেন, আমার ফিগারটা যতদূর সংখ্যাটা মনে পড়ছে 7 মারা গেছেন। আমরা সঙ্গে সঙ্গে সেই খবরটা নিয়ে রাশ করলাম এবং যখন আমরা রিপিট বিয়ে করছি, হেডলাইন করছি, শেষে যখন আমরা আবার হেডলাইনগুলো বলি তখন আমরা ওই খবরটাকে 1 নিয়ে এলাম। এছাড়াও আরেকবার আমার মনে আছে, সেটা আমি সালটাও আমার মনে পড়ছে, 1998 সালে সম্ভবত 30 মার্চ একটা খুব টর্নেডো হয়েছিল মেদিনীপুরে, আমাদের সংবাদদাতা তখন মানস রায় সেই সন্ধেবেলা এই 6:30-7:45 নাগাদ খবরটা আমাদের পাঠালো যে একটা খুব ঘূর্ণিঝড় বিরাট হয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং 30 প্রাথমিকভাবে জানা যাচ্ছে 30 মারা গেছে তাতে। তা আমরা সেই খবরটা করি, জেলা শাসকটা বললো আপনার সোর্স কি, বললো কিছু না আমি একটা ওই পুলিশের 8 মেসেজ নাকি যায় সেখানে দেখেছি, এটা কনফার্ম আপনি নিশ্চিত হয়ে নিতে। আমরা জানতামও মানে আমরা কাকে কার খবরের উপর নির্ভর করে, যেটা সুনীতদাও জানেন যে আমরা জানতাম যে ব্যক্তি খবর দিচ্ছেন তার ক্রেডিবিলিটিটা আমাদের কাছে একটা নিজেদের মতো করে আমরা অ্যাসেস করে রাখতাম, যেমন হাতিমুল ইসলাম, মানস রায়, আমাদের নিরঞ্জনবাবু তো খুব সাবধানী মানুষ ছিলেন, আমাদের বাসব মুখোপাধ্যায় মালদার, এরকম কয়েকজন ছিলেন যাদের আমরা জানতাম যে এদের খবরে আমাদের খুব বিপদে পড়তে হবে না। এরকম অনেক ঘটনা আছে ছোট ছোট, এই দুটো খুব বড় ঘটনা। আরেকবার আমার মনে আছে সকালবেলা বাড়িতে আছি, আমাদের ইয়ে ফোন করেছেন, বাসববাবু ফোন করেছেন, বাসবাবু ফোন করেছেন একটা ব্রিজ থেকে একটা বাস পড়ে গেছে এবং বেশ কয়েকজন তাতে মারা গেছেন। তো সেই খবরটা খবর চলতে চলতেই আসা এবং তখন কিন্তু স্থানীয় সংবাদ আমাদের 5 কিন্তু তার মধ্যেও প্রথমে খবরটা বাড়িতে বাসববাবুর ফোনটা ধরেছিলেন আমার বাবা, আমি আবার বাসববাবুকে রিংবাক করলেন, বাবা যখন ডাকলেন করে তারপর আমরা খবরটা দিলাম, খবরটা আমরা ধরাতে পেরেছিলাম। এরকম অনেক ঘটনা আমাদের আছে।
0: এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, পশ্চিমবঙ্গে তারিখটা বা সনটা আমার মনে নেই, একটা রেল দুর্ঘটনা হয়েছিল, যে রেল দুর্ঘটনা এখনও ইতিহাস, সেটাকে বলে গাইসাল রেল দুর্ঘটনা, সব থেকে বেশি মানুষ মারা গিয়েছিল। সেই খবরটা আমি রাতে শুয়ে আছি, আমার এক বন্ধু ছিলেন চিত্তদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি তখন IAS অফিসার হয়ে কাজ করছেন, WBCS থেকে IAS হয়ে হোম ডিপার্টমেন্টে সে স্পেশাল সেক্রেটারি, তার সঙ্গে আমার খুব নৈকট্য ছিল। তো ও আমাকে সকাল 5:45 বাড়িতে টেলিফোন করেছে, টেলিফোন করে বলছে, আমার ডাক নাম ধরে বলছে, খবর পেয়েছিস এই রকম একটা ঘটনা ঘটেছে গাইসালে? আমি বললাম না আমরা খবর কোত্থেকে পাবো, কে দেবে আমাদের ওই গ্রামের খবর? বলে চেষ্টা কর, বড় খবর এসেছে আমি যতটুকু শুনতে পেয়েছি, কারণ ওর প্রথম জীবন শুরু করেছিল ইসলামপুরের SDO হয়ে, সুতরাং ওর একটা কানেকশনস ছিল। তো সেই সময় ওই সকাল মানে তার মধ্যে থেকে আমি সব ওই টেলিফোন ডিরেক্টরি থেকে জিজ্ঞেস করছি, DMকে, DM নেই, SDOকে জিজ্ঞেস করছি, SDO নেই, করতে করতে থানার টেলিফোনটা পেলাম। তো থানায় টেলিফোন করে বললাম যে এই তো আমি এখান থেকে বলছি আকাশবাণী থেকে, তো কেউ কি আছে? বললো না সাহেবরা তো সব ওই দুর্ঘটনাস্থলে গেছে, আর এই একজন আছে পিয়ন মতো, আর তো কেউ নেই। তো পিয়নকে বললাম ওনাকে একটু দিন, তো পিয়নকে জিজ্ঞেস করলাম আচ্ছা এইরকম একটা খবর পাওয়া গেছে সেটা সত্যি খবর? সে বলছে সত্যিই তো, একের পর এক লাশ আসছে, একের পর এক লাশ আসছে, রিক্সা করে আসছে, সব লাশ এখানে ফেলে চলে যাচ্ছে, আমি বললাম কত মারা গেছে, বললে সে আমি কি করে বলবো, 40টা তো ডেড বডি পড়ে আছে। তো সকালবেলা আমি সেই টেলিফোন করলাম দিল্লিতে প্রথমে, তারপর এখানে, যে এই রকম একটা ঘটনা ঘটেছে, স্কোর্স অফ পিপল মারা গেছে, হ্যাঁ আরও বাড়বে হয়তো। সেই খবর আমাদের 6টার খবরই গেল, সকাল 6টার খবরে দিল্লিতে গেল, তারপর এখানে স্থানীয় সংবাদ সংবাদে গেল। কলকাতার কোনো লোক জানতো না, পিটিআই জানতো না, ইউএনআই জানতো না, হ্যাঁ, কিন্তু আমরা এই খবরটা ব্রেক করলাম। পরবর্তীকালে দিল্লি থেকে তো আমাদের বললো ওখানে যাও, ওখানে গিয়ে সব কভার করো, এই করো সেই করো, সে বিরাট ঘটনা, বিরাট ঘটনা ঘটেছিল। কিন্তু আমি বলছি যে খবরগুলো কীভাবে আসতো, আজকের দিনে তো নয়, আজকে তো সেলফোনে সবাই সবার সঙ্গে যোগাযোগ করছে, এই করছে, সেই সময়ে কীভাবে খবর করতাম এবং সবাই কীভাবে আমাদের কাছে এগিয়ে আসতো, সাহায্য করতো এবং খবরটা শেষ পর্যন্ত যেত। সেই জন্যই আকাশবাণীর খবরের প্রতি মানুষের বিশ্বস্ততা এবং মানুষের বিশ্বাসযোগ্যতা, বিশ্বাস করতেন, আর তাছাড়া খুব উদগ্রীব হয়ে তারা শুনতেন। এইটাই আমাদের জীবনের সব থেকে বড় প্রাপ্য বিষয়।
2: শঙ্করদা, সুনীতদা এবং শান্তনুদা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আকাশবাণীর অজানা বহু তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য।
4: শুনলেন আকাশবাণী কলকাতার 100 বছরে সংবাদ বিভাগের নানা বর্ণময় ঘটনার বিবরণ। তুলে ধরলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের অবসরপ্রাপ্ত 3 বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। সঞ্চালনায় ছিলেন সন্দীপন দাশগুপ্ত। আজ শুনলেন প্রথম পর্ব। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।
5: শিশু মহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন অনুষ্ঠান আইনি কথা। ভারতে কপিরাইট আইন বিষয়ে আইনজীবী সিদ্ধার্থ গোস্বামীর সঙ্গে আলাপচারিতায় রৌলিনা সেনগুপ্ত।
7: শুরু হচ্ছে অনুষ্ঠান আইনি কথা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আইনি কথা অনুষ্ঠানে আজকের পর্বে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। শ্রোতা বন্ধুরা, আমরা দিন দিন নির্ভর হয়ে পড়ছি ডিজিটাল যুগে। আমাদের ব্যক্তিগত তথ্য দৈনন্দিন জীবন থেকে কর্মজীবন সব ক্ষেত্রেই প্রয়োজন হয়ে পড়ছে। ব্যাংক, অনলাইন আর্থিক লেনদেন পরিষেবা, এমনকি সামাজিক মাধ্যম ব্যক্তিগত তথ্য নিরাপত্তার ক্ষেত্রে বেশ অসুরক্ষিত। এই ডিজিটাল পরিষেবার জন্য বৈধ তথ্য ব্যবহারের সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের ভারসাম্য বজায় রাখতে এবং কোনো রকম তার অপব্যবহার রুখতে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট বা ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন একটি সমগ্র নিরাপত্তা দিতে তৎপর হয়ে উঠেছে। আজকের আইনি কথা অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন বিশিষ্ট আইনজীবী ডক্টর সিদ্ধার্থ গোস্বামী।

0: সুরক্ষা আইন বা ডিপিডিপি যেটা নতুন এসছে 2023 সালে এই আইনটি আসে, এবং এই আইনটি হচ্ছে বেসিক্যালি যে কোনো মানুষ, যে কোনো ইন্ডিভিজুয়াল, যে কোনো পার্সন তার যে ব্যক্তিগত জীবন এবং তার যে ব্যক্তিগত জীবনে চলার পথে তার যে ইমেজ যেটা সকলে জানে বা জেনে থাকে সেইটিকে নিয়ে কেউ ছেড়খানি করতে পারবে না বা সেইটা কেউ অপব্যবহার করতে পারবে না, সেটা নিয়েই বেসিক্যালি এই আইনটি তৈরি হয়েছে।
1: বেশ, এই আইনে ব্যক্তিগত তথ্য বলতে কি বোঝায়?
0: দেখুন, এই আইনের ভেতরে সমস্ত রকম তথ্যই আসতে পারে। আপনার ভিজুয়াল ইমেজ, আপনার যে মানে যে ছবি, সে ছবি আসতে পারে, আপনার ভয়েস, আপনার গলা, কণ্ঠস্বর সেটা আসতে পারে, আপনার হাতের লেখা আসতে পারে, আপনার কোনো একটা সিগনেচার স্টেপ বা সিগনেচার পোজ বা কোনো একটা সিগনেচার হয়তো ডান্স বা কোনো একটা জিনিস যেটা আপনার সঙ্গেই যুক, মানে যেই জিনিসটার সঙ্গে আপনাকে আলাদা করা যায় না। যেরকম আমি একটা এক্সাম্পল দিই, এবং সম্প্রতিকালে সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলাও হয়েছিল, যেরকম খামোশ শব্দটি কিন্তু একজনের সঙ্গে জড়িত, হিন্দি সিনেমা করেন বিখ্যাত অভিনেতা, এই ইভেন এই শব্দটা তো আমরা যেরকম কোরিলেট করতে পারছি এই শব্দটার সঙ্গে এই অ্যাক্টরটাকে কোরিলেট করতে পারছি, তো এই ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। তো এর যে অ্যাম্বিট অফ ইউজ, এর যে মানে যে পরিধি, এই পরিধিটা কিন্তু বিশাল। সেটা একটি ব্যক্তির ক্ষেত্রে যেখানে যেখানে প্রযোজ্য সমস্ত জায়গায় কিন্তু এটা লাগু।
1: এই আইন কি সকল স্তরের মানুষের জন্য প্রযোজ্য?
0: সমস্ত মানুষ এই আইনের আওতায় আসবে।
1: ডিজিটাল মাধ্যম মানে এখন আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সামাজিক মাধ্যমেও ব্যক্তিগত তথ্য দিয়ে থাকি, সেই তথ্য বিকৃতি যদি হয় তখন কি এই আইনের আওতায় আসবে?
0: সমস্ত কিছু, শুধুমাত্র যে সোশ্যাল মিডিয়া আছে তাই নয়, ধরুন আপনি কোনো একটা ই কমার্স ওয়েবসাইট থেকে কোনো একটা ছবি দেখলেন, সেই ছবিটি হয়তো আপনার বন্ধু বা বান্ধবীর সঙ্গে সার্কুলেট করলেন, সেটার যদি আপনার মোটিভ যদি ইল মোটিভ থাকে বা ফর কমার্শিয়াল পারপাস আপনি যদি সেটাকে সার্কুলেট করেন, ইভেন সেক্ষেত্রেও এটা প্রযোজ্য।
1: এক্ষেত্রে কমপ্লেন কোথায় করব? মানে আমি যদি এই ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন মানে তার সাহায্য নিতে চাই তাহলে আমি কমপ্লেন কোথায় করব?
0: একটা স্পেসিফিক বোর্ড আছে যেখানে চেয়ারম্যান থাকেন এবং মেম্বার থাকেন, এইখানে আপনি গিয়ে যখন কমপ্লেন করবেন আপনার কমপ্লেন্টের বেসিসে ফার্স্ট একটা চিঠি যাবে ডেটা ফিডুশিয়ারির কাছে। এখানে কয়েকটা টার্ম খুব ইম্পর্টেন্ট। এখানে প্রথম টার্ম হচ্ছে ডিজিটাল পার্সোনালিটি, মানে আপনি নিজে, আপনি হচ্ছেন প্রথম এন্টিটি, লিগাল এন্টিটি। সেকেন্ড লিগাল এন্টিটি হচ্ছে যে আপনার থেকে এই তথ্যটা যে সংগ্রহ করলো, সেটা কোনো ফোনের কোম্পানি হতে পারে, সেটা কোনো ব্যাংক হতে পারে, KYC সময় হয়তো আপনাকে ভিডিও কল করলো। তো সেকেন্ড হচ্ছে ডেটা ফিডুশিয়ারি, যে আপনার থেকে আপনার তথ্যটা কালেক্ট করলো। এবার নিয়ম হচ্ছে মানে আপনার তথ্য আপনার থেকে কালেক্ট করলো মানে আপনার কনসেন্ট আছে, এটাকে বলে ইমপ্লাইড কনসেন্ট। আপনার তো কনসেন্ট আছে বলেই তো আপনি ভিডিওটা দিয়েছেন বা আপনি আপনার নামটা দিয়েছেন, তার মানে আপনার কনসেন্ট আছে। তো আপনি কনসেন্টটা দিলেন কিন্তু কনসেন্ট তো রিভোক করলেন না, মানে কনসেন্টটা তো তুলে নিলেন না, তাহলে ডেটা ফিডুশিয়ারি বলতে পারে, মানে এই যে ব্যক্তি যে আপনার ডেটাটা নিল সে বলতে পারে যে ভাই তুমি তো এটাকে তো তুলে নাওনি তোমার যে কনসেন্ট দিয়েছো। অ্যাক্ট খুব স্পেসিফিক্যালি বলছে যে আইদার আপনি কনসেন্টের দেওয়ার পরে আপনি উইথড্র করলেন কনসেন্টটা, মানে চিঠি লিখে বললেন যে ভাই আমার যা যা তোমার কাছে আছে তুমি সেগুলো ইউজ করতে পারবে না, অর পারপাসটা যখন এন্ড হয়ে যাবে তখনই কিন্তু ওকে ডিলিট করে দেবে। পারপাস এন্ড মানে সাপোজ আপনার ব্যাংকের KYC হচ্ছে, আপনার KYC-র জন্য আপনার ভিডিও কল করা হলো, ভিডিও তোলা হলো, মানে ভিডিও তোলা হয়ে গেল এবং KYC-তে যখন টিক পড়ে গেল ব্যাংকের, মানেই আপনার পারপাস কিন্তু KYC-র এন্ড হয়ে গেল। মানে এই যে ডেটা ফিডুশিয়ারি তার তখনই উচিত পুরো আপনার যে ভিডিও ছবি মানে যা যা নিয়েছে ও তার মোবাইলে বা তার ডিভাইসে সমস্ত কিছু ডিলিট তাকে করে দিতে হবে।
1: সেটা আমি নিশ্চিত হব কি করে যে আমার ডেটা সে ডিলিট
0: করবে? ধরুন আপনি নিশ্চিত, অবভিয়াসলি আপনি নিশ্চিত হবেন না, জানার কোনো উপায় নেই, এটা জানা খুব ডিফিকাল্ট হয় অনেক সময়। এবার হয়তো কোনো এক সময় আপনি আপনার কোনো ছবি দেখলেন, ভিডিও দেখলেন, তখন আপনি ওই স্পেসিফিক ওই কোম্পানির এগেনস্টে আপনি কিন্তু কমপ্লেন করতে পারেন। আর একটা এক্সাম্পল দিই, যেরকম ধরুন আপনি হয়তো কোনো পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে গেছেন বা হয়তো কোনো শপিং মলে হয়তো কিছু জিনিস কিনতে গেছেন, দেখবেন আপনি ফোন নাম্বার দিচ্ছেন ওখানে, এবং তার পরপরই দেখবেন যে আপনার প্রচুর ফোন আসছে, মানে দিনের শেষে আপনার স্প্যাম কল যেটাকে, আপনি কিন্তু ওই স্পেসিফিক শপিং মলের ওই স্পেসিফিক দোকানটার এগেনস্টে কমপ্লেন করতে পারেন, আপনি কিন্তু ওই স্পেসিফিক পেট্রোল পাম্পের এগেনস্টে কমপ্লেন করতে পারেন যেখানে আপনার মনে হচ্ছে যে এই ডেটাটা ওখান থেকে আপনার বেরিয়ে

0: সাপোজ ধরুন আপনি একটা কমপ্লেন দিলেন বোর্ডের সামনে, আপনি একটা কমপ্লেন দিলেন, আমার মনে হচ্ছে ওই এক্স কোম্পানি থেকে আমার ফোন নাম্বার বা আমার ভিডিও বা ছবি লিক হয়েছে। এই বোর্ড কি করবে, এখানে কিন্তু ওই এক্স কোম্পানিকে ডাকা হবে চিঠি দিয়ে, এবং তাকে বলা হবে তুমি তোমার সমস্ত এভিডেন্স প্রডিউস করো, এবং টোটাল ইনভেস্টিগেশন হবে ওখানে। যদি দেখা গেল ইনভেস্টিগেশন হয়ে যে না সেই কোম্পানি আপনার কোনো কিছু ডেটা লিক করেনি, তাহলে কিছুই হবে না, ম্যাটারটা ডিসমিস হয়ে যাবে, ড্রপ হয়ে যাবে, আপনি কোনোভাবে পেনালাইজড হবেন না। ওটা বুঝতে পারছেন?
1: এই যে অভিযোগ আপনি বলছেন, এই অভিযোগ কি অনলাইন করা যায় না অফলাইন করতে হয়?
0: না, এখনও অবধি অনলাইনে সেরকমভাবে অনলাইন বা পোর্টাল সেরকম কিছু নেই, এটা অ্যাকচুয়ালি ট্রাইব্যুনাল, একটা লিখিত অভিযোগ করতে হয়, এবং এর অ্যাপিলেট অথরিটিও আছে। এর যে অর্ডার যেটা দেয় সেটা কিন্তু অ্যাজ গুড অ্যাজ ডিক্রি, মানে সিভিল কোর্ট, আমাদের ভারতবর্ষে তো সিভিল কোর্ট আছে, তো ওই সিভিল কোর্টে যে রায় দেয়া হয় যে ডিক্রি, আর এইখানে যেটা দেয়া হচ্ছে রায় সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট, মানে এই আপনার যে রায়টা দেয়া হলো সেই রায়টা যদি কেউ না মানে তাহলে তার কিন্তু সিভিল কোর্টে যা যা পানিশমেন্ট, যা যা প্রসিডিওর এক্সিকিউশন করতে যা যা আপনার দরকার লাগে, এখানে কিন্তু সব কিছু প্রযোজ্য।
1: এই আবেদন এবং সমগ্র প্রক্রিয়াটি কতটা সময় সাপেক্ষ?
0: দেখুন, যেহেতু এটা এই যে এটা একটা নতুন অ্যাক্ট, অনেকেই জানে না, সময় সাপেক্ষ একবারেই নেই, কারণ এটার ভেতরে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের ব্যাপারটাও কিন্তু সুপরিকল্পিতভাবে ঢোকানো আছে। এবার অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন কি? অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন আমি এখন ডিটেল বলছি না, বেসিক্যালি হচ্ছে মিডিয়েশন, মানে কোথাও একটা গিয়ে যদি আপনার মনে হলো যে না আপনি মিডিয়েট করতে পারবেন, মানে আপনি সমঝোতা করতে পারবেন যার এগেনস্টে আপনার অ্যালিগেশন, তো কোর্ট আপনাকে পারমিশন দেবে, আপনারা দুজনে বসে রাউন্ড দ্য টেবিল আপনি মিডিয়েট করতে পারেন, যে মিডিয়েশনের প্রভিশনও রয়েছে। তো সুতরাং যেখানে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের মেন এম বা ফোকাসই হচ্ছে তাড়াতাড়ি এই মামলা নিষ্পত্তি করা যেতে যায়।
1: বেশ, সাম্প্রতিককালে বিভিন্ন সেলিব্রিটি যেমন খেলোয়াড়, অভিনেতা বা প্রভাবশালী ব্যক্তি পার্সোনালিটি রাইটস সুরক্ষিত করার জন্য আইনি সাহায্য নিচ্ছেন, এটা এই আইনের মধ্যেই পড়ছে?
0: না, এবার এখানে একটা ব্যাপার আছে, আপনি যেটা বলছেন যে সাম্প্রতিককালে যে রিসেন্ট যেগুলো আপনি ঘটনাগুলো বললেন যে বিভিন্ন খেলোয়াড় বা গায়ক, অভিনেতা, অভিনেত্রী তার ভয়েস নিয়ে, কেউ কেউ তার ইমেজ নিয়ে বিভিন্ন জায়গায় সেই ইমেজ ইউজ করা নিয়ে, বা কেউ কেউ তার মতো দেখতে খেলা মার্কেটে যাতে না বিক্রি হয়, এগুলো নিয়ে যেগুলো বলছেন, তারা বেসিক্যালি সুপ্রিম কোর্টে যে মামলাগুলো ফাইল হয়েছে সেগুলো কিন্তু যে পার্সোনাল, যে পার্সোনালিটি যে অ্যাক্ট বলছেন এরকম কিন্তু আলাদা করে কোনো অ্যাক্ট নেই। অ্যাকচুয়ালি আমাদের সংবিধানে আর্টিকেল 21 খুব এক্সক্লুসিভ, আর্টিকেল 21-এর যে পরিধি আছে সেই পরিধিটি কিন্তু বিশাল। এবার আমাদের সংবিধান আমাদের অধিকার দিচ্ছে, আর্টিকেল 21 কি বলছে, রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুড, এই যে রাইট টু লাইফ আছে, আপনার যে বাঁচবার অধিকার, এই অধিক বাঁচতে কিন্তু একটা মানুষের কিন্তু অনেক কিছু প্রয়োজন হয়, সেখানে জল, হাওয়া, থাকা খাওয়া, আপনার মানে আপনার পার্সোনালিটি, আপনার পরিচয়, আপনার পরিচিতি, আপনার ব্যক্তিত্ব, সমস্ত কিছু এই আর্টিকেল 21-এর অ্যাম্বিট কিন্তু বিশাল, সেখানে আপনার প্রাইভেসি থেকে আরম্ভ করে সমস্ত কিছু। এবং একাধিক সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যেখানে বারবার এই আর্টিকেল 21 নিয়ে কথা বলা হয়েছে, এবং বিভিন্ন কেস লজ আছে যেখানে ছোটো ছোটো ছোটো ছোটো করে অনেক কিছু রাইট, যেরকম রাইট টু ট্রিটমেন্ট বলুন, রাইট টু প্রাইভেসি বলুন, এরকম একাধিক, মানে এই যে রাইট টু এই পার্সোনালিটি যে রাইট বলছেন, এই সমস্ত রাইট কিন্তু এই আর্টিকেল 21-এর মধ্যে দিয়ে উঠে এসছে। তো আপনি যেটা বলছেন সেটা শুধুমাত্র এই যে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট, তার ভেতরে কিন্তু সীমাবদ্ধ না। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট কিন্তু মানে এই আর্টিকেল 21 থেকে বেরিয়ে আসা একটা খুব স্পেসিফিক কোডিফাইড একটা ল, এ কিন্তু আলাদা করে ট্রাইব্যুনাল আছে। যেরকম আমি একটু বলে নিই, এই যে আর্টিকেল 21টা কি হচ্ছে, আর্টিকেল 21 হচ্ছে একটা কনস্টিটিউশনাল রাইট। এবার আর্টিকেল 21-এর আপনি যখন সাহায্য নিচ্ছেন, আপনি আইদার রিট পিটিশন ফাইল করছেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আন্ডার 226 বা আন্ডার আর্টিকেল 32, যখন আপনি ফাইল করে আপনি যখন এই মানে আপনি যখন এগুলো যখন কোর্টের সামনে নিয়ে আসছেন, তখন কিন্তু কোর্টকে ইন্টারপ্রেট করতে হচ্ছে। এখানে কিন্তু কোর্টের কিন্তু ইন্টারপ্রিটেশন কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কোর্ট এখানে ইন্টারপ্রেট করছে এই আর্টিকেলটাকে, ইন্টারপ্রেট করছে।

0: আপনার যে সমস্যা আছে সেই সমস্যার পরিপ্রেক্ষিতে এই আর্টিকেলটা ইন্টারপ্রিটেশন করাচ্ছে। সুতরাং এখানে কিন্তু জাজমেন্টস, বিভিন্ন জাজমেন্ট প্লেস করা হবে এবং কোর্ট বিভিন্ন সিচুয়েশন দেখবে, সমস্ত পরিস্থিতি দেখবে, দেখে সেই জাজমেন্টটাকে ইন্টারপ্রেট করে তার রায় দেবে। কিন্তু আপনি যে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট বলছেন, এখানে কিন্তু কোনো ইন্টারপ্রিটেশনের জায়গা নেই। এটা কিন্তু একটা স্পেসিফিক, এটা কিন্তু স্ট্যাটিউট, এটা হচ্ছে একটা কোডিফাইড ল। ফলে এখানে যদি আপনার একদম ওখানে খুব স্পেসিফিক লেখা আছে, এইটা হলে এই, এটা হলে এই, এটা হলে এই, যদি আপনার কোথাও মনে হচ্ছে যে কোনো কোথাও আপনার ডেটা প্রাইভেসিতে ব্রিচ হচ্ছে, বা কোথাও মনে হচ্ছে যে আপনার কোনো ব্যক্তিগত কোনো ছবি বা কোনো ভিডিও বা কোনো ভয়েস বা যে কোনো কিছু, সেটা যখন বাইরে প্রোপাগেট করছে, সেটা যখন বাইরে যখন ছড়িয়ে যাচ্ছে আপনাকে না জানিয়ে বা আপনার থেকে পারমিশন না নিয়ে, তখন কিন্তু আপনি ডাইরেক্ট এই অ্যাক্টের সাহায্য নিতে পারেন। সেখানে কিন্তু ইন্টারপ্রিটেশনের কোনো মানে এখানে কিন্তু প্রশ্ন নেই, এখানে জাজকে ভাবতে হবে না।
1: এবার ধরুন কেউ এই ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট সেটাকে তার নিজের জন্য আইনের সাহায্য নিতে চাইছে, এবং সে কিভাবে এগোবে?
0: দেখুন, ফার্স্ট তো হচ্ছে মানে যে ব্যক্তি যে আছে তিনি হচ্ছেন ডিজিটাল পার্সোনালিটি। তো ডিজিটাল মানে যে শুধুমাত্র, অনেকে হয়তো ভাববেন শ্রোতা বন্ধুরা যে ডিজিটাল মানে হয়তো কম্পিউটার বা মোবাইল বা কিছু একটা ইলেকট্রনিক্যালি লেখা রয়েছে, শুধু তাই নয়, ডিজিটাল মানে হচ্ছে আপনার এই ইলেকট্রনিক মিডিয়াতে যাই যাচ্ছে সেটাই কিন্তু ডিজিটাল। কিন্তু যাচ্ছে কি, আপনার ব্যক্তির পরিচয়, পরিচিতি, যা ইচ্ছা, সেটা ভয়েস হতে পারে, লেখা হতে পারে, ছবি হতে পারে, আপনার যা ইচ্ছা। তো এইগুলো যেগুলো যাচ্ছে সেগুলো আপনাকে সঙ্গে সঙ্গে যদি আপনার মনে হয় যে কোথাও মিস ইউজ হচ্ছে, ডেটা প্রোটেকশন বোর্ড হয় সেখানে আপনাকে কিন্তু দরখাস্ত করতে হবে, অ্যাপ্লিকেশন দিতে হবে যে এরকম আমার মনে হচ্ছে এরকম এরকম ব্যাপার, আমার কিছু কিছু জায়গায় এরকম ইনফ্রিঞ্জমেন্ট হচ্ছে। তো তখন ওরা পুরো জিনিসটাকে আরও মানে যে আপনার ডেটা ফিডিউশিয়ারি, ধরুন ব্যাংক হতে পারে, কোনো সংবাদ মাধ্যম হতে পারে, কোনো মিডিয়া হতে পারে, যা ইচ্ছা হতে পারে, তাকে ডেকে এনে ওরা প্রপার ইনভেস্টিগেট করবে। বোথ পার্টি মানে দুজনকেই শুনবে, ওখানে যিনি আছেন চেয়ারপার্সন হন এবং মেম্বার হন, ওনারা আপনাদের শুনবেন, এবং শুনে যদি মনে হয় যে সত্যি আপনার ডেটা কোথাও বেরিয়েছে তাহলে তার পানিশমেন্ট আছে।
1: এখানে যখন প্রথিতযশা শিল্পীদের সাথে সাথে সাধারণ মানুষও আপনি বললেন যে এই আইনের অধীনে আসতে পারে, শুধুমাত্র এটা বিখ্যাত শিল্পীদের জন্যই নয়, সেক্ষেত্রে ডিজিটাল তথ্য মানে আমরা জানি যেটা আধার, যে কোনো ক্ষেত্রেই এটা ভীষণভাবে এখন প্রয়োজনীয় এই তথ্য দেওয়া। এই তথ্য যদি কোনোভাবে মিস ইউজ হয়ে থাকে, অপব্যবহার হয়ে থাকে, তাহলে কি এই আইনের অধীনে আসবে?
0: তার জন্য তো অলরেডি একটা আইন আছে সেপারেট, মাস্ট আধার একটা কনসেপ্ট আছে, যেখানে আধারের লাস্ট চারটে ডিজিটই আপনি দেখতে পারবেন, বাকিগুলো ক্রস ক্রস ক্রস ক্রস লেখা থাকে। বাট প্রবলেম কী জানেন তো, আমাদের দেশে আইন অনেক কিছুই হয় সাধারণ মানুষ জানে না, বা আপনি হয়তো কোনো ব্যাংকে গিয়ে আপনার মাস্ট আধারটা দিলেন, ব্যাংকের যে অথরিটি বলবে না এই আধার চলবে না, বা কোনো গভর্নমেন্ট অফিসে গিয়ে হয়তো আপনার মাস্ট আধার দিলেন, যেটা আইনত তারা নিতে বাধ্য, কিন্তু তাদের সেখানে বলবে যে না এইটাতে আপনার হবে না, আপনার সব আধার নাম্বার দরকার, এবং আপনাকে বাধ্য আপনার আধার কার্ডটাই প্রডিউস করতে হবে, যেটা মিস ইউজ হওয়ার প্রচুর চান্স, ম্যাক্সিমাম চান্স হচ্ছে বলি টেলিফোনের জায়গা, মানে আপনি মোবাইল হলো বা ল্যান্ডলাইন হলো যাই হলো, আর একটা হচ্ছে ল্যান্ড রিফর্ম অফিসে, কারণ এখানে আপনাকে দিতেই লাগবে, আপনি মাস্ট দিন, যাই দিন, আপনার এক কোথাও না কোথাও গিয়ে আপনি হয়তো হয় সামনের লোকটা অ্যাকসেপ্ট করবে না বা কিছু হচ্ছে, আপনি বলবেন যে ভাই এত দরকার নেই, আমার আধার কার্ডের জেরক্স নিয়ে নাও বা কপি নিয়ে নাও। এবার এখান থেকে অনেক সময়তে আপনার যে আধার ইনফরমেশান ইউজ করা হয় এবং ফর ম্যালাফিডে ইন্টেনশন, মানে যেটা মানে হয়তো আপনার এগেনস্টে অনেক সময়তে যেতে পারে, এবং সেক্ষেত্রে যদি আপনার মনে হয় যেটা ইউজ হচ্ছে, তো সেটা আপনি অবভিয়াসলি ডিবিডিবির আন্ডারে আসবে, কিন্তু তার চেয়ে বড় কথা এটা তো একটা ক্রিমিনাল অফেন্স, সেটা আপনার ডাইরেক্ট সাইবার ক্রাইমে পোর্টাল আছে, তার জন্য আপনি সেখানে কমপ্লেন করতে পারেন।
1: আচ্ছা, গেল আমাদের যে কোনো পরিচয়পত্রের সঙ্গে জড়িত, এছাড়াও অহেতুক যে আমাদের স্প্যাম কল এসে বিরক্ত করে, সেই ক্ষেত্রে কি আমরা কোনো রকম ব্যবস্থা নিতে পারি এই আইনের অধীনে?
0: অবশ্যই, আজকাল দেখবেন কোনো একটা হয়তো ওয়েবসাইটে আপনি হয়তো একটা নেল পলিশ দেখছেন বা লিপস্টিক দেখছেন, দেখবেন যে আপনি হয়তো সেদিনকে শুধু নেল পলিশেরই ফোন পেয়ে যাচ্ছেন। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি যেখানে সার্চ করছেন যে স্পেসিফিক ওয়েবসাইটে, যেখানে আপনি আপনার ইনফরমেশান দিচ্ছেন, আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস, সমস্ত কিছু যেখানে দিচ্ছেন, তার মানে সেখান থেকে এই পুরো জিনিসটা কোথাও না কোথাও আউটসোর্স হয়ে যাচ্ছে, হয় সে কোম্পানি দিচ্ছে বা সে কোম্পানির কোনো কেউ থার্ড পার্টি ওখানে বসে আছে যে আপনার এই ডেটাটাকে ইউজ করছে এবং সে অন্য জায়গায় দিচ্ছে, তো এটা অবশ্যই আপনার এই অ্যাক্টের আন্ডারে অধীনে আসবে।
1: কোনো নিরীহ ব্যক্তি হয়তো না জেনেই কারো তথ্য ব্যবহার করে ফেলেছেন, সেই ব্যক্তির বিরুদ্ধে কি হঠাৎ করেই আইন লঙ্ঘন করার জন্য ব্যবস্থা নেওয়া যায়?
0: আমাদের ভারতবর্ষে সিভিল একটা আইন আছে আর একটা আছে ক্রিমিনাল, ঠিক আছে। ক্রিমিনাল আইনে কি হয়, ক্রিমিনাল কেসে কি হয় যে ফৌজদারিয়া দেওয়া যায়, ক্রিমিনাল কেসে কি হয় যে আপনার যদি স্টেট মনে করছে আপনি কোনো কাজ করছেন যেটা সংবিধান বিরোধী, যেটা ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটি, সাপোজ ধরুন আপনার কোনো প্রান্তিক গ্রামের ভেতরে কোনো একটি প্রান্তিক লোক একটি তার পাশের বাড়ির ভদ্রলোককে বা ভদ্রমহিলাকে মেরে ফেললো, তো সে যতই প্রান্তিক হোক এটা হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স, পুলিশ যাবে তাকে ধরবে, ঠিক আছে। কিন্তু ধরুন যদি কোনো এগুলো বেসিক্যালি কোয়াসি সিভিল কোয়াসি ক্রিমিনাল বলতে পারেন, এই যে এই স্পেসিফিক ধরুন এই পেটেন্ট রিলেটেড বা কপিরাইট রিলেটেড, হ্যাঁ, বা ধরুন এই যে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন যেটা বলছেন আপনি, সেখানে হয়তো একটা প্রান্তিক গ্রামে কেউ একজন একজন খুব বিখ্যাত অভিনেতার একটা ডায়লগ সে মিমিক্রি করে বলছে, এইবারে পুলিশ গিয়ে তাকে কিন্তু কিছু করতে পারবে না প্রথম কথা। কিন্তু কিন্তু যদি সেই ফেমাস ব্যক্তি বা অভিনেতা তার যদি মনে হয় যে না এই ভদ্রলোক আমার মিমিক্রি করছে বা আমার যেটা সোললি ফর মাইসেলফ, যেটা শুধুমাত্র আমি করতে পারি সেটা আমাকে করছে এবং তাতে করে কোথাও গিয়ে আমার সম্মানহানি হচ্ছে বা আমার ক্ষতি হচ্ছে বা কিছুই হচ্ছে না বাট আমি চাই না যে সে করুক, তো তাহলে কিন্তু সে অবশ্যই কেস করতে পারে এই এই অ্যাক্টের অধীনে। তো এটা খুব ডেঞ্জারাস একটা অ্যাক্ট, এখনও মানুষ এটা এখনও সেভাবে প্রোপাগেট হয়নি, আগামী দিনে যদি এটার সমস্ত সাধারণ মানুষের মধ্যে জাগরণ তৈরি হয় এই অ্যাক্ট সম্বন্ধে, আমার তো মনে হয় এই ছোটো ছোটো মিম বা আপনার ধরুন এই কথায় কথায় আমরা যেরকম হোয়াটসঅ্যাপ করি, মেসেজ করি বা স্ট্যাটাসে কেউ লিখে দিচ্ছে, হ্যাঁ, অনেক কিছু অনেকে অনেককে অনেক মানে নামে ডাকছে যেটা আদারওয়াইজ, বিশেষ করে এটা পলিটিক্যাল মানে যখন র্যালি হয় তখন বিশেষ করে বেশি হয় যে অমুককে অমুক বলছে, ডাইরেক্টলি তার নাম নিচ্ছে না যে হ্যাঁ আমি তোমার নাম নিচ্ছি না তার মানে আমি ডিফামেশনে পড়ছি না। যে মানহানি, মানহানিতে কি হয় নাম নিতে হয়, মানহানির আমি মানহানিতে এখন বিস্তারভাবে যাচ্ছি না, ওখানে যেরকম লিবেল অ্যান্ড স্ল্যান্ডার আছে, ওখানে কোথাও লিখলে বা কোথাও ব্রডকাস্ট করলে তো সেখানে নাম নিতে হয় বা কিছু বলতে হয়, এখানে বলবে আমি তো নাম নিলাম না, তার একটা কোনো একটা মামা কাকা যা হোক একটা কিছু বলে দিলাম, তো এখানে কিন্তু সেটা বলে পার পাওয়া যাবে না, মানে এখানে ওই ছোটো ছোটো মিম কার্টুন ইত্যাদি ইত্যাদি যাই করুক যদি কারুকে ওটা রিপ্রেজেন্ট করে তাহলে সেই অ্যাক্টের আন্ডারে আসবে এবং এর হিউজ পেনাল্টি, মানে এর প্রায় 200-250 কোটি টাকা অবধি পেনাল্টি আছে, ঠিক আছে। তো তাকে সেই পেনাল্টি তাকে বহন করতে,
1: মানে জরিমানা,
0: জরিমানা, হ্যাঁ, তার বিশাল মানে ভয়ঙ্কর জরিমানা। এবার হচ্ছে দেখুন এখন ব্যাপারটা যে একটা আমাদের দেশে গুড ফেথ মোস্ট অফ ম্যাক্সিমাম আপনার যত আমাদের দেওয়ানি মামলা আছে, যত সিভিল মামলা আছে সেখানে না আপনার গুড ফেথ একটা ব্যাপার আছে, মানে আপনি জানেনই না, আপনি হয়তো অজান্তে হয়তো কাউকে একটা নকল করলেন কারণ এটা ভালো লাগলো আপনার, আপনার কারোর রেপুটেশন হ্যাম্পার করার বা কাউকে ক্ষতি করার আপনার উদ্দেশ্য নেই, আপনি অকপটে সাধারণ মানুষ হিসেবে হ্যাঁ আপনি একটা হয়তো ডায়লগ বললেন কারুর, হ্যাঁ, সেখানে আপনি আপনি জানেনই না যে কাউকে আপনি কিছু মানে কিছু কপি করছেন বা কিছু করছেন, যদি কেউ মনে করে, যদি কোর্ট মনে করে বা যদি আপনি এস্টাবলিশ করতে পারেন যে না আপনি এটা গুড ফেথে এটা করেছেন, তাহলে অবশ্যই এই আইনে আপনার এগেস্টে কোনো পেনাল্টি বা কিছু হবে না।
1: বেশ, হ্যাঁ, মানে কাউকে আমি অসম্মান করার জন্য করিনি, শুধুমাত্র ওই সময় একটা মজা
0: হলো, বাট এবার মজা মানে কি, আপনি ধরুন একটা কমার্শিয়ালি হয়তো দেখা গেল একটা একটা হয়তো মানে কমেডি শো হচ্ছে, হ্যাঁ, সেখানে আপনি একটা লোককে গ্রিল করছেন করছেন করছেন, হ্যাঁ, এবং আরেকটা রেফারেন্স টেনে করছেন,
1: সেখানে কিন্তু হয়েই থাকে, মানে খুবই সাধারণ একটা বিষয় একটা,
0: হ্যাঁ, কিন্তু এখানে আপনি গ্রিল করছেন, আপনি টাকা কামাচ্ছেন আর একটা লোককে মানে তার পার্সোনালিটি কিন্তু আপনি ইউজ করছেন।
1: আচ্ছা, এইটা থেকে মানে নিজেকে সুরক্ষিত, মানে আমি যদি তার আগে থেকে কনসেন্ট নিয়ে নিই সেই ব্যক্তিটি,
0: হ্যাঁ, আপনাকে যদি সেই ব্যক্তি কনসেন্ট দেয়, যেরকম সাপোজ ধরুন কোনো একটা বিস্কুটের কোম্পানি, সেই বিস্কুটের কোম্পানিতে হয়তো একটা লোগো, সেই লোগোতে হয়তো আপনার ছবি রয়েছে। এবার সেই বিস্কুটের কোম্পানি বললো যে হ্যাঁ তোমার সঙ্গে

0: আমার কন্ট্যাক্ট রইলো যে তোমার ছবি আমি ইউজ করব। তো আপনি তাকে কনসেন্ট দিলেন ছবি ইউজ করা, তাহলে সে ইউজ করতেই পারে, সেখানে তো তার কিছু বলার নেই, আপনি তাকে কনসেন্ট দিয়েছেন। বাট এই কনসেন্টটা কিন্তু রিভোকেবল, মানে সে যখন খুশি সে কনসেন্টটা উইথড্র করতে পারে।
1: বেশ, বেশিরভাগ সময় আমাদের রিলস দৈনন্দিন জীবনে ঢুকে পড়েছে, তো রিলসে আমরা বেশিরভাগ সময় দেখি যে ধরুন সিসিটিভি ফুটেজ, সেখানকার কোনো একটা দৃশ্য এবং তারপরে তাকে কম্পেয়ার করে কোনো একটা কন্টেন্ট বানানো হলো এবং সেটা ভীষণ পরিচিতি পেয়েছে, প্রচুর লাইক শেয়ার হয়েছে। সেখানে দেখা গেল যে আমি বা আমার পরিচিত কেউ আছেন, আমি সেটাকে বন্ধ করতে চাইছি, তাহলে কি এই অ্যাক্টের আন্ডারে আসবে?
0: তার জন্য অনেক অ্যাক্টই আসবে, বাট অবশ্যই এই অ্যাক্টও আসবে। এবার ব্যাপারটা দেখুন, এখানে আমি আরেকটা জিনিস বলে দিই। সাপোজ ধরুন একটি ভিডিও, সেই ভিডিওতে একটা সিসিটিভি ক্যামেরার একটি ভিডিওতে দেখা যাচ্ছে কারোর সঙ্গে কোনো একটা ঘটনা ঘটেছে। এবার সেই ঘটনাটা ধরুন আপনি ইউটিউবে দেখালেন, দেখাতে হয়তো আরও 10টা লোক তাতে সচেতন হয়ে গেল, মানে শুধুমাত্র সাধারণ মানুষকে আরও জাগরুক করার জন্য, সচেতন করার জন্য সেই ভিডিওটাকে প্রোপাগেট করছে।
1: সচেতন তো হলো, কিন্তু এর উল্টো পিঠো হয় অনেক সময়,
0: হতেই পারে,
1: কেননা তারপরে দেখলাম যে সেই একই ঘটনা নিয়ে সেটাকে অন্য রকম ভাবে হাসি বিদ্রুপ করে সেটাকে অন্য একটা কন্টেন্ট বানানো, এখন তো কন্টেন্ট সবেতেই, তো সেক্ষেত্রে আমি কিভাবে ব্যবস্থা নিতে পারি?
0: সেক্ষেত্রে আপনি মানহানি আপনার কাছে খোলা আছে, এক নম্বর। দু নম্বর, ডিপিডিপি যে অ্যাক্ট, যেটা এই ডিজিটাল পার্সোনাল প্রোটেকশন অ্যাক্ট, এটাও আপনার কাছে একটা অস্ত্র। আর্টিকেল 21ও আপনার কাছে অস্ত্র।
1: বেশ, আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম সবই যারা জীবিত ব্যক্তি তাদের জন্য কি কি প্রযোজ্য হতে পারে, এখন ধরুন কোনো প্রভাবশালী ব্যক্তি, যারা সেলিব্রিটি আমরা তথাকথিত বলে থাকি, প্রথমে হচ্ছে সেই পরিবার কি সেই ব্যক্তি মারা যাওয়ার পর তার জন্য এই আইনের দ্বারস্থ হতে পারে?
0: দেখুন, যদি আপনার ব্যক্তিগত বা আপনার যে পার্সোনালিটি বা আপনার যে ইমেজ সোসাইটিতে আছে বা আপনার নাম কে যদি কেউ বদনাম করার চেষ্টা করে, তাহলে তো অবশ্যই মানহানির মামলা আপনি করতেই পারেন। মানহানির তো বিভিন্ন রকম রাস্তা খোলা আছে, কিন্তু কি হয়, অনেক সময় মারা গেলে মানহানির মামলা সেক্ষেত্রে প্রযোজ্য হয় না। কিন্তু এই ডিজিটাল প্রোটেকশন অ্যাক্টে কিন্তু মৃত হোক বা জীবিত হোক, মানে বাচ্চা হোক বা বড় হোক, ছেলে মেয়ে বয়স্ক কম বয়স্ক সবাই কিন্তু ইনক্লুডেড।
1: আচ্ছা, এখন তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যুগ, এআই করে যদি কোনো ব্যক্তি তার তথ্য বা ছবির সঙ্গে মিল পান, ঠিক আছে, মানে ডিরেক্ট ব্যবহার হয়তো করছে না কিন্তু এআই জেনারেটেড করে সেই ছবিটা ব্যবহার করা হচ্ছে, তাহলে কি এই আইনের আওতা আসবে?
0: দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা একটা খুব কমপ্লিকেটেড প্রশ্ন আপনি আমাকে করেছেন, কারণ এআই হচ্ছে এখনো অবধি ভারতবর্ষে সেরকম কোনো, ভারতবর্ষে কেন আমার মনে হয় গোটা পৃথিবীতেই এরকম কোনো আইন আসেনি যেটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে রেগুলেট করবে, কারণ এর কোনো লিগাল এন্টিটি নেই। তো যার কোনো এন্টিটি নেই তাকে আপনি কি করে, মানে তার এগেনস্টে আপনি মামলা করবেন, এটা হচ্ছে প্রথম। কিন্তু এই আইনের আয়ত্তায় কিন্তু এআইও আসবে। কেন বলছি, কারণ এই আইনে কিছু কিছু জায়গায় খুব স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে যে কোনো লিগাল এন্টিটি বা পার্সন বা এমন কোনো ছবি বা ভিডিও যেটা আপনার নাও হতে পারে কিন্তু আপনার মনে হচ্ছে যেটার সঙ্গে আপনার সিমিলারিটি আছে, এবং যদি সেই ছবি ভিডিও বা মিমের আপনার যে কাজকর্ম বা আপনার যে ওয়ে অফ লিভিং বা আপনার যে পার্সোনালিটি তার সঙ্গে কোথাও মিমিক করছে, তাহলেও কিন্তু এই আইনে আয়ত্তে আসবে। সুতরাং আপনি যে বলে বেরিয়ে যাবেন এটা এআইতে করেছে, বাট তুমি তো এটাকে সার্কুলেট করেছো, এবং যিনি সার্কুলেট করছে সেটা তিনি জেনে শুনেই সার্কুলেট করছে।
1: বেশ, আচ্ছা, ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন আর কপিরাইট অ্যাক্টের মধ্যে কি তফাৎ?
0: দেখুন, খুব বেশি কিন্তু তফাৎ নেই। বেসিক ডিফারেন্স হচ্ছে কপিরাইট হচ্ছে আপনি কিছু ইনভেন্ট করলেন, সেখানে আপনার নিজস্বতা কিছু একটা রয়েছে, আপনার নতুন কিছু একটা প্রসিডিওর যেটা সম্পূর্ণভাবে আপনি তৈরি করলেন, সেইটাকে আপনি চাইছেন যে এইটা যেন আপনার কপিরাইট হয়ে থাকে, মানে এটা আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সেটা হচ্ছে কপিরাইট। কিন্তু সাপোজ ধরুন রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের স্বরলিপি, এগুলো কিন্তু আপনি কপিরাইট করলেন, 10 জন শিল্পী গান গাইছেন 10 রকম। এবার কোনো একটা শিল্পীর মনে হলো যে না, আমার গানের যে স্টাইল সেই গানের স্টাইলটা অন্য আরেকজন কপি করছে, তো সেটা কপিরাইটই হবে না।
1: আচ্ছা,
0: সেটা তখন এই ডিপিডিপিতে আসবে।
1: বেশ, খুব সহজভাবে বিষয়টা আমাদের সামনে তুলে ধরলেন আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি বিশিষ্ট আইনজীবী

0: সিদ্ধার্থ গোস্বামী, আপনাকে ধন্যবাদ।
1: আপনাদেরও ধন্যবাদ।
0: তাহলে শ্রোতা বন্ধুরা, ডিজিটাল প্ল্যাটফর্মে যদি সোশ্যাল মিডিয়া বা কোনো স্প্যাম কল বা হয়তো দেখলেন কোনো ই কমার্স সাইটে আপনার কোনো ব্যক্তিগত তথ্যের অপব্যবহার হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি এই ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট বা ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের মাধ্যমে সেই ব্যক্তি বা কোম্পানির বিরুদ্ধে আইনসম্মত ব্যবস্থা নিতে পারবেন, প্রয়োজনে জরিমানাও দাবি করতে পারেন। সজাগ থাকুন, সতর্ক থাকুন।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আইনি কথা, ভারতের কপিরাইট আইন বিষয়ে আইনজীবী সিদ্ধার্থ গোস্বামীর সঙ্গে আলাপচারিতায় ছিলেন রৌলিনা সেনগুপ্ত, সম্পাদনায় শ্রেয়া চক্রবর্তী ও প্রযোজনায় রৌলিনা সেনগুপ্ত।
1: শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য, রাগ বেহাগ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খেয়াল বিহাগ রাগে, শিল্পী অরিন্দম ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নানা রঙের গান। লোকগান শুনুন।

Thank you.

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। রবীন্দ্রসঙ্গীত ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশু মহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিং

0: এর দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আর কিছুক্ষণ পরেই বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

একটি ঘোষণা। 137তম ডাক ও পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল, পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 137তম ডাক ও পেনশন আদালত আগামী 22/9/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 তে বেলা 11টায় গুগল মিটে মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্সের নাম্বার ও অন্যান্য বিষয়ে উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 31/8/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। SHRI শ্রী S.C.Dash ADPS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 70012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cprngwb@indiapost.gov.in। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট এর মাধ্যমে ডাক ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো ADPS এর সাথে টেলিফোন নম্বরে কথা বলার জন্য 0332120250 0332120612 0332120500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইন বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। যান্ত্রিক ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ঘোষণা 137তম ডাক ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 137তম ডাক ও পেনশন আদালত আগামী 22/9/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 তে বেলা 11টায় গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যা বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয়ে উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 31/8/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। SHRIS.C-ADPS-CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিসে। এছাড়া ইমেলও করতে পারেন মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর এভিনিউ কলকাতা 700012 ঠিকানায় চিঠি পাঠাবেন এবং মেলের মাধ্যমে অভিযোগ জমা দেবেন। সেক্ষেত্রে ইমেল করতে হবে cprngwb@indiapost.gov.in এই নাম্বারে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। জানিয়ে দেব আজ পরবর্তী কি কি অনুষ্ঠান রয়েছে। রাত 10:30 নজরুলগীতি শুনবেন, 10:45 আধুনিক গান শুনবেন সুজাতা সরকারের কণ্ঠে, রাত 11:00 গজল শুনবেন, রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সৌমেন নন্দী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আপনাদের জানিয়ে দেব, আগামীকাল অর্থাৎ 27 আগস্ট বৃহস্পতিবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কী কী অনুষ্ঠান রয়েছে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কৃষি সুপারিশ বলবেন সুব্রত চক্রবর্তী, 6:40 আপনার স্বাস্থ্য, সুপার থেকে চোখের ক্ষতি বলবেন ডাক্তার শাগনিক সূর্য দাস, 6:45 প্রাত্যহিকি উপস্থাপনে থাকবেন সুতপা চট্টোপাধ্যায় এবং কার্তিক ঘোষ, 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে, 8:00 জানা অজানা খেলাধুলার বিজ্ঞান প্রথম পর্ব বলবেন পল্লব রায়গুপ্ত, 8:05 নজরুলগীতি শুনবেন অঞ্জনা মুখোপাধ্যায়ের কণ্ঠে, 8:20 উত্তরণ, দৃষ্টিহীন সুমিতা হালদারের সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সানাই, গৌহর আলী খান এবং সহশিল্পীবৃন্দের উপস্থাপনায়, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

পৌঁছান। 9:25 জেলার চিঠি, 9:30 গানিগানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা সরকার, 11:00 যুববাণীর অনুষ্ঠান ঐতিহ্য, উপস্থাপনায় সৈকত গুপ্ত এবং প্রিয়াশা চক্রবর্তী, 12:00 আধুনিক গান, 12:15 লোকগীতি শুনবেন প্রফুল্লচন্দ্র দাসের কণ্ঠে, 12:33 গ্রামীণ শিশুদের অনুষ্ঠান শুনবেন, 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল অন্দর সংবাদ, উপস্থাপনায় থাকবেন স্মৃতমা মুখোপাধ্যায়, 2:30 বাংলা আধুনিক গান শুনবেন। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়।

গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:30 বিদ্যার্থীদের জন্য। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান, বলবেন সুরেন্দ্রনাথ হেমব্রম। 6:38 কিষাণ বাণী, পশ্চিমবঙ্গে বার্লি চাষের সুযোগ ও গবেষণা, মাফ করবেন বার্লি চাষের সুযোগ ও সম্ভাবনা। 7:10 রামায়ণ থেকে পাঠ, পরিবেশনায় সুভাষ চক্রবর্তী। 7:30 সমীক্ষা, রাত 8:00 অনুরোধের আসর। 8:30 অন্বেষা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সানাই। 9:30 রবীন্দ্রসঙ্গীত সুদীপ্ত গায়নের কণ্ঠে। 9:45 অতুল প্রসাদের গান শুনবেন তৃপ্তি সেনের কণ্ঠে। রাত 10:00 স্বাস্থ্য সংক্রান্ত অনুষ্ঠান। 10:30 নজরুলগীতি শুনবেন অঞ্জনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 10:45 আধুনিক গান মান্নাদের কণ্ঠে। রাত 11:10 পরম্পরা, আরতি মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রত্নাবলী সাহা।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রাত ৮টায় অনুরোধের আসর, ৮:৩০ অন্বেষা, বিজ্ঞানের খবর, ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সানাই, ৯:৩০ রবীন্দ্রসঙ্গীত সুদীপ্ত গায়নের কণ্ঠে, ৯:৪৫ অতুল প্রসাদের গান তৃপ্তি সেনের কণ্ঠে, ১০টায় স্বাস্থ্য সংক্রান্ত অনুষ্ঠান, ১০:৩০ নজরুল গীতি, ১০:৪৫ আধুনিক গান, ১০:১১:১০ পরম্পরা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬:১৫ শুনবেন সুবদ্ধ সঙ্গীত, শুনবেন খেয়াল পণ্ডিত সমরেশ চৌধুরীর কণ্ঠে, ৬:২৫ রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুদীপ্ত গায়নের কণ্ঠে, ৬:৩৫ রামচরিত মানস শুনবেন ২১৫তম পর্ব, ৬:৪৫ ভজন রাইমা কর্মকারের কণ্ঠে, ৭:১০ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, ৮:৩০ অতুল প্রসাদের গান তৃপ্তি সেনের কণ্ঠে, ৮:৫০ লোকগীতি প্রফুল্লচন্দ্র দাসের কণ্ঠে, ৯:১০ রাসধারা, ১০:১৫ আঞ্জুমান, ১১টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ১২টায় সুরভি, ১২:২০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ১:১০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, ২:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী তরুণ চক্রবর্তী। জানিয়ে দিলাম সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের কি কি অনুষ্ঠান রয়েছে। দ্বিতীয় অধিবেশনে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে বিকেল ৫:১০ রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুদীপ্ত গায়নের কণ্ঠে, ৫:২০ উর্বশী, ৬:১০ হিন্দি অনুষ্ঠান, ৭:১০ ভজন রাইমা কর্মকারের কণ্ঠে, ৭:৩০ দর্পণ, ৮:০০ হিন্দি ছায়াছবির গান, ৮:১৫ নানা রঙের গান, ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর, ৯:১৬ স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ১১:১০ হিন্দি ছায়াছবির গান।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি শুনবেন সুকন্যা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।
1: ফোন নাম্বার ও ইমেল আইডি ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে।

শোনা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর

0: অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান শুনবেন সুজাতা সরকারের কণ্ঠে।

আধুনিক গান শুনছেন। প্রথম গানটির গীতিকার ছিলেন অভিজিৎ সরকার, পরের গানটির গীতিকার মিন্টু মুখার্জি, শিল্পী সুজাতা সরকার।

আধুনিক গান শুনলেন সুজাতা সরকারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বেগম আখতারের কণ্ঠে গজল শুনুন।

গজল শুনলেন বেগম আক্তারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী সৌমেন নন্দী, তাল তিন তাল এবং শেষে ঝাঁপ তাল। হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সনাতন গোস্বামী। শুনবেন তবলা, শিল্পী সৌমেন নন্দী।

0: 1 cases. In Hungary, India's Veer Chotrani and Vilavan Senthil Kumar have reached the semi-finals of the PSA Budapest Squash Open. Chotrani defeated Egypt's Mohammed El Sherbini 3-1 in the quarter-finals, while the Vilavan Senthil Kumar beat Malaysian's Yan Yong 3-0. And that is the end of the news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব 27 আগস্ট বৃহস্পতিবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কী কী অনুষ্ঠান রয়েছে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কৃষি সুপারিশ, 6:40 আপনার স্বাস্থ্য, সুগার থেকে চোখের ক্ষতি বলবেন ডাক্তার শাগনিক সূর্য দাস, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং কার্তিক ঘোষ, 7:45 রবীন্দ্রসঙ্গীত পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে, 8টায় জানা অজানা, খেলাধুলায় ডাটা বিজ্ঞান শুনবেন প্রথম পর্ব বলবেন পল্লব রায় গুপ্ত, 8:05 নজরুল গীতি অঞ্জনা মুখোপাধ্যায়ের কণ্ঠে, 8:20 উত্তরণ, দৃষ্টিহীন সুমিতা হালদারের সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায় শুনবেন দ্বিতীয় পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, জেলার চিঠি 9:25, 9:30 গানে গানের পরবর্তী অংশ, গানের ভেলা 10টায় উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা সরকার, 11টায় যুববাণীর অনুষ্ঠান, 12টায় আধুনিক গান, 12:15 লোকগীতি শুনবেন প্রফুল্লচন্দ্র দাসের কণ্ঠে, 12:30 গ্রামীণ শিশুদের অনুষ্ঠান, 1টায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল, 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য, সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 পশ্চিমবঙ্গে বার্লি চাষের সুযোগ ও সম্ভাবনা নিয়ে কথা বলবেন ডক্টর গোলাম মঈনুদ্দিনের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 7:10 রামায়ণ থেকে পাঠ পরিবেশনায় সুভাষ চক্রবর্তী, 7:30 সমীক্ষা রাত 8টায় অনুরোধের আসর, 8:30 অন্বেষা, 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুদীপ্ত গায়নের কণ্ঠে, 9:45 অতুল প্রসাদের গান, 10টায় স্বাস্থ্য সংক্রান্ত অনুষ্ঠান, 10:30 নজরুল গীতি শুনবেন, 10:45 আধুনিক গান মান্নাদের কণ্ঠে, 11:10 পরম্পরা আরতি মুখোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন রত্নাবলী সাহা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী শান্তনু ভট্টাচার্য, 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শুভঙ্কর ঘোষের কণ্ঠে, 6:35 রামচরিত মানস শুনবেন 215তম পর্ব, 6:45 ভজন সোহিনী মজুমদারের কণ্ঠে, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, 8:30 অতুল প্রসাদের গান, 8:50 লোকগীতি শুনবেন মোহনা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে, 9:10 রাসধারা, 10:15 আঞ্জুমান, 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12টায় সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী তরুণ চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুদীপ্ত গায়নের কণ্ঠে, 5:20 উদ্বসী, সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান, 7:10 ভজন রাইমা কর্মকারীর কণ্ঠে, 7:30 দর্পণ, রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা

রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম 27 আগস্ট গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কী কী অনুষ্ঠান রয়েছে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে সাধারণত মেঘলা আকাশ থাকবে, 2-1 পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম। সর্বনিম্ন 28.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95%, সর্বনিম্ন 75%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.1 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদীতে অথবা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর এখানেই শেষ হল। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:16 হয়ে 12 সেকেন্ড। জয় হিন্দ।